0: ayo buitam sakam buitamo hanka o samaja tongna ke jeng bubai kaham ke tongna nang o samaj ni bagai o sangsa ni bagai jeng bubai ke tongha kaham abru se wan chuk lelia hamjak ma khairok ma lachima mani kun phan kare okra sakaram boron ro kare kya ang indicate khai man hingama haisi na ji tamung ni o jarao ko ma jini social media o asake hamya phunga henkena jeng nugu omohai jichin samaso bubu hai jaga thanka jeng kisemi sha ko ni bagai ni jini shag goron bebak no jeng asake ni jini basak phunna ni ni jini naimani ab hai ro mangte jeng nugu tongu tamni bagai jeng basabati gnang jini okra sakara phanang thang jes phanang thang tam khlai lai abo real by reels no jini boro rok tak phano wanchuk chimalia আমি মাসাজু জঙ্গাবরণ সাইলে তাম খাইছি নাই হামিয়া সাইলে তাম খাইলাইছি নাই হামিয়া তা সারি তাক খানা দি তা নাইছি দি তা নুগলাইছি দি মকল টংফান নুগি হাগেন মা টংছি নাই খুঁজ টংফান খানা হাগে মা টংছি নাই সানা মসংমন সাইয়াকেন মা টংছি নাই অবন দা তাবুক অসংসানি রায়দাংখা তমুংখা আবন সাং সানা মসংগু জং ফুঙা হেঙ্কেন ওচিন সোশ্যাল মিডিয়া খুলুক আঙ্কে জং যতন ফেসবুক জং ঠংগো টুইটার ঠংগো দেই ইনস্টাগ্রাম জং নাইও কাইসা মানি ফান চিন ভাই কাহাম সরঙ্গজাক নাই জং আবহালে নুস নুক দিয়া তাম হঙ্গে কিসা রাংডা আজিমান নাই রিয়াল বাই রিলস ন আসেকে দালগুই পাইলাই খা রিয়েলিটি তো কোন ফান করি খা জাগাও আজাগো রিলস যে তং ঠংমানি আবন জং সামানি নংমানি টুকুমানি তাম হনি সাসি নাই আবো জং কি আসুক দা হাই লেভেল থাকা যে হাই লেভেল থাকমানি বাকি চিনে অম হাইর খাই নাকা তাকে সে কৌদ নাই না বলে তামনি সানাই সাবংকা ফুঙ্কা হাম নাই ফুঙ্কা হাম
1: নাও
0: বাড়ি যাক নুবলা না র আয়ং দা কাহামকে ফাইয়া আং তো গোবাং নু বাড়ি জমলা খরং মাং কাহামকে নিন খরং মাং কাহামকে খাই জমলা
1: আং ফোন টিকে তো খাই জমো কে যে এফ এম দে খাই জমাই রং কে বলাই কম খনা হতা
0: ও
1: বলাই
0: আও ফ্রিকুয়েন্সির কিসা হামিয়া রং না তাপনি জর আবো তো সাইমালি আচুং মুক টেকনিক্যাল সেকশনের বরগু নাই দং লাইও বরগু তো তঙ্গি দঙ্গো দ আচ্ছা দং হামবাই দং মাই নং কল খাইমান বাকি আবো সামান বাকি আও তিনি নি কক বর্তমান তুই তাম সানাই নং কিসা সালাই হামিয়াটা সারি হামিয়াটা নাই হামিয়াটা খা দিয়া কক নন সাই দংটা হাইছি আবো কাইনি নুক

0: sini nok nu khung go seng rang puisa chubawi mano goyam kha belai no kothok buthai goyam chas khlainani bagui bona asukle sak tharna nang thaya goyam man thogo vitamin c calcium tai kubuni pustirok goyam chini shakni hojomni phanno belai khino bangruo bebak sini bemar kasur nani phandong no bo bangriu haini bagari sing goyam sini shakni bagi bo belai no kaham bono kanya thangang kan ke pulano tamu khaina nang nai sing jaga tong khang ke ba sing aro sing 10 foot khlai hakchal hakchal khlai nai bujlei no je chara khlai jak abono sing hakor jogui nai aro puila kaina sakang muski gran harok sangrui tona nangra nai hati barchani yaglo hanke sangaro agoyam chara eba kheba belai kaham man hinke goyam ni je bedekno sang bosa khlai mani obo tebo kaham ko kolop khlai jak tai kaina sakang sang jat kaham abo hai nai bo sang কাইনানি নাং নাই গেসঙ্গা হাকর খুরই যে জায়গা মিসকি রক্তনের যাক আ জায়গাও হাতি বারসানি ইয়াগুলো খেয়ে সং গয়াম চারা নসং কাইনাই নাং নাই তাই উরাম উরাম সারিক সারিক সং তৈ রক লুই টংানি নাং নাই জায়গা টংখানকে সং বাগান হাইকে কাইমানো হাইকে নক সা নগাড়িও খালি আবহাই বুকজা থাই রক্তংখে বা সং আরো বহাইনো কাই মানো গবাংকে কাইখেবা সং গবাংকে থাইরুইনি গবাংকে সং ফালিরাং পুশারক আজি মানো ইনকাই জাত কাহাম নাই কাইখানকে সং অবনো দাতিনো থাইরুইনি সং ফালিরাং পুশারক আজি মানো কে সং আসুজরা খানা লাগে গয়াম কাই মানো তিনাই কক থাইচা থাইনি
1: আও হাই নিখরং পান্দাও তা কিছা সাক্ষং প্রাণী কগো বরণ হ্যাঁ কিবা পিম্পলস এক নিহতে কক এক মিছা সালায় না সাইমেলায় না তাবুনি অজরাও শিকলা সালাই বরণে বাই বেলাই অনামাই সিংজা কাইছা আঙ্কা বরণ ওমর চাষল মানে ইয়াগো লেগে বিনি গরম রক বহাইন স্লাই জাগি থাঙ্গো আউন বাকি চিনি সাকনি বথার বহাইন মানজাগো আবো হরমোনস লাইজাকমনি তাই নিনি সাগরণ কাহামকে তার বিখলাইনি বাকি ও বরণক মানজাগো জিংখিয়া সাইমালাই চিনি শিকলা চারণী বরণ বেন ভাইকে তাল বিখলাইনি তাই ভাইকে বনো কাহামকে তাই চিনি শিকলা চালনী বরণ মানজাকমনি কারণংখা বয়স বামনি ইয়াগুলো নিন বসাগো এড্রোজেন হরমোন গবাঙ্গো আউন বাকি নিনি স্কিনো সেবাসিয়াম যে গ্রন্থি দঙ্গ আরও গবাংকে থক হাই কেবা সিরাম অঙ্কনানি চেঙ্গো আউন বাকি নি মখাঙ্গো যে নবার খাপমানি আজাগা বেলেখেন থক তেই স্কিন ডক বহাইন কিসা রামপ্রাও আউন বাকি কাহামকে অক্সিজেন থাংলাই সুখলাইমি হাঙ্গানকেন আরও বথরাই আসেও তাই আরও অর নিজে কিউবোটেরিয়াম এক নিহিনি আবো টঙ্গো আবো বেলেখেন গবাংকিঙ্গো তাই নিনি বসাগো ভাঙ আসায়ু বাক্সা বাক্সা বোমাবো ফানি অমহাই স্রাইগো বরণ কাছে ঘাঙ্কে আবো বসাবতির নব সরারো তে নিনি চামুং টমুং আবুনি বাকি বো বরণ অঙ্গিমানো নং গবাংকুখে ঠক গনাং চামুং তেই কাহামকে মুক্তি মাই আঙ্গাঙ্কে তেই কাহামকে মুখানো সুই আঙ্গাঙ্কে নিন অ বেমার বরণ মানজাগ মানো আউন বাকি চিং চিনি মুখাংন সাল ওয়াই রোগ মাসুনাই ফুঙ্গ বাইসা হর থান সাং বাইসা তে আপ্রু মাইল ফেস ওয়াশ বাই মহাং সাকি বেলেখানে চাও যেন গবাংক সাবান রোগ বাই

0: Oke, asik jera kena baik ya. Sebogo borok telang mani kok.
1: Aku hanggang ke tini no salo hang hakotro party mengurus tengkiya saya malanya. Tini no salo wal multiple sclerosis MSD. Apa engkau? Wal multiple kaisa bemar manjak mani. Or bemar no tini tebuk kaham ketisnya kaham kerang ketisanan bagi nyai or disease no. Tini no salo multiple sclerosis day nanyai palai jago. Tini no salo no গোয়া স্টেটহুড ডে মামানি 1987 অফিসিয়ালি ব 25 স্টেট অফ দি ইন্ডিয়ান ইউনিয়ন মানে গোয়া স্টেটহুড ডে নিতিনি পালাই যাগো তৃণ সালো ইন্টারন্যাশনাল হাক ইউর কেয়ার ডে নি পালাইও যে যেরি মানে সেই রক চিনি পেট আবরং যেন বেলাইখেন তৃণ সালো লগিরি মানে সাল ন্যাশনাল ক্রিয়েটিভিটি ডে অ জাগাউংখা সং টামকে ওয়ান সুগুনাই তৈনি ওয়ান সুগুং ন বুসকাঙ্গত লাঙিনাই চিনে সিমুং লবমুং মশামুং সুপমুং আবরণ যেন বাইকে তেব কচু গুরন্টি সেমান আবুনে তিনাই তিনি সালন পালালেও ন্যাশনাল ক্রিয়েটিভিটি ডে নিনাই তিনি আবুন কারিব ন্যাশনাল মাইন্ড জুলেপ ডে অবংখা কাইসা ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল টংমুং আবরণ তিনাই তিনি সালো পারলেমেন সাল তৈ ওয়াল মাল্টিপল স্ক্লোরিস দেও তিনি ককটেল মকটেল অব হের গুহাঞ বই যতন তিনি সাল তংথক লাই 1868 বিশ্ব

আসুক জরা হাইনি খরাঙ্গর চামুং খানালাইকা প্রমীলা দেব বর্মানী খরাঙ্গ আকাশবাণী আগরতলা অবনি লগিন পাইখা তিনি ফুংনি কক্রক পান্ডা যত্ন তাই ফুং কাহাম তাই যত্ন খুলম বাইকা

0: Nâng kí chá nè nè Tám hní chá ná yá bánó Kí chá mí chá má ná nè bá gí Kí chá mí chá kóng nè bá gí Chá mong khám yá o Yá prí tá bé rá dí hní yáng sá má ní kók xí Zang phong ní chál ká má ní pán dá o bán ná yó Chíní dó phá ní jé ké sá ké rin ngí tóng má ní Chíní dó phá ní jé hám yá lá mó Thá ngí tóng lái má ní Hám yá Caya ngitong le mani abuna te jeng kamang kok salu ang bu na indicate kai chaka nor jotno je jeng ang bai kok chanai je kamang kok khang bai kring nai bor jotno wan chu gi man khana ang chini buri bisa panang thung chini okra sagra panang thung social media o jeng khulu kang ke obo hai kang ma hamya samung khale mani jeng nugu te kise misha ni bagai ni chini basak no bolayo ni chini basak no reel chana mani hamya khailo yo নিজের ইমেজনেস নষ্ট খেলায় নরকম হেনিতা ওয়ান চুক যে আং তিনি রি কিসা বারা চুমিনাই নাথকে কাইসা রিলস খেলাইকা রিয়েলে ননকে ও আবো কাহাম ছানাই আবাহিকে বুকুরি বসে জরতে আজি খা বসে জরতে কাহাম বরক জং নুখা ব ভাইরাল অংনান বাগিনাই অমাই সাউং খেলাইকা অমাই সাউং খেলাই বড় উল আলমো চবজাক মানি জং নুখা নংটুমুং সামং কাহাম খেলাইব নঙ্গ সংসার ও ভাইরাল অংনি মানু হাইজি কম আমায় বরক টঙ্গ বসে সেল ওয়ার্ক খাইনাই কাহাম সামুং খাইনি খাই মানে তাকসু জার খরক বসুক বরক নি নং আং আমন ছাং ওয়াই সামা সাকা রিলস খাই দি কাহাম বে খাই দি বরক ন বুজুক দি যে আং অমাহে টং খাংকে অমাহে চা খাংকে কাহাম নাই তাকে কক দু নাই গেলা হ্যাঁ ফোন কাহাম
1: হ্যালো ফোন কাহাম দা কত না
0: ফোন কাহাম
1: আং লঙ্কা পুরা নি পরত দিছি
0: না না সরি ফুনি সাল কাজ জর যত্ন খা কাহামতে হামবাই তিনি সাল কামানি পান চিকুন সা কক নো হাইব না জিনিসা ওয়ান সুজনাই কক তাবুনি অজর বেলাই কেন লিগে লাগে ইংি তমানি জর আংকিসা নরনি বাগেই অকংনাতি ফেমানি গম হাই একচুয়ালি জং চিনি দফানি কিসা মিসা সিনাই নুকনাই রোগ হ্যাঁ কেবা যে হাউস ওয়াইফ পংনাই রোগ স্রাই রোগ কিসান কেন আং সোশ্যাল মিডিয়া খুলু কেন হি কল খাই লেখা ওরা লেখা পো হাইং খা পো খরচানি লগি তে খরচা লগি বাই ইনভলভমেন্ট খাপো ফাতার হাস্তানি বরক বাই অমা হাইকে ঠকাই যাখাপো অমা হাইরকমাং জং নুগু আবু কি মুসুঙ্গি যা অং না মুসুঙ্গে যে অং টামুখে অং আবু রক টামুনি সানাই বব হাইনি বাকি অমা হাইও ইনভলভমেন্ট অংই থাং আবু মান সঙ্গ নাম হাইজি তাকে চাকক দু নাই গেলাম ফোন কাহাম
2: প্রধান বাবু
0: হ্যাঁ ফোন কাহাম দা
2: খুলুমকা খুলুমকা হ্যাঁ তিনি টপিক তিনিটা মাইস রাইং আমি তো কথা
0: কাইসা মহাত মাগানি সাইকেলাম দঙ্গো বুড়ামত কহ বুড়ামত শুনো বুড়ামত কহনি ক্রি দিবা বুড়ামত দেখো শুনে যাই হুঁকে চিনি সমাজ বাহাই নতাবো কম হাই নঙি টঙ্কা হাই মা তঙ্গো আং আজাগা হামিয়াটা সারি দিতা খানা দিতা নাই দি হিনি হেমা হাই ও তেই তামসা যে ক ফুঙ্গাই হেঁকে না নুগো মশালাই মানে টংটক লাই মানে চালাই মানে আবার হেরোনো কিসা মথাক না বাকি তিনি ন পান্ডা খাই দমাসে
2: লাই হামবাই ওকে আও ওকে আবো নো তিনি সংকারত কাছা

0: 好，差不多。xa lại cái con mình có sừng con mình kẻ sẽ kể rằng này bị sinh tinh mà tòng lại u kẻ sắp giác thay áo tòng với nhau sừng anh tinh nhau mà bà xa lại nhảy u sĩ phân mà ông khó lại nhảy à bốn bà ghi nhau dễ chí ni xin ai nhúc này nai rộng dễ chí ni kì xa intellectual này tòng nai rộng nào gồ oan xúc lại chí đi আং তিনি ও টপিক্স নিতে যাই কম মানো সানামু সঙ্গ হাইপানো বাক্সা সাতগে আকর তঙ্গ অন বাকি আসে কবং সালিয়া নন ওয়ান সুই নাই বেশি দিয়ে চিনি বেয়াক বহাকটে বিয়াং বহাকটে চেন কেসেপ যাক বিয়াক বহাকটে চেন কেসেপি তং লাইকা তামনি তামনি বাকি চেন কেসেপ কা চিনি তমুং চামুং বহাকটে মানুষ জেস্টি পানুং কেসেপ মানে কাইসানো চেন তাক ফানো চিনি প্রেজেন্ট সিচুয়েশন সিমি চেন ওয়ান সুগু চিনি দফানি টংঠক চা থক আবো সিমি চিং ওয়ান সুগ লাইও চিনি তিনি নি ও টংঠক নুসমি চং ওয়ান সুগুই টং লাইও চিনি থিনাং চিনি বুবো হাই উং নো চিনি থিনাং চং বুবো হাই কেসেপ নো চং আবহাওয়ার নো ডাকফানো ওয়ান সুগ লাই আকু আবো নি বাকি চিনি থিনাং চং টাও সুজার কেসে কেরং কা গিয়া চিনি দফা নিপা নং চিনি নক নকুং নিপা নং তানি বে হিংকে চং কিসান কেন লাকজারি সঙ্গ সঙ্গ কিসান গান কেন স্যাটিসফ্যাকশন মানো সঙ্গ ওয়ান সুগিয়া যে আসুক বাই সঙ্গলা লুপ নি কিয়া কেমন সেপলাই ইংনানি আবহাই কিয়া নিজের কলম দিয়ে খিকলাই ইংনানি বা কাহাম তমুং সঙ্গ ভাইকে অ্যাবজর্ব খাইমানি হামিয়ানো সঙ্গ খিবি নাই ভাইকে কাহাম সঙ্গ না হানানি সঙ্গ আবরণ তাক ফানো কাহামকে আইডেন্টিফাই খাইমিয়াকু সঙ্গ আবরণ তাক ফানো কাহামকে নাহারি মিয়াকু চিনি ওয়ান সুক মানে চিনি ইংকা সঙ্গ প্রেজেন্ট সিচুয়েশনও তো সঙ্গ ফিউচার তাকফানো ওয়ান সুগিয়া চিনি দফানি বরক চিনি নক নকুনি বরক চিনি যতন অবহাই আউন বগি না সঙ্গ ফিউচার থিং কেসে কেন কলাই টাকা কৌদু নাই গেনা ফোন কাহাম হ্যাঁ ফোন কাহাম
1: দশালি তো বাকি রকম দুই ফাইও কাহামে বর্তমান যে দোকান বাকি কাহামে আপনার ওয়ান সুক আবতো আহিন যেটা তাবুক তো যে নুকজাগি টঙ্কা সোশ্যাল মিডিয়ানি আবো আরো কাহামব দঙ্গ সামনে কত আপনার চিনি বরফ সরমু আবু চাই কাহাম নুখে কাহাম হাইমিয়া নুখে হাইমিয়া হে
2: দিবা
1: কাহাম সাইখানে আপন সাবুম ব্রম ও যে সোশ্যাল মিডিয়ানি তিনি গ্রব গ্রব হাকি যে ফনুক মানুষ ফনুক লাইয়ে সামানো সালাইয়ে ফুল ফ্রক কক বাংলাই মানুষ পনেরো বার তেরো লাই হে
2: দিবা
1: নক লাইলে আরো কমেন্ট লোক সেদে তাবুং লাই আবো তাম এক আবতে হেন আবো আরো কিটা গ্রঙ্গই আঙ্গরিব আঙ্গো বাই মাইয়া তামখায় আনি দেরি মু গাইতো বাইকে বুবো কাম খাই মানা তো হেরকা আঙ্গা জোরাও কাইতো সাবু নুম নো বরি রাগো কোনো গাঙ্গাই আবো আবো হেরক নুক যাকতা আবো হেরক আবো যে কন্টেন্ট দিয়ে তারঙ্গই যে বরফনি বুবনো রিখাইছা আবো সাক সাকবো ওয়ান সুনালি না
2: আবার
1: রং ফং খানি বাক্সা বরফ রং

0: আং ছাড়া নামে কামা হয়েছি একচুয়ালি চ আং কিসা খুরজাই সামা কামা হয়েছি না দি চুয়ালি চিনি থিনাং নিবাই ওয়ানসে নেবাই চ আসে কেসে কেরেন চ সিরে সিনে চিমিন অমা হাইকে টংলি ফেকা অমা হাইকে টংলাইকা আনবাগি চাকু অমা হাইনো চিন থিনাং নিচি নিব বিশ্ব চাকু ওয়ান চুকলাইয়া চিনি নক নখুং যত্ন কাহামকে টংলাম চঙ্গো চিনি নক নখুং যত্ন কাহাম খাই টংলাইনাম চঙ্গো কিন্তু আলটিমেটলি নাই খানকে চাক সুজরা চিনি যে খাই তাই যে টংমানী চে ওয়ান চুকমানী আবার চ খাই দেমাংখা আং আবসে নরকবাই কিসা সালাইনি মানে গানকে এটা কিসা কৌদু নাইনে না সাবংখা ফুঙ্কাহাম যত্ন খা খামলাই যাক যত্ন ওয়ান চুকলাই যাক যত্ন চিনি ওয়ান চুকলাই যাক বাহে কাহাম কেন তঙ্গি মালাই বাহাইকে চিনি নাংমানী লাইফ রগ্ন কাহাম খাই মালাই আবনো যত্ন ওয়ান চুকলাই হাইপানো যাক জরাতে ভুজরাই তাম খাইলেকা আবার ওয়ান চুক আবসে এটা কেসে কৌদু নাই না ফুঙ্কাহাম
1: হ্যালো স্যার
0: হ্যাঁ ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম ফুঙ্কাহাম আঙ্গুমতিনি সুভাষ ত্রিপুরা শাহরুফ
0: দাস আলি
1: তিনি টপিক তো বেলাইকে নাংমানি নো স্যার কারণ তাবু ও জরাওকে বেলাইকে বড় রক হামিয়া কাইখানে কাছে হামিয়া সালাইও ইনকে তাবু রমডি নগারি রংনি নগারি রং তুই হামলাই হামিয়া সালাইও হামিয়া ওয়ান চুবু কাহাম দে হামিয়া কিছু ওয়ান শুই নাইলাই

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা

0: বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ুমু ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে HPV টিকাকরণ কর্মসূচি। IPL ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী BSFকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় BSFএর 2টি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি BSF কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বর্ষে সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে BSFএর কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের তাই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
1: BSF की सीमा सुरक्षा के कंसेप्ट को पूर्णतया बदलने का निर्णय किया है। एक चतुष्कोणीय कंसेप्ट के साथ एक सुरक्षा ग्रिड हम आने वाले दिनों में बनाएंगे और बॉर्डर सुरक्षा की जगह टेरिटोरियल सुरक्षा का एक नया कंसेप्ट भी लॉन्च करेंगे और BSF के जवानों की तो प्रमुख जिम्मेदारी रहेगी ही रहेगी। ये मिलाकर समग्र बॉर्डर बांग्लादेश और पाकिस्तान एक सुरक्षा ग्रिड मजबूत बनाने का काम हम स्मार्ट বর্ডার সুরক্ষা কে প্রজেক্ট কে হম লে রহে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্যারক্রিক ও হার্মিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
2: The President of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our Prime Minister and where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় CSIR সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা DLI প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামে তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্ট আপ দেশের ফার্স্ট এজ AI সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, PM সূর্যঘর প্রকল্প

0: এর অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে সমগ্র শিক্ষা অভিযান এসএসএ, পিএম পোষণ, উল্লাস, পিএম শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এ আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
1: सरकार सभी घरों तक एलपीजी सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज्ड प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
0: ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এক দশকের মধ্যে প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন। এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতেই 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-20 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল আগরতলায় সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চলও পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লাইন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, ক্রীড়া ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যেন সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি জানান, রাজ্যে মোট 10টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি, ধলাই জেলায় 1টি সেন্টার রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,700 জন। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন, বহুস্তরীয় তল্লাশি, সিসিটিভি নজরদারি, এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক এবং ফ্লাইং স্কোয়াডের তদারকি, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। তিনি জানান, সামর্থ্য পোর্টালের মাধ্যমে চলবে এই ভর্তি প্রক্রিয়া। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন, প্রথম দফার ভর্তি চলবে 22 ও 23 জুন, পরে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে এবং চতুর্থ ও শেষ দফার ভর্তি অনুষ্ঠিত হবে 4 থেকে 6 জুলাই। মোহনভোগ আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি হলে গতকাল মেলাঘর আইসিডিএস বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রজেক্টের উদ্যোগে মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলের একটি উদ্যোগ শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। খোয়াই জেলায় এইচআইভি এবং এইডস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের অন্তর্গত একটি ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার নামক নতুন সেন্টার চালু হয়। গতকাল খোয়াই জেলা হাসপাতালে এই নতুন সেন্টারের উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় দত্ত। তিনি বলেন, এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল এইচআইভি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা এবং তাদের নির্বিচ্ছিন্ন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রাখা। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 1 জুন বিকাল 3:30 উমাকান্ত স্কুল মাঠে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেকআউট শীর্ষক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, সিআরপিএফ, ফায়ার সার্ভিস, টিএসআর, ত্রিপুরা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, আগরতলা পুর নিগম, পূর্ত দপ্তর, আসাম রাইফেলস, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ক্রীড়া দপ্তর, আপদা মিত্র সহ বিভিন্ন সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যের এই মহড়ায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও ককতুমা থুমনাই রকনি থুম অ কক ন শাখা বসাকা বস্কাং জুন তালনি বা শালমারি হাস্তে বেড়াইমা ও ফাইমানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর ইয়ামচাইনি তংহালক চেরেই নাইনও ব আরি আমজাইনি জুদা জুদা ঠাই বেড়াই নাইয়ানো মন্ত্রীয়করাতেই বসাকা শালকিচা সুকাং দিল্লি কতালো মন্ত্রী বক্রকবাই মালাইমাও হাস্তেনি হামক্রায় কবাংমা নাংকুকমানি বাবায় ককলাম অংখা আবনি বিশিঙ্গ তঙ্গ বসংলাহার ফুয়ারমুং ডাবল লাইন রেল লামা বন্দে ভারত ট্রেন চল খাইনা থং তৈ বেড়াইখ্রি তাং বেক্রেপ হামক্রাইনো খবৈ তাং সামুং বাংদানী আকরক সুপ্রিম কোর্ট মিয়া হাকতনি বেবাক হাইকোর্ট নদাগিমং রেখা খাতিজাক টংমা রাই তালথামনি বিশিং সাকলাইনানি নাংনাই দরবার নকনি বেখাক্তি সাজাকা রাইডমা লেরমুং বাই খার্তা রনাই রক দেরামুঙ্গ ক্লাইমানো দরবার ফাংবক্রক সূর্যকান্ত তৈ দরবার ফাং জয়মাল্য বাগচিনি বেঞ্চনি বেখাক্তি সাজাকা জামিননি খার্তানি দাগিমুং সালসাওন এবা খাতিজাক টংখাই তৈনি সালন সাকলাইনানি নাংনাই আবনি লগি লগি জামিননি দাগিমুং দায়িত্ব আলং নকনি আদং রকন সাবুই রমজাকনো দায়িত্ব ফিয়কনানি দাগিমুং রেজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ফুং দামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতৈ হা কতর তাই বুই হা কতর দি লুকরক বাই ককলাম সালাইয়ানো অমেল আকাশবাণী তৈ দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককতুমা ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এআইআর মোবাইল এপ খনাই মানবায়ানো অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রকনি নাইখুং এবার ককথুম তৈ আওয়াইমুং নাইখুংনি ইউটিউব চ্যানেল অব খনাই মানবায়ানো অ পান্ডা আমচাইনি কক বাই হরনি দাম চার্জরাও তেইসা আওয়াই খনাউই মানবায়ানো কেন্দ্রনি জনজাতি বাবাইনি রাষ্ট্রমন্ত্রী দুর্গাদাস উইকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী তৈদুল মুংবাই নই সাই ব্রী চিসিনি বিশিনি বিশিঙ্গ হাকতর্ন হামচাজাক ভারত নাম তিসানাব যতন চুবাচু কবকমুং নারেখা মিয়াপুঙ্গ কৈলাসহরনি বিজেপিনি শ্রীরামপুরনি বদলনি হাবানগ ককলাম সালাইমাব অ কবকমুং ন নারেখা ককলাম সালাইমাব কেন্দ্রনি মন্ত্রী মোচাং উইকি উনকৌটি হাঙ্কর বিজেপি বদলনি সামুং হুমুং নখবই কেন্দ্রতে হাস্তে হাপাংনি লুকু হামক্রাই রেগজাক সামুং সেপসাপ হদানি পাইথাক বরক জরা সগৈ রেনা নখবই জুদা জুদা নাংমানি বাবাইন তৈয়ী ককলাম সালাইকা হা কতর বাই বাক্সা হাস্তেও বুসকাং জুন তালনি শাল নই চিসা শালমারি নিট ইউজি আমজকমুং নাহারনাব যত নাংমানি ইয়াপ্রি নাহার জাখা কুচুক রংবেদেকনি তাংকরা রাবেল হেমেন্দ্র কুমার মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম অকন শাখা আমজকমুং কাহাম গরং তাই স্রাই স্রাইকে পাইডেনাব বসং আমজকমুং মথা এবা হাংকর নাইকল নাই ত্রিপুরা পুলিশ তৈ করংজাক কুমুনি মথারক বাই গদালৈ নাংমানি ইয়াপ্রি নাহার জাখা বসাকা হাস্তেও বেবাগৈ কাইচি কেন্দ্রব ও আমজকমুং নাহার জাগানো মোহনবুগ আর দি ব্লকনি পঞ্চায়েত সমিতি হল মেলাগড় আইসিডিএস উমর কাশুকিয়া কাইমাতে উমর কিচাও শাকদেরিয়া অংমা প্রজেক্টনি চেতনবাই মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলনি কুচুক বেরামনি সালসানি হজাকমুং সামংবতাং সংসার জাখা পান্ডা উমর কাশুকিয়াতে উমর কাশুকিয়া জরাব শাকদেরিয়া অংমানি হামিয়া বাবাইন তৈয়ী সুবাই শুক্রবৈ ককলামংখা তৈ হদানি বেবাক বেরেমনি লুকুরক্ন আবন তৈয়ী হজাকমুং তৈ বার জায়াসাগৈ সামুং তাংনানি কবকমুং নারেক জাখা খোয়াইহাঙ্কর এইচ আই ভি তৈ এইডস কাসুমুং তাই এইডস বেমার মানজাক রকন সাকামনি সেবরনাও ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামনি বিশিঙ্গ কাইসা ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার মুঙ্গই কতাল সেন্টার চল খাইকা মিয়া খোয়াই হাঙ্কর সাকামনগ অ কতাল সেন্টার ন চেঙ্গে রেখা খোয়াই জেলা পরিষদনি কাসকুচক অর্পণা সিংহ রায় দত্ত বসাখা অ কেন্দ্রনি নাহার মুংবুবাক অংখা এইচ আই ভি বেমারী রকন নাংমানি বিথি রনা তৈ বরকন স্রাই স্রাই সাকামনি সেব বাই গদাল রনা সদর বখাকস্তে নাইকল ফাংনি চেতনবাই বুসকাং জুন তালনি পুইলা শালমারি শারীরিক দাম থামতামৈ সতী থামচি উমাকান্ত রংনকলাও সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেক আউট কুচুক বেরামনি আকাবিকা দেরামুং কাশুমুং মহড়া সংসার জাগানো এনডিআরএফ এসডিআরএফ সিভিল ডিফেন্স সিআরপিএফ ফায়ার সার্ভিস টিএসআর ত্রিপুরা পুলিশ পিডব্লিউডি নাইখুং আসাম রাইফেলস ককথুম তৈ হুকুমু নাইখুং নখবই জুদা জুদা মথারক অমহরাও মান জাগানো তাবুক নবরতিবানী ককতুমা বুসকাং দাম নৈচি ব্রীয় হাস্তিনী বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াবৈমা নহনৈ হজাকমুং রেখা নবরতিবার নাইখুং তিনি শালনি তুংমারি সাকাও তঙ্গানো থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি আগরতলা তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস
কক ব্রক বাই কক।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শালকিজা সকাং দিল্লি গতালো হাস্তেনি মন্ত্রী অকরানো ত্রিপুরানী হামক্রাইনি সামুং তাংমাবাই তেইব বাংরানী কক

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট অথচ অত্যন্ত সমৃদ্ধ একটি রাজ্য হল গোয়া। সমুদ্র সৈকত, পর্যটন, সঙ্গীত, উৎসব এবং বহু সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য গোয়া বিশ্বজুড়ে পরিচিত। প্রতিবছর 30 মে গোয়া স্টেটহুড ডে উদযাপন করা হয়। এই দিনটি গোয়ার মানুষের কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়, বরং আত্মপরিচয়, সংগ্রাম এবং স্বাধীন অস্তিত্বের প্রতীক।
1: 1961 সালের আগে গোয়া ছিল পর্তুগিজ শাসনের অধীনে। যখন ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে, তখনও গোয়া পর্তুগালের দখলেই ছিল। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর ভারত সরকার অপারেশন বিজয়ের মাধ্যমে 1961 সালের 19শে ডিসেম্বর গোয়াকে মুক্ত করে। এরপর গোয়া দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।
0: কিন্তু গোয়ার মানুষ নিজেদের স্বতন্ত্র পরিচয় এবং সংস্কৃতিকে রক্ষা করার জন্য রাজ্যের মর্যাদা দাবি করতে থাকেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক প্রচেষ্টার পর 1987 সালের 30শে মে গোয়া ভারতের 25তম রাজ্যের মর্যাদা লাভ করে। সেই থেকেই প্রতিবছর এই দিনটি গোয়া স্টেটহুড ডে হিসেবে পালিত হয়।
1: গোয়ার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এখানে ভারতীয় ও পর্তুগিজ সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা যায়। গোয়ার গির্জা, স্থাপত্য, খাদ্য সংস্কৃতি, সঙ্গীত এবং উৎসব আজও সেই ঐতিহ্যের সাক্ষী। বেসিলিকা অফ বম জিজাস বা সে ক্যাথেড্রাল, এগুলোর মতো ঐতিহাসিক স্থাপত্য শুধু ধর্মীয় স্থান নয়, গোয়ার ঐতিহ্যেরও অংশ। একই সঙ্গে গোয়ার লোকসঙ্গীত, নৃত্য ও কার্নিভাল ফেস্টিভ্যাল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।
0: গোয়া স্টেটহুড ডে উপলক্ষে রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান এবং সরকারি কর্মসূচির আয়োজন করা হয়। স্কুল, কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এই দিনের গুরুত্ব নিয়ে আলোচনা সভা করে। গোয়ার মানুষ এই দিনটিকে নিজেদের ইতিহাসকে স্মরণ করার এবং নতুন প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে জানানোর একটি সুযোগ হিসেবে দেখে।
1: গোয়ার অর্থনীতিতে পর্যটনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ গোয়ার সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণবন্ত জীবনযাত্রা উপভোগ করতে আসেন। তবে শুধুমাত্র পর্যটন নয়, মৎস্যশিল্প, কৃষি এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও গোয়া ধীরে ধীরে উন্নতি করছে। ছোট রাজ্য হওয়া সত্ত্বেও শিক্ষার হার, জীবনযাত্রার মান এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গোয়া ভারতের অন্যতম অগ্রগামী রাজ্য।
0: গোয়া স্টেটহুড ডে আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা ও স্বীকৃতি কখনো সহজেই আসে না। এর পেছনে থাকে মানুষের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং ঐক্য। গোয়ার মানুষের সেই লড়াই আজ ভারতের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
1: বর্তমান সময়ে গোয়া শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক উজ্জ্বল উদাহরণ। এখানে বিভিন্ন ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষ মিলেমিশে বাস করেন। এই সম্প্রীতি এবং বহুত্ববাদী গোয়ার আসল শক্তি।
0: তাই গোয়া স্টেট

যে শুধুমাত্র একটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, আত্মপরিচয় এবং মানুষের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। এই দিন আমাদের শেখায় নিজের পরিচয় এবং ঐতিহ্যকে রক্ষা করার সংগ্রাম কখনো বৃথা যায় না।

এবারে জানিয়ে দিচ্ছি ইতিহাসের পাতায় আজকের দিনটির বিশেষত্ব সম্পর্কে। আজকের দিনেই ভারতের প্রথম হিন্দি সংবাদপত্র উদন্ত মারদণ্ড প্রকাশিত হয় 1826 সালে। 2012 সালে ঠিক আজকের দিনেই ভারতের দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ পঞ্চমবারের মতো বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। 2019 খ্রিস্টাব্দে ঠিক আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন। আর আজকের দিনে 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি বর্জন করেন। মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, লাইনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পরিচয় কবিতায় কিন্তু বলেছিলেন। সুদীর্ঘ 80 বছরের জীবনে রবীন্দ্রনাথের লেখনী থেকে ঝর্ণার গতিধারায় অজস্র সৃষ্টি সম্পদ বেরিয়ে এসেছে। 1915 সালে ব্রিটিশ সরকার তার সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু 1919 সালের 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ বাহিনীর নির্মম ও নির্বিচার গুলিবর্ষণে শত শত নিরীহ ভারতীয় নিহত হয়েছিলেন। আর এই নৃশংসতার প্রতিবাদে তিনি কিন্তু নাইট উপাধি পরিত্যাগের সিদ্ধান্ত নেন। ইংরেজদের প্রতি তীব্র ক্ষোভ ও ধিক্কার জানিয়ে তৎকালীন ভাইসরয় লর্ড চেমসফোর্ডকে একটি ঐতিহাসিক প্রতিবাদী চিঠি লিখে 1919 সালের 30 মে অর্থাৎ আজকের দিনেই এই উপাধি কিন্তু বর্জন করেছিলেন।

0: শ্রোতা বন্ধুরা, গত ফেব্রুয়ারি মাসের লিখছি তোমায় পর্বের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ, ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। এখন শুনবেন শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার।
1: গত ফেব্রুয়ারি মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানে আমরা দুটো বিষয় দিয়েছিলাম। প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ। আপনার ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। আর এই মুহূর্তে শুক্লাদি আমাদের সঙ্গে, আমাদের স্টুডিওতে। দিদি, প্রথমেই আপনাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আকাশবাণী আগরতলার সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের?
2: একদম ছোটবেলা থেকে, আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি আকাশবাণী আগরতলা অনুষ্ঠান শুনি, মানে রেডিও শুনি।
1: আচ্ছা, তো তখনকার রেডিও আর এখনকার রেডিও কি পার্থক্য, কি মনে হয়?
2: তখনকার রেডিওটা ছিল, আমরা শুধু শুনতাম, শুনে আনন্দ উপভোগ করতাম বা বিভিন্ন কিছু শিখতাম। আর এখনকার রেডিওটা হলো, আমরা একদম সরাসরি সংযোগ করতে পারছি রেডিওর সাথে, শ্রোতারা। এটা তখন ছিল না, তখন রেডিও স্টেশনেও ঢোকা যেত না। এখন যেরকম আমরা খুব সহজেই চলে আসি যখন তখন, তখন কিন্তু এরকমটা ছিল না। তখন আমরা ইচ্ছে করলেও রেডিও স্টেশনে ঢুক

0: উঠতে পারতাম না। আমাদের একটা স্বপ্ন ছিল রেডিও স্টেশনে ঢোকা।
1: এর আগেও কি কখনো আকাশবাণীতে এসেছেন, রেডিও স্টেশনে এসেছেন আমাদের এখানে?
0: হ্যাঁ, এসেছি। আমি একবার চন্দনলেখাদির হাত থেকে স্বচ্ছ ভারতের উপর কিছু লেখার বিষয় ছিল, সেটা লিখে আমি মনে হয় তৃতীয় পুরস্কার পেয়েছি।
1: বাহ। আচ্ছা, এই যে রেডিওতে আকাশবাণী থেকে কোনো পুরস্কার পাওয়া আর একটা স্বীকৃতি, এটা আপনার লেখাকে কতটা মানে গুরুত্ব দেয়, বা আপনি ভাবেন যে এই যে লেখাগুলো আপনাকে কতটা আপনাকে আরও অনুপ্রাণিত করে লেখার জন্য?
0: অনেকটা, ভীষণ অনুপ্রাণিত করে। যেহেতু আমরা যারা লেখালেখি করি, আমরা চাই কোথাও না কোথাও আমাদের সেই লেখাটা স্বীকৃতি পাক। বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ, আমি হাউসওয়াইফ, তো আমাদের একটা স্বপ্ন থাকে এটা, যে আমাদের কাজটা, আমরা যে কাজটা ভালোবেসে করি, সেই কাজটা একটা জায়গায় গুরুত্ব পাক, তা স্বীকৃতি পাক, সেটা তো আমরা সবাই চাই। আমি আমার একটা বই লিখেছি, সেই বইটাতে আমি FM উজ্জয়ন্ত নামটাই আমি লিখেছি, আমি যেখান থেকে অনুপ্রেরণা পেয়েছি।
1: বাহ। তো এই যে আপনাদের মতো শ্রোতা, বলতে হয় যে অগণিত শ্রোতা আমাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তো তাদেরকে নিয়েই আমাদের এই FM উজ্জয়ন্ত বা আকাশবাণী আগরতলার পথ চলা। আমরাও চেয়ে থাকি যে এইসব শ্রোতারা আসুক, আমাদের সঙ্গে কথা বলুন, আরও আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করুন। আর আপনাদের চিঠি বা আপনাদের এই যে কথা বলা, বিভিন্ন অনুষ্ঠানে আপনারা ফোন করেন কথা বলা, এটা আমাদের অনুষ্ঠানের একটা আলাদা মাত্রা সংযোজন করে। আমরা যেদিন দেখি যে ফোন আসছে না, ফোন খারাপ, বা কোনো কারণে হয়তো ফোন আমরা আজ কম আসছে, তো সেদিন সেটা নিয়ে আমরা একটা ভাবনা চিন্তা করি, ঠিক সেইভাবে আপনারা যারা শ্রোতা, আপনারাও কি আপনাদের একটা পছন্দের ব্যাপার রয়েছে যে আজকে আকাশবাণীর অনুষ্ঠানটা বিষয়টা ভালো দিয়েছে, বা অভিজ্ঞাপনের অনুষ্ঠানটা এটা না দিয়ে অন্য কোনো বিষয় দিলে ভালো হতো, এরকম কোনো আমাদের অনুষ্ঠান নিয়ে বা অভিজ্ঞাপন নিয়ে কিছু বলতে চাইবেন?
0: হ্যাঁ, একদম একদম। অনেক সময় তো অনেক এরকম বিষয় থাকে যেই বিষয়টা নিয়ে কথা বলার সাংঘাতিক আগ্রহ তৈরি হয়, অনেকবার ফোন করে যদি ফোন লাইনটা না পাই সত্যি মনটা খারাপ হয়ে যায়, যে একটু কথা বলার খুব ইচ্ছে ছিল কিন্তু লাইনটা পাইনি। তো সেরকম অভিজ্ঞাপনেও এখন যেরকম চলছে তো মোটামুটি ভালোই চলছে, তবে আমার একটা একটু মানে আমি নিজের দুঃখ খই প্রকাশ করব, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের লেখক সংখ্যা খুব কম, আমাদের ত্রিপুরা রাজ্যের চিঠি খুব কম আসে, এটা সত্যি বলবো যে কোনো না কোনো দিক থেকে হয়তো আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে।
1: এটা হয়তো ধীরে ধীরে হবে, আমরাও চাইবো যে আমরা যেখানে থাকি এই আশপাশ থেকে বেশি চিঠি আসুক, আর আপনাদের মধ্যে থেকেই আমরা বেছে নিই সেরা পত্রদাতাদের নাম, এখানকার লোকেরাই হোক, তো সেটা নিশ্চয়ই হবে, একদিন নিশ্চয়ই হবে, সেই আশায় রইলাম আমরা। আর বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে, মানে এটা একটা কি বলা যায়, এটা একটা মানে খুব বিতর্কিত বিষয়। এমনি যখন আমরা বলি যে ভালোবাসা, এটাকে হয়তো বললেই হয়তো যে আরে কি বলছে একজন, কিন্তু এই যে ভালোবাসা বদলে গেছে, এটা কতটা সত্য বা এটা কি বদলানো যায়? আপনার চিঠির মধ্যে অনেকটাই রয়েছে, তবু তার সঙ্গে আরও আমি কিছু সংযোজন করতে চাচ্ছিলাম।
0: আসলে কি কখনো কখনো মনে হয় যে ভালোবাসাকে বদলাবার জিনিস বা বিষয়, এটা তো কখনো না। ভালোবাসাটা একটা চিরন্তন সত্য একটা ব্যাপার, সেটা চিরদিন থাকবে, আর ভালোবাসা যদি বদলে যায় তাহলে আমাদের পৃথিবীটাও মনে হয় বদলেই যাবে। কিন্তু আবার কোথাও কোথাও অনেক সময় অনেক ঘটনা শুনি বা দেখি আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে, তখন আমাদের মধ্যেও কিন্তু প্রশ্ন তৈরি হয় যে সত্যি কি আস্তে আস্তে ভালোবাসা বদলে যাচ্ছে।
1: হ্যাঁ, সেটা হয়তো একটা বিশ্বাস বা হয়তো আমাদের চেনার ভুল যে কোনটা ভালোবাসা আর কোনটা ভালোবাসা নয়, সেটা হয়তো আমাদের আজকালকার যে বিভিন্ন সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া রয়েছে, সেসব দেখতে দেখতে আমরা হয়তো সংজ্ঞাটাকে ঠিক মতো আমরা চিনতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু একটা জিনিস যেটা হলো যে ভালোবাসা চাঁদ, সূর্য, হাওয়া, বাতাস, জল, ঠিক এরকমই একটা পরিপূরক জিনিস, এর কোনো পরিবর্তন সম্ভব নয়। একটা মানুষ অন্য মানুষকে যদি ভালো না বাসতে পারে, তার সেখানে মনুষ্যত্বের ছেদ হয়ে যায়, আমরা সেদিন মানব জাতি হিসেবে হারিয়ে যাব। যত যেদিন ভালোবাসা হারিয়ে যাবে সেদিন মানব জাতিও হারিয়ে যাবে, এটা একেবারেই আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন সাহিত্যিক বলেছেন বা

0: আমাদের যেটা ব্যবহারিক ক্ষেত্রে আমরা হয়তো খেয়াল করেছি, এটা আপনি চিঠির মধ্যেও লিখেছেন, তো আশা করি আমাদের যারা শ্রোতা বন্ধু আছেন তারা বুঝতে পারবেন যে ভালোবাসা হয়তো আমরা যে চোখে দেখছি সেটা হয়তো তার আঙ্গিকটা হয়তো আলাদা, কিন্তু প্রকৃতভাবে ভালোবাসা বদলায় না, এটা একেবারে আমাদের মানে মানব জাতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে আমি বলবো যে আপনি লেখাটা শুধু কি আমাদের আকাশবাণী আগরতলাতে লিখেন না অন্য কোথাও লেখার একটা অভ্যেস রয়েছে?
1: না, আমার এটা ছোটোবেলা থেকেই অভ্যাস। তো বলতে গেলে এটা আমি বাবার কাছ থেকেই পেয়েছি। ছোটোবেলা আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন প্রথম স্কুল ম্যাগাজিনে লিখেছিলাম একটা কবিতা, সে কবিতাটার নাম ছিল মা। তারপর যখন আমি ক্লাস ইলেভেনে পড়ি তখন একটা কবিতা লিখে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম, তৎকালীন যিনি এডুকেশন মিনিস্টার ছিলেন ওনার হাত থেকে। সেই থেকে আমার মোটামুটি ধারাবাহিকভাবেই লেখাটা চলছে। তবে অনেকটা দিন আমি ঘরেই লিখতাম, মানে নিজের খাতা বা ডায়েরিতে লিখতাম। তারপর বছর দশেক হলো আমি একটা আমাদের রাজ্যের দৈনিক পত্রিকায় আমি আমার মতামত ছোটো ছোটো করে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করতাম। আর এখন আমি আজকে তিন চার বছর হলো আমাদের আরেকটা ত্রিপুরা রাজ্যের একটা দৈনিক, সেটাতে আমি ছোটো ছোটো গল্প কবিতা এগুলো লিখি। তাছাড়াও আমি একটা নিজের বই প্রকাশ করেছি, তো সেটা অনেকেই জানেন, আমার বইটার নাম সীমারেখা। তাছাড়াও আমি বিভিন্ন ম্যাগাজিনে, পুজো ম্যাগাজিনগুলো যে বেরোয় সেগুলোতেও লিখি।
0: বাহ, মানে মোটামুটি লেখার পরিধিটা বেশ বড়। দিদি, আপনি তো অনেক কবিতা বা গল্প লিখেছেন, গল্প হয়তো এখানে হয়তো বলা সম্ভব হবে না, তো আপনার একটা কবিতা আমরা শুনি।
1: আচ্ছা, একটা ছোট কবিতা লিখেছিলাম আড্ডা। আড্ডা মানে হিসেববিহীন উজাড় করা কথা, আড্ডা মানে মনের কোণে জমানো সব ব্যথা, এক নিমেষে ভুলে আনন্দে মাতোয়ারা। আড্ডা মানেই তুমি আমি আমরা বাঁধন হারা, আড্ডা মানেই সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলা। আড্ডা মানেই হাসি মজা খুনসুটি আর চুটিয়ে গল্প করা, গান কবিতা রাজনীতি খেলা সিনেমা কিংবা হরেক রকম স্মৃতি ফিরে দেখার নানান অভিজ্ঞতা। আড্ডা মানেই তোমার আমার হারিয়ে যাওয়া দিনগুলো সব আবার ফিরে পাওয়া, কথায় কথায় ছুঁয়ে দেখা একটু ছোটোবেলা। আড্ডা মানেই বন্ধুত্বের মিষ্টি আবেগ দিয়ে জীবন সহজ করা।
0: বাহ, খুব সুন্দর। এতক্ষণ আমরা কথা বলছিলাম ভালোবাসা কি বদলে গেছে এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা শ্রীমতী শুক্লা দে ঘোষের সঙ্গে। দিদি, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা শুনব শুক্লা দে ঘোষের লেখা সেই চিঠি, যেই চিঠির জন্য তাকে আমরা ভালোবাসাকে বদলে গেছে বিষয়ে সেরা নির্বাচিত করেছি।
2: প্রিয় অভিজ্ঞাপন, সকলকে এক রাশ মিষ্টি প্রভাতে শুভেচ্ছা জানিয়ে পত্র লিখতে বসে পড়লাম। ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষের বিষয় রেখেছ ভালোবাসা কি বদলে গেছে। পক্ষে লিখব না বিপক্ষে লিখব ভেবেই কুল পাচ্ছি না। যদি বলি না ভালোবাসা কখনো বদলায় না, ভালোবাসা চিরন্তন শাশ্বত, যেখানে শ্রদ্ধা বিশ্বাস ত্যাগ আছে সেখানেই ভালোবাসা আছে। সূর্য যেমন রোজ উদিত হয়, চাঁদ যেমন রাতের আকাশে ঝলমল করে, পৃথিবী যেমন নিরন্তর সূর্যকে প্রদক্ষিণ করছে, তেমনি ভালোবাসাও একইভাবে জগৎ সংসারকে নিবিড় বন্ধনে বেঁধে রেখেছে। এই বন্ধন নিরবিচ্ছিন্ন, এই বন্ধন বদলাবার নয়। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রাণীকুলের প্রতি ভালোবাসা, এই অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসা কি বদলে যেতে পারে কখনো? আবার এও তো ঠিক, বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি সংসারের মাঝে দৃষ্টিপাত করি তবে কোথাও না কোথাও মনে তো হয় ভালোবাসা প্রতিনিয়ত তার রূপ বদল করছে। আধুনিক থেকে আধুনিক তর পথে এগিয়ে যাওয়ার পথে স্নেহ মায়া মমতা অনেকাংশে কমে যাচ্ছে। মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর

ভালোবাসা, প্রকৃতির প্রতি মানব কোলের ভালোবাসা আগের মতো আছে কই? প্রেমিক প্রেমিকার ভালোবাসা আজ যেন আন্তরিকতা ও হৃদয়ের গভীরতার চেয়ে লোক দেখানো পথেই চলছে। লাল গোলাপ বিনে ভালোবাসার প্রকাশ হয় কেমনে? আমি তোমায় ভালোবাসি বলতেই হবে, হাঁটে মাঠে ঘাটে। হৃদয়ের অনুভূতির চেয়ে মুখের কথাই আজ বড্ড দামি। তাই রবি ঠাকুরের কথায় এখন কজন বলে, ভালোবেসে সুখী আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কবি নজরুলের মতো কে বলে, ওরে ও নীল যমুনার জল, বল রে আমায় বল, কোথায় আমার কৃষ্ণ কানু। তাই শেষে বলতেই হয়, ভালোবাসা প্রতিনিয়ত একটু একটু করে বদলে যাচ্ছে। শুভেচ্ছান্তে শুক্লা দে ঘোষ, প্যালেস কম্পাউন্ড, আগরতলা।

বলে, ওরে ও নীল যমুনার জল, বল রে আমায় বল, কোথায় আমার কৃষ্ণ কানু। তাই শেষে বলতেই হয়, ভালোবাসা প্রতিনিয়ত একটু একটু করে বদলে যাচ্ছে। শুভেচ্ছান্তে শুক্লা দে ঘোষ, প্যালেস কম্পাউন্ড, আগরতলা।

0: এতক্ষণ শুনছিলেন অভিজ্ঞাপনী অনুষ্ঠানে ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয়ের সেরা পত্রদাতা শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি, আর এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ রবিবার 31 মে 2026 ইংরেজি অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয়। বৃক্ষরোপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ হোক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ, বাড়ছে দূষণ ও উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা। কারণ সবুজ বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ।
0: এবারে চলে আসছি তথ্যে। ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তর এবং সেন্ট্রাল সিলেকশন কমিটি 2026-এর অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এন্ট্রান্স এক্সামিনেশন আগামী 4 জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদেরকে https://dtriplet.tripura.gov.in এই পোর্টালটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

0: এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক একটি টিপস। পেটের যাবতীয় সমস্যা যেমন ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন কিংবা ধমনীতে জমা অতিরিক্ত চর্বি জমা অথবা গলা ব্যথা ইত্যাদিতে রসুন মহা উপকারী। কটা রসুনের কোয়া থেঁতো করে এক চামচ খাঁটি মধুসহ রোজ সকালে খান। এটাতে শরীরের মধ্যে জমা নানা বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে, খিদে ও হজম দুটোই করাবে, হার্ট সুস্থ সবল রাখবে, ধমনীকে শক্তিশালী করে এর মধ্যে জমা ফ্যাটকে সরিয়ে দেবে। রসুনকে আয়ুর্বেদ মর্তের অমৃত বলেছে। খাবারে রুচি নিয়ে আসে কাঁচা রসুন, তবে রসুনকে রান্না করা অ্যাভয়েড করতে হবে। নানা কারণে অনেকে রসুন খান না, অনেকেই বলেন তমগুণ বাড়ায়। তবে রসুন না খাওয়া আর শরীরকে সুস্থ রাখা দুটো একসাথে সবসময় রাখা সম্ভব নয়। জানিয়ে দিলাম একটি স্বাস্থ্যকর টিপস।
1: এবারে কিন্তু জানিয়ে দিচ্ছি কাজে

খবর। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 2026-এর জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। গ্র্যাজুয়েট প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 27 বছর এবং কোনো কোনো ক্ষেত্রে 18 থেকে 30 এবং 32 বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে। তফসিলি জাতি উপজাতি প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য 3 বছরের ছাড় রয়েছে। মহিলা এসসি এবং এসটি প্রার্থীদের জন্য আবেদনের কোনো ফি নেই, অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ফি 100 টাকা। অনলাইনে আবেদনের শেষ তারিখ 22 জুন 2026 ইংরেজি। আগ্রহী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট https://ssc.nic.in এই ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

0: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরস্থিত গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 35.1 ডিগ্রি এবং 25.3 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 62%। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু একেবারেই অভিজ্ঞাপন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
1: আর আমি অম্বালিকা ভট্টাচার্য।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি আর্য অম্বালিকা। স্বাগত জানাচ্ছি আপনাদের তোমায় গান শোনাবো পর্বে। আবার আসব ফিরে বাংলার নদী মাঠ খেত ভালোবেসে, বারবার ফিরে আসা যায় বাংলার গানকে ভালোবেসেও। পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন আসাম এবং আজকের বাংলাদেশ, এই পুরো অঞ্চলের জলবায়ুতে কিছু একটা ম্যাজিক তো আছেই, যা কিনা অসম্ভব ঋদ্ধ করেছে, পুষ্ট করেছে বাংলা সঙ্গীতকে। লোকসঙ্গীত, আধুনিক ছায়াছবির গান, সবেতেই তার প্রভাব আমরা দেখতে পাই।

এই যে এত গান তৈরি হয়েছে, গায়ক তো আছেনই, সঙ্গীতকাররাও রয়েছেন, কিন্তু নেপথ্যে আরও যে মানুষটি থেকে যান, গীতিকার, তাদের খবর আমরা গানের শ্রোতারা কতটুকু জানি বা জানতে চাই। তাই আজকে তোমায় গান শোনাব উৎসর্গ করা হলো তেমনই এক নেপথ্যচারী গীতিকারের প্রতি, যিনি না থাকলে তৈরি হতো না বহু জনপ্রিয় বাংলা গানের অসামান্য কিছু কথা। আজ গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে থাকব আমি অম্বালিকা। প্রথমেই এই গানটি।

0: হাতে।
1: শ্রী রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী প্রভাবতী দেবের পুত্র শিবদাসের জন্ম 1933 খুলনা জেলায়। কিশোর বয়স থেকেই গান কবিতা লেখায় হাত পাকান তিনি। শুধু কি তাই, গল্প লেখাও শুরু করেন সেই ছোট্ট বয়স থেকে। ক্রমশ যত বড় হতে লাগলেন, শৌখিন শিল্পচর্চার পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েন

মানুষের দৈনন্দিন জীবন, দুঃখ কষ্ট, নিপীড়নের জীবন তাকে অসম্ভব বিচলিত করে তুলল। সেই তাড়নায় গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন তিনি। যৌথ খামারের আদর্শের বীজ বপন করে চললেন নিজের সৃষ্টির মধ্যে। ভূপেন হাজারিকার কণ্ঠে এখন শুনব সেরকমই পরপর তিনটি গান, যে গান শুনলে আজও গায়ে কাঁটা দেয়।

আজকে তোমার গান শোনাবো পর্বে কথা হচ্ছে গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তার লেখা গান, তার জীবনের নানান গল্প নিয়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে। একদিকে যেমন তার লেখা গানে উঠে আসছে শোষিত শ্রেণীর যন্ত্রণার কথা, গণ আন্দোলনের স্বপ্ন, তার বিশ্বাস, সমস্ত কিছুর প্রবল উপস্থিতি তার গানের কথায়, তেমনি আবার আদ্যন্ত প্রেমের গান কি অনায়াসেই না লিখেছেন তিনি। গানের বিষয় হিসেবে এত বড় পরিধিতে এত অনায়াস বিচরণ আমাদের আরেক গীতিকার সাহেল লুধিয়ানতিকে মনে করিয়ে দেয়। সেরকম একটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনব, তার আগে থাকছেন কিশোর কুমার।

কভু কাছে কভু সুদূর, প্রেম বড় মধুর কভু কাছে কভু সুদূর। কখনো জীবনে

কভু কাছে কভু সুদূর, কভু কাছে কভু সুদূর, কভু কাছে।

কিশোর কুমারের বহু গানের গীতিকার ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। দুজনের বন্ধুত্বও ছিল বেশ গাঢ়। কিশোর কুমারের জীবনের নানান দুঃখের কথা, তার ওঠা পড়ার কাহিনী জানতে পেরে একের পর এক গান লিখে যান শিবদাস বন্দ্যোপাধ্যায়। আজ তোমায় গান শোনাবতে সেরকমই অনেক গান নিয়ে আমি অম্বালিকা ছিলাম, তবে এই মুহূর্তে বিদায় নেবার সময় ঘনিয়ে আসছে। তোমায় গান শোনাবো থেকে যাওয়ার আগে আরও দুটো গান।

জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের গতি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা গতকাল আগরতলায় সংবাদ মাধ্যমকে কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5ই জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চলও পরিদর্শন করবেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যাতে সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা NTA, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7ই জুন রাত 12টা পর্যন্ত। মোহনভোগ আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি হলে গতকাল মেলাঘর ICDS বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রজেক্টের মাধ্যমে উদ্যোগে মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলের একটি উদ্যোগ শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ কিশোরী মাতৃত্বের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। খোয়াই জেলায় HIV এবং এইডস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের অন্তর্গত একটি ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার নামক নতুন সেন্টার চালু হয়। গতকাল খোয়াই জেলা হাসপাতালে এই নতুন সেন্টার উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় দত্ত। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 1 জুন উমাকান্ত স্কুল মাঠে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেকআউট শীর্ষক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। NDRF, SDRF, সিভিল ডিফেন্স, CRPF, ফায়ার সার্ভিস, TSR, ত্রিপুরা পুলিশ, আপদা মিত্র সহ বিভিন্ন সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যের এই মহড়ায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের বলছি তোমায় পর্বে। আজকের বলছি তোমায় পর্বের বিষয়টা একটু ভিন্ন। আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, আমাদের ফলো করছেন আকাশবাণী আগরতলা এফএম উজ্জয়ন্ত পেজটিকে, আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে আজকের বিষয়টা কি। আর যেহেতু ইন্টারন্যাশনাল ডে অফ পোট্যাটো, তাই আজকের বলছি তোমায় পর্বের বিষয় রাখা হয়েছে রান্নাঘরের প্রাণ আলু। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যালো, না শ্রোতা বন্ধুরা, এমন একটি বিষয় নিয়ে আজ আড্ডা দিতে চলেছি যা সত্যি অর্থেই আমাদের রান্নাঘরের প্রাণ। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।
1: বলছিলাম এত সুন্দর সুন্দর বিষয়গুলি নিয়ে আসেন, হাসিও পায় এবং খুব ভালোই লাগে। আসলে আলোচনা তো বিভিন্ন ক্ষেত্র থাকা উচিত, শুধু আপনি গুরু গম্ভীর আলোচনা করব সবসময় সেটা তো নয়।
0: সেটাই,
1: দেখুন আলুটা সব তরকারির সঙ্গে কিন্তু একটা সমঝোতা করে চলে, আলু ছাড়া আপনি ভাবতে পারবেন। কারণ বিষয়টা আপনি কেন বলছি, দেখুন আপনি পরোটা তৈরি করবেন, আলুর পরোটা বিখ্যাত সেটা তো বলার অপেক্ষা রাখে, আলুর দম বিখ্যাত, ঘুগনি বলুন যাই বলুন, আলু ছাড়া মাংসে আলু, মাছে আলু, মানে আলুর যে একটা ভূমিকা আমাদের সর্বাঙ্গীন ভাবে, তাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। আপনি বাজারে কিছু কিনেন না কিনেন, আপনাকে আলু রাখতে হবে।
0: ঠিক,
1: তাই মনে হয় মুদি দোকানে আলু বিক্রি হয়, দেখবেন ডাল চালের সাথে আলুর বস্তা আছে।
0: একদম একদম,
1: সবজি হিসাবে আলু সবচেয়ে বেশি প্রাধান্য পায়, কিন্তু এর চেয়ে তো গুরুত্ব পায় এটা মহার্ঘ হিসাবে।

0: কারণ আপনি দেখুন, আলু সিদ্ধ, আলু ভাজি, এটা কিন্তু একেবারে ছোট বাচ্চাদের আপনি বলুন একটু আলু ভাজি করে দাও, খুশি। আর একটু বয়স্কদের বলুন আই তোমাকে আলু সিদ্ধ করে দিচ্ছি, তুমি খাও। এই যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বিভিন্ন সবজির ক্ষেত্রে তার অবদান, এটা কিন্তু আমরা ভুলতে পারি না। আর আলুর ক্ষেত্রে আরেকটা জিনিস দেখুন, আলু আলুরও আরেকটা ভাই আছে, মিষ্টি আলু। আলুর ভাই কিন্তু খুব ছোট ভাই, এ কিছুদিন আসে কিছুদিন পরে ডুবে যায়, খুব তো ভাই বেশি দিন থাকে না। কিন্তু তার ভূমিকা কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে বিরাট ভূমিকা থাকে। আসলে ঘটনা হচ্ছে গিয়ে মহিলাদের আর কিছু থাকার না থাক, আগে ঘরের মধ্যে দেখবে আলু আছে কিনা। তো অনেক সময় মনে করুন বাজার করতে যদি আমরা ভুলেও যাই বা ব্যস্ততার মধ্যে করতে নাও পারি, তারা কিন্তু একটা ম্যানেজ করে নেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু তাদের পুঁজি থাকতে হবে সেই আলু। তো সার্বিকভাবে আমি এটাই বলবো যে আমাদের যারা শ্রোতা বন্ধু আছেন, অনেকেই মহিলা বন্ধুরা আছেন যারা নিশ্চয়ই আরো সুন্দরভাবে, আর কলকাতার বন্ধুরাও বলতে পারবেন, আর বিখ্যাত আলুর পুষ্ত কলকাতার খেয়ে যায়, অনেক মানুষের মুখের এটা রুচি আনে। সুতরাং আমি বলবো আলু যুগ যুগ যোগ।
1: একদম, অনেক ধন্যবাদ। আসলে এই যে আলু আমাদের জীবনের কতটা জুড়ে আছে সেটা কিন্তু বিশ্বজিৎবাবুর ফোন পেয়েই আমরা বুঝে গেছি। হ্যাঁ, আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার বন্ধু, কি রয়েছেন সঙ্গে? আজকের বিষয়টা হচ্ছে রান্নাঘরের প্রাণ আলু, তবে আপনার নামটা একটু জানতে চাইব।
2: আমি সিমনা সুরজ বলে বলছি।
1: সুরজ বাবু বলুন।
2: আলু আলু তো দেখো একটা এই পরিবেশে বলতে গেলে তো সবখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা সবজি বলতে পারে আর কি। ঠিক আছে, তো আলু ছাড়া তো আর কিছু নেই। দাদা যে বলেছিল ঠিকই বলেছে যে আলু ছাড়াতে মাছে আলু যখন একটা তরকারি বাড়ালে আলু আলু ছাড়া তো আর কিছু নেই। মিষ্টি আলু যে আছে তার ভাই বলেছে, এটাও ঠিকই বলেছে, তারা যে বলে গেছে ভালো কথা বলেছে। তার জন্য আমি দাদার কথা শুনে আমি বলছি আর কি,
1: মনে হলো কথা বলার, তাই তো?
2: ধন্যবাদ
1: ধন্যবাদ বন্ধুর সঙ্গে থাকবেন। আসলে এই আলু সে রাজাও নয় রানীও নয়, কিন্তু সে সবার প্রিয়। সে দামি নয় কিন্তু সে অমূল্য। সে সাধারণ অথচ সে অসাধারণ। তাই আমরা আজ কথা বলছি রান্নাঘরের প্রাণ আলু নিয়ে, কারণ আজ 30 মে ইন্টারন্যাশনাল ডে অফ পটাটো। আলু মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটির সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর কোটি কোটি মানুষের খাদ্যাভ্যাস। হ্যালো
3: হ্যালো
1: বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ তপন বাবু বলুন।
3: আমি কিছু বলবো না, তবে বিশ্বজিৎ বাবু যে কথাটি বলছে আমার তো খুব ভালো লাগছে।
1: আচ্ছা,
3: আলু যে আমাদের প্রিয়, বিশ্বজিৎ বাবু যে বলেছিল আলু করতে,
1: হ্যাঁ হ্যাঁ,
3: আমার খুব ভালো লাগছে।
1: বাহ,
3: আলু যে আমাদের প্রিয় জিনিস বলার ইচ্ছা থাকে না।
1: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকবেন। বাঙালির রান্নাঘরে আলুর উপস্থিতি এমনই স্বাভাবিক যে অনেক সময় আমরা তার গুরুত্ব উপলব্ধি করতে পারি না। অথচ একটু ভেবে দেখুন তো, একদিনের জন্য যদি রান্নাঘর থেকে আলু উধাও হয়ে যায় তাহলে কি হবে? সকালে লুচির সঙ্গে আলুর তরকারি নেই, দুপুরে মাছের ঝোলে আলু নেই, সন্ধ্যার সিঙ্গারার ভেতরে পুরের মধ্যে আলু নেই, বিরিয়ানির সেই কাঙ্ক্ষিত আলুও নেই। ভাবতেই কেমন যেন শূন্য শূন্য লাগে, তাই না? হ্যালো হ্যালো,
4: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার,
4: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে
1: অমিতাভ বাবু বলুন।
4: হ্যাঁ, বিশ্ব আলু দিবসে আলু প্রেমী সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
1: নিশ্চয়ই, আপনাকেও।

0: কালু দিদি এমন একটা জিনিস, মানে সেই সর্বঘটে কাঁঠালি কলা,
1: ঠিক
0: বুঝলেন তো?
1: ঠিক
0: মানে আলু ছাড়া কোনো জিনিসটা কিন্তু সম্পূর্ণ হয় না।
1: হুম
0: অর্থাৎ আলু মানে এমন একটা কন্দ যেটাকে কুড়তে, মানে ফুটতে যখন উৎপাদিত হয়, সেটা তো মাটির নিচে থাকে,
1: হ্যাঁ
0: তাহলে যে পরিশ্রমটা হয় সে হিসাবে দাম দাম কিন্তু সেভাবে পাওয়া যায় না। আর
1: হ্যাঁ
0: আলুটা ফলন, হ্যাঁ আর আলুতে দিদি আর একটা জিনিস হয়, যেটা হচ্ছে আলুতে পরিশ্রমটা মানে একটু মানে কম আর কি, মানে অন্যান্য ফসলে যেমন
1: হ্যাঁ
0: পরিচর্যা করতে হয়, আলুতে কিন্তু সেটা নেই। ও আলু
1: আচ্ছা
0: আপনি আর আলু নিয়ে অনেক প্রচলিত মজার গল্প আছে, কি রে তোর চেহারা আলু মার্কা হলো কি করে? হ্যাঁ এই যে আমরা অনেক সময় বলি, হ্যাঁ যে আলু মার্কা কি করে হলো, তাহলে
1: হ্যাঁ
0: আলু আমাদের যখন যদি রান্নাঘরের প্রাণ হয়,
1: হুম
0: হ্যাঁ তাহলে আমাদেরও কিছুটা জান। আর আলু দিদি অধিক ব্যবহার, মানে ব্যাপক ব্যবহার যেটা, সেটা কিন্তু শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। মানে যেমন
1: হ্যাঁ
0: ধরুন যাদের সুগার
1: হ্যাঁ
0: বা ওই জাতীয় কোনো থাকে, তাদের কিন্তু
1: হুম
0: আলু খাওয়া নিয়ন্ত্রণ করাটাই উচিত।
1: ঠিক ঠিক ঠিক
0: হ্যাঁ আর সবচেয়ে ভালো আলুর একটা পদ হচ্ছে আলুর দম আর আলু সেদ্ধ। ওই যখন আমার বাড়িতে যখন গিন্নি মাঝে মাঝে রাগ করে চলে যায় না দিদি,
1: হুম হুম
0: তখন কিন্তু ওই আলু সেদ্ধ ভাতে ভাত করে আমি কিন্তু পেট ভরাই।
1: শুধু আপনার না, এটা আরো অনেকেরই গল্প হবে
0: এইটুকু শেয়ার করলাম,
1: নিশ্চয়ই।
0: ভালো
1: অনেক
0: থাকবেন,
1: অনেক
0: নমস্কার।
1: ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। আজ যে আলুকে আমরা আপনজনের মতো গ্রহণ করেছি, সে কিন্তু জন্মসূত্রে ভারতীয় নয়। জানবো তার জন্মসূত্রটা কি, তবে শ্রোতা বন্ধুরা কিন্তু একের পর এক আমাদের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে রয়েছেন। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো,
2: গুড মর্নিং ম্যাডাম।
1: গুড মর্নিং, কে রয়েছেন সঙ্গে?
2: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে এ রহমান বলছি ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
2: এ রহমান,
1: আপনি কি গতকাল রাতে ফোন করেছিলেন?
2: না পাইনি।
1: আচ্ছা বলুন।
2: এ রহমান বলছিলাম, আলু বিষয়টা, আলু তো সবই খাবারের মধ্যেই, তরকারির মধ্যেই আলুর দিয়ে রান্না করা হয় জেনারেলি। আলু একটি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। আলু কিন্তু শুধু রান্নাঘরেই নয়, মেলা খেলাতেও কিন্তু আলু দিয়ে অনেক পদ তৈরি হয়, সেখানে আলুর ভূমিকা কিন্তু দুর্দান্ত। বর্তমানে আলুর আমাকে আমি আমার মতো অনেকেই আলু থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে, তার কারণ হ্যাঁ যারা কার্বোহাইড্রেট, যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদেরকে জেনারেলি আলুটা খানি নিষেধ করছে ডাক্তারবাবু। এটা আমাদের মতো যারা পেশেন্ট তাদের খুব দুর্ভাগ্য আলু থেকে বঞ্চিত। আমি আলু ভাজা, আলু ভর্তা, মাংসে আলু, মাছি আলু, সব আলুতেই আমার খুব প্রিয় ছিল বুঝলেন ম্যাডাম। কিছু না থাকলে আমি স্কুল কলেজে মা যদি আলু সেনে দিত, সেইটা খেয়ে পান্তা ভাতের সঙ্গে খুব ভালো কম্বাইনে, সেই দিয়েও তো আমি আমি স্কুল কলেজ করেছি। কিন্তু বর্তমানে এই খাবারটা আমার কাছে কি বলবো, যে এত মিস করি, তবু মাঝে মধ্যে অল্প স্বল্প খাই, যে একবারে ছেড়ে দিচ্ছি তা নয়, তবে খুব কম খেতে বলে। তবে এটা এই নয় যে আলুটা ছাড়া আমরা বাঁচতে পারবো না, সেটা ঠিক। তো আলুর দাম বা মূল্য সবারই কাছে, কিন্তু এই আলু বললে আলু দিয়ে মানে এত সুন্দর সুন্দর পদ তৈরি হয়, আপনি তো সবই জানে, সবাই সবই জানে, সব জায়গায় এটার ব্যবহার আছে। তবে আলুটা আমাদের যা স্বাস্থ্য সচেতন যারা, তাহলে আলুটাকে একটু বর্জন করলেই ভালো, ডাক্তারবাবুরা আবার বিজ্ঞানীরা যা বলছেন।
1: একদম, অনেক ধন্যবাদ এ রহমান বাবু, আপনি ফোন করেছিলেন, সঙ্গে থাকুন। আমাদের আরও একজন শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের লিখে পাঠিয়েছেন আমাদের আজকের বিষয় নিয়ে। তিনি লিখছেন, মাংসের সাথে আলু, মাছের সাথে আলু, শুটকির সাথে আলু, নিরামিষের সাথে আলু, এমন কোনো রান্না নেই যেখানে আলুর ব্যবহার বেমানান। এই আলুর কাছেও আমাদের শিক্ষণীয় কিছু আছে। আমরা চলার পথে যদি আলুর মতো ছোট বড় সবার সাথে মিশে থাকতে পারি তাহলে সমাজ

0: জীবন সুখের হবে। লিখে পাঠিয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ, দত্তপাড়া, মুক্তাগাছা, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। বাহ, খুব দারুণ একটা শিক্ষা দিয়েছেন তিনি তার এই মেসেজটির মাধ্যমে। সত্যি আমরা যদি আলুর মতো জীবনে চলার পথে ছোট বড় সবার সাথে মিশতে পারি, তাহলে আমাদের জীবন অনেকটা সুখের হবে। অনেক ধন্যবাদ বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার,
0: নমস্কার, প্রেমজিৎ বাবু। আপনি গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, তাই আজ বলছি তোমায় পর্বে আপনার সঙ্গে কথা বলতে। আপনি আজ সঙ্গে থাকুন, আপনি আজ সঙ্গে থাকুন, আপনার সঙ্গে অন্য কোনো একদিন নিশ্চয়ই কথা হবে। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম যে আলু জন্মসূত্রে ভারতীয় নয়, বহু শতাব্দী আগে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার অঞ্চলে এর জন্ম। পরে ইউরোপীয় বণিকদের হাত ধরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই আলু, ভারতেও আসে বিদেশি অতিথি হিসেবে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: নমস্কার মমতাজি।
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু সঙ্গে?
1: নিরঞ্জন।
0: হ্যাঁ নিরঞ্জন বাবু, বলুন।
1: আলু আলু আলু ভাই, আলু ছাড়া কতই নাই, আলুর মতো মন বা নাই, সবাই সাথে মিশে যাই।
0: আপনার রেডিও সেটটিকে একটু মিউট করতে হবে বন্ধু।
1: আলু এমন এক জিনিস, আলুর একটা ভূমিকা আমি আলোচনা করছি,
0: বলুন।
1: আলুটা 1971-72 সালে হ্যাঁ এমন একটা অভাব আসছিল আমাদের, মা বাবা রোজগার করে আমাদের জীবন রক্ষা করাটা অসাড় হয়ে গেছিল। সেই সময় আমরা আলুর, যেটা তো ভাই একজন আছেন বাবু আলোচনা করলো,
0: হ্যাঁ আলুর বলছিলেন, খুঁড়তো তো ভাই, মিষ্টি আলু।
1: আচ্ছা খুড়াতো ভাই, আর এটা তো ভাই হোক, সেই মিষ্টি আলু আর খসু শাক এগুলা তারা আমাদের জীবন রক্ষা হয়েছে।
0: হ্যাঁ,
1: এই যে অবস্থা আছিল, একটা অভাব, ভীষণ অভাব, এই সময় আলু আমাদের জীবন রক্ষা করছে। আলু তো মানে কোনো তুলনা হয় না অন্যান্য সবজির সাথে, আলুর কোনো তুলনাই হয় না। আলু সবসময় আলুর ছালটি দিয়া, আলুর ছাল উঠাইয়া এই আলুটির করিয়া পোড়া করি আমরা, একটু স্বাদ হয়। এরপরে আলু সিদ্ধ, আলু ভর্তা, আলু ভাজা, আলু দম, কত কিছু যে হয় আলুর দ্বারা, মাছে সুক্তে মাংসে আলুর রুটি হয়, সেই জন্য আলুর কোনো ভূমিকা হয় না। আর আলু, আলুর মধ্যে এখন তো আলু ছাড়া রক্ষই হয় না, এখন যে সবজি যে আকাশ দাম হয়েছে, একমাত্র আলুই আমাদের রক্ষা করে রাখে।
0: নিশ্চয়, অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। যেটা বলছিলাম, ভারতেও কিন্তু আলু আসে বিদেশি অতিথি হিসেবে, কিন্তু আশ্চর্যের বিষয় এই বিদেশি অতিথিকে ভারতবাসী, বিশেষ করে বাঙালিরা এমনভাবে আপন করে নিয়েছে যে আজ তাকে ছাড়া বাঙালির রান্নার কথা ভাবাই যায় না। যেন কোনো দূর দেশের মানুষ এসে একদিন আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে, প্রথমে অতিথি, তারপর বন্ধু, শেষে আত্মীয়।

মানুষের সমাজে যেমন কিছু মানুষ থাকে যারা সব জায়গায় মানিয়ে নিতে পারে, আলু ঠিক তেমনই। ফুলকপির সঙ্গে ফুলকপি আলু, বাঁধাকপির সঙ্গে বাঁধাকপি আলু, মাংসের সঙ্গে আলু, মাছের সঙ্গে আলু, ডিমের সঙ্গে আলু, এমনকি একা একাও আলু ভীষণ সুস্বাদু। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাকে করেছে রান্নাঘরের প্রকৃত নায়ক। কথায় বলে যে নিজেকে বড় না ভেবে অন্যকে বড় করে তুলতে পারে

সেই প্রকৃত মহৎ। আলুও যেন তেমনই, সে কখনো নিজেকে সামনে আনে না, সে অন্য উপকরণের স্বাদকে আরও সমৃদ্ধ করে, কিন্তু তাকে বাদ দিলেই বোঝা যায় তার গুরুত্ব কতখানি। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি আর্য অম্বালিক, আর কথা বলছি রান্নাঘরের প্রাণ আলু এই বিষয়টা নিয়ে। শুনছি আপনাদের কথাও, আপনাদের অনুভবের কথা। এবারে সময় হয়ে গেছে একটা ছোট্ট গান বিরতিতে যাওয়ার, শুনবো একটি গান, ফিরবো আবারও কথা বলবো আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি রান্নাঘরের প্রাণ আলু এই বিষয়টি নিয়ে। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381 2326 253 এই নম্বরে। বাঙালির খাদ্য সংস্কৃতিতে আলুর অবদান অনস্বীকার্য। গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি, এ যেন রবিবার সকালের শোক। বর্ষার দিনে খিচুড়ির সঙ্গে আলু ভাজা এক অন্য রকম আনন্দ। শীতের সকালে আলুর পরোটা কিংবা বিকেলের আড্ডায় সিঙ্গারা। আর কলকাতার বিরিয়ানির কথা তো বলাই বাহুল্য। বিরিয়ানির হাঁড়ি খুলে যদি বড় সড়ো একটি আলু না দেখা যায়, অনেকেরই মন খারাপ হয়ে যায়। কত আশ্চর্যের ব্যাপার, মাংসের চেয়েও অনেক সময় সেই আলুর জন্য অপেক্ষা করে মানুষ।

0: যেন পরিবারের সেই সদস্য যার কথা আলাদা করে বলা হয় না, কিন্তু সে না থাকলে সবাই তাকে খোঁজে। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো হ্যালো, আমি আগরতলা থেকে বলছি।
0: আপনার রেডিও সেটটিকে মিউট করতে হবে বন্ধু।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, আপনার রেডিও সেটটিকে মিউট করতে হবে। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: না বন্ধুর সঙ্গে কথা বলা গেল না। বন্ধু, আপনি যেই হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করবো যখনই ফোন করবেন আপনার রেডিও সেটটিকে মিউট করে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এতে করে আমাদের কথা বলতে সুবিধা হবে। আবারও আসি আলুর কথায়। খাবার শুধু পেট ভরায় না, স্মৃতিকেও কিন্তু জাগিয়ে তোলে। শৈশবে স্কুল থেকে ফিরে মায়ের হাতে বানানো ভাত, গরম গরম ডাল, সেই সঙ্গে আলু ভাজা, ঠাকুমার হাতের আলু পোস্ত, পিকনিকে বন্ধুদের সঙ্গে আলুর দম, পুজোর অষ্টমীতে খিচুড়ির সঙ্গে আলু ভাজা, প্রতিটি মানুষের জীবনে কোথাও না কোথাও আলু জড়িয়ে আছে। হয়তো কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে মায়ের হাতে মাখা আলু সেদ্ধ ভাতের স্বাদ এখনও জিভে লেগে আছে। হয়তো কোনো হস্টেল জীবনের দিনগুলোতে আলুই ছিল সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। খাবারের সঙ্গে জড়িয়ে থাকা এই স্মৃতিগুলোই আলুকে শুধু একটি সবজি নয়, আবেগের অংশ করে তুলেছে। আজকের বলছি তোমায় পর্বে তাই বিষয় রাখা হয়েছে রান্নাঘরের প্রাণ আলু, কারণ আজ 30 মে ইন্টারন্যাশনাল ডে অফ পোট্যাটো। শুনব আপনাদের কথা, কথা বলবো আপনাদের সঙ্গে, তবে এই মুহূর্তে চলুন আরও একটা গান শোনা যাক।

0: পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যাদের সৌন্দর্য তাদের সরলতায়। আলু তার অন্যতম উদাহরণ। চকচকে রং নেই, মিষ্টি সুগন্ধ নেই, বাহারি চেহারাও নেই, তবুও তার জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। কারণ প্রকৃত মূল্য বাহ্যিক চাকচিক্যে নয়, কার্যকারিতায়। এটাও কিন্তু আমাদের জীবনের আরেকটা শিক্ষা দেয়। একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ, আমি চন্দ্রপুর থেকে রুবি চক্রবর্তী বলছি।
0: কে বলছেন?
1: চক্রবর্তী।
0: আপনার শুধু পদবীটা শোনা গেছে, চক্রবর্তী, নামটা আরেকবার বলবেন।
1: রুবি চক্রবর্তী।
0: হ্যাঁ, রুবি দেবী, বলুন বলুন।
1: হ্যাঁ, তো বলছিলাম আলুর কথা তো বলছিলাম, আমার তো জিভে জল জল চলে আসছে, কিন্তু কারণ কি জানেন?
0: হ্যাঁ,
1: আমার আমার তো ডায়াবেটিস, আমি তো খেতে পারি না।
0: আচ্ছা,
1: তো দুঃখের বিষয় হলো যখন যখন মনে মনে করেন রান্নায় রাত্রেবেলা রান্নার কিছু থাকে না, এক সময় এমন হয় না, থাকে না, তো তখন কি করে মানে আমার বাড়ির অন্য সদস্যরা আলু আলু সিদ্ধ দিয়ে তারপর মানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হ্যাঁ দিয়ে তারা সর্ষে তেল মেখে খায়। কিন্তু আমাদের জন্য কি করে, আমার জন্য কি করে জানেন? যে কাঁকরোল সিদ্ধ দিয়ে দেয়।
0: আচ্ছা,
1: তো এই আলু মানে আজ আজ থেকে মানে 8 বছর হয়ে গেছে আমার ডায়াবেটিস, আর মানে খেতে পারি না, মানে আলু মাঝে মাঝে এমনি মাছে মাংসে দিলে এক টুকরা এক টুকরা জুপি দেয়, কিন্তু সেদ্ধটা আর খেতে পারি না। ওরা ঘি দিয়ে খায়, সর্ষে তেল মেখে খায়, মানে এটাই বললাম আর কি।
0: সেই সেই সত্যি সত্যি এটা দুঃখের ব্যাপার। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। সত্যি আলু যারা খেতে পারে না তাদের কিন্তু একটু কষ্টই বটে, কারণ আলু সেদ্ধ, আলু ভাজা, এগুলো বাঙালির ইমোশন। বাঙালিরা যখন এগুলো খেতে পায় না, মানে খেতে পারে না, তখন সেটা একটু কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ ম্যাডাম,
0: নমস্কার। আপনার রেডিও সেটটিকে একটু মিউট করতে হবে।
2: অলঙ্কানগর থেকে।
0: রেডিও সেটটিকে মিউট করতে হবে।
2: একটা গান শোনাবেন আমাকে?
0: এখন গানের অনুষ্ঠান চলছে না বন্ধু, বলছি তোমায় পর্ব চলছে, আপনি যদি আমাদের বিষয় নিয়ে কোনো কথা বলতে চান তাহলে বলতে পারেন।
2: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গান শুনতে চেয়েছিলাম, ওই প্রেমপতি যা, ওই গানটা
0: পিয়ার করবি বন্ধু। এটা গানের অনুষ্ঠান নয়, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আপনারা যদি ক্রমাগত শোনেন এফএম উজ্জয়ন্ত, তাহলে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটা ধারণা আপনাদের হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন কোন সময় আমাদের অনুরোধের আসর চলে আর কখন আমাদের বলছি তোমায় পর্ব বা আজ রাতে পর্ব, এই কথা বলার পর্বগুলো চলে। যাই হোক, আজ বলছি তোমায় পর্বের বিষয় হচ্ছে রান্নাঘরের প্রাণ আলু। আর খুব বেশি সময় নেই আমাদের হাতে, আপনারা যারা এখনও পর্যন্ত কথা বলার ইচ্ছে রয়েছে কিন্তু কথা বলে উঠতে পারেননি, আপনারা ফোন করতে পারেন, আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আমাদের ফোন নম্বর আপনাদের জানা রয়েছে, তাও একবার মনে করিয়ে দেওয়া, 03-81-232-6253।

আলু আমাদের শেখায় সাধারণ হওয়া কোনো দুর্বলতা নয়, নম্রতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের কাজ দিয়ে পরিচিত হয় তাকে কখনো আলাদা করে প্রচার করতে হয় না, আলুও ঠিক তাই। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আলুর গুরুত্ব অপরিসীম। পৃথিবীর অন্যতম প্রধান খাদ্যশস্য এটি। অনেক দেশের কৃষক পরিবার আলু চাষের ওপর নির্ভরশীল। ভারতেও লক্ষ লক্ষ কৃষকের জীবিকা জড়িয়ে আছে আলুর সঙ্গে। বন্ধু রয়েছেন সঙ্গে? হ্যালো, না কথা বলতে পারলাম না বন্ধুর সঙ্গে। কম খরচে তুলনামূলক বেশি উৎপাদন হওয়ার কারণে আলু সাধারণ মানুষের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দামের উত্থান পতন নিয়ে বাজারে যত আলোচনা হয় তার অন্যতম কারণও এই আলু। কিন্তু কারণ আলু শুধু একটি সবজি নয়, অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান।

শুনতে একটু অদ্ভুত লাগলেও আলু সাহিত্যিক ভাবনাতেও কিন্তু চাইলে জায়গা করে নিতে পারে। ভাবুন তো, একটি আলু মাটির নিচে বেড়ে ওঠে, সে কখনো আলোয় আসে না, নীরবে বেড়ে ওঠে, নিজের অস্তিত্বের জন্য কোনো ঘোষণাও দেয় না, কিন্তু সময় এলে সে মানুষের জীবনের অপরিহার্য হয়ে ওঠে। অনেক মানুষের জীবনও কিন্তু এই আলুর জীবনের মতোই, যারা নীরবে কাজ করে যায়, প্রচারের আলোয় আসে না, কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যায়। আলু যেন সেই সব নীরব কর্মীদের প্রতীক। আজ পৃথিবীর এমন খুব কমই দেশ আছে যেখানে আলু খাওয়া হয় না। ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, ম্যাশড পটাটো, বেকড পটাটো কিংবা পটাটো স্যালাড, নানা দেশের নানা রকম পদে আলু তার জায়গা করে নিয়েছে। সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, কিন্তু আলুর প্রতি ভালোবাসা যেন সর্বজনীন। খাবারের মাধ্যমে মানুষকে এক সূত্রে বাঁধার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে এই সবজিটির।

শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছিলাম রান্নাঘরের প্রাণ আলু এই বিষয়টি নিয়ে। আলুকে অনেকেই তার স্বাদের জন্য ভালোবাসেন, শুধুমাত্র তার স্বাদের জন্য, কিন্তু এর পুষ্টিগুণও কিন্তু কম নয়। আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, যা শরীরের শক্তি যোগায়, কিন্তু ওই যে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য আবার এই কার্বোহাইড্রেটটাই কিন্তু ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এছাড়াও রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি6, পটাশিয়াম এবং বিভিন্ন খনিজ উপাদান। সঠিক পরিমাণে ও সঠিকভাবে রান্না করে খেলে আলু একটি স্বাস্থ্যকর খাদ্য হতে পারে। অবশ্য অতিরিক্ত তেলে ভাজা খাবার সবসময় সংযমের সঙ্গে খাওয়া উচিত, কিন্তু সেদ্ধ আলু, ঝোলের আলু কিংবা হালকা রান্না করা আলু শরীরের জন্য উপকারী হতে পারে। আলুর দিকে তাকালে জীবনের একটি বড় শিক্ষা পাওয়া যায়। মাটির নিচে থেকে সে বেড়ে ওঠে, যতক্ষণ না পরিপক্ক হচ্ছে ততক্ষণ কিন্তু সে নিজেকে প্রকাশ করে না। মানুষের জীবনেও সাফল্যের জন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় এবং নীরব পরিশ্রম। যেমন একটি আলু সময় নিয়ে বড় হয়, তেমনি মানুষের স্বপ্ন সময় নিয়ে পূর্ণতা পায়। আজকের দ্রুতগতির পৃথিবীতে এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন মশলাই রান্নার প্রাণ, কেউ বলে ভালোবাসা রান্নার প্রাণ। কথাগুলো অবশ্যই সত্য, কিন্তু প্রতিদিনের বাঙালি রান্নাঘরের কথা ভাবলেই আলুকেও সেই তালিকায় রাখতে হয়। সে অঘোষিত সম্রাট, তার জন্য কোনো রাজমুকুট নেই, কোনো সিংহাসন নেই, কিন্তু তার জনপ্রিয়তা সর্বত্র। ধনী গরিব, শহর গ্রাম, ছোট বড় সকলের ঘরেই তার অবাধ বিচরণ। আজকের এই বলছি তোমায় পর্ব শেষ করার আগে আবার একবার ভাবুন, আমাদের জীবনে কত সাধারণ জিনিস নীরবে কত বড় ভূমিকা পালন করে। আলু তো তাদেরই একজন প্রতিনিধি। সে আমাদের শেখায় সাধারণ হও, নম্র হও, মানিয়ে নিতে শেখো, অন্যকে সমৃদ্ধ করো, আর নিজের কাজ দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নাও। তাই তো বলা যায় বাঙালির রান্নাঘরে আলুই সত্যি অর্থে প্রাণ। শেষ করব আজকের বলছি তোমায় পর্ব বিদায় নেব আপনাদের কাছ থেকে যেতে যেতে আরও একটি গান আপনাদের জন্যে।

0: দিদি, চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি,
1: দেখ রোজগারের

0: অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
1: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু অভিনেত্রীর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যারা শুধুমাত্র অভিনয় দিয়েই নয়, নিজেদের ব্যক্তিত্ব, সৌন্দর্য, স্বতন্ত্র অভিব্যক্তি এবং জীবনবোধ দিয়েও দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। সেই তালিকায় অত্যন্ত উজ্জ্বল একটি নাম হল মৌসুমী চট্টোপাধ্যায়। বাংলা ও হিন্দি দুই চলচ্চিত্র জগতেই তিনি এক অনন্য উপস্থিতি। আজকের তুমি অনন্যা পর্বে আমরা কথা বলবো এই অনন্যাকে নিয়ে। ষাট ও সত্তরের দশকের রোম্যান্টিক আবহ, আশির দশকের পারিবারিক ছবির আবেগ কিংবা পরবর্তী সময়ে চরিত্রাভিনেত্রী হিসেবে তাঁর দৃঢ় উপস্থিতি, সব মিলিয়ে মৌসুমী চট্টোপাধ্যায় ভারতীয় সিনেমার এক পূর্ণাঙ্গ অধ্যায়। 1954 সালের 26 এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম ছিল ইন্দিরা চট্টোপাধ্যায়। বাবা প্রণতোষ চট্টোপাধ্যায় ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বেড়ে ওঠা মৌসুমীর মধ্যে শিল্পের প্রতি এক সহজাত আকর্ষণ তৈরি করেছিল। তার চেহারার মধ্যে ছিল বাঙালি নারীর কোমলতা, আবার ব্যক্তিত্বে ছিল দৃঢ়তা ও আত্মবিশ্বাস। এই দুয়ের অসাধারণ মিশ্রণ তাকে পরবর্তীকালে চলচ্চিত্রের পর্দায় এক স্বতন্ত্র পরিচয় এনে দেয়। প্রথমেই একটা গানে যাব, অবশ্যই মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত সিনেমার। শুনব গানটা এবং ছবির নাম হচ্ছে জাহেরিলা ইনসান। গানটি গিয়েছেন কিশোর কুমার, গানের কথা দিয়েছেন মজরু সুলতানপুরী, সুর করেছেন আর ডি বর্মন, আর অভিনয় করেছিলেন ঋষি কাপুর এবং মৌসুমী চট্টোপাধ্যায়।

মাত্র কিশোরী বয়সেই তার বিয়ে হয় জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। জয়ন্ত মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র। সাধারণত সেই সময়ের সমাজে মনে করা হতো বিয়ের পর মেয়েদের চলচ্চিত্র জগতে প্রবেশ প্রায় অসম্ভব। কিন্তু মৌসুমী সেই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছিলেন। সংসার অভিনয় দুই দায়িত্বকে সমান দক্ষতায় সামলে তিনি হয়ে ওঠেন লক্ষ লক্ষ মানুষের প্রিয় অভিনেত্রী।

আমি কথা বলছি মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে। তাঁর চলচ্চিত্র জীবনের সূচনা ঘটে 1967 সালে তরুণ মজুমদার পরিচালিত বাংলা ছবি বালিকা বধূর মাধ্যমে। ছবিতে তাঁর সরল, মিষ্টি এবং স্বাভাবিক অভিনয় দর্শকের মন জয় করে নেয়। এক কিশোরী বধূর আবেগ, লজ্জা, ভালোবাসা সব কিছু তিনি এমন সহজাত ভঙ্গিতে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শক মনে করেছিলেন যেন পর্দার চরিত্রটি সত্যি তাঁদের ঘরের মেয়ে। বালিকা বধূ তাঁকে শুধু জনপ্রিয়তাই দেয়নি, বাংলা চলচ্চিত্র জগতে তার জন্য এক শক্ত ভীত তৈরি করে দিয়েছিল। এই ছবির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ। তার অভিনয়ে ছিল এক অদ্ভুত স্বাভাবিকতা। সংলাপ বলার ভঙ্গি, চোখের ভাষা, মুখের অভিব্যক্তি সব কিছুতেই ছিল গভীর আন্তরিকতা। দর্শক কখনো তাকে শুধুমাত্র নায়িকা হিসেবে দেখেননি, বরং মনে করেছেন পরিবারের একজন সদস্য।

বাংলা চলচ্চিত্রের সাফল্যের পর মৌসুমি চট্টোপাধ্যায়ের সামনে খুলে যায় হিন্দি ছবির দরজাও। শক্তি সামন্ত পরিচালিত অনুরাগ ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। এই ছবিতে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে অল্প সময়ের মধ্যেই তিনি হিন্দি ছবির প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। সেই সময়ের দর্শকরা তার মধ্যে একদিকে যেমন খুঁজে পেয়েছিলেন বাঙালি নারীর স্নিগ্ধতা, অন্যদিকে পেয়েছিলেন আধুনিক নারীর আত্মবিশ্বাস। সত্তরের দশকে রাজেশ খান্না, শশী কাপুর, সঞ্জীব কুমার, জিতেন্দ্র, অমিতাভ বচ্চন, সেই সময়ের প্রায় সব জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি অভিনয় করেছেন। তার জুটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল রাজেশ খান্নার সঙ্গে। প্রেম বন্ধন, মঞ্জিল, ঘর এক মন্দির একাধিক ছবিতে তার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আজকের তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি মৌসুমি চট্টোপাধ্যায়কে নিয়ে।

মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তাঁর স্বাভাবিকতা। তিনি কখনও অতি নাটকীয় অভিনয় বিশ্বাস করতেন না, বরং খুব সাধারণ অভিব্যক্তির মধ্য দিয়েই তিনি চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতেন। কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার না করে নিজের আবেগ দিয়ে অভিনয় করতেন, এমন কথাও বহু সাক্ষাৎকারে উঠে এসেছে। এই আন্তরিকতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল। তার অভিনীত রোটি কাপড়া আর মকান ছবিটি ভারতীয় মধ্যবিত্ত সমাজের সংগ্রামকে তুলে ধরেছিল। এই ছবিতে তার অভিনয় ছিল অত্যন্ত শক্তিশালী। একইভাবে অঙ্গুর ছবিতে তার কমেডি টাইমিং দর্শককে মুগ্ধ করেছিল। মৌসুমী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য ছিল খুবই স্বাভাবিক। তিনি কখনো কৃত্রিম গ্ল্যামারের উপর নির্ভর করেননি। তার হাসি, চোখের চাহনি, সংলাপ বলার ভঙ্গি সব কিছুতেই ছিল এক অনাবিল মাধুর্য। এই কারণেই তিনি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। তার সমসাময়িক অনেক অভিনেত্রী যেখানে শুধুমাত্র গ্ল্যামার নির্ভর চরিত্রে অভিনয় করতেন, সেখানে মৌসুমী বরাবরই চরিত্রের গভীরতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি এমন চরিত্র বেছে নিতেন যেখানে অভিনয়ের সুযোগ রয়েছে। এই কারণেই তিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি সমালোচকদের কাছেও সমানভাবে প্রশংসিত হয়েছেন।

একজন অভিনেত্রী হিসেবে মৌসুমি চট্টোপাধ্যায় যেমন সফল, তেমনই একজন স্ত্রী ও মা হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। চলচ্চিত্র জীবনের ব্যস্ততার মাঝেও তিনি পরিবারকে গুরুত্ব দিয়েছেন। তার জীবনে বহু ব্যক্তিগত দুঃখ এসেছে, বিশেষ করে কন্যা পায়েলের মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছিল। কিন্তু সমস্ত শোকের মধ্যেও তিনি নিজেকে ভেঙে পড়তে দেননি। তার জীবনের এই লড়াই অনেক নারীকে অনুপ্রাণিত করে। মৌসুমি চট্টোপাধ্যায় শুধুমাত্র অভিনয়ের জন্যই নয়, তার স্পষ্টভাষী স্বভাবের জন্যও পরিচিত। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। চলচ্চিত্র জগতের নানা অনৈতিক দিক নিয়ে তিনি বহুবার প্রকাশ্যে কথা বলেছেন। তার মতে, শিল্পীর সম্মান কখনো অর্থ বা পুরস্কারের বিনিময়ে কেনা যায় না। এই সৎ ও নির্ভীক মনোভাব তাকে আরও বেশি শ্রদ্ধার আসনে বসিয়েছে। বাংলা চলচ্চিত্রে তার অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গয়নার বাক্স ছবিতে তার অভিনয় নতুন করে দর্শকদের মনে করিয়ে দিয়েছিল একজন প্রকৃত শিল্পীর কোনো বয়স হয় না। মৌসুমীর অভিনয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তার চোখের ভাষা। অনেক সময় কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র চোখের অভিব্যক্তি দিয়ে তিনি দৃশ্যকে জীবন্ত করে তুলতেন। একজন অভিনেত্রীর পক্ষে এটি অত্যন্ত কঠিন কাজ, কিন্তু তিনি এই শিল্পকে আয়ত্ত করেছিলেন অসাধারণ দক্ষতায়। তিনি ছিলেন এমন একজন শিল্পী যিনি পর্দায় যেমন প্রাণবন্ত, বাস্তব জীবনেও তেমনই সহজ ও আন্তরিক। তার সাক্ষাৎকারগুলোতে সবসময় এক ধরনের সরলতা ও রসবোধ লক্ষ্য করা যায়। তিনি কখনো নিজেকে তারকা হিসেবে আলাদা করে দেখাতে চাননি, বরং সাধারণ মানুষের মতো করেই জীবনকে উপভোগ করেছেন।

মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন শিল্পী যিনি পর্দায় যেমন প্রাণবন্ত, বাস্তব জীবনেও তেমনই সহজ ও আন্তরিক। ভারতীয় চলচ্চিত্রে বাঙালি অভিনেত্রীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর, রাখি গুলজার, এই ধারার মধ্যেই মৌসুমী চট্টোপাধ্যায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। তিনি ছিলেন সেই সময়ের অন্যতম জনপ্রিয় বাঙালি মুখ, যিনি বলিউডে বাঙালিয়ানার সৌন্দর্য ও সংবেদনশীলতাকে নতুনভাবে তুলে ধরেছিলেন। মৌসুমীর কণ্ঠস্বর ছিল অত্যন্ত মাধুর্যময়। সংলাপ বলার সময় তার কণ্ঠে যে কোমলতা ও আবেগ ধরা পড়ত, তা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলত। তার সংলাপ উচ্চারণ ছিল স্পষ্ট ও সাবলীল। এই গুণ তাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছিল। একসময় ভারতীয় সিনেমায় নায়িকাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের কাজের সুযোগ কমে যেত, কিন্তু মৌসুমী সেই ধারণাকেও বদলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন প্রকৃত শিল্পীর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, চরিত্রের প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার অসাধারণ ক্ষমতা তার মধ্যে ছিল। বলিউডে তিনি একসময় সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যেও ছিলেন, কিন্তু সাফল্য কখনো তাকে অহংকারী করে তোলেনি। বরং তিনি সবসময় নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। বাংলা সংস্কৃতি, রবীন্দ্রসঙ্গীত, সাহিত্য সব কিছুর প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল। তার ব্যক্তিগত জীবনের আরেকটি বড় দিক হল তার সাংস্কৃতিক পরিবেশ। হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবারের সদস্য হওয়ার কারণে সঙ্গীত ও সাহিত্য চর্চার আবহে তিনি আরও সমৃদ্ধ হয়ে উঠেছিলেন। এর প্রভাব তার ব্যক্তিত্বেও স্পষ্টভাবে ধরা পড়েছে। মৌসুমীর চলচ্চিত্র জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তিনি কখনো নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে বন্দী রাখেননি। কখনো রোম্যান্টিক নায়িকা, কখনো গৃহবধূ, কখনো কমেডি চরিত্র, কখনো আবেগঘন মা, প্রতিটি ভূমিকাতেই তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। তার অভিনীত বহু ছবির গান আজও জনপ্রিয়। সেই গানগুলোর দৃশ্য মনে পড়লেই দর্শকের চোখের সামনে ভেসে ওঠে মৌসুমীর হাসি মাখামুখ, কারণ তিনি শুধুমাত্র চরিত্রে অভিনয় করতেন না, চরিত্র হয়ে উঠতেন। আজ তুমি অনন্যা পর্বে কথা বলছিলাম মৌসুমী চট্টোপাধ্যায়কে নিয়ে। সবশেষে বলা যায়, মৌসুমী চট্টোপাধ্যায় এমন একজন শিল্পী যার জীবন ও কর্ম ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। তার অভিনয় আমাদের শিখিয়ে দেয় প্রকৃত শিল্প কখনো পুরনো হয় না। সময়ের স্রোত বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু সত্যিকারের শিল্পী মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 101.6 MHz FM উচ্চ। যেতে যেতে এই গানটি আপনাদের জন্যে।

Phong kaham tilam sugunar khnai tango sarasa point dog megahertz FM hujjayanto tini to kokti shal hanke tini nishalo ebake ba shonibar nishalo nor puila bakha ko nor khnai manana khapang yakare panda haya ta hanke hai no hai tesha joto khnai tano ta khokte bhok sono lam sugo okra chakra rang no khulomong kusuk bang no ne hamzak mu te ani shak ba shak rono chiba ya foro hanke tini ni puila bakha ko ang phai sok jano ni bukhok ri ma te panda pa sak no ang nor bai karangai tongana hanke puila bakha ko nor khai na manna নর খাপং ইয়াখরাই পান্দা খনাওই মানানা খাপং ইয়াখরাই পান্দাও হঙ্গা হঙ্গে চেং তাম খনালাই কগলব ককতাং রখনালাই হেদা হঙ্গে তিনি আং নর বাকাই তুবুই ফাইজা গবাং মা কগলব রক হঙ্গে অ কগলব রক ন জং কাইসা কাইসা কাই মারিউই খনালাই আনে পান্দা পায়াসাক লগি তংডি হঙ্গে অজরাব তাবুক চিন স্টোরি নিজের অক নম্বর সাইডিওয়ান তাবুক তামুই তঙ্গ ফুংনি দাম চিসা তামুই সতী সা তেমুকলি বা চি চিকু হেঙ্কে হাম্বাই আন খনাই তোমনি বাকে যে খনাই তোমার দোন হেঙ্কে তেসা মা সাফিরো পান্দা পায় সাক লগি রি তং রি তংনানি অংতং হিনি আং যতন থানি ন কই আসক ন সাবই পুইলানের যাবং ফাইদি তাবুক চং খনালায়ান খনাদি অর যাবং ন

হয় হয় ফুং কাহামাই লামসেপ কি ডোনর যত খাই তাই তাকুক তে বুকুক সঙ্গ হাং নং বুকুক রিমা অজরাব খাপাং ইয়াখাই পান্ডাব নংনি বাকি তুই ফাইজাক ককলব রক হিঙ্গে আং তিনি নরক বাই ককলব শেয়ার খাইটা থাকাই তাঙো এবার পইনান থাকাই তাঙো আবং খা তৈমুক বিজাবনি আং অ ককলব রক আং তৈমুক বিজাবনি খলকা এবার তৈমুক বিজাবনি ন থুমুই পইনানি থাকাই তঙ হিঙ্কা হিঙ্কে অব 2024 অব তৈমুক বিজাব কারি যাগু হিঙ্কাই ফাইদি যাবুক

হাইনু হাইলাম সকির খাই তাই দাখুক তৈ বুক সঙ্গনো হে তাবুক চিনে স্টোরি নজরা খগ তামই তঙ ফুংনি দাম জিসা তামই সতি নই তিসা তে মুফলি বাজি হিঙ্কে নরক খাই তঙ খাপাইয়া খাই পান্ডা তৈ আং তঙ অজরা ও নরক নি বুকুক রিমা হিঙ্কে নক নক খারিউই তংমানী ককলব রক হিঙ্কে উইলানী হাইন তাবুক বটাই তংসা ককলম খালায়ানো কাইসা ইমাং সৈনাই জুয়েলি দেববর্মা অবব হাইন তৈমুক বিজাবনি হারজাক তাই কাইসা তাবু তাকুক খাওয়াই তংখা হিঙ্গে আং অক কাইসা পণ কচানি মুচুঙ্গ এবার আনি ন খরকসাপাল আনি তাকুক বেলে খানানি গারানি তাকুক বরংখা তাকুক অক্রান্ত ব খাওয়াই তংখাই খা খা অক ক্লব রক যত ন বি বখাক তুই মানমা মানসে বানো বেলা খেন চুবাও হিঙ্কে আনি তিনি নিজে ককলব রক নক খাওয়াই তংমানি অবো বেপাক ন বি যারা তৈসে আংনক খারিউই তঙ মানো হিঙ্কে ফাইডি তাবুক কেতংসা ককলব খালায়ানো আবো অংখা কাইসা নো ইমাং আসকে খালক খা আসকে খালক খা পাইথাগো আবনো মা বো মানখা আসকে নাসিংখা আসকে নাসিংখা পাইথাগো সামো বো মানখা আসকে কক রিখা আসকে কক রিখা পাইথাগো অ কক নো না রক্ষা আসকে হামজাক্ষা আসকে হামজাক্ষা পাইথাগো ও হামজাক মাবো মানখা ইমাং নুকমাং ইমাং নুকমাং অংখা পাইথাগো মুখ থাং সকাঙ্গ নুকমানি ইমাং

পাইথাগো নুখা মুখথাং খনাপ্রাই খনাপ্রাই খরাং পাইথাগো সামো মালাই সালাই লাইখা গবাং মা ককথাই আও চিনব অসিনাই বুকুক সিঙ্গান বুকুক জুয়েলি যে মংবাইখে বুকুক জুয়েলি বি অ ককলপনি বিশিংতি বি খানি কক এবার বি খানি বরকন ব ডেডিকেট খে সৈমানী অংখনা এবার ইয়াফারে সৈমানী অংখনা বি ইমান কাজিন মুখ থাংরক অংখনা হাইনি বাকি বি ককলপন বি খানি কক ককলপ দি বিশিংতি খাই কিয়গ্রী ওইরিখা হায়াদা ইংকাই বেলাখেন হামবাই বুকুক অ ককলপ বাকেব নেব সৈমান দি তৈব নিক এবার নিকং তেব কাহাম কাহাম কক থাইবাই তেব সৈমানী অংথুং আং অবন সুরিও তে খাই দায় তাকক বুকুক রব খাওই দাও খা টকজাবাই খেতে বিগে নরব সুরিলায় মানে সুরি ওয়ান হে আনি অবন খা কামু হিংকে আনি তো পয়ত দো নরক আনো লগের ওয়ানতে আনি যে পাল লগ্ন বা আনি ও যে সৈথানি ও চুবা নাই রগ্ন ব নরক রুয়াই রুয়ান হে আং খাকাও ফাইদি হিংকে যাইকে নসাপুনি খাকাও থাকলাই ফির দামহিন তামনি হিমালয় তিনি তো পান্ডা অবনি ইয়া গলুব নরক হামজাকমা আনি খাতুংমা ও পান্ডাসে হিংকা আরও তো নরক নং রসাবমুং খাওয়াই মানানো হিংকে ফাইদি তাবুক তংসা রসাবমুং খালায়ানো চিনি রসাব করেন তাকু গুতমনি খরংবাই রসাবজাক রসাবমুং খাওয়াই হাইন হাই কিফিল পিওয়ানো নংনি ককলপন পইনানি বাকি

হাইনো হাই লামসুগ খাই তাই তাকুক তৈ বুক সৌন হিঙ্গে ফাইটি তাবুক হাইনু হাই তে তংসা ককলোপ যাবো খালায় ফিয়াবা পাই থাকবো খাকো হিঙ্কে তাই তাম খারিওয়ানো চিনি খরকসা বুকুক জগনি বিমাং ন ব্যাক টু ব্যাক খারিওয়ানো অবাবা আনি খরকসা বাহানা জগন বিজাক ককলপ দগো বেড়াই খানো খা তগো আংবনো তিনি সান হরই বানো তিনি এলগলগি ন রহরকা বিনি ককলপ রগুই গিজা পড়ে দি বা খারি দি নগ্ন হই কাই তুবই ফাইজাক আবো খারিওয়ানো ফিয়াবা যাবো খালাই তোমা ন এবার খাবা ও তৈমুক বিজাবনি ও ককলপ নালাই বাইগেনা আবনি আগলো খাওয়ানো বুকুকনি বিনি ককলপ ন

norok date damsha jora romoi khnawi manana ani khuktei takhuktei bukhuk songni khratok khratok koklop rokno phaidi ojorawa haino hai tei tangshal rchamung khnalayana norok to shaino mana phung diborni damchini tamoi shoti thamchio hinke nongni rchamung rok to bui phai tongo haini bagai tabuk takhuktei bukhuk songno koinani muchungo baksha baksha tomong কল লাই তংখানকে তাবুক কল খাই পানো নি কক দুগ আং থাঙিমান গ্লা খাইনি বাকি আং তাবুক জেরসা মুখ খারি দো আবনার অনর কেসা খালাই দি খাখাই অনর খ্রাতক জাক বাইন তামনি হিমালয় আংব খ্রাতক খ্রাতক সাইনরি দাবা ফাইদি অরচামুং খালায় বুকুক সুরবি তৈ তাকুক বিশ্বনাথ দেখর মরে সাবজাক অরচামুং ন

হাই নহাই ফুং কাহাম বাইলাম সগো নরখনাই তঙ্গ 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন তন তে আং নং নিবু খুগরিমা অজরাব তাবু চিন স্টুডিও নে জরক হগো তামই তঙ্গ ফুংনি দাম জিসা তামই সতি ব্রুইচি বাতে মুখলি ব্রুইচি চার হিঙ্গে ত্রুক ত্রুক খে দিব নিবু খাগো সং থাংলাই তঙ্গ ফিয়াব আবো বাই বাক্সা বাক্সা নরক নো আং থাকিয়া উইন ককলব বকনারি তঙ্গ হিঙ্কে তাবুক ফাইদি সাইন হাইতে দাংসা কগ্লব খালায় অবনো সুইনায় হা সুইগর কিরাতা ত্রিপুরা কিসা ত্রিপুরা কক বা কিসা কক থাই রক আনি সুর রক মিলিয়া ফরং মানো যে বুঝি তোমায় খাই তোমায় রকমা খাদি বা চায় চুগিয়া তোমা হিঙ্কে নরক চিনি যে ত্রিপুরা বসঙ্গে বরক খাই তোমায় রক না কাটি তামনে হিমালে কক থাই রক কিসা চিনি বা কিসা ফের তাম ফের মানি বাকে সেম টোন খাই অংখরিয়া ফান অঙ্গে মানো হিঙ্কে কগ্লব নি মূ খা হরদীপরনি জরা থলাই তংলাই যাও হরদীপর হিনেই আন্দারা গুন্দরা তুই সুমো কসম শাল হিনেই তখা কসম সা নগ হাপায়ো হরদীপরনি বাগৈ নগনি নগ ফাংসা কিরিগৈ মা তঙ্গ তখা কসম নগৈ মকল গরৈ সা মকল নগৈ ফায়ো মকল গুনাং সা ফুরসাই মাতঙ্গ তিনি বাসা মিয়া শাকনি নগ জাতি চুংসায়া হর কুতুগ ওয়াং চিরে গৈ ফায়ো বুফাং কথয় বাগৈ নগনি তকসারক কিরিগৈ মাতঙ্গ ওয়াং ফাইমানি বাগৈ বলংবুর আশা মুই নাইচম না ফায়ো নগনি নক ফাংসা ধর ধর কলৈয় মকল খুলগ বাড়ি খুম্বার কিয়গৈ মানলিয়া হরদীপরনি বাকৈ নগনি তগলা কচিগৈ মালিয়া হরদীপরনি বাকৈ আও বেলাখেন খোনাত তক বিনি হরদীপর কগ্লব আও বিনি অকক্লব নি বিশিঙ্গ বজং তমু রুতুকজাক এবা রুতুকি নাইকে হুইজাক কক রকজং মানো ব তামো সানানি নাইখেন রকব বুঝিখানা গোবাং মানাদি কেসা কেরেং রক চিনি

হাইনহাই লামসাবকিরো অজরা ওন রংনো তৈশার লামসাকো তৈ খনাই তমনে তাকুক বুকুক সংনো ব ফুংকা হাম ইয়াফারো ফুংতো আসং সুগলি আহে পানো তৈ স্রাপসন ইয়া বুক ইয়া গুলো খিনন্দি প্রকা হাম ইয়াফার নাইবা হংকে তাবুক ফাইদি তৈ তাংশা সং ককলব খনাওয়ানো আং তাবুক কিসা হাইন পড়ি তমনি বেলা খেন বুক খাও সুরক্ষা সঙ্গসিও বিনি অজে সৈনাই তাকুক শুভ্র সুভদ্রা চিনি বুকুক সুভদ্রা যে শিকা বিনি অ ককলব নব বেলাখানো বুকা বুকা পাইন শিক

Bom, mục tùy nó sĩ con bố tùy xa mới nó sĩ cả hay sĩ bây nè ô cọc lộp nì muốn khá áp hóa nâng bố rộ phải đi khả nà lê nè bây nì bố khá nì mục tùy cả lại mà nó sừng kì xa bạc lại nào nè bây nè xuyên ông nè bây xương tích áp hóa nó khá tăng gây khá tăng xa hồi tì nì মুইতো মানসু গই খা বর্ষা জাক আনি সরাপসা জরা নিনি মখাং নলব সাবৈ খা স্রাংয়া মালাইনা মুচুং মানি লাইজাক জরা রগো ইয়াক তলৈ নং বাংরা বামসাই বেড়াইদে মানি নিনি ইয়াসীমা রমৈ হিমানী লামান নগৈ খা বর্ষাবৈ থপ থপ গলায় মুক্তানী অ হায়ুঙ্গ নী লংমা বুকচাহাই অংখাতিনি রুতুগৈ নাইনা ব আং নন বুসকাংসে বকরংসা সকলিয়া আনি খুমনি বকরই বারই কিয়খে শালচা জরিউই থাংমা হাই ও হায়ুনি নংব কমাখা আফা সরাপসা বাইন ইমাং হাই মকলি মুক্তি তাবুক ব ইয়র্মা থাকিয়া নিনি মায়া আনো রুবই গলংমা মুকুমু পগনানি খালে শৈলিয়া কিফিলে ফাঁসি দি নং তেওয়া আফা নিনি নাইথক গরণ নাই নাইসিওয়ানো টংখে অ আনি বুখা খনা খনা বাইরাখেনো বুখা নাংজাক বিনি বুফানো লবই ব খাতাঙে বুকুক সুভদ্র যে সৈকা আং নিজে পড়ি দমফানছে সাক তৈ কারম হাই অঙ্গি মা থাকা বিনি অ ককলব ন পড়ি ওই আও চিনি নিনি আনি বেবাক নি লংমা ও নো সালসে আর সালচো অবো হাই জরা অবো হাই সাল ফায়ু চং আফ্রো তামো খাইনা তামো খাইয়া চং পালমাইয়া বরমাইয়া আং মা থাঙানো হায়দা ওকে তাবুক হাইনিক বিনি অ ককলব ন পড়ি তৈ ফানছে তামজানি বিনি তো অ সৈমুনি বিশিংতে বিনি বখানি মুক্তি ক্লাইমানো ব সাবি খেলারি হাইপানোসে আং পড়ি তৈ সে বিনি অ ককলব ন মকল কিসা কচমা হাই আঙে মা ফাইকে হাইকে বিনি বখা বমতে ইংখানা অ ককলব সৈপুরু বেলা কেন হামবাই নিনি অ সৈমু অব হাইকে না তেবু ফার জাকথ নং তেবু কাহামকে সৈমানানি অংথু ওকে তাবুক চিনো স্টোরি নে জরখক তামখা দিবর নি বারোটা তামই দুই মিনিট তে এক সেকেন্ড এবার হিনি মানো দিব নি দাম চিনি তামই সতি নই মুখলি বা গে যতন ন দিবর কাহাম ইয়া ভারো অ জরাও আংনর নি বুকুক রিমা তিনি খাপং ইয়া খারে পান্দাও আং কম থিং দং তে নং নক খনারে ওই দং তুবুই ফাইজা ককলব রকন খাখলায়ো নরক আনো লগেরি ওই দং না তিনি আনো খনামানি বিশিংতে এবার আনি পান্দানো টিউন খাইমানি বিশিংতে গে তে সতি নই চিচার এবার টুয়েন্টি এইট মিনিট দংখো নরক বাই খাপং ইয়া খারে পান্দাও গরঙ্গি দংনানি গে ফাইদি অ জরাও তৈ তংসা খনামানো হাইনো হাই আবো অংখা চিনি সৈনাই অংখা সুপ্রাচিতা দেব বর্মা চিনি বুকুক জং নব আও সৈক্রেন সুপ্রাচিতা দেব বর্মা ককলব নিমু অংখা সাম্পারি ইনকে হাইনো হাই দেশে খুরসাওয়ানো অবব তৈমুক বিজাবনি নাও নাহার যাগো ফাদি বিনি ও সাম্পারি ককলব ন কিচা জং খনালায়ানা দাঙ্গাই মা দাঙ্গাই ফা রুই গলাংমানি ককথাই বাই বাকসা রুয়াই গলাংমানি তৈসা বতখে বারেই দংমানি মতমসাই বাহাই পিরেই দংমানি মুংসা সলাই যাক মুং সলাই যাকা সিনি মুং গমাখা দরক দরকে বাহাইব গমাখা ইয়ারং গমাখা হাসিংসা দংরক্ষা তৈসা
Runner.

রক থাইপলক তলাব সাম্বারি বা তাবুক বড় বা থাঙ্কা নাইতুক নাই দে নাইতুক নাই দে তংখা বিনি গরণ্য খরিও ফাইয়ী থঙ্গই থাংলা খরিও ফাইয়ী থাই নাই আগি বড় কমা বাইখা জরানি তপসি খাতুঙ্গই ন ন রুতুগুই দঙ্গ মুংকরে সিনিমু নাইতুগুই দঙ্গ নি নি খুরি নি ওয়াইং চকমা আংলে মা দেমা ন খাতুঙ্গই দঙ্গ আও চিনি হেমুক সুপ্রাচিতা বেলাকে হামবাই নি ও কপলপনি বাকেই নব বাই কেনব রতম সাই সৈ সৈ থাকমানি আংথ নি সৈমংনি হাবারও হে বি সাম্পারি বেলা কেন খা তো হায়াদা হে যাই দমক একটা কক্লব খারিনি ফাইদি জরা তো দ্রুক দ্রুক থাঙ্গি দমবা যত খারি দে মানো মানে হাইফানো তাই কাইসা হাইনহাই খালায়ানো আবংখা আমানি হামজাক মা সৈনাই আইসে কংদেব বর্মা অবনো ফাইদি খালায়ানো ও খামু ও কক্লব খামানিয়াগুলো হাইনহাই রচাবংনি বোখাগো থাকায় হিংকে খাই তাই তাকুকতে বুক সঙ্গে কইনানি মজুঙ্গ নরক তাবুক আনো কক দুক গরমফা ন মানগ্লাক ফেমা ফাইদি তাবু অজর এফ এম নিউজ হেডলাইন্স সঙ্গ খালাই পাইগেনা হিংকে দিনে এফ এম নিউজ হেডলাইন্স রংখা মন্ত্রী বক্রং নরেন্দ্র সালকিসা সঙ্গ দিল্লি কতাল হাস্তে মন্ত্রী অকানো ত্রিপুরানি হামক্রাইনি সামু তংমান্য তাইব বাংনানি কক রক্ষা সুপ্রিম কোর্ট মিয়া হাকতনি ব্যবহার হাইকোর্টন দাগি মৌরিখা খাতিজাক তংমানি রায় তালথামনি বিশৃঙ্গ সাকলাইনানি নাংনাই মন্ত্রী বাক্রা নরেন্দ্র মোদী খানা ফুং দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশৃঙ্গই হাকতর তাই বই হাকতনে লোকলক পায় ককলাম সালায়ানো কেন্দ্রনি জনজাতি বাবাইনি রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি মন্ত্রী বাক্রা নরেন্দ্র মোদী তৈদুল বুংবাই নৈ সাহায় ব্রুইচি সিনে বিশিনী বিশৃঙ্গ হাকতন হামসাজাক ভারত সামৈতি সেনানি ও যতন চুবানানি ককমু নারক্ষা হাকতর বাক্সা হাস্তে বসকাং জুন তালনি শাল নুই চি সা শালমারি ও নিট ইউজি আমজমন হানা ও যত নাংমানি ইয়াপ্রি রমজাক হুকবা মন্ত্রী রতনলালনা দিল্লি এন এ এস সি কমপ্লেক্স খারিফ মৌসুম 2026 সালনৈনি বসং হুকবা কক মালাইমা পান্ডা ও মিয়া সালনৈনি সাল অধিবেশন শাখা হুকবা খ্লাইনাই রংনি হামক্রাই তাই ফান বাংনানি বাকে হাস্তে হাফাং সাক্ষারে সামু তাঙাই দো মোহনবুক আর্দি ব্লকনি পঞ্চায়েত সমিতি হল মেলাগড় আইসিডিএস উমর কাসুগিয়া কাইমাতে উমর কিসাও সাকদেরি অংমা প্রজেক্টনি চেতনবাই মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলনি কুচুক বেরেমনি সালসানি হজাকমু সামুং বতাং সংসার জাক্ষা খয় হাঙ্কর এইচ আই ভি তাই এইডস কাসমুতাই এইডস বেমার মানজাক রগ্ন শাক হামনি সেব্রনা ও ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামনি বিশিং কাইসা ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার মঙ্গৈ কতাল সেন্টার চল খ্লাইকা সদর বখাক্সতে নাইকল ফংনি চেতনবাই বেশকাং জুন তালনি পৈলা শালমারি শারিক দাম থাম তামৈ সতী থামচি উমাকান্ত রং নখলাও সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেক আউট কুচুক বেরামনি আকাবিকা দেরামুং কাসুমুং মহরা সংসার জাগান বসকাক দাম দাম নই চিব্রিয় হাস্তে ও ব্যবা হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াই মানুহিনী হজাক মূ রেখা নবার তৈবার নাইখং দিনে সালে তুংমারি সাকাও তঙানো থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি অবংখাতিনি এফ এম নিউজ হেডলাইন সিঙ্গা ফাইদি তাবো খাইনহাই চিনি সৈকরং আইসকাংনি কক্লব আমানি হামজাক মানো যেন খালায়ানো হামবাইন আনি আমা আংনি নি চিকনসা ফাংসা বুফাং আং সানখাতৈ নং রুখা আনো ওয়াতৈ আনি ইয়াফাংনি জাবরা সায়ৈ নাইকল খানং আনি ইয়ারং নং অংখা আনি বাড়ি নাইকল ফাং কুতুং অংগৈব কচাং অংগৈব সাক রানছাওয়ৈ

হাক নগৈ রুখা আনো পহর নামা জরা তৈ নখা আনি শাল নখা আনি সামপিলি নিনি আশেক হামজাকমা নিনি আশেক খাইরকমা আং বহাই সুবাইনাই ও সংসার দঙ্গই হামবাই নন আনি আমা আও জং নং আং যতন চিনি বোমা এবার বুফানো হামবাই রিফানো রোবাইয়া জং ও সংসার চিনি লংমা টংসাক চিনি জেসক সালজন ও হায়ুঙ্গ টংসাক জং বংনি ও লাকাইন জং সুবাইয়া জং জেসক পানো বর্ণ বংন চাউই তৈ খানে কাহাম চুম কাহাম চামু সারি টংফানো ই আন বোমা ফানো কাহামকে পুষিকা সারি দিনে জং সুইমান কাহিনী এ ওয়ানসুক পানো ফিয়াবা আবো সুজাক বাই আছে আবো সবাই আছে সৈকক ন হাইপনো গবাং কক চিনি সৈমুরক ও চিনি আমান লবৈন চিনি সৈমুরক হানং থ্রুং জেসান ফাংতুং আও অ বোমা হাই কতর অসংসারক গরি সাল তাল ফরদং নাইসে বোমা বা

按不毛房的卡还没铺起个啥的东，他那种水满卡，他那晚出关了，偏不阿不出杂巴也是，阿不出巴也是，所以讲喏，还不喏，个办公室呢，水木楼，我今阿妈那老板那今呢水木楼，汉龙通这三个房东，啊，阿不嘛还搞到阿生啥个嘞，烧到活动那些不嘛吧。জিবিয়া গত ইয়ে ইনন অসংসার তো বুই ফায়ু হ্যাঁ দিবা জিপ চিনি জিপ রক বেলা কেন সেরেম ও জিপ সেরেম ন সে ইয়া গত ইয়ে সে ন অসংসার তো বুই ফায়ু আবু কি শানি ক গে হাইসি আও হামবাই আমা হামবাই খুলো মন ন গে ফাইদি সিং ও জরাও তে তাং শার চামুং খনা লাই ন বেলা কেন খরা তো অগ্র চাপু কি চা চং রচামুং নি বিশিং থেকে চা ফ্রেশ কেনা লাগে না না ফাইদি খনা লাই ন পাল বক্সাকে ও রসাব মুং খা খায়ো খা তো সাক বয়ানা নরক বহিনি কতাল কতাল রসাব মুং কাহঙ্গে কিসা যত খাত সতন হইয়া দা খালায় ও রসাব মুং

हाइनोहै लामसोगु तै दिबोर काहाम याभारो जोरा बाख्लै थांगतै थांगतै जेनि खापंग याख्राय पान्दानि जोरा पाइतै पाइतै आउ किसा मिसा कक्लब पक परिउ आं बथाय जा थुजो कक तांग रक सुबजाक्तेङै थाका ककरि सिरङै नायानो फियाबा साइमाया जेनि ताखौ बुखुक सोंबा रिदै रोंनो रंगिया फानो ब्रोंनो सिमुरोंनो फानो परिउइ दंसिनो हेंगे ताबुक्तै तांसा एबा तेबेक्ते गाइसा कक्लब পরিলায়ন অবংখা লামা লামপরা সৈনাইংখা তাকুক অনিমেস্তে পূর্মা অসৈকরং বো আনি পাল ন গোবাং কুক সৈকরং আনি বাহানা যোগ সৈন গোবাং কুক সৈকরং বুফাইং সঙ্গ সৈকরং দংবায়ো ফিয়াবা আগরং আনি সাগকাই গরি আংখাই সৈকরং ঐ মানলিয়া মুজং ফানো হাইপানো খাবাইয়া বংনি সৈবং রক বংনি সৈজাক রক অবরং নন আং পরি উই নং নক খনারি ওয়ান যত বরক তো খনায়া ফানং খনা বাক্সা বাক্সা নিয়া গো অবিজাব রকরি ফানং খনা কে আনি বিশিং তুই ফান আনি পরি খনারি মুং বিশিং তুই ফান নরক সিনি সিদি খনা লাই সিদি বং সুই মুং কে আপনি ইয়াগলো গাঙ্গে যেন বুকুক সকনি কগ্লব থাকলেন অবং কে তাকুক অনিমেষ বা খদে খনা সিয়া ফিয়াবা তাকুক অনিমেষ নি নি কগ্লব ন আং আনি খনাই তাই তাকুক তে বহুক এবার তীব্র হাস্তে নি অ লুকুরক ন আং খনাই না থাকাই তঙ অবং খা লামা লামপ্রা কাইসা কুসু কক থাইরক সায়া খাঙ্গে নাকার যাবাই দি কক কিসা কুথুক রক তং খাঙ্গে ফাচা ফাইয়ার ফান থাকমান ফাইদি খনা লাইসবান অ কগ্লব ন কুসুং কুসুং বিশি রমই টংলাই ফাইমানি জিলিগমা তৈয়ং ন হাথাই সোনামৈ গপ্লাই সেকনাই রক ন মেচেন মেচেনৈ আমানি কক থাইন হলং থাই তানৈ সিনিমুংনি বুবার গাইরিঙ্গ বেরৈ গাইরিঙ্গ বারিউই ওয়ারুক চলা বাই মথা খামানি মুকুমুনি খুমত্রাং ইয়াকপাই কাহাম হুকুমু ইয়াপ্রি তলৈ জাদু ককবতাং ককথাই করম সুতুই ফুলানি নাঙ্গিয়া খানি কচারো

হয় নহয় পাইথক বোখাগ লাম সৌগ খাপাইয়াখাই পান্ডাও নাক যত খাই দোনাই দোক তাকুক সঙ্গ দীপর কাহাম ইয়াফারো হিগে ফাইদি পাইথাকি ককলব নং খারি ওই তিনি পান্ডানো আং খরব সিনাই হিগে তিনি পাইথাক ককলব অংখা গরং অবব সৈনাই যিনি বুকুক সৈ গরং জয়ত্রী দেববর্মা ফাইদি খালায়ন অক গরং ককলব নং লাচিমুং দোই ব গিরিমুং গরি খে বিলে হামারি গরি হামজাক মং তঙই ব খাইরক মং গরিকে বিনিলে বরম গরি মনসুক মং তঙই ব খা কামুং গরিকে বিনিলে থিনাং গরি আজি মং তঙই ব খাতি মং গরিকে বিনিলে চামুং গরি চুবা মং তঙই ব খাকসাং মং গরিকে বিনিলে তংথাই গরি সরং মং তঙই ব চাইতক মং গরিকে বিনিলে এলেম গরি মূষা তঙ্গইব তে মূষা গরিখে অমন অমন হামিয়ানী গরং আও বেলাখানো খরাতক বিনি অগ

gurung koklop belakino hambai norok no nong ni as khanata kok thai anor rohor mani bagai tei takuk te bukuk sonok khnare wi man mani bagai hinge dinini koklop eba kheba khapang ya khrai panda oronoma kholop sinai hinge o kholop mani ya gulo tabuk te fil sa panda norok no asingoi tongo abong kha norok ni hamjang ma chini khatuk ma norok oronok কক্তুক এবার কেবা ফোন খাইয়ে আনো নরক দি খনাতক জাগমানি রেচামং কই হরিমানো কেন রিকুয়েস্ট আংনার নাই এবার খনারি নাই ওকে তাবুক চিনে স্টুডিও নিজ রাখকই তা মই তঙ দি বর দাম চিনি তা মই সতি থাম চি তে মুখ ফ্লি বা এবার হিনে মানো দিব নি 12টা তা মই 30 মিনিট তে 9 সেকেন্ড হিনকে যত তা হোক তে বুক সংন হাই নহাই দি বর কাহাম ভাই লামস ফিরো তিনি তে ফিলচা পান্দানক নি হামজং মা চিনি খাতং মা পান্দাবো

হাই নহাই দিবর কাহাম বাই লাম সগো খনাই তনাই তাখক তে বুখুক সনো তিনি নি নরক নে হামজং মা চি নে খাতক মা পান্দাও আং নরক নে বুখুক রি মা অজরাও হিগে আং নরক বাই তঙ্গন তা তে কয় ঘন্টা এবাতে দাম বস তাপক 12:30 তে 1.5 ঘন্টা এবার খাবা দাম সাতাম সদে থামচি নরক নিকে সার তঙ্গাই নাও নি রিকোয়েস্ট নারাগনা নি পাকি ইগে নরক তো চিনি অরণি ককদুক নাম্বার সাইন মানো 2326253 অ ককদুক নাম্বার এবার 2326253 ককদুক নাম্বার ল্যান্ড নাম্বার সিঙ্গাবিস কাঙ্গ 0381 ইনানিতা পক্তি নরক মোবাইল বৈঠক তবং ডাল ক্লাইকা হিঙ্গে ফাইদি নগ্নি ককদুক থাঙানো পুইলা সাবো ব তাকুক এবার বুকক করেন ঘর না নিচাই দং তং নাইকা না বগ্নি বিনি ককদুক থাঙ্গে বিনি রিকোয়েস্ট নং নারাক লাগাই না ব তামুক খানা নানি মুসুং যাক হ্যালো চিনি তাকক ব্রিজেশ ব বিশ্বনাথ নি রচা মুন খানা নিশানকা চিনি বহু সাধারণ দিয়াং বাই রচাপ জাকে তাবো খরক নি খরক তামনি আং রিকোয়েস্ট না গ্রানাই দেও আপনি পড়ে কাইসা কাইসা কাই নং রচা মুন খানারি না হিঙ্গে বাক্সা বাক্সা হিনি মানো ফোন রম ইয়ারও খানে হিঙ্কে যত বরক নি তো রম না সম্ভব ইয়া চার কচার রচা মুখ খানা নাই নাঙ্গবা হিঙ্কি নরক বুকিসা বুঝিলাই দিই জেফ্রু চ

0: হয় নহয় দিবর কাহামাইলাম সঙ্গে খাই তো নয় তাইহক তাই বুক সঙ্গে ফাইদে অজরার সাবতং করেন নয় হ্যালো হ্যালো দিবর কাহাম
1: দিবর কাহাম ভাই
0: আচ্ছা মিনাতি বড় চাবং খা নাম আছো খাইদি খাইদি
1: দা ব্রিজেস গে দা রবীন্দ্র গেতে বাইকনিকা গরম বাকি তা
0: হামবাই দো
1: হামবাই বলি বাকি হতো ভাই
0: বেলা কেন হামবাই বেলা কেন হামবাই হানো বল আর চাপ কই মানে ইয়া মানে বাকি গে ভাই দি হজর ও সবতম হি হাইনে হয় সং চাই তো নাই থাঙ্গান করং গে জামানো হ্যালো
2: হ্যালো
0: ইন্দি বরকা হাম
2: ইন্দি বরকা হাম বাইলো
0: সাদে বড়নি শহরে
2: তো আং তো মারে হাতো নিছে শহরে তো গো
0: সাদে
2: এ স্বপন দে বর্মা
0: স্বপন
2: হিন্দি হিন্দি রে সামুন খানাই মানা
0: এ মানো মানো সাদে
2: অঙ্গা হিন্দি রে সামুন খাওয়া না আংটাংসা পুলিশ পাবলিক নি রে সামুন মে জিসুদ্দিন বোলা তো হে রে সামান না কিছা খানা মুসং তা
0: পুলিশ পাবলিক না
2: এ এ পুলিশ পাবলিক
0: কক্তে শালা দাং সিন আর না কিছা
2: মে জিসুদ্দিন বোলা দো হেলে রসাবো
0: মে জিসুদ্দিন
2: মে জিসুদ্দিন বোলা দো
0: আচ্ছা দো হামবাই আং নিন অর চামু ন খনারি ওয়ান কে পান্ধা পাশে লগি তমে দেখো হামবাই অব হেকে ন আং নক নি রচাব মং লিস্ট কলক খিন হার গই তং সাইমাইয়া টাইম মক্কা বর দেখাব ন মাইয়া হেপ ন চাই তং নাই ন নি রচাব মং ন হার নানি হেব খনাই নানি কিসা কিসা বানো দো ফাইদি ওজর সব তং করং গানে হ্যালো
3: হ্যালো
0: ইন্দি বরকা হ্যাঁ
3: ইন্দি বরকা হ্যাঁ আং মাইলা মরানি শিল্পী সিনানি
0: শিল্পী
3: গান গাইছে খানা জমানো
0: সাদি সাদি
3: সামো কোনালনি জসপানো কাইছে রবি কোনালনি গান
0: কোনালনি দাকো রিওয়ান দা হামবাই
3: হামবাই
0: হিংকে সঙ্গ তাবুক ফাইদি তাংসা তাংসা রচামুনি বুক কথা নাই রচামুনি লিস্ট আকিনি না বাঙালি থাকা তাবুক তে কয়টা পেন্ডিং তো 1 2 3 4 5 তাং বা লিস্ট তো এটাঙ্কা আপন অন খনারি যাক না হিংকে আস গবাং বসা বই নারা গইব খনারি মে এখন রক সাজা গেফন মানলে না হিংকে ফাইদি ন রক ন যতন ন কই যাও 5 মিনিটস এবার রচামুনি ভাগ ন রক কক তুক তা করং হতি রচামুন থাকে বা কক তুক ব্রহ্মা ইয়াং না হাইন বাকি ন রক কক দু করং ইয়া বই কচাং কচাং কে রচামুন খনা গাং কে সানাই ফাইদি খনালে ন অর চাবুন

0: হাই নহাই দেবর কাহাম বাইলে আমসা কিরো নরক যত খনাই তনাই তাকক তে এই বুকক সনো ফাইদে অজর অবর সাবতং নাই লাইফ ইয়ানা হ্যালো
1: হ্যালো
0: এই দেবর কাহাম
1: দেবর কাহাম বাই নগো
0: আ
1: বাই আং মনতে ও সুবাদ নি রসামা সরকারদা
0: বড় সামা
1: ও বখাদা লিজা মানা মন খনাম সো বাই
0: বুক বখাদা
1: খনা করতে
0: থাজিং খরক তাকু শাইন কুমার বোস হামানি যে বড় কায়া মানে হিমানে অব আং রুতু গুনে মানে অব গড়ি খান সার্চ খাই মানে আং কম্পিউটার সার্চ খাই অব গড়ি হিংকে হাইনি বাকি আং আলকার চামুখন ট্রাই খাইয়ানো হিংকে ফাইদি অজার সব দমফি গরগনায়ানো হ্যালো
2: হ্যালো ম্যান
0: ইন দীপর কাহাম
2: দীপর কাহাম আং ও কই না কে কৌব্র কে বনে পরে হিন্দি কে তাব কে না সম সিনি ও মো অঞ্জলি রিয়াং নি বর দান সং ন জে মন
0: সা বর সাব সিং খামা তাকো আর সিনি মন করে তাকা
2: আং দা ইয়াং উদয়পুর মহারানি নি লজু কুমার ইয়াং সা
0: আচ্ছা আচ্ছা ব ব বর্ষ কক ফাতে সারি মেঙে পবা বসে জানা রাসা মঙ্গে সিনে লাইম সতনে রিখা ককরে হাইনো হাই সাবতং ফি লাইনো নাইলে এন তাবু কে ফিয়াবা ফাইদি অজরাও সদা করে রাসা মঙ্গ খরালে এন তো কক তো ফাই কেনা গেনা হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: ইন্দি বর কাহাম
1: দেব কাহাম
0: ই বর সা মঙ্গ খরানা নাই
1: আং আং পালে বাংলি সচিন্দ্র দেবরমা
0: সচিন ই
1: দীর্ঘ খাই
0: মামা
1: বিদেশ গান নানা সয়াপি বাতি রাডিকা তা খুব জমি জলন বিশ্রাই বাইকত বাইকনিকা বিশ্রঙ্গনজনী বাই অঞ্জলি আসুন
0: হামবাই
1: হামবাই
0: ভাইজি গেছেন তাবো কক দগো থাঙে ওই আর সামনে বেখাকে থাংলাইসিওয়ানো সাবো ফাইপি কেনাই কেনা হ্যালো হ্যালো
3: হ্যালো নমস্কার ম্যাডাম হিন্দুস্তানি প্রিন্সে জানা শোনা দিদি কিতনা প্যারা তুয়ে রাধে নে জানাই আছে ম্যাডাম
0: কিতনা প্যারা
3: আমি বলছি বিলোনিয়া উত্তর সারা সীমা থেকে
0: আচ্ছা আপনার নামটা কি
3: বিশ্বজিৎ পাল
0: বিশ্বজিৎ পাল ওকে থ্যাংক ইউ হ্যাঁ অবচিনি তাকো ববিলনী বিশ্বজিৎ পাল বচাম খানানি কহরকা রাজা হিন্দুস্তানি কিতনা পিয়ারা হানি দক্ষিণারি নেই জরা তংসাক রং রেচা মুং নারাগান ফাইদে অজরা খানালায়ন সদাগর নি রেচামু যাদ হিমালয় বেলেখান পপুলার এবার কেবা ফেমাস রেচামু ফাইদি খানামান পালকে ও রেচামু ন খানাই তলে তাহক তে বুক সঙ্গ সারাসা পয়েন্ট দক মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত

হয় নহয় দিবর কহম বেলাম সকুইর খনাই তঙ্গ তাকুক তে ভুক সনো নরক খনাই তঙ্গ 101.6 মেগাহার্স এফ এম উজ্জয়ন ধনি নরক হামসকমা আনি খাতুমা চিনি খাতুমা বান্দানো গে ভাইদি তাবুক চং তে তাংসার চা মুঙ্গ থাংলাইন জোড়া তো করে খেবা গে আবনু নি সারানি মুচুঙ্গ তাবুক তো কক তুক নি শেপ থাংলাক তামনি মানে জিয়া তঙ্গনি আবনু রিকোয়েস্ট না গ্রাওয়ান জোড়াব তিনি নি নি কয় মুনি পান্ডা পাইথাব খাগ ফাইশ পাইকাবা হিঙ্গে ফাইদি তাবো খালায় তাকুক সুবাস বাইরে চাপজা রচাপ মু খাদালে দাল অরচাবং নো হিঙ্গে খালায় পাল বাকসাকে ফাইদি অরচাবং নো

হয় নহয় ইদিবর কাহামবাই লাম সবকিরো খনাই তোমনাই যত তাখকতে এই বুখক শোনন খনাই তো 101.6 মেগাহার্টজ এফএম উচ্চন্তন তে আং তোমন বুখক রিমা অজরব তাবক জন স্টুডিও নজর খক তামুই দহা দে বনি দাম সতাব সুতে বরে চি চার মুখ ফুলি চি সিনে হিংকে তাবক জি নেতে ফিলসা পান্না আংখা সরংশিদি সরংদি সরংশিদি হিংকে অ পান্দাও হিংকে চিংকিচা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা কতাল কতাল সরং মনে তুই কক সাও যেমন নাইতি তাবুক তো তুংমানি বেলাখেন তুংমানি মার জাখাইতে টেম্পারেচার বেলাই সাকা কাজাক নহিন মানো তিনি রগত দাস ইংয়াফানো বাতেই ওয়াই থাকদ্রব্বা ফিয়াবা জেনে তুঙি ফাইপ্রু তংনানি মতন ইয়াংই থাং আগুলি আমসাই রগত তাই বুতুং ওহাইয়া দেবা কামি আমসারে তবে তেইসা ভাতার নঙরি অংখরি পানো চাং নবার গাং নবার মাজাও ফিয়াবা তাবুক তামনুক পাড়া রগব আগিনে হাই সননি নক হানি নক লে তাংলাই সাপ দং মানে আবো তাংলাই মা মান থকলি হানি নক তাংলা গরং নব গরি খাঙ্গা হাইনি বগা তাবুং হ যতন বিল্ডিং আবো হাইডক মাং হাফ ওয়াল ফানাঙ্কা ফুল ফানাঙ্কা ছাদুই ফানাঙ্কা ফিয়াবা সার লগ জাহাইন তং কসং তং মান ফানো মাসিং লগ তং মান ফানো অহব হাই নক রক হিংকে তুংমানি জরা হাঙ্কা হকি ও হকি বিশিং তংমানি হাই আবা হকি সাকাব তাওয়াব ইয়ক তঞ্জাম হাইরক অঙ্গু বা অংফু নিজে ফিল খাই

হাইনো হাই লামসগু সারসা পয়েন্ট দক মেগা হারস এফএম উচিয়ন দো চং পাইতক বকা গতা বক ফাইশো পয়েন্ট চং অজরাও নরনি বাগেতে ফিলচা পান্দা তুই ফাইকে আবং খা খরা তো খরাং পান্দা নো খা খায়ো তে সতি থামচি নরক আনা লগিরি তঙানো তে খরা তো গ্রচা মং খরা উই তঙানো আমি বাকসা গে খনা লায়ানো তে তাং থাম তাং বরে লে খনা উই মানানো চং অজরাও খরা তো রচা মূ যে তুই ফাইজাক নং বগে আর রচা মূর ন খা খায়ো কাইসা কাইসা যে রচা মূ নং বগে তবু জাক এবার তবুই ফাইকে আং বা প্লেক খাই তো আং আবো নরক যত ন খ্রাতক জাগান হেন হিঙ্গে খা লায়ন ফাইদি বেলেগ খেন পপুলার সং এবার কেবা অজরাও বেলেগ খেন অব অ রচা মূ চলে উই তো খা লায়ন অ রচা মূ পাল বকসাকে

হয়নি হইলাম সঙ্গ খাই তো নয় তাকে এই বুক সঙ্গ নরক খাই তো 101.6 মেগাহার্স এফ এম উজ্জয়ন্তনী খেলা তো খরাং পান্ডা ন তাই আংর নি বুক রিমা জরাও হা পান্ডা তো পাই থাকবো খাকো ন থাঙাই তো যেন পান্ডা পাইতে পাইতে গর সগই তো এই খেলা তো খরাং পান্ডা ও নরং বাকি রচামু আং তুবি ফাইজা তেই কাইসা আবং খা বেলাখান খেলা তো ও রচামুব খা খাই নর খেলা তো জাগান হই তেই তং বসে খারী মানান খাকায়ো তেই তং থাম রগলে নগ্ন রচামু খারি মানান আং খাকায়ো গে ও যে তং থাম রচামু খারি মানো আবো খাতক খাতক সাই নারী মানে রক্তাবানি ফাইডি ও তো নং বাকি তাবুক আং বড়ো খাই থাকাই তো নাইদি নাইগেন বড়ো চাপু নরক ও যাবো বেশি খাতক জাগন ফাইডি খালায় বালাই খেয়ে তৈল খাই নাবং তামনি হিমালয় অদিবর কুতুম হয় গিজা চাপু তৈল ন খানা মোসং হয় দেবানা খাই তংনি পাল বাকসাকাই তাবুক মানিক নি চাপ জাগ চাপুং ন তাওয়ানাদি আংলে ফায়না হিমানি আবো চিনি বুকুক রুমি বাই রুমি মোরাসিং বাই ব্রকলিনি অর চাপুং নে খালায় অর চাপুন পাল বাকসাকে

তাবুক চিৰি ইয়াক অজৰা কৰি খা কেপলাতে কেপলাতে ইংজাংগে ফাইদি অজৰা চং এফ এম নিউজ হেডলাইন্স খেলাই নাই তিনিনে এফ এম নিউজ হেডলাইন্স খা মন্ত্রী বখ্রাক নরেন্দ্র মোদী খনা ফুং দাম জিসাও আকাশবাণী নি মন কি বাত পান্দানি বিশিংতে হা কতরতে বুই হা কত নি লোকরক বাই ককলাম সালায়ান তিনি গুয়া ও পালাই জাগৈ টঙ হাস্তে বড় মানমা সাল আবনৌ রুগী পানাজিনি কলা একাডেমিও সজাজাক পান্ডাও মানজাখা রাষ্ট্রপক্ষ ইয়াকচু সি পি রাধাকৃষ্ণন রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু মন্ত্রী বখ্রাক নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবনৌ রুগী গুয়ানী লুকরং খা কাহামিয়া ফারকা হাকতরনি নাইমথাং বাহিনী বখরক জেনারেল অনিল চৌহান তিনি লালামুং নাহারকা হাকতর এবার সাহ হাস্তে অব বুসকাংচুন তালনে সাল নৌ জিসা ও সালমারি ও নিট ইউ জি আমজংমুং নাহার জাগান অবংহা তিনি এফ এম নিউজ হেডলাইন্স চিনিয়াগত জোড়া করি খা পান্ডা যেন খলমনা বোখাগত মা থাকছে গবং টাই টঙই তো মানলিয়া নো তামনি হিমালয় জোড়া আনো থাকছে রে এবার বাজার সিটি হিনি দাগিউই দা হে তাবুক সিনে স্টুডিওনে জোড়া খগ তামই দো দিবনে দামনৈ তামু সতীনৈ চি চার তে মুখলি চি বা গে খাই তো তাকুক তে বুক সুন যত হামাই মাই আফারো আমসুক জোড়া আনোর লগিরি তোমার বাকি ফাইনাই সাল লগব হাই নহাই আং গরং ফিরানো নরক বাই নরক নি খানি কক আনি কক এবার খেবা গবং মা রচা মুলু যেটা খা জাগলিয়া এবার ননে খাওয়া চবজাক তোমানি রং যেন খালায় পাল বাকসাকে তাই অ তাল নি বাকি তো আনি তিনি নাই থাক ডিউটি হিঙ্গে ফাইনি সালক ও এবার বসকাঙ্গে তালও নাইকা নরক বাই সাল বসে করঙ্গে মান মানিয়া যেসে সাল করঙ্গ আসুক নী খানো আং নারাগনা চাইতগান এবার নী রচা মুং কয় মুরং আং নারাগনা চাইতগান আসুক সাইন তিনি নী বুক রিমা রি মা বাজাশিনাই যত নুন দিবর কাহামতে হামবাই কুসু কবাংনানি হামচাংমা অক্রা সাকার খুলুমাইয়া ফরে তিনি নি পান্ডা অরণ্য পাইখা যত নুন খুলুম পাইখা

0: নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উৎসয়ন্তে সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর যে অঙ্কিতা আপনাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছে, আজ ছুটির আমেজ। হ্যাঁ, যদিও যারা স্কুল পড়ুয়া তাদের ছুটি নেই অবশ্য, তারা হয়তো এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে ছুটে চলেছে স্কুলে, কিন্তু যারা ছুটির আমেজে রয়েছেন তারা হয়তো এখন দুপুরবেলা ভাত খাচ্ছেন, কিংবা ভাত খেয়ে ভাত ঘুম দেবার বা একটু বিশ্রাম নেবার চেষ্টা করছেন। আর সেই সময় বিছানার একটি পাশে হয়তো রেডিও সেটটি রয়েছে, কিংবা হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে আপনারা টিউন করে ফেলেছেন। হয়তো আমার আশা যে আপনারা টিউন করে ফেলেছেন 101.6 মেগাহার্জ। আর যারা করেননি তাদের উদ্দেশ্যে বলবো, ঝটপট করে করে ফেলুন, টিউন করে ফেলুন। আর 101.6 মেগাহার্জে তো আপনারা শুনতে পারবেন, সেই সঙ্গে গুগলে গিয়ে যদি FM উজ্জয়ন্ত লিখে ফেলেন তখনই কিন্তু চলে আসবে আপনার হাতের একদম কাছে। আর সেখানে গিয়ে ক্লিক করলেই শুনতে পাবেন FM উজ্জয়ন্তের সব অনুষ্ঠান। আর সেই সঙ্গে আমাদের নিউজ অন AIR অ্যাপটিও রয়েছে, যেখানে লাইভ রেডিও সেকশনে গিয়ে আপনারা শুনতে পারেন আমাদের FM উজ্জয়ন্তের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, তাহলে নিশ্চয়ই শুনবেন এই আশাই রইল। আর সেই সঙ্গে যারা ভাবছেন, অনুরোধ করবেন, যেহেতু আজকে সুরের আকাশে পর্ব, একেবারে অনেকটা সময় জুড়ে রয়েছি এই সুরের আকাশে পর্ব নিয়ে, বেলা 2:30 থেকে এই পর্ব শুরু হলো, চলবে একেবারে বিকেল 5টা পর্যন্ত, আর তারপর থাকবে আজকের সিকান্দার। তো শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে পর্বে যাব। ইতিমধ্যে আমার ফোন লাইনটি কিন্তু ব্লিং করা শুরু করে দিয়েছে, তো কেউ একজন তো রয়েছে। ঝটপট জেনে নেব তার পছন্দের তালিকায় কোন গান রয়েছে। তবে একটাই কথা, পছন্দের তালিকায় গান তো আমি শুনবো, শোনাবো অবশ্যই, তবে সেটা হতে হবে 90-এর দশকের পরে, ঠিক আছে? কারণ আমি জানি আমরা যারা সুরের আকাশে পর্ব নিয়ে আসি, প্রায় প্রতিদিন আপনারা সেই 60-70-80-এর দশকের গান শুনে থাকেন। তো আমি যেহেতু আজকে রয়েছি, কিছুটা পরের প্রজন্মের গানও হোক, সব প্রজন্মের গানই শোনাটা উচিত, এটা আমার মনে হয়। তো যারাই অনুরোধ করবেন, দয়া করে অনুরোধটা করবেন 90-এর দশকের পর থেকে। তো চলুন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে কে রয়েছে ফোন লাইনের ওপারে দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নিতাই বাবু বলুন।
1: ভালো আছেন?
0: খুব ভালো আছি। হিন্দি গান দুটো না, সুরের আকাশে মানেই কিন্তু হিন্দি ছবির গানের অনুরোধের আসর। হ্যাঁ, তবে সেটা 90-এর দশকের পরে হতে হবে নিতাই বাবু। আজকে আমাদের অনুষ্ঠানে একটু পরিবর্তন রয়েছে। কোন গান শোনাবো?
1: আমি শুনতে চাই একটা গ্রেপ্তার ছবির গান।
0: কোন ছবির গান?
1: গ্রেপ্তার।
0: গ্রেপ্তার হিন্দি ছবি?
1: একটা শুনিয়ে দিবেন।
0: হিন্দি ছবি গ্রেপ্তার বলছেন?
1: হ্যাঁ, হিন্দি ছবি গ্রেপ্তার।
0: আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকুন নিতাই বাবু। শ্রোতা বন্ধুরা, আমি আবারও বলছি, যারা আমাদের অনুরোধ করবেন অবশ্যই সেটা হিন্দি ছবির গানের অনুরোধের আসর হতে হবে, মানে হিন্দি ছবির গান হতে হবে। আর নিতাই বাবু প্রথমেই বাংলা ছবির গান বলছিলেন, না বাংলা ছবির গান নয়, হিন্দি ছবির গান। আর যারা আমাদের অনুরোধ করবেন, দয়া করে 90-এর দশকের পরের যে ছবিগুলো রয়েছে, কিংবা 90-এর দশকে যে ছবিগুলো রয়েছে সেই ছবির গান অবশ্যই শোনাবো। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, স্বপন দেবনাথ জগৎপুর থেকে বলছি।
0: স্বপন দেবনাথ বলুন।
2: জগৎপুর।
0: হ্যাঁ বলুন স্বপন বাবু।
2: আশিকি ছবির থেকে যে কোনো একটি গান শুনে দিন।
0: আশিকি ছবির যে কোনো একটি গান, তাই তো? ঠিক আছে স্বপন বাবু, সঙ্গে থাকুন।
2: ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি কিন্তু সুরের আকাশে পর্ব নিয়ে। আর ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু প্রচুর মেসেজ চলে আসছে। তো যারা মেসেজ করছেন, বলবো যে একটু আমাদের অনুষ্ঠানটা শুনবেন, তারপর মেসেজ করবেন আমাদের যে 90-এর দশক কিংবা তারপরের ছবির গান। চলুন শ্রোতা বন্ধুরা, আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
3: আমি গ্রামা থেকে অমিত দেবরম বলছি।
0: হুম,
3: গান শুনবো কায়ামত ছবি থেকে।
0: কোন ছবি?
3: কায়ামত ছবি থেকে।
0: কায়ামত?
3: হ্যাঁ,
0: শুধু কায়ামত।
3: কায়ামতে প্রেম প্রেম গান নাকি?
0: শুধু কায়ামত ছবির গান বলছেন?
3: হ্যাঁ।
0: সেটা কি 90-এর দশকের ছবি?
3: নতুন
0: নতুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাব। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধুরা। স্টুডিওর ঘড়িতে কিন্তু এখন সময় হয়ে গেছে দুপুর 2:42 হয়ে 5 সেকেন্ড। হ্যালো, কে বলছেন?
4: হ্যালো, নমস্কার।
0: নমস্কার।
4: হ্যাঁ
0: বলুন ব্রিজেশ বাবু। একটু স্পষ্ট করে বলুন ব্রিজেশ বাবু, কথা বোঝা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলুন।
4: দাবাং ছবি থেকে। দাবাং? দাবাং,
0: দাবাং ছবির গান। আচ্ছা, দাবাং ছবির কোন গান? কি বলছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তিনি কি বলছেন কথাগুলো একটু অস্পষ্ট আসছে। তো দাবাং ছবির যে কোনো একখানি গান আমি নিশ্চয়ই শোনাব। শ্রোতা বন্ধুরা, অনেকগুলো অনুরোধ নিয়ে নিয়েছি, এবারে পরপর শোনানোর পালা। তবে একটাই কথা, আমাদের ফোন নাম্বার তো আপনাদের জানাই আছে, কিন্তু যারা হয়তো আজ প্রথম টিউন করলেন তাদের উদ্দেশ্যে একটু বলে দিই, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0381-232-6253, 0381-232-6253। আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 9402169965। তো চলুন শ্রোতা বন্ধুরা, প্রথমেই গান শোনাই। নিতাইবাবু, আপনি যে গানখানি বললেন সেই গানখানি তোমাকে একটু খুঁজতে হচ্ছে, কিন্তু স্বপনবাবুর পছন্দের গানখানি কিন্তু একেবারে সামনে রয়েছে, আশিকি ছবির গান। তো আশিকি ছবির গান দিয়েই শুরু করি আজকের এই সুরের আকাশে পর্ব। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আর টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ।

শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করলাম স্বপন বাপুর পছন্দের গান দিয়ে। আশিকি ছবির যে কোনো একখানি গান তিনি শুনতে চাইছিলেন। আর নিতাই বাবু, এবারে আপনার পছন্দের গান, আপনি গ্রেপ্তার ছবি বলছিলেন, সেটা আমার কাছে যেটা চলে এসেছে সেটা বাংলা, হিন্দি তো আমি খুঁজে পাচ্ছি না, তাই আমার পছন্দের একখানি গান আপনাকে শোনাচ্ছি। আর ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক মেসেজ চলে এসেছে। বিধান

আবু, তিনি আমাদের মেসেজ করেছেন টাকার জলা থেকে, নমস্তে লন্ডন ছায়াছবি থেকে। তিনি মে জাহারাহু রাহাত ফতে আলী খানের কণ্ঠে শুনতে চাইছিলেন বিধানবাবু, নিশ্চয়ই শোনাব। তারপর যিনি মেসেজ করেছেন রিঙ্কু মণ্ডল, অভিজিৎ মণ্ডল, পশ্চিমবঙ্গ হুগলি থেকে, তিনি ধাই আকসর প্রেমকে এই ছবির যে কোনো একখানি গান শুনতে চাইছিলেন, নিশ্চয়ই শোনাব। আর বাদলবাবু, তিনি আশিকি ছবি থেকে একখানি গান শুনতে চাইছিলেন কুমার শানু এবং অনুরাধা পারওয়ালের কণ্ঠে, নজর কে সামনে জিগার কে পাস। তবে বাদলবাবু, যেটা বলার সেটা হচ্ছে আশিকি ছবির একখানি গান তো আমি শুনিয়ে ফেললাম, তো একই ছবির পরপর দুটো গান তো শোনানো যায় না আমাদের এখানে। তো যাই হোক, আমি নিশ্চয়ই শোনালাম, আশা করি আপনার ভালোই লেগেছে, কারণ আশিকি ছবির গানই শুনিয়েছি। তো আপনি যে গানখানির কথা বললেন সেই গানখানি আজ শোনাতে পারছি না, অন্য একখানি গান নিশ্চয়ই শোনাবো আপনাকে। আর আশিকি ছবির একটি গান তো আপনি শুনলেনই, তো এই মুহূর্তে চলুন শ্রোতা বন্ধুরা চলে যাই পরের গানে। স্বপনবাবুর পছন্দের গান নয়, স্বপনবাবুর পছন্দের গান তো শুনিয়ে ফেললাম, নিতাইবাবুর পছন্দের গান, আর তারপর যাব অমিতবাবুর পছন্দের গান, কায়ামত ছবির গান। তো শ্রোতা বন্ধুরা, অনেকগুলো অনুরোধ জমে গেছে, পরপর কয়েকটা গান শোনাই, তারপর আবারও অনুরোধ নেব।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়িনী তো শুনছেন, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে যে গানখানি শুনছিলেন সে গানখানির অনুরোধ করেছিলেন ব্রিজেশবাবু। তো ব্রিজেশবাবুর পছন্দের গান তো শুনছিলাম, এবারে যার পছন্দের গান শুনব তিনি হচ্ছেন আমাদের বিধানবাবু। তিনি নমস্তে লন্ডন ছবির গান শুনতে চাইছিলেন, তো এবারে চলুন বিধানবাবুর পছন্দের গানে যাই। তারপর যার গান শুনব তিনি হচ্ছেন রিঙ্কু মণ্ডল, অভিজিৎ মণ্ডল, আর তারপর যাব কণিকা দেবীর পছন্দের গানে। পরপর তিনটে গান শুনব, তবে এই মুহূর্তে ফোন লাইন লিঙ্ক করেই যাচ্ছে, দেখা যাক কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাম, আমি সুমন বলছি, নিনসঙ্গ থেকে।
0: হ্যাঁ সুমন, বলুন।
1: ম্যাম কেমন আছেন?
0: খুব ভালো আছি, আপনি?
1: হ্যাঁ ম্যাম ভালো আছি, ভালো
0: আছি। আচ্ছা
1: বলুন। আন আন মুভির নাম হলো আন
0: আন।
1: হ্যাঁ, সুমি শেট্টি, অক্ষয় কুমার।
0: আচ্ছা,
1: এটা থেকে আমি আপসে মোহাব্বত হ্যায়।
0: হমে আপসে মোহাব্বত হ্যায়। আচ্ছা ঠিক আছে,
1: নমস্কার, ভালো থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন, আর সঙ্গে থাকবেন আমাদের, আর এইভাবেই টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। ধীরে ধীরে কিন্তু আধ ঘন্টা সময়, অর্থাৎ 30 মিনিট সময় পার করে চলে এসেছি। এবারে আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন?

0: আমি এসএন দে বর্মা বলছি।
1: এসএন দে বর্মা, হ্যাঁ বলুন।
0: আমি একটা গান শুনব।
1: কি গান?
0: দিলওয়ালে।
1: দিলওয়ালে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। অনেকগুলো অনুরোধ জমে গেছে শ্রোতা বন্ধু, এই মুহূর্তে পরপর গান শোনানোর পালা। চলুন, বিধানবাবুর পছন্দের গান, তারপর রিঙ্কু মণ্ডল, অভিজিৎ মণ্ডল, তাদের পছন্দের গান, তারপর যাব কণিকা দেবীর পছন্দের গানে।

দা বন্ধু, এই মুহূর্তে পরপর গান শোনানোর পালা। চলুন, বিধানবাবুর পছন্দের গান, তারপর রিঙ্কু মণ্ডল, অভিজিৎ মণ্ডল তাদের পছন্দের গান, তারপর যাব কণিকা দেবীর পছন্দের গানে। তো পরপর তিনটে গান আবারও শোনাই, তারপর আবারও ফিরে আসছি কথায়।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে সুরের আকাশে পর্বে। ধীরে ধীরে সময় পেরিয়ে যাচ্ছে, স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:27:33। আর কিছুটা সময় হাতে রয়েছে, কিছুটা নয় প্রায় অনেকটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমরা থাকব আপনাদের সঙ্গে এই সুরের আকাশে পর্ব নিয়ে। তো শ্রোতা বন্ধুরা, কণিকা দেবীর পছন্দের গান শুনছিলাম, ইয়েস বস ছবির গান। এবারে যাব পরের গানে। পরের গান যে অনুরোধ করেছে সে হচ্ছে মিষ্টি। সে শুনতে চাইছে আতিফ আসলাম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে তেরে লিয়ে এই গানখানি। তো এবারের গানখানি মিষ্টির জন্য। তারপর ঝর্ণা ভট্টাচার্য, তিনি খুদা জানে এই গানখানি শুনতে চাইছেন বচনা এ হাসিনো ছবি থেকে, শোনাবো। আর সেই সঙ্গে সুমন আমাদের মেসেজ নয় ফোন করেছিল, তো তার পছন্দের গান হাতে রয়েছে। সেই সঙ্গে এস এন দেববর্মা, তিনিও রিকোয়েস্ট করেছেন, তার গানও শোনাবো। আরও ফোন লাইন বেজেই যাচ্ছে, তো দেখা যাক এবারে কে রয়েছে ফোন লাইনের ওপার। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার, আমি আশুতোষ দেবনাথ কৈলাসর থেকে বলছি।
0: বলুন।
1: যদি আজকে আমাকে একটা হিন্দি গান শুনিয়ে দিন। আনন্দ বক্সিজির লেখা, লক্ষ্মীকান্ত প্যারী লালজির সুর দেওয়া, ছবির নাম আজ পাঁচ।
0: আমি আজকে প্রথমেই আশুতোষ বাবু একটু কথা বলছি, সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি 90-এর দশক বা তার পরের কোন সময়ের ছবি।
1: শুনিনি দিদি, দুঃখিত, যাই হোক আমি 90-এর গানই দিচ্ছি।
0: আচ্ছা,
1: দুঃখিত, প্রথম থেকে শুনিনি দিদি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: দুঃখিত, আমি মানে ভীষণ দুঃখিত।
0: হ্যাঁ বলুন বলুন
1: দিদি, আজকে আমাকে শুনিয়ে দিন। 1990 সালে রিলিজ হয়েছিল, ছবির নাম সাজন। আর গানটা হচ্ছে
0: বলুন,
1: মেরে দিল মে কিতনা পাগল হ্যায়।
0: আচ্ছা, কিতনা পাগল
1: হ্যায়, অঙ্কিত জি আর কুমার শানু আর সমীর জি লিখেছেন, আর নদীম সাবন জি সুর দিয়ে সাজিয়েছেন।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আশুতোষ বাবু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। তবে একটাই কথা, যারা আমাদের ফোন করবেন, আশা করি অনুষ্ঠান শুনছেন, তো একটু খেয়াল রেখে আমাদের অনুরোধ করবেন। নমস্কার, কে রয়েছেন?
2: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ কেমলা।
0: বলুন
2: জি, এক গানা শোনা হ্যায় তুমে টেড়ে হাওয়া চঞ্চল স্থান।
0: আরেকবার বলুন, স্পষ্ট করে বলুন।
2: ফিল্ম কা নাম হ্যায় সালামি আর গানে কি বোল হ্যায় তুমে ছেড়ে হাওয়া চঞ্চল।
0: এই গানখানি কি 90-এর দশকের?
2: अगर ये ना मिले तो मुझे सुना है दिल का रिश्ता और गाने की बोले दिल का रिश्ता बड़ा प्यारा है टाइटल सॉन्ग।
0: ठीक है, संगे থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, অনেকগুলো অনুরোধ রয়েছে, তো তো এবারে আবারও গানে যাবার পালা, কিন্তু আবারও ফোন বেজেই যাচ্ছে, দেখা যাক আরেকজন কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, আমি পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ বলুন।
3: হিন্দি মুভি গান হচ্ছে খুদ্দার মুভি থেকে

0: এখানটা
1: খুদদার কি 90 এর দশকের ছবি?
0: হ্যাঁ হ্যাঁ 90 হ্যাঁ
1: আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ শ্রোতা বন্ধুরা 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন আর ফোনের নম্বরটি তো আপনাদের জানাই আছে তাও আরেকবার বলে দিচ্ছি 0381-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রয়েছে 9402169965 এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজও করতে পারেন ফোনও করতে পারেন শ্রোতা বন্ধু এই মুহূর্তে আবারও গানে যাবার পালা মিষ্টির পছন্দের গান তারপর ঝর্ণা দেবীর পছন্দের গানে যাবো

0: सर ये एरिया यूसुफ भाई का है, यूसुफ पठान।
1: শ্রোতা বন্ধুরা, আন ছবির গান শুনছিলাম, সুমনের পছন্দের গান। এবারে এস এন দেববর্মা, তিনি দিলওয়ালে ছবি থেকে জিতা থা জিসকে লিয়ে এই গানখানি শুনতে চাইছিলেন, তো চলুন সেই গানে যাই। তারপর যার পছন্দের গান শোনাবো তিনি আশুতোষ বাবু, সাজন ছবি থেকে মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় এই গানখানি শুনতে চাইছিলেন। তারপর যাব রাকেশ বাবুর পছন্দের গান, দিল কা রিশতা ছায়া ছবি থেকে টাইটেল ট্র্যাক তিনি শুনতে চাইছিলেন, নিশ্চয়ই শোনাবো।

তারপর পূর্ণিমা দেবীর পছন্দের গান, এবং সেই সঙ্গে ইতিমধ্যে কিন্তু আমাদের আরও মেসেজ চলে আসছে। তো শ্রোতা বন্ধু, কথা না বাড়িয়ে গানে যাবার পালা। এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, তারপর অনুরোধ নেব আবারও। এই মুহূর্তে অনেকগুলো অনুরোধ জমে গেছে, আগে শোনাই গানগুলো, তারপর আবারও অনুরোধ নেবার পালা হবে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় সরকার MGNREGA প্রকল্পে চলতি অর্থবছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রম দিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন বা VBG রামজি আইন 2025 কার্যকর হবে। এই আইনের অধীনে প্রত্যেক ইচ্ছুক গ্রামীণ পরিবারকে প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, DD নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। গোয়ার 40তম প্রতিষ্ঠা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। 1987 সালের এই দিনে গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজির কলা একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দেন। তিনি গোয়াকে উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণের এক আদর্শ মডেল হিসেবে উল্লেখ করে বলেন, পরিচয় ও অগ্রগতির সমন্বয়ে রাজ্যটি দেশের কাছে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান আজ অবসর গ্রহণ করেছেন। এই উপলক্ষে আজ নয়াদিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেনারেল শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাব আবারও সুরের আকাশে অনুষ্ঠানে।

0: শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্তের সুরের আকাশে পর্বে রয়েছে। সংবাদ শিরোনামের পর আবারও সুরের আকাশে পর্বে ফিরে এসেছে। আর পরপর দুটো গান শুনলাম, যে গানগুলোর প্রথম গানখানির অনুরোধ এসেছিল লালন বাবুর পছন্দের, লালন ঘরামি, গোবিন্দপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে। আর তার পরের গান যেটা আপনারা শুনছিলেন, কর্জ চুকা হ্যায়, এই ছবির গান, সেটার অনুরোধ করেছিলেন কৌশিক দত্ত বেগমপুর হুগলি থেকে। কৌশিক বাবুর পছন্দের গান শুনলাম। এবারে যাব যার পছন্দের গানে, তিনি হচ্ছেন পূর্ণিমা দেবী। পূর্ণিমা দেবী খুদ্দার ছবি থেকে একখানি গান শুনতে চেয়েছিলেন, তো সে গান শোনাচ্ছি। ইতিমধ্যে ফোন লাইনের ওপারে আরও রয়েছে শ্রোতা বন্ধু, কে রয়েছে দেখা যাক। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন? আপনার কথা শোনা যাচ্ছে না শ্রোতা বন্ধু, একটু জোরে কথা বলতে হবে। হ্যালো, হ্যালো, না কোনো কথা শোনা যাচ্ছে না শ্রোতা বন্ধু। যখনই ফোন করবেন একটু জোরে কথা বলবেন, না হলে সমস্যা হয়ে যায় আমাদের। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি বীরেন দেব বর্মা, কৃষ্ণনগর থেকে।
0: বীরেন দেব বর্মা, বলুন।
1: ছবিটার নাম হলো মুঝসে দোস্তি করোগে।
0: মুঝসে দোস্তি করোগে, আচ্ছা।
1: গানের লাইনটা হলো জানিবি জানোবি অনজান সা পাগলি সা দিওয়ানা সা জানিবো কিসে হোগারে।
0: আচ্ছা, জানিবো
1: জানোবি অনজান সা,
0: ঠিক আছে, অনজান সা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি বীরেন বাবু, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে কিন্তু এখন সময় হয়ে গেছে 4:16 হয়ে 12 সেকেন্ড, আরও কিছুটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমরা আপনাদের গান শোনাবো, অবশ্যই সেটা আপনাদের পছন্দের গান। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সুব্রাজপুর থেকে অমিতা ঘোষ।
0: বলুন।
2: দিদি, আমাকে ওই হেমন্ত মুখোপাধ্যায়ের একটা আধুনিক গান শোনাবেন, গানের লাইনটা বলবো দিদি?
0: হেমন্ত মুখোপাধ্যায়ের মানে বাংলা গানের অনুরোধের আসন নয় আজ অমিতাভ বাবু।
2: আজকে কি হিন্দি গান করাচ্ছে?
0: হ্যাঁ।

0: পাচ্ছেন?
1: হ্যাঁ হিন্দি। আপনি আপনি কি শুনছেন আমাদের অনুষ্ঠান?
0: না দিদি, অ্যাপটা মানে আকাশ আমাদের খুব মেঘলা, অ্যাপটা খুব ডিস্টার্ব, মানে এত স্লো শোনাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না।
1: তাহলে আপনার পছন্দের গানটি কি করে শুনবেন আপনি?
0: তাহলে আমি আপনাকে অনুরোধ একটা হিন্দি ছবিরই করি। হ্যাঁ, তাহলে আমাকে ওই ইয়ে যে কোনো একটা, মানে ধরুন কিশোর কুমারের
1: 90s এর পরের করতে হবে, 90s বা 90s এর পরের গান।
0: আচ্ছা আচ্ছা, 1990 সালের পরে যে ছবিগুলো,
1: হ্যাঁ
0: তাই তো?
1: হ্যাঁ,
0: তাহলে 1990 সালের পরে যে ছবিগুলো আছে তার মধ্যে ধরুন যে কোনো একটা ছবি, হ্যাঁ, কিশোর কুমারের কণ্ঠে যদি কোনো গান থাকে তাহলে শোনাবেন। আর এই যে অ্যাপটা আসছে না, এবং আমি যে ফোন করলাম এর জন্য আমি সত্যি সত্যি আন্তরিক ভাবে দুঃখিত।
1: অনেক ধন্যবাদ।
0: আচ্ছা
1: ঠিক
0: আছে দিদি,
1: ঠিক আছে,
0: হ্যাঁ ধন্যবাদ দিদি, ধন্যবাদ,
1: ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে পর্বে রয়েছি, খুব বেশি সময় যদিও আর হাতে নেই, তবু যারা অনুরোধ করছেন চেষ্টা করছি সেই গানগুলো শোনানোর। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি শুভ দুপুর।
1: শুভ দুপুর, কে বলছেন?
2: আমি চিরঞ্জিত দাস, গান্ধীগ্রাম থেকে।
1: আচ্ছা বলুন।
2: আমি একটা 90s এর পিয়ার জিন্দেগি ছবির একটা গান শুনতে চাই।
1: পিয়ার জিন্দেগি?
2: হ্যাঁ।
1: কোন গান?
2: পিয়ার জিন্দেগি ছবির, পিয়ার জিন্দেগি, ওই গানটাই শুনতে চাই।
1: আচ্ছা, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো।
2: আর যদি পিয়ার জিন্দেগি ছবি সেই সংগ্রহে না হয় তাহলে ওই আরেকটা ছবি বলবো।
1: কি ছবি?
2: আরেকটা ছবি না, তা না হলে ওই আমাকে এই
1: পূর্ণিমা দেবীর পছন্দের গানে চলে যাবার, কিন্তু অনুরোধ তো এসেই যাচ্ছে। আর এই মুহূর্তে আরো একজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার,
1: কে বলছেন?
3: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন।
3: হ্যাঁ, আমি আক্রোশ সিনেমা নয়নে স্বপ্ন আজ যে সন্ধ্যা কার আশাতে সত্যি হলো এই গানটি শুনতে চাই।
1: আপনি আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন অম্বিকা দেবী?
3: না, আমাদের আজকে নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে তো
1: তার জন্য, কিন্তু তার জন্য যেহেতু সমস্যা হচ্ছে তো আপনি যেহেতু অনুরোধটা করলেন, এই গানটা কি করে শুনবেন?
3: হ্যাঁ,
1: এই গানটা তো শুনতে পারবেন না, মানে আপনি যেহেতু অনুরোধ করলেন আমরা তো অনুরোধ করি গানটা শোনার জন্য, যদি গানই না শুনতে পারি তাহলে অনুরোধটা করব। হ্যাঁ ঠিক আছে, তাও আমি বলছি অম্বিকা দেবী, আপনি যেটা বললেন বাংলা ছবির গানের অনুরোধের আসর নয়, এটা এটা হিন্দি ছবির গানের অনুরোধের আসর। যাই হোক, আমার পছন্দের একখানি গান আমি নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে গানে যাবার পালা, দেখা যাক আরও একজন রয়েছে শ্রোতা বন্ধু, কে রয়েছে গানে যাবার আগে কি দেখে নেব, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
4: হ্যালো,
1: কে বলছেন?
4: আমি সুবই বলছি।
1: হ্যাঁ বলুন।
4: আমি দিল ছবির একটা গান শুনতে চাই।
1: সমীর, তাই তো?
4: দিল ছবি, আমি সুবীর, সুবীর,
1: সুবীর। আচ্ছা সুবীর বাবু, দিল ছবির গান, ঠিক আছে, দিল ছবির গান নিশ্চয়ই শোনাবো। এই মুহূর্তে পূর্ণিমা দেবীর পছন্দের গান, চলুন।

0: শ্রোতা বন্ধুরা, মুঝসে দোস্তি করোগে এই ছবির গান আপনারা শুনছিলেন। বীরেন বাবু তিনি এই গানখানির অনুরোধ করেছিলেন, এই গানখানি আপনারা শুনলেন। এবারে যাবো যার পছন্দের গানে। তিনি হচ্ছেন চিরঞ্জিত বাবু। আর অমিতাভ বাবু তিনি আমাদের ফোন করেছিলেন, তিনি বলছিলেন নাইনটিজের এমন কোনো গান যেটা কিশোর কুমার গেয়েছে। তবে নাইনটিজের এমন কোনো গান কিশোর কুমার গেয়েছে বলে তো আমার মনে নেই, বা মনে হয়ও না। তো যাই হোক, নাইনটিজের যে কোনো একটি গান অমিতাভ বাবু আমি আপনাকে শোনাবো, তবে সেটা কিশোর কুমারের হবে না, সেটা আগে থেকেই বলে দিচ্ছি। আর চিরঞ্জিত বাবুর পছন্দের গান পেয়ার জিন্দেগি, এই ছবির একখানি গান আমি শোনাচ্ছি। আর তারপর যাব অমিতাভ বাবুর পছন্দের গান। আর অম্বিকা দেবী আমাদের ফোন করেছিলেন, যদিও তাদের এখানে খুব সমস্যা এবং তিনি একটি বাংলা গান বলছিলেন, যদিও বাংলা গানের ছবির অনুরোধের আসন নয়। তো যাই হোক, অম্বিকা দেবী এবং অমিতাভ বাবু আপনাদের দুজনের জন্যই একখানি গান নাইনটিজের আমি শোনাবো। আর সেই সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু বাদল বাবু, আর তিনি আজকে আশিকি ছবির গান শুনতে চেয়েছিলেন। যেহেতু একটি গান আশিকি ছবির শুনিয়েছিলাম, তাই সেই ছবির গান তো শোনাতে পারছি না, তবে আমার পছন্দের নাইনটিজের কোনো গান আমি নিশ্চয়ই আপনাদের তিনজনকে শোনাবো। আর এই মুহূর্তে যেটা বলছিলাম, চিরঞ্জিত বাবুর পছন্দের গানে যাব, তারপর সুবীর বাবুর পছন্দের গান দিল ছবির গান। আরেকটা অনুরোধ নিয়ে নিই, যদি সময় থাকে নিশ্চয়ই শোনাবো। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, কে? আগরতলা থেকে বলছি,
0: জ্যোতি। জ্যোতি, হ্যালো।
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি জ্যোতি বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি।
1: ও, আমি একটা হামকো তুমসে প্যার হে থেকে এই সিনেমা থেকে একটা এই মেহেন্দি কে বুটে এই গানটা শুনতে চাই।
0: হামকো তুমসে প্যার হে?
1: হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থেকো।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। আর শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে গান শোনাই, কারণ তিনটে গান তো শোনাতে হবে পরপর। তারপর জ্যোতির পছন্দের গান যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুচুয়ান। তো শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে যে গানখানি শোনাচ্ছি সেই গানখানির অনুরোধ করেছিল যে, সে হচ্ছে জ্যোতি, হমকো তুমসে প্যার হে, এই ছবির গান জ্যোতির জন্য। তারপর হয়তো একটা অনুরোধ নিতে পারবো, তো দেখা যাক, আগে গান শুনি, তারপর সময় থাকলে অনুরোধ নেব।

0: শ্রোতা বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ অনুরোধ নেব এবং সুরের আকাশে পর্বের শেষ গান হবে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়েন বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমি শুনতে চাইছি এই মুহূর্তে 1942 এর লাভ স্টোরি ছবি থেকে রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম।
0: ঠিক আছে বিশ্বনাথ বাবু,
1: ভালো থাকবেন। নমস্কার নেবেন দিদি?
0: নমস্কার, ভালো থাকুন আপনিও। একেবারে শেষ পর্যায়ে শেষ গান 1942 এর লাভ স্টোরি ছবির সেই বিখ্যাত গান। তো চলুন সেই গান দিয়ে শেষ করি আমাদের আজকের এই সুরের আকাশে পর্ব। আর যেতে যেতে একটাই কথা, সব শেষে সর্বত্রই ভালোবাসা বিরাজ করুক, এটাই বলবো। আর এই মুহূর্তে সেই বিখ্যাত গান।

0: तन्हा बिकिल दिल दरवाजा सत्यि अर्थे आजकेर बिकेलटा एकटु मनमरा केन भाबछेन कारण आछे आज एमन एकटा दिन मे मासेर एकेबारे शेष बला जाय शेषेर दिके चले एसेछि आज 30 तारीख আর 30 তারিখটা এলেই অর্থাৎ 30শে মে এলেই যার কথা বারবার মনে পড়ে যায় সে মানুষটা হচ্ছে কে ভাবছেন বলছি চোখের বালির খামে চিঠির ভাঁজে 19শে এপ্রিলের রোদ লুকোচুরি সাজে তুমি ছিলে বাংলার সেলুলয়েড ক্যানভাস ভেঙে দিয়েছ সমাজের যত বাঁধন ফাঁস বাইরে তখন পুরুষ মানুষের কঠোর আবরণ ভিতরে তোমার বই ছিল কোমল নারী দর্পণ হীরের আংটি দিয়ে শুরু তারপর কত যে সুর বাড়িওয়ালা কিংবা উৎসব সবই সুমধুর বাংলা ভাষাকে দিয়েছ নতুন এক চলন ক্যামেরার চোখে এঁকেছ নিখুঁত যাপন আজও চিত্রাঙ্গদা হয়ে তুমি হাঁটো পথে প্রেমের স্বাধীনতা লেখা তোমারই তো কলমে রথে বাংলা সিনেমার তুমি এক রঙিন ঋতু স্মৃতির আকাশে জল জল করো তুমি নক্ষত্র প্রভু ঋতু ঋতুপর্ণ ঘোষ শ্রোতা বন্ধুরা যে দিনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় এই মানুষটার কথা এমন একটা দিন যে দিনটার সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টি পড়ার সময়ে হঠাৎ একটা খবর যেটা আমাদের সকলকে নাড়িয়ে দিয়ে গেছিল সেই খবরটা হচ্ছে ঋতুতা আর নেই ঋতুপর্ণ ঘোষ আর নেই শ্রোতা বন্ধুরা আজ শনিবার আজকের সিকান্দার পর্বে রয়েছি আমরা জানি আজকের সিকান্দার পর্বে আপনারা উত্তর দেবেন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন আর সেটা হবে কুইজ পর্ব তো সেই কুইজ পর্বে আজকে গোটা পর্ব জুড়ে যেটা থাকবে সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ অর্থাৎ আজকে সেই মানুষটিকে নিয়েই আমাদের এই গোটা পর্ব যা প্রশ্ন করব অবশ্যই ঋতুদাকে ঘিরে ঋতুপর্ণ ঘোষকে ঘিরে কিংবা তার পরিচালিত ছবিকে ঘিরে তো চলুন প্রথম প্রশ্ন যেটি খুব সহজ প্রশ্ন আপনাদের জন্য প্রথমেই রাখছি সেই প্রশ্নটা হচ্ছে বলছিলাম তো ঋতুপর্ণ ঘোষের কথা তো বলতে হবে তার জন্ম কত সালে একেবারে সহজ প্রশ্ন দিয়ে শুরু করলাম আমাদের আজকের প্রশ্ন মানে এই কুইজ পর্ব ইতিমধ্যেই ফোন লাইনের ওপারে একজন রয়েছে দেখা যাক কে রয়েছে নমস্কার কে রয়েছেন
1: হ্যালো নমস্কার দিদি শুভ বিকেল
0: কে বলছেন
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি
0: হ্যাঁ বলুন
1: বালানি দিদি
0: ভালো আছি আপনি বলুন উত্তরটা বলুন
1: হ্যাঁ উত্তরটা আমি কি বলছে দিদি
0: আপনি ফোন করেছেন কেন ফোন করেছেন
1: উত্তর দিওনে
0: হ্যাঁ তো প্রশ্নটা শুনেছিলেন শ্রোতা বন্ধু আগেও বলেছি আবারও বলছি ফোন করলেই হয় না তো

0: কে বলছে দিদি?
1: আপনি ফোন করেছেন, কেন ফোন করেছেন?
0: উত্তর দিওনে।
1: হ্যাঁ, তো প্রশ্নটা শুনেছিলেন?
0: প্রশ্ন শুনে না।
1: ঠিক আছে, তাহলে প্রশ্নটা শুনুন, প্রশ্নটা শুনে আমাদের ফোন করবেন। শ্রোতা বন্ধু, আগেও বলেছি আবারও বলছি, ফোন করলেই হয় না, তো যখনই আমাদের ফোন করবেন, কুইজ অনুষ্ঠান চলছে, তো প্রশ্নটা আগে ভালো করে শুনুন, তারপর ফোন করবেন। উত্তরটি জানা থাকবে নিশ্চয়ই, আবার কারোর হয়তো জানা থাকবে না, আবার হয়তো ভুলও হতে পারে। ভুল শুদ্ধ যাই হোক, ফোন করবেন, কথা বলবেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ
1: বলুন।
2: 1963।
1: আপনি শিওর?
2: আমার মত তো শিওর।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা কণিকা দেবী। একেবারে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, একেবারে প্রথম প্রশ্ন, আর প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলেন কণিকা দেবী। তো দেখা যাক, এবারে পরের প্রশ্ন যেটা করব সেটা কে, মানে তার উত্তরটি কে দিতে পারে? দেখা যাক, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। বহু ছবি পরিচালনা করেছেন, তো তার পরিচালিত সব শেষ ছবি কোনটি ছিল? ঋতুপর্ণ ঘোষের সব শেষ পরিচালিত চলচ্চিত্র কোনটি, এটা আপনাদের বলতে হবে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যাঁ, আমি শঙ্কর চৌধুরী।
1: বলুন শঙ্কর বাবু।
3: হ্যাঁ, সন্ন্যাসী।
1: একেবারেই ভুল উত্তর শঙ্কর বাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
3: ধন্যবাদ, ধন্যবাদ,
1: ধন্যবাদ। শঙ্কর বাবু বললেন সত্যান্বেষী, সত্যান্বেষী একেবারেই ভুল উত্তর। তো আপনাদের বলতে হবে যেটা, ঋতুপর্ণ ঘোষের সব শেষ পরিচালিত ছবির নাম। নমস্কার, কে রয়েছেন?
4: নমস্কার,
1: কে বলছেন?
4: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলি।
1: হ্যাঁ বলুন অবিনাশ বাবু। চিত্রাঙ্গদা, একেবারে সঠিক উত্তর অবিনাশ বাবু, একেবারে সঠিক উত্তর, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবারে পরের প্রশ্ন, ঋতুপর্ণ ঘোষকে তো আমরা সবাই চিনি, তার বাবাকেও হয়তো অনেকে চিনি, তো তার বাবার নাম কি ছিল? দেখা যাক কে বলতে পারে ঋতুপর্ণ ঘোষের বাবার নাম কি ছিল। নমস্কার, কে রয়েছেন?
4: সুনীল ঘোষ।
1: সুনীল ঘোষ, নামটা ঠিকঠাক বলছেন? আর একটু রয়েছে নামটার মধ্যে। যাই হোক অবিনাশ বাবু, আপনি সুনীল ঘোষ বলেছেন, ঠিক আছে, সেটা হবে সুনীল কুমার ঘোষ। আচ্ছা, অবিনাশ বাবুকে আমি আরেকটা পয়েন্ট দিয়ে দিলাম যদিও। এবারে পরের প্রশ্ন, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ প্রথমবারের মতো ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে কোন ছবিতে কাজ করেছিলেন? একেবারে প্রথম, মানে ঋতুপর্ণ ঘোষ আর ঐশ্বরিয়া রায় বচ্চন যে ছবিতে, প্রথম যে ছবিতে কাজ করেছিলেন, সেই ছবির নাম আপনাদের বলতে হবে। নমস্কার, কে রয়েছেন?
5: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
1: হুম বলুন।
5: সম্ভবত রেইনকোট হবে।
1: না, ভুল উত্তর শঙ্কর বাবু, শঙ্কর বাবু আজকে দুটো প্রশ্নের উত্তর দিলেন এবং দুটোই ভুল। তো যাই হোক শ্রোতা বন্ধু, এই মুহূর্তে একটু বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, আর তারপর একটি গান আপনাদের শোনাচ্ছি। ততক্ষণ আপনারা ভাবুন যে এই প্রশ্নটির উত্তর কি হতে পারে, কোন ছবিতে প্রথম ঋতুপর্ণ ঘোষ এবং ঐশ্বরিয়া রায় বচ্চন একসঙ্গে কাজ করেছিল। তো এটা হচ্ছে আমাদের আজকের পরের প্রশ্ন।

0: পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
0: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে রয়েছেন শ্রোতা বন্ধু। আর এই মুহূর্তে আবারও ফোন নেবার পালা, ইতিমধ্যে ব্লিঙ্ক করেই যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, কণিকা বলছি আবার।
0: হ্যাঁ বলুন।
1: চোখের বালি,
0: চোখের বালি, কণিকা দেবী বলছেন, চোখের বালি, একেবারে সঠিক উত্তর কণিকা দেবী। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু, এবারে আমাদের আজকের পরের প্রশ্ন। ঋতুপর্ণ ঘোষ একটি টেলিভিশন শো, টক শো যেটাকে বলা যায়, সেই শোটা সঞ্চালনা করতেন, আপনাদের বলতে হবে সেই শোটার নাম কি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? না, কোনো কথা বলছিলেন না, আর ইতিমধ্যে ফোন লাইনটাও কেটে গেল। তো দেখা যাক যিনি ফোন করেছেন আবার ফোন করেন কিনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? না, শ্রোতা বন্ধু যিনি ফোন করেছিলেন আবারও কেটে গেল, হয়তো আপনার এদিকে কোনো সমস্যা হচ্ছে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর চৌধুরী
0: বলুন।
2: হ্যাঁ, এটা হবে ঘোষ এন্ড কোম্পানি।
0: ঘোষ এন্ড কোম্পানি আপনি বলছেন টক শোটার নাম?
2: হ্যাঁ।
0: না, ভুল উত্তর শঙ্কর বাবু, শঙ্কর বাবু এটা ভুল উত্তর। ঋতুপর্ণ ঘোষ কোন টেলিভিশন টক শো সঞ্চালনা করেছিলেন সেটাই ছিল আমার প্রশ্ন। তিনি বলছেন ঘোষ অ্যান্ড কোম্পানি, না এটা নয়, সেই শোটার নাম জানতে চেয়েছিলাম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
3: হ্যালো,
0: কে বলছেন?
3: আমি ধর্মনগর থেকে অভিনাশ
0: বলি। বলুন।
3: স্টার জলসা?
0: অবিনাশ বাবু একটু ভাবুন, স্টার জলসা কোনো টক শোর নাম হতে পারে না, এটা চ্যানেলের নাম, একটু ভেবে বলতে হবে। যখনই উত্তর দেবেন একটু ভাববেন, কোনো চ্যানেলের নাম কোনো টক শোর নাম হতে পারে না। আবারও বলছি একটু ভাবুন, যে কোনো প্রশ্ন করলেই আমাকে উত্তর দিতে হবে এমনটা যেন না হয়, উত্তরটা ভাবুন, ভেবে উত্তরটা দিন। ফোন করেছেন, ফোন করবেন, অবশ্যই করবেন, কিন্তু একটু ভেবে চিনতে। নমস্কার, কে রয়েছেন? আরেকটু জোরে বলবেন তাপসবাবু, শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন, বলুন, বলুন। এবং ঋতুপর্ণ, একেবারে সঠিক উত্তর তাপসবাবু, একেবারে সঠিক উত্তর। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সঙ্গে, তাপসবাবু কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়ে দিল। এবারে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে, ঋতুপর্ণ ঘোষ পরিচালিত অনেকগুলো ছবি রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে একটা ছবি হচ্ছে আবহমান, আপনাদের বলতে হবে সেই আবহমান ছবির যে বিষয়টা ছিল, মানে মূল বিষয়, কেন্দ্রীয় বিষয় সেটা কি ছিল। দেখা যাক সেটা পারা, মানে কেউ পারেন কি না, এটা কি একটু কঠিন হয়ে গেল জানি না, কিন্তু যারা দেখেছেন আশা করি এই প্রশ্নটার উত্তর নিশ্চয়ই দিতে পারবেন। নমস্কার, কে রয়েছেন?
4: হ্যালো,
0: কে বলছেন?
4: আমি বর্মডলে থেকে নন্দচুর বলছি।
0: আচ্ছা বলুন। আপনি টপিক বুঝতে পারেননি?
4: টপিকটা বুঝতে পারিনি।
0: এটা কি অনুষ্ঠান হচ্ছে সেটা বুঝতে পেরেছেন নয়ন বাবু?

0: আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, আমি একটা যে কোনো বিজি কারণে, আপনি একটু রিটার্ন বলতে পারলে ভালো হয়।
1: এটা একটা প্রশ্নোত্তর পর্ব চলছে, কুইজ অনুষ্ঠান চলছে। হ্যাঁ, তো তো কুইজ অনুষ্ঠানে প্রশ্ন করা হচ্ছে, উত্তর দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর আশা করি এতটাও কঠিনভাবে বলিনি, যারা অনুষ্ঠানটা শুনছেন নিশ্চয়ই বুঝতে পারবেন। শ্রোতা বন্ধুরা, রয়েছি 101.6 মেগাহার্স আকাশবাণী এফএম মুচুয়ান্তে, আর জি অঙ্কিতা আপনাদের সঙ্গে আজকের সিকান্দার অনুষ্ঠান নিয়ে। নমস্কার, কে রয়েছেন? বলুন, কে বলছিলেন? অবিনাশ বাবু, বলুন।
2: এটা আনসারটা হবে একজন প্রবীণ চলচ্চিত্রকারের জীবন এবং প্রেম কাহিনী।
1: আরেকবার বলুন।
2: একজন প্রবীণ চলচ্চিত্রকারের প্রেম এবং জীবন কাহিনী নিয়ে
1: সেটা। আচ্ছা, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। একেবারে সঠিক উত্তর, অবিনাশ বাবু একেবারে সঠিক উত্তর দিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন করে ফেলেছি, অনেকগুলো প্রশ্নের মধ্যে অনেকগুলো ফোনও আমরা পেয়েছি, তার মধ্যে অবিনাশবাবু সব থেকে এগিয়ে আছে, তারপর কণিকা দেবী রয়েছে, তারপর তাপসবাবু রয়েছে। শ্রোতা বন্ধুরা, আজকের সিকান্দার পর্বে এবারের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, সেই প্রশ্নটা কি ভাবছেন তো, সেটা হচ্ছে, ঋতুপর্ণ ঘোষ অনেকগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বা মনোনীত হয়েছেন, তো আপনাদের যেটা বলতে হবে, মোট কতটিরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে যুক্ত ছিলেন ঋতুপর্ণ ঘোষ, বলতে হবে এবারের এই প্রশ্নটির উত্তর। একটা গান শোনাবো কি, নাকি উত্তরটা নিয়ে নেব, দেখা যাক কেউ পারেন কি না। একবার একটা ফোন নিই, না হলে ভাবার একটু সুযোগ দেব। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
1: বলুন।
3: হ্যাঁ, 12টি।
1: ভুল উত্তর শঙ্কর বাবু, 12টি নয়। আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী 12টি নয়। তো শঙ্কর বাবু ভুল উত্তর যেহেতু দিয়েছে, তাই আপনাদেরও একটু ভাবার সময় দিয়ে আবারও বলছি, ঋতুপর্ণ ঘোষ কতটিরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে যুক্ত ছিলেন, এটাই আপনাদের এবারের প্রশ্ন, বলতে হবে তার উত্তর। আর এই মুহূর্তে আবহমান ছবির একটি বিখ্যাত গান।

যাব কোথায়, ঠোঁট ভরা হাসি চোখে বান ভাসি, কত কথা ছিল কথার আড়ালে, বুঝি নাকি না বুঝেও থাকা যায়।

0: গানের পর আবারও ফিরে এলাম প্রশ্নোত্তর পর্বে শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি, এই মুহূর্তে যে প্রশ্নখানি করেছিলাম গানে যাবার আগে, যে ঋতুপর্ণ ঘোষ মোট কতটিরও বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে যুক্ত ছিলেন, বলতে হবে সেই প্রশ্নটির উত্তর। ইতিমধ্যে কেউ একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? এবারে যে প্রশ্ন, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ কোন কোন ভাষায় চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ তেলি।
0: বলুন,
1: তিনটি ভাষায়।
0: কি কি?

0: আমি এটাই জানতে চেয়েছি।
1: আচ্ছা, সেটা বাংলা হিন্দি আর ইংরেজি?
0: ভুল উত্তর, তিনটি নয়। সঙ্গে থাকুন অবিনাশবাবু। শ্রোতা বন্ধুরা, এবারে পরের প্রশ্ন, সেটা হচ্ছে পরের প্রশ্ন নয়, এই প্রশ্নটাই আপনাদের জন্য থাকলো। ঋতুপর্ণ ঘোষ কোন কোন ভাষায় চলচ্চিত্র পরিচালনা করেছিলেন? নমস্কার, কে রয়েছেন? না, ফোন লাইনটি কেটে গেছে। আবারও কি একটা গানে যাব নাকি উত্তর নেব? ইতিমধ্যে তো কোনো ফোন দেখতে পাচ্ছি না। যেহেতু কোনো ফোন দেখতে পাচ্ছি না, তাই উত্তর নেব কি? শ্রোতা বন্ধুরা, না, আরেকটা গানে যাই, গানে যাই বরং। গানের পর ফিরে আসবো আবারও উত্তর নিতে। 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর এই মুহূর্তে আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, তো আর যে অঙ্কিতার সঙ্গে আজকের সিকান্দার অনুষ্ঠানে আপনারা রয়েছেন, তো ইতিমধ্যে তো কেউ নেই ফোন লাইনের ওপারে। তো যাই হোক শ্রোতা বন্ধু, দেখা যাক আর কেউ উত্তর দিতে পারেন কি না এই প্রশ্নটির, যে প্রশ্নখানি করেছি যে ঋতুপর্ণ ঘোষ কোন কোন ভাষায় চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? না, যিনি ফোন করেছেন কোনো উত্তর তো দিচ্ছেন না, হয়তো ফোন লাইনে কোনো সমস্যা হচ্ছে। যাই হোক শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আরেকটি গানে যাই বরং। হ্যালো, কে বলছেন?
2: বনিকা বলছি আবার।
0: হ্যাঁ বলুন।
2: সঠিক হবে কিনা জানি না, ইংলিশ হিন্দি বাংলা?
0: ভুল উত্তর, ভুল উত্তর কণিকা দেবী। আপনারা একটু ভাবুন, ঋতুপর্ণ ঘোষ কোন কোন ভাষায় চলচ্চিত্র পরিচালনা করেছিলেন, এই প্রশ্নখানি রেখে গেলাম, এবারে গানে যাচ্ছি।

বরিশানে ধুয়ে যাওয়া গৃহ, যত ছিল ব্যথা ও সমীহ, পরিশেষে ফুল হয়ে ওঠে। তোমাকে সাজিয়ে নিয়ে সখী ফেলে রাখে ময়ূর পালকি, ফেরাতে এসেছি আজ গোঠে সে রাখাল নাকি বহুরূপী, শুধু বলে চুপি চুপি। ঋতু যায় ঋতু ফিরে আসে কালের নিয়মে, কিন্তু এই ঋতু যেন মনের গহীনে থেকে যায় চিরকাল। সেই ঋতুকে নিয়েই আমাদের আজকের এই গোটা পর্ব, আজকের সিকান্দার পর্ব। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যে প্রশ্নখানি করেছিলাম, মানে গানে যাবার আগে যে প্রশ্নখানি করেছিলাম যে ঋতুপর্ণ ঘোষ কোন কোন

0: আশায়। চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: আমার মনে হয় চারটি ভাষা।
0: ভুল উত্তর শঙ্করবাবু, চারটি ভাষা নয়। আগেই বলে দিলাম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ঋতুপর্ণ ঘোষ কোন কোন ভাষায় চলচ্চিত্র পরিচালনা করেছিলেন? এতটাও কঠিন নয়, যাই হোক দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
2: আমি দোস্তরা থেকে সুনীল দেববর্মা বলছি।
0: কে বলছেন?
2: সুনীল দেববর্মা।
0: সুনীল দেববর্মা, সুনীল বাবু বলুন।
2: দুটি
0: দুটি, আচ্ছা কি কি?
2: বাংলা আর হিন্দি।
0: আপনি শিওর?
2: শিওর।
0: আচ্ছা সুনীল বাবু, আপনি যেহেতু শিওর, তো আমি কি করে আপনাকে ভুল বলি, একেবারেই সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলা আর হিন্দি দুটো ভাষা, এই দুটো ভাষাই হচ্ছে ঋতুপর্ণ ঘোষ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। এবারে আরেকটি প্রশ্ন, আপনারা সকলে জানেন যে ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে ঋতুপর্ণ ঘোষ কাজ করেছিলেন। সেখানে চোখের বালি যেমন একটা ছবি, আরেকটা হচ্ছে রেইনকোট। এবারে বলতে হবে, সেই রেইনকোট ছবিতে ঐশ্বরিয়া রায় বচ্চনের বিপরীতে যিনি অভিনয় করেছিলেন তিনি কে? দেখি মনে আছে কিনা। নমস্কার, কে রয়েছেন? কেটে গেছে, যিনি ফোন করেছিলেন লাইনটি ব্লিঙ্ক করছিল কিন্তু এই মুহূর্তে কেটে গেছে। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি, আপনাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: অজয় দেবগন।
0: অজয় দেবগন, একেবারে সঠিক উত্তর শঙ্করবাবু, একেবারে সঠিক উত্তর, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু অবিনাশবাবু আর কণিকা দেবী তিনটে প্রশ্নের উত্তর দিয়ে এগিয়ে আছে আজকের সিকান্দার হওয়ার রেসে। তারপর রয়েছে শঙ্করবাবু, তাপসবাবু এবং সুনীলবাবু। তো এবারে যে প্রশ্নখানি, সেই প্রশ্ন হচ্ছে ঋতুপর্ণ ঘোষের একটি বিখ্যাত চলচ্চিত্র ১৯শে এপ্রিল, সেই ১৯শে এপ্রিল চলচ্চিত্রে মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি কে? নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: আমি অবিনাশ বলছি, প্রশ্নটা একটু আবার বলবেন।
0: আপনি তো প্রশ্নটা শোনার আগেই আমাদের ফোন করে বসে আছেন অবিনাশবাবু। আপনি একটু আমাদের প্রশ্ন যেখানে আমরা করছি সেখানে আপনি প্রশ্নটা শুনবেন, তারপর ফোন করুন। এটা আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, প্রশ্ন করার আগে ফোন করবেন না, প্রশ্নটা শুনুন তারপর ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন?
4: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
4: হ্যাঁ, অপর্ণা সেন।
0: অপর্ণা সেন, একেবারে সঠিক উত্তর শঙ্করবাবু,
4: ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ। ১৯শে এপ্রিলে মায়ের চরিত্রে কে অভিনয় করেছিল সেটা আমি আপনাদের থেকে জানতে চেয়েছিলাম, শঙ্করবাবু সঠিক উত্তর দিলেন। এবারে বলতে হবে, বাড়িওয়ালি যে ছবিটা, সেই ছবিতে প্রধান চরিত্রে কে অভিনয় করেছিলেন? প্রধান চরিত্রে কে অভিনয় করেছিলেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? না, ফোন করেছেন কিন্তু কথা বলছেন না। যাই হোক শ্রোতা বন্ধু, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, উত্তর দিতে হবে। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
5: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
5: হ্যাঁ, কিরণ খের।
0: কিরণ খের, একেবারে সঠিক উত্তর শঙ্কর বাবু,
5: ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাকে। এবারে পরের প্রশ্ন, দোসর আরেকটি বিখ্যাত চলচ্চিত্র, সেই ছবিতে কৌশিকের চরিত্রে কে অভিনয় করেছিলেন? নমস্কার, কে রয়েছেন? না, কেটে গেছে। তো যাই হোক শ্রোতা বন্ধু, এবারে চলুন আরেকটা গান শোনাই, তারপর আবারও ফিরে আসছি। প্রশ্নখানি রেখে গেলাম যে দোসর ছবিতে কৌশিকের চরিত্রে কে অভিনয় করেছিলেন।

0: রেনকোট ছবির একটি অনবদ্য গান, বিখ্যাত গান, যে গানটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই সব দৃশ্য। ঋতুপর্ণ ঘোষ, যাকে নিয়ে আজকের এই আজকের সিকান্দার পর্ব। যে প্রশ্নখানি করে গেছিলাম যে দোসর ছবিতে কৌশিকের চরিত্রে কে অভিনয় করেছিলেন, বলতে হবে আপনাদের। ইতিমধ্যে ফোন লাইনের উপরে আরো একজন রয়েছে, শ্রোতা বন্ধু কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: কণিকা বলছে আবার।
0: কণিকা দেবী, বলুন বলুন।
1: প্রসেনজিৎ
0: চট্টোপাধ্যায়, একেবারে সঠিক উত্তর কণিকা দেবী, একেবারে সঠিক উত্তর। এবারে পরের প্রশ্ন হচ্ছে, একটু আগে বলেছিলাম আবহমান ছবির কথা, এবং সেই ছবির যে কেন্দ্রীয় বিষয় ছিল, মূল বিষয়, সেটা হচ্ছে একজন চিত্র পরিচালক, চলচ্চিত্র পরিচালক আর তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। তো সেই আবহমান ছবিতে সেই পরিচালকের চরিত্রে কে অভিনয় করেছিলেন, মানে চলচ্চিত্র পরিচালকের চরিত্রে কে অভিনয় করেছিলেন? নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
2: দীপঙ্কর দে,
0: একেবারে সঠিক উত্তর শঙ্কর বাবু, একেবারে সঠিক উত্তর। এবারে পরের বিষয় যেটা, সেটা হচ্ছে সব চরিত্র কাল্পনিক। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন? সব চরিত্র কাল্পনিক, এই ছবির কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন আপনাদের বলতে হবে। শ্রোতা বন্ধু, খুব বেশি সময় যদিও আর হাতে নেই, তবে কিছুটা সময় হাতে রয়েছে, ফোন লাইনের ওপারে একজন রয়েছে, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
2: প্রসেনজিৎ চ্যাটার্জি।
0: একেবারে ভুল উত্তর শঙ্কর বাবু, প্রসেনজিৎ চ্যাটার্জি নয়। সব চরিত্র কাল্পনিক ছবির কেন্দ্রীয় চরিত্রে কে ছিল সেটাই জানতে চেয়েছিলাম। তো এই মুহূর্তে কোনো ফোন কল দেখতে পাচ্ছি না। তো আরেকটা ঋতুপর্ণ ঘোষকে নিয়ে একটা অসামান্য লেখা আপনাদের শোনাই, আর তারপর আবারও ফিরে আসব কথায়।
3: তুমবারা ঋতুটি মানব গান কাটিয়ে এত বছর পরে চলচ্চিত্রে এলো একসাথে, তুমি তখন প্রাপ্ত হয়ে গেল। প্রিমিয়ারে যাওয়া হলো না, কত ছবি দেখা হলো না। যিশু এখন মুম্বাইয়ে কাজ করে, যিশুর মেয়েটা অনেক বড় হয়ে গেছে, পটর পটর কথা বলে। উমা ছবিটা পারলে দেখো, অনির্বাণকে কাজে লাগাতে পারলে না ঋতুদা। জানো, জুর্নি আর কৌশিকের ছেলেটা অভিনয় করছে এখন, সৃজিৎ ফেলুদা বানাচ্ছে আর বাবুদা প্রফেসর শঙ্কু। মুনি আর শ্রীকান্ত মিলে একটা হইচই কাণ্ড ঘটিয়েছে, তুমি থাকলে ওখানে টেলিছবি বানাতে দারুণ আনন্দ পেতে। জানো, ইরফান মারা গেছে, দেখা হয়েছে? খুব ঝাঁকিয়ে দিয়ে গেছে গোটা দেশকে ইরফানের খবরটা, যেভাবে একটা বৃষ্টির সকালে তোমার খবরটা এসেছিল। দুটো এসি চালিয়ে লেপ মুড়ি দিয়ে তুমি শুয়েছিলে আর বাকিটা বাইরে দাঁড়িয়ে। ইন্দ্রাণী পার্কের বাড়ির সামনে ওরকম ভিড় বোধ হয় ঐশ্বর্য আসার সময় হয়েছিল। ও, ঐশ্বর্য আর অভিষেকের মিষ্টি মেয়েটা অনেকটা বড় হয়ে গেছে, বচ্চন সাহেব সেই একই আছে, কাজ পাগল। ঋতুদা,

বেশ তো ছিলে। থার্ড সেক্স বলে একটা কিছু খায় না মাথায় দেয়, সেই ফান্ডা মধ্যবিত্তের ড্রয়িং রুমে এনে ফেলেছিলে। অভিনয় করলে, বেঁচেও নিলে নিজের মতো করে। কয়েক বছর কি সুন্দর মাথা কামিয়ে, কানে দুল, সুন্দরী সেজে, গয়না পরে, বলা হয়নি। সমকামিতা ভারতে অপরাধ নয় আর। হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। জানো, তোমার ঝাঁকড়া চুল, মা কাঁধে নকশা করা উত্তরীয় পাঞ্জাবির সাথে দারুণ লাগতো। মায়ের সামনে বিয়েবাড়ি যাওয়ার সময় ওরকমভাবে সেজে দাঁড়ালে মা দাঁত খেকিয়ে বলতো, ঋতুপর্ণ ঘোষ হবি নাকি? তোমার মতো হয়ে ওঠা হলো কই? তোমার ছবি দেখে আমিও মনে মনে ভেবেছি ছবি বানাবো। বাথরুমের কমোডে বসে কতবার নিজের ছবির ছক কষেছি, কাস্টিং করেছি, জাতীয় পুরস্কার গ্রহণ করেছি, তোমার ছবিকে দীর্ঘ কাটাছেঁড়াও করেছি। মাল্টিপ্লেক্স যাওয়া, টেক্সাসে বাটি চচ্চড়ি রান্না করা, রুচিসম্মত বাঙালির কত আপন ছিলে তুমি। তোমার থেকেই তো পরের প্রজন্মের শেখা শহুরে ছবির রেসিপি। ইস, নেটফ্লিক্সে কি ভালো ভালো ছবি আসে জানো এখন। আচ্ছা, ওই এত এত ডিভিডিগুলো কি করলে? সই করে দেবে যেভাবে ঘোষ অ্যান্ড কোম্পানি শেষেও দিতে? বেদের মেয়ে জোছনা পেরিয়ে বাঙালি যে একটা দহন, একটা উৎসবে মেতে উঠতে পারে, সেইভাবে আমাদের ভাবিয়ে তো ছিলে। তবু কেন যেন তোমায় সর্বকালে সেরা পরিচালকের আসনে বসাতে পারিনি, কেন বলো তো? আমাদের কি রবীন্দ্রনাথ আর সত্যজিৎ সীমাবদ্ধ করে দেয় অন্যদের হিরো ওয়ার্শিপ করার ক্ষেত্রে? যেন তোমার সেট ডিজাইন, ছবির ছোট ছোট নান্দনিকতা, সাজসজ্জা, তোমার অদ্ভুত ডাবিং করিয়ে নেওয়ার ক্ষমতা মুগ্ধ করত, আমাদের মতো মধ্যমেধার মানুষকে আলোকিত করত। করবে নাই বা কেন? সবাই তো মফস্বল শহরের বড় পর্দায় সবসময় অটাম সোনাটার মতো ছবি নিজের ভাষায় দেখতে পারে না, আর দেখতে পেলেও বা, 19 এপ্রিলের তাতে বয়েই গেল, তোমার ছবি তোমারই মতো। আজ থেকে পাক্কা 7 বছর আগে সকালে যে বৃষ্টি শুরু হয়েছিল তা থামলো কই ঋতুদা? চোখগুলো দেখো আমাদের। সেদিন সকালে তুমি নাকি 2টো এসি চালিয়ে লেপের তলায় ঘুমিয়েছিলে, আগের রাতে জানতে যে সকালে আর রেনকোটের দরকার পড়বে না। রোববার এলেই ফার্স্ট পার্সনটা পড়তাম, সেখানেই জেনেছিলাম তোমার পরপর মা বাবার চলে যাওয়া তোমার কাছে মেনে নেওয়া কঠিন ছিল। মায়ের কাছে যাওয়ার ফোন দিছিল না, এই ধূপ করে আমাদের সারপ্রাইজ দেওয়াটা? তাই কি অতৃপ্ত ইচ্ছেগুলো এক এক করে পূর্ণ করা? তাই কি হাতে গোনা যে কয়েকটি কৃতিকে নিয়ে বাঙালি উদ্বাহ নৃত্য করে তাদের মধ্যে থেকে নিজেকে সরিয়ে নিলে? শুনেছি একলা ঘরে অ্যালজোলাম বন্ধু পাতিয়ে ফেলে, তোমার তো অনেক ওষুধ কিনতে হতো না? অনেক ওষুধের মাঝে মাকে স্বপ্নে আঁকড়ে ধরতে চাইতে কি? তোমার মতো করে কাউকে আপন করে নিয়ে তুই বলতে পারলাম কই ঋতুদা? আচ্ছা ঋতুদা, যখন তুমি নিথর শুয়ে সেদিন ঝাপসা চোখ কি কৃষ্ণকে খুঁজে বের করতে পেরেছিল? কেওড়াতলা শ্মশানে একরাশ ছাতা তোমায় আগলে, আর তুমি ফোন দিয়ে এঁটে ওপারে মা বাবাকে জড়িয়ে ধরার অপেক্ষায়। পরজন্ম যদি থাকে তবে খুব সুন্দর সেজে গুজে রাধার মতো ফিরে এসো। বনমালী সবাই হতে পারে না, হলেও তোমার মতো বাঁচতে পারে না, তুমি রোজ বেঁচেছিলে। ভালো থেকো ঋতুদা, আমরা তোমার হ্যাংওভার নিয়ে এগিয়ে চলি। বঙ্গজীবনের অঙ্গহানির এই দিনটা নিয়ে আমরা বেঁচে থাকি। ওই যাদের ছক্কা বলা হতো তারা রামধনুতে বাঁচুক, যে মেয়েটা বাংলাকে জাপটে ধরতে চায় মায়ের মতো সে গানের ওপারে বাঁচুক, তুমি প্রতি বছর এই দিনটায় বৃষ্টি ভেজাতে এসো, মথুরা নগরপতির মতো, সীমন্তিনীর মতো, অলকানন্দার মতো।

ঋতুদা বারবার ফিরে আসে, ফিরে ফিরে আসে। তার যে সৃষ্টি, তার যে শিল্প, সেই শিল্প ঋতুদাকে মাঝিয়ে রেখেছে। আজকের সিকান্দার পর্বে যে প্রশ্নখানি করেছিলাম, সব চরিত্র কাল্পনিক, এই ছবির কেন্দ্রীয় চরিত্রে কে?

0: ছিলেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, কণিকা বলছি। আবার
0: বলুন বলুন।
1: প্রসেনজিৎ হবে কি?
0: ভুল উত্তর। অনেক অনেক ধন্যবাদ কণিকা দেবী ফোন করার জন্য। কণিকা দেবী বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। না, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
2: দর্শা বসু।
0: না, ভুল উত্তর শঙ্করবাবু। শ্রোতাবন্ধু, এই প্রশ্নখানি আপনাদের সকলের জন্য রইলো।

0: শঙ্কর চৌধুরী
1: বলুন।
0: বর্ষা বসু।
1: না, ভুল উত্তর শঙ্করবাবু। শ্রোতাবন্ধু, এই প্রশ্নখানি আপনাদের সকলের জন্য রইল। সেটা হচ্ছে, সব চরিত্র কাল্পনিক ছবির কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন? সব চরিত্র কাল্পনিক এই ছবির কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন? এটা হচ্ছে আমাদের এবারকার প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর ইতিমধ্যে তো দেখতে পাচ্ছি না, কেউ ফোন কলে আছে বলে, কেউ তো নেই। তো এই প্রশ্নটা থাকবে কি না উত্তরটা আমি বলে দেব, যদিও সময় কিছুটা আছে। তো সময় যেহেতু কিছুটা রয়েছে, তাই একটু দেখা যাক যদি কেউ উত্তর দিতে পারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ তাপসবাবু বলুন। আবার বলুন, আপনি কি বলছেন একেবারেই বোঝা যাচ্ছে না তাপসবাবু, খুব আস্তে ধীরে কথা শোনা যাচ্ছে। পাউলি দাম বলছেন? না, পাউলি দাম নয়, ভুল উত্তর তাপসবাবু। আমি জানি না, তাপসবাবুর হয়তো ফোন লাইনে কোনো সমস্যা রয়েছে, যে কারণে একেবারেই কথা শোনা যাচ্ছে না। যারাই জানি না, ওনার সঙ্গেই হয়তো এটা হচ্ছে, বাকিদের কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছি আমরা। তাপসবাবু বলছেন পাউলি দাম সব চরিত্র কাল্পনিক, না, সব চরিত্র কাল্পনিক ছবির কেন্দ্রীয় চরিত্রে কে ছিলেন? এটাই হচ্ছে এবারকার প্রশ্ন। তো উত্তরটা কি আমি দিয়ে দেব নাকি আপনারাই দেবেন? আর কোনো ফোন কল দেখতে পাচ্ছি না, তো যেহেতু কোনো ফোন কল দেখতে পাচ্ছি না, তাই আমি উত্তরটা দিয়ে দিই নাকি? এর পরের প্রশ্নে যাই, যেহেতু উত্তরটা পাচ্ছি না, তো উত্তরটা হচ্ছে জয়া বচ্চন। জয়া বচ্চন হচ্ছে সব চরিত্র কাল্পনিক ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন। এবারে যে প্রশ্ন, আমরা জানি যে ঋতুপর্ণ ঘোষ আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছিলেন। আজকের দিনটা আমাদের জন্য খানিকটা হলেও বিষাদের, খানিকটা হলেও বিরহের। তো সেখানে এই প্রশ্নটা আমার খুব করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে ঋতুপর্ণ ঘোষকে আমরা হারিয়েছি যখন, তখন তার বয়স কত ছিল, মানে তিনি কত বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছিলেন? এবারে সেই প্রশ্ন আপনাদের জন্য। নমস্কার, কে রয়েছেন?
2: আমি শঙ্কর চৌধুরী
1: বলুন।
2: হ্যাঁ, অনেকটা বয়স কত ছিল এই তো?
1: হ্যাঁ,
2: 49 বছর।
1: 49 বছর, শঙ্কর বাবু একেবারে সঠিক উত্তর। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আর এবারে যেই প্রশ্ন আপনাদের জন্য, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের এমন একটি চলচ্চিত্র ছিল যেই চলচ্চিত্রটি সাদা কালো চিত্রগ্রহণের জন্য বিশেষভাবে স্মরণীয় আজও, সেই ছবির নাম কি? সেই ছবির নাম কি? নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি।
1: হ্যালো শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আজকের সিকান্দার অনুষ্ঠানে। আজকের সিকান্দার অনুষ্ঠানে এবারের যে প্রশ্ন, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের কোন চলচ্চিত্রটি সাদা কালো চিত্রগ্রহণের জন্য বিশেষভাবে স্মরণীয়। এই মুহূর্তে কোনো ফোন কল দেখতে পাচ্ছি না, তো একটা গানে যাই, তারপর ফিরে আসছি আবারও।

0: যতবারই শুরু হয় খেলা শেষ হতে চায় না যে। হ্যাঁ, খেলা শুরু হয়েছিল কিন্তু শেষ করতে মন চায় না, কিন্তু শেষ করতেই হয় কারণ আমরা সময়ের কাছে বাধা শ্রোতা বন্ধু। আর সময় বলছে এবারে আর যে অঙ্কিতাকে বিদায় নিতে হবে আপনাদের থেকে। তো শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মধুশয়নতে আপনারা রয়েছেন, আর আজকের সিকান্দার পর্বে রয়েছেন। আজকের সিকান্দার পর্বে একেবারে শেষ প্রশ্ন যেটা করেছিলাম সেটা হচ্ছে, ঋতুপর্ণ ঘোষের কোন চলচ্চিত্রটি সাদা কালো চিত্র গ্রহণের জন্য বিশেষভাবে স্মরণীয় আজকের দিনেও? নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, কণিকা বলছি আবার।
0: কণিকা দেবী বলুন।
1: ফিল্মের নাম ধূসর।
0: ধূসর, একেবারে সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর কণিকা দেবী। আর এর সাথেই শেষ করতে হবে আমাদের আজকের এই আজকের সিকান্দার পর্ব, কারণ সময় আর নেই, সময় একেবারেই শেষ। তো এবারে ভাবছেন যে কে হলো আজকের সিকান্দার? আজকের সিকান্দার অনুষ্ঠানে আজ বহু মানুষ আমাদের ফোন করেছেন, বহু শ্রোতা আমাদের ফোন করেছেন, কিন্তু তার মধ্যে থেকে আজকে একজন নয় দুজন হয়েছে যুগ্মভাবে আজকের সিকান্দার। একজন কণিকা দেববর্মা, কণিকা দেবী, আর আরেকজন শঙ্করবাবু, শঙ্কর চৌধুরী। দুজনেই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং দুজনেই হলেন আজকের সিকান্দার অনুষ্ঠানের প্রথম। আর দ্বিতীয় স্থানে যে রয়েছে সে হচ্ছে অবিনাশবাবু, 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আর তারপর তাপসবাবু এবং সুনীলবাবু দুজনেই একটি একটি প্রশ্নের উত্তর দিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের সিকান্দার অনুষ্ঠান থেকে এবারে তাহলে বিদায় নিচ্ছি। তবে কণিকা দেবী, শঙ্করবাবু, আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সঙ্গে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। আর শুভেচ্ছা সেটা হচ্ছে বিজয়ী হবার জন্য। আর শ্রোতা বন্ধুরা, বাকি যারা ফোন করেছিলেন, যে শ্রোতা বন্ধুরা, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকেছেন। আর এভাবেই এফএম উজ্জয়ন্ত শুনতে থাকুন, এফএম উজ্জয়ন্তের সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যেটা আমি সব সময় বলি, সবাইকে খুব ভালো রাখুন। আবারও অন্য কোনো দিন এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার কথা হবে।

আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আজকের সিকান্দার পর্ব থেকে বিদায় নেব। তবে আপনারা টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ, কারণ এরপর থেকে থাকছে আর যে নিবেদিতা আপনাদের সঙ্গে। আর গানে গল্পে আড্ডায় মেতে উঠুন, আর FM উচ্চয়ন্তকে টিউন করে রাখুন, আর শুনতে থাকুন কাজের ফাঁকে ফাঁকে FM উচ্চয়ন্ত। এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, আমার পছন্দের একটি গান দিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের থেকে।

0: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইনান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
3: বাবা, এটা কত সোজা।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন,
3: সতর্ক থাকুন।

নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে

আপনাদের সবাইকে এই এফএম উজ্জয়ন্ত সান্ধ্যকালীন আসরে স্বাগত জানাই। আমি কিন্তু আজ রয়েছি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, বিভিন্ন রকম আয়োজন নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। আমি আপনাদের বন্ধু আরজে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর আজ শনিবার, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সন্ধে 6টা বেজে 33 মিনিট হয়ে 24 সেকেন্ড, আর এখন সময় আমাদের অনুষ্ঠান উড়ানের। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান রেডিও সেটের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, এই পেজেও কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠান লাইভ শুনতে পারেন। তাছাড়া নিউজ অন ইআইআর অ্যাপে আপনারা কিন্তু এফএম উজ্জয়ন্ত টিউন করে শুনতে পারেন আমাদের সবকটা অনুষ্ঠান একেবারেই লাইভ। শুরু করছি অনুষ্ঠান উড়ান।

শ্রোতা বন্ধু, আমরা যখন বিজ্ঞান শব্দটি শুনি তখন সাধারণত পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিজ্ঞানের কথা মাথায় আসে বা আমরা সেটা ভাবি। কিন্তু মানুষের মন, আমাদের মন, আমাদের আচরণ, আবেগ, চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করা যায়। আর সেই অধ্যয়নের বিষয়খানের কিন্তু একটা নির্দিষ্ট নাম রয়েছে। আশা করছি আপনারা আমার এই দু একখানি কথায় ঠিক বুঝতে পারছেন যে আমি ঠিক কোন বিজ্ঞানের কথা বলছি। হ্যাঁ, আজ বিজ্ঞানের কথাই বলবো। আর আমাদের এই অনুষ্ঠান উড়ান, আপনারা জানেন যে আমাদের এই বিশেষ আয়োজন সাধারণত বিজ্ঞানকে নিয়েই থাকে। বিজ্ঞান, বিজ্ঞানের বিভিন্ন দিক, বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র, বিজ্ঞানের বিভিন্ন রকম আয়োজন, তার আদান প্রদান সব কিছু। তাই আজকের এই উড়ান পর্বে আমি আপনাদের বন্ধু আরজে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা সে বিষয়খানি জানতে পারবেন 101.6 মেগাহার্জে আকাশবাণী FM উচ্চান্তর পক্ষ থেকে। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আমি আপনাদের বন্ধু আরজে নিবেদিতা এই বিশেষ আয়োজন উড়ান নিয়ে কিন্তু রয়েছি। বন্ধুরা, আমরা না প্রত্যেক দিন প্রত্যেকেই নানা রকম অনুভূতির মধ্য দিয়ে যাই। কখনো আনন্দ, কখনো দুঃখ, কিংবা কখনো আশা, কখনো হতাশা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই আমাদের মনের কথা প্রকাশ করতে পারি? অনেক সময় আমরা হাসি মুখে থাকি, কিন্তু ভেতরে ভেতরে নানা চিন্তা, উদ্বেগ কিংবা কষ্ট জমে থাকে। আবার কখনো মনে হয় আমার কথা কি কেউ শুনবে, কেউ বুঝবে আমার কথা? বিজ্ঞান বলছে নিজের অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতাকে সঠিকভাবে প্রকাশ করতে পারা মানসিক স্বাস্থ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা স্বাস্থ্য বলতে শুধুই যে শারীরিক স্বাস্থ্যকে বুঝি তা কিন্তু নয়। স্বাস্থ্য বলতে আমরা শারীরিক, মানসিক দুটোকেই বুঝি। তাই মনোবিজ্ঞান বলছে নিজের অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতাকে সঠিকভাবে প্রকাশ করতে পারা মানসিক স্বাস্থ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাই আজকের উড়ানের বিষয় সেলফ এক্সপ্রেশন অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ আত্মপ্রকাশ ও মানসিক স্বাস্থ্য। শ্রোতা বন্ধু, আজকের এই উড়ানের পর্বে এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে আত্মপ্রকাশ বলতে আসলে আমরা কি বুঝি। নিজেকে বোঝা না নিজেকে প্রকাশ করা, এই যে আমি বোধটা, এটাকে আমরা কতটা প্রকাশ করতে পারি? আত্মপ্রকাশ না করলে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? মানসিক সুস্থতার সঙ্গেই বা এর সম্পর্ক কতটা? এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা

0: আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট মনোবিজ্ঞান শিক্ষিকা এবং প্র্যাকটিসিং কাউন্সিলর। তিনি দীর্ঘদিন ধরে মনোবিজ্ঞান শিক্ষা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে চলেছেন। উড়ানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি ডক্টর লোপা মুদ্রা শাহ ম্যামকে। ম্যাম, আপনাকে জানাই উষ্ণ শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের এফএম উচ্চান্তের পক্ষ থেকে।
1: ধন্যবাদ
0: ম্যাম। প্রথমেই আমি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন রাখছি না, প্রথমে আগে একটা ছোট প্রশ্ন করি, আপনাকে কেমন আছেন বলুন।
1: ভালো আছি।
0: আমাদের এই অনুষ্ঠান উড়ান পর্বে আমরা সাধারণত বিজ্ঞান বা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র, তার বিভিন্ন উপহার নিয়ে আমরা কথা বলে থাকি, আর তাই আমাদের আজকের এই আলোচনা মনোবিজ্ঞান নিয়ে। আর এই মনোবিজ্ঞান সংক্রান্ত আলোচনায় আপনাকে যে আমরা পাশে পেয়েছি, আপনি যে আমাদের সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ম্যাম আপনাকে।
1: ধন্যবাদ। আমিও খুব আনন্দিত যে আমাকে এই প্রোগ্রামের থ্রুতে আমার মানে ইন ওয়ান সেন্স আমার সেলফ এক্সপ্রেশন এর জন্য কিছুটা জায়গা করে দিয়েছে।
0: ম্যাম, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনি মনোবিজ্ঞান নিয়ে চর্চা করছেন, এই মনোবিজ্ঞান বিষয়টাকে আমি যদি খুব ভেঙে যদি কিছু বলি, এই মন বা বিজ্ঞান শুধু কি এইটাকেই রিপ্রেজেন্ট করে, নাকি বিজ্ঞানের ভাষাটাকে আপনি অন্যভাবে ব্যক্ত করতে চাইবেন?
1: না, আমরা মন, আমরা যদি মনোবিজ্ঞানকে যদি ইয়ে করি, প্রথম মনোবিজ্ঞান এলো কি করে, মনোবিজ্ঞানের জন্ম কি করে হয়েছে সেইভাবে যদি বলি, তাহলে মনোবিজ্ঞানের জন্ম কিন্তু হয়েছে যে এমন সময় যখন দেখা গেছে যে কিছু কিছু অ্যাবনর্মালিটিস, কিছু কিছু অস্বাভাবিকতা আমাদের সোসাইটির মধ্যে ছিল, সেইগুলো থেকে কোন একটা সময় মনে হয়েছে না মনকে নিয়ে কথা বলা উচিত, মনকে নিয়ে মনকে আর একটু বিশ্লেষণ করা উচিত। তো সেই ক্ষেত্রে সেইখান থেকে মনোবিজ্ঞানের জন্ম। তখন সেই সময় তো মনকে ওইভাবেই বলেছে যে সাইকোলজি কথাটা, সাইকি আর লোগোস যেটা আমরা বলি যে সোল, সাইকি মানে সোল, লোগোস মানে সায়েন্স, কিন্তু দুটোই ভীষণ কন্ট্রাডিক্টরি কথা। আমি একদিকে বলছি সায়েন্স, আবার আরেকদিকে বলছি সোল। তো সোলের এক্সিস্টেন্স নিয়ে কথা আছে, আবার বিজ্ঞান কোনো সময় যেটা এক্সিস্ট করে না সেইটা নিয়ে সেরে মানে ইয়ে করে না, ওইটাও বিজ্ঞান অ্যাকসেপ্ট করে না। যদিও এখনের সময়ে অনেকেই বলে যে এক্সট্রা সেন্সরি পাওয়ার আছে, সেটাকে ডিটেক্ট করার জন্য অনেক টুলস আছে, তারা আবার বলবেন যে না সোল আছে। ঠিক আছে, তো এটা কন্ট্রাডিক্টরি একটা কথা। তো সেই কথা থেকে মনোবিজ্ঞানের জার্নিটা অনেক অনেক কিছু থেকে আস্তে আস্তে শেষমেশ আমরা যেই কথাটা এসে দাঁড়িয়েছি সেটা হলো যে মনোবিজ্ঞান হলো সায়েন্স অফ বিহেভিয়ার, আমাদের আচরণের বিজ্ঞান। যে আচরণটা আমরা দেখতে পাচ্ছি, যেটা নাকি আমরা ডিটেক্ট করতে পারছি, যেটাকে আমি চাইলে অ্যানালাইসিস করতে পারছি, সেই আচরণের মধ্যেই কিন্তু একটা পার্ট হলো সেলফ এক্সপ্রেশন। আজকে আমাদের যেটা আমি যেটা আজকে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা সেটা সেটা এই সেই বিহেভিয়ার, আমি কিভাবে আমার সেলফকে এক্সপ্রেস করছি সেটা কিন্তু এই বিহেভিয়ারের থ্রুতেই এক্সপ্রেস করবো, রাইট?
0: ঠিক,
1: বিহেভিয়ারের একটা পার্ট সেলফ এক্সপ্রেশন।
0: একেবারে। ম্যাম, আপনি এই মনোবিজ্ঞান নিয়ে কাজ করছেন বা এই প্রফেশনে আপনি রয়েছেন, ঠিক কতদিন ধরে আপনি এই বিষয়টাকে নিয়ে চর্চা করছেন?
1: মনোবিজ্ঞান নিয়ে চর্চা তো সে বেশ বহুদিন, আমার ক্লাস ইলেভেনে তখন সেইরকম ভাবে বুঝতামও না যে সাইকোলজি অ্যাকচুয়ালি কি বা সাবজেক্টটা কি। শুনেছিলাম যে ভালো সাবজেক্ট, স্কোরিং সাবজেক্ট, ওই ভেবেই কিন্তু সাবজেক্টটা চুজ করেছিলাম। তো ক্লাস ইলেভেন থেকেই পড়ছি, সেই বহু বছরের কথা। আমি ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছিলাম 2002, ইটস বিং লাইক লট অফ ইয়ার্স নাও, হয়ে গেল। তো সাইকোলজি নিয়ে তো চর্চা আছেই, মানে বহু বছর ধরেই চর্চা চলছে।
0: একেবারে। ম্যাম, আমাদের আজকের এই আলোচনার বিষয় রয়েছে সেলফ এক্সপ্রেশন অ্যান্ড মেন্টাল হেলথ। এই যে সেলফ এক্সপ্রেশন কথাটা, এই যে দুটো শব্দ, এই দুটোকে আপনি ঠিক কিভাবে ব্যক্ত করতে চাইবেন?
1: আচ্ছা, সেলফ এক্সপ্রেশন কিছুই নয়, এটা একটা, এটা হলো একটা এক্সটার্নাল ম্যানিফেস্ট।

0: ম্যানিফেস্টেশন অফ ইন্ডিভিজুয়ালস অথেন্টিক ইনার সেলফ,
1: হুম
0: মানে যেটার মধ্যে আমার তাদের থট, ইমোশন আর আইডেন্টিটি আইডেন্টিটি সেই জিনিসগুলোকে এ করে, যেরকম অর্থাৎ আমরা সত্যিকারের যে আমাদের যে অভ্যন্তরীণ বা আমাদের অন্তর থেকে আমি প্রকাশ করছি কিনা, সেই সেই যে প্রকাশটা আমাদের নিজস্বতাকে যে প্রকাশ করাটা, সেই প্রকাশ করাটাকেই আমি সেলফ এক্সপ্রেশন বলছি। সেই সেলফ এক্সপ্রেশন এক একজনের ক্ষেত্রে এক একজন, কেউ নিজেকে অল্প এক্সপ্রেস করে, কেউ কাউকে কেউ অনেকটা বেশি এক্সপ্রেস করে, কেউ রং চং মাখিয়ে এক্সপ্রেস করে, কেউ আবার রং চং মাখানোটা পছন্দ করে না। তো এক্সপ্রেশন, দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং ইজ ভেরি ডিফারেন্ট, মানে প্রত্যেকটা মানুষের এক্সপ্রেশন গুলো ভীষণ আলাদা। এবং আমাদের সেলফ এক্সপ্রেশন, আমাদের যে আবেগগুলো আছে সেগুলোকে পরিচালনা করতে, আমাদের নিজেদের সম্পর্কে সচেতন করতে এবং আমাদের নিজস্ব বিকাশের জন্য খুব প্রয়োজনীয় একটা দিক বলা যায় আমাদের সেলফ এক্সপ্রেশনকে। কারণ কেন, সেলফ এক্সপ্রেশন আমি কিভাবে এক্সপ্রেস করছি নিজেকে সেটার উপরেই ডিপেন্ড করবে যে অন্যরা আমায় কি করে দেখছে,
1: তাই?
0: তো সেই ক্ষেত্রে কিন্তু সেলফ এক্সপ্রেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি আমার নিজেকে কিভাবে এক্সপ্রেস করছি, নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
1: ম্যাম, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে খুব লাজুক প্রকৃতির থাকেন বা ইন্ট্রোভার্ট যেটা আমরা বলে থাকি, তাদের ক্ষেত্রে এই যে নিজেকে প্রকাশ করার ব্যাপারটা, তারা হয়তো কোনো একটা ফিল্ডে খুব ভালো কাজ করতে পারেন কিন্তু সেই জায়গায় তারা এক্সপ্রেস করতে পারছেন না, তারা কিভাবে ধীরে ধীরে নিজেদের প্রকাশ করার অভ্যেসটা করে তুলতে পারবে?
0: তাদেরকে এটা ওয়ার্ক করতে হবে যে আমি কিভাবে আমাকে এক্সপ্রেস করতে হবে। প্রথমত আমাকে জানতে হবে এই জিনিসটা যে হ্যাঁ, আমি আমি যদি এক্সপ্রেস না করি, আমাকে এই জিনিসটা বুঝতে হবে, আমি যদি আমার নিজেকে এক্সপ্রেস না করি তাহলে কিন্তু আমি কিন্তু পিছিয়ে যাব। ওই জিনিসটা, ওই ইম্পর্টেন্সটা আমাকে বুঝতে হবে। অনেক সময় কি হয়, যেরকম ক্লাসে ক্লাসে বাচ্চারা অনেক সময় কেউ কেউ এক্সপ্রেস করবে, নিজেকে প্রচন্ড এক্সপ্রেস করবে, কেউ কেউ একদম এক্সপ্রেস করে না। তো এবার সেক্ষেত্রে কি হয়, যারা এক্সপ্রেস করছে তাদেরকে তারা কিন্তু নজরে চলে আসছে, যারা এক্সপ্রেস করছে না তারা কিন্তু নজরে আসছে না। যার ফলে কি হচ্ছে, এবার হয়তো সেই সময়ের জন্য হয়তো টিচারের কাছে হয়তো সে গুড বুকসে নাও থাকতে পারে, কিন্তু যেই বাচ্চাটি নজরে আসছে না সে হয়তো রেজাল্ট হয়তো খুব ভালো করছে। রেজাল্ট হওয়ার পরে তখন দেখা যাচ্ছে যে ও আরে এই ছেলেটি তো বা এই মেয়েটি তো ভালো রেজাল্ট করেছে, তখন কিন্তু টিচারও কিন্তু ওর দিকে একটু মানে ওর দিকে
1: নজর দিতে শুরু করে,
0: ওর নজরটা দেওয়া শুরু করে, ঠিক আছে? তো তার কাছে মনে হচ্ছে যে আমাকে, আমার কাছে টিচার নজর দোক না দোক সেরকম আমার কিছু, আমার কাছে সেরকম কিছু এসে যায় না। তো ওরম যদি সে ভাবে এবং সেটা দিয়ে যদি ওর পারপাসটা সলভ হয়ে যায় তো ও নিজেকে এক্সপ্রেস করবেও না, নিজটা তৈরি হতে হবে প্রচন্ড। কিন্তু যখন আমি ওয়ার্ক প্লেসে যাবো তখন কিন্তু আমি যদি আমাকে এক্সপ্রেস না করি তাহলে কিন্তু অনেক রকম সমস্যাই হয়। আমি রিসেন্ট একটা ঘটনা নিয়ে বলি। একটা ইন্টারভিউ ইয়েতে আমাকে প্যানেলে আমাকে ইয়ে করা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, তো আমি ওখানে গেছি। যাওয়ার পরে ওইখানে মোটামুটি যেহেতু আমি এই ফিল্ডটার সঙ্গে যুক্ত, স্বাভাবিক কারণে সাইকোলজির যেসব লোকজন অনেককেই আমি চিনি, তো দেখা গেছে যে ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই আছে যারা, যাদের আমি চিনি। তার মধ্যে আমার একটি ছাত্র ছিল, সে সবসময় একটু কম এক্সপ্রেস করে আমি জানি। এবার তাকে যখন বলা হয়েছে নিজের সম্পর্কে বলো, সে তার নাম বললো, প্রেজেন্টলি কি করছে, কতটুকু কোয়ালিফিকেশন আছে, ওইটুকুই বললো। কিন্তু আমি জানি যে সে কিন্তু মানে যেহেতু আমি ওকে পার্সোনালি চিনি, আমি জানি যে সে কিন্তু প্র্যাকটিসিং কাউন্সিলর, তো সেটা ও বলতে পারতো কিন্তু ওটা বলছে না। ও কোথাও একটা মানে কোথাও একটা ওর কনফিউশন ছিল। তো এতে কি হয়েছে, আলটিমেটলি ও প্যানেলে কিন্তু ওর সিলেকশন হয়নি। সিলেকশন হয়নি কেন, এক্সপ্রেস করতে পারিনি। এবার এটা থেকে ওকে শিখতে হবে, এটা থেকে ও যদি ও না শেখে যে আমি আমার টোটাল জিনিসগুলোকে, আমার টোটাল ইয়েগুলোকে, এখন কি হয় গ্রুমিং করা হয় অনেক সময়, যে তুমি যখন, তুমি যখন কোনো একটা ইন্টারভিউতে যাবে তোমাকে মানে ওইভাবে গ্রুম করা হয় যে ইউ এক্সপ্রেস ইওর, মানে অনেক সময় কি হয় পজিটিভ থেকেও মানে বেশি হলো যে মানে লাইক আমার যতটুকু আছে তার থেকে বেশি এক্সপ্রেস করা, ওভার এক্সপ্রেস করতে বলা হয়, যাতে অপরজন যাতে ইয়ে হয়ে যায়। সেটা ইন্টারভিউর জন্য ঠিক আছে, বাট কোন কোন সময় কিন্তু এত ওভার এক্সপ্রেসিভ হলে নিজস্ব লাইফে অনেক রকম সমস্যা আসতে পারে, অনেক স্ট্রেসফুল হয়ে যেতে পারে যে আমি বেশি ওভার এক্সপ্রেস করছি তাই জন্য আমার যেখানে যে কথাটা বলার প্রয়োজন নেই সেখানে আমি ওই কথাটা বলছি, বলার পরে

0: দেখা গেছে যে ওইটা একটা ভীষণ একটা কলহ বেঁধে গেল। আমি একটা সত্যি কথা বলছি, সেই সত্যি কথাটা এখন আমার যদি আমার অথরিটির সম্পর্কে আমার যদি কিছু একটা নেগেটিভ ধারণা থাকে, সেই নেগেটিভ ধারণাটা আমি আমার অথরিটিকে বললাম, বলার পরে উনি কি আমার মানে ওই অপ্রিয় সত্য কথাটা মানে শুনবেন বা অ্যাকসেপ্ট করবেন? কোনোভাবেই মেনে নেবেন না। কোনো একজন স্টুডেন্ট যদি গিয়ে বলে ম্যাম তোমার পড়া আমার একদম ভালো লাগেনি, তাহলে সেই জিনিসটা অ্যাজ এ টিচার অফ সাইকোলজি হয়তো আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেই পারি, কিন্তু আর 4% যারা নাকি সাইকোলজি নিয়ে ঘাটাঘাটি করে না বা সাইকোলজি টিচার নন, তারা কিন্তু জিনিসটাকে, আমি কাউকেই ছোট করছি না, কিন্তু তারা কিন্তু জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে একটু কিন্তু অসুবিধা, ইনফ্যাক্ট আমারও অসুবিধা হবে, আমারও মনে হবে যে আমি তবে কোথায় ভুল, ঠিক না? কিন্তু আবার কোনো কোনো টিচারের ক্ষেত্রে এটাও হতে পারে, আমি সবটা জানি, তুই টিচার না আমি টিচার, বেশি বেশি করিস, ওরমই একটা উত্তর হবে হয়তো, তাই না? তো এবং এটা অসুবিধাও হতে পারে পরবর্তী ক্ষেত্রে।
1: ম্যাম, এই যে আপনি বললেন স্টুডেন্টসদের কথা, আপনি যেহেতু অনেকদিন ধরেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই বিষয়টা নিয়ে বিশেষভাবে আপনি ডিল করছেন, ক্লাসে এমন কোনো বিষয় কি আপনার খুব মনে পড়ে যেটা এই মনোবিজ্ঞান সংক্রান্ত বা আমাদের আজকের যে বিষয় রয়েছে সেটা রিলেটেড যদি কোনো ঘটনা বা কিছু স্মৃতি যদি আপনার থাকে যদি একটু শেয়ার করেন?
0: আচ্ছা, এইটা সম্পর্কে এরকম তো সেলফ এক্সপ্রেশন সম্পর্কে অনেকটাই থাকে, যেরকম আমি বলি না আগে একটা একদম শুরুতে যখন স্কুলে প্রথম প্রথম পড়াতাম সেই সময়টায় একটি বাচ্চা ছিল, ও কারো মানে ভীষণ শান্তশিষ্ট থাকে, বেশি একটা কথাও বলে না, কিন্তু সামহাও ও আমার সঙ্গে ভীষণ রিলেট করেছিল, জানি না কেন, অনেক কিছুই হতে পারে, অনেক রিজন হতে পারে, অনেক সময় অনেক টিচারকে আমাদের এরকম হয়ে যায়
1: ভালো লেগে যায়,
0: ভালো লেগে যায়, আমার আমার কিন্তু রেপুটেশন খুব একটা ভালো না, আমাকে অনেকেই বলে যে ম্যাম ভীষণ করা, কিন্তু আবার সামহাও কোথাও না কোথাও আমি বোধহয় কোথাও না কোথাও স্টুডেন্টদের সঙ্গে রিলেটও করতে পারি, স্টুডেন্টরা কিন্তু ওদের সঙ্গে নিজে আমাকে রিলেট করে এবং ওরা কিন্তু ওদের কোনো সমস্যা হলে ওরা কিন্তু আমার সঙ্গে কথাও বলে, হয়তো আমার সাবজেক্টটা যেটা সেটার জন্যও হতে পারে, কিন্তু যাই হোক ওই বাচ্চাটি ভীষণই ছোট, ক্লাস 6 বা 7 এ পড়তো, তো ওর কাছে হয়তো সাইকোলজি শব্দটার অত মানে মাহাত্ম সেরকম ওর জানা নেই বা কিছু, কিন্তু সামহাও ও ভীষণ রিলেট করতো, ও অন্যদের ক্লাসে বিশেষ একটা কথাবার্তা বলতো না, কিন্তু আমার ক্লাসে ও কিন্তু মাঝে মাঝে এই কথা বলতো, এবং আমি দেখতাম যে ও অনেক সময় মানে ও আমাকে দেখলেই ওর মুখে একটা ভীষণ একটা অন্যরকম একটা খুশি একটা আনন্দ থাকতো,
1: আপনাকে দেখলে একটা এনার্জি ফিল করতো,
0: হ্যাঁ সামহাও আমি জানি না, এবং আমাকে অনেকদিন পরে, আমি অনেক সময় পড়াশোনার জন্য, কারণ আমি যখন চাকরি করতাম সেই সময় আমি পিএইচডি করতাম, তো সেক্ষেত্রে আমি অনেক সময়ই থাকতাম না স্কুলে, তো স্কুল থেকে স্কুলে অনেকদিন পরে যখন যেতাম না, ও আমায় দেখলেই না মানে ও আমায় একটা খুঁত মানে এসেই মানে ম্যাম তুমি এসছো, তুমি এতদিন কোথায় ছিলে, আবার কোনো পরীক্ষা দিতে গেছো, মানে ওদের কাছে একটা ছিল যে ম্যাম যখন অনেকদিন থাকে না, ম্যাডাম পড়াশুনো করতে যায়, ম্যাম পরীক্ষা দিতে যায়, ওইটা ওদের মাথায় আছে, ম্যাম তুমি আবার পরীক্ষা দিতে গেছো, আবার তুমি কতদিন কতদিনের জন্য এসছো, আবার তুমি চলে যাবে ম্যাম, মানে ওর যেন কোথাও একটা ইয়ে, এবং ওর একটা কোথাও একটা সেলফ এক্সপ্রেশনের জায়গা আমি ছিলাম, যে মানে আমাকে ওর কথাগুলো বলবে, ম্যাম তুমি যে ছিলে না আমি তখন এরকম, মানে ওই একটা ব্যাপার ছিল, মানে আমার মাঝে মাঝে ওর কথাটা খুব মনে পড়ে, এবং ওর ক্লাসে আমি যখন কিছু বোঝাতাম, আমরা ওদের ক্লাসে ইংলিশ পড়াতাম, আমি যখন কোনো একটা কবিতা বা কিছু একটা গল্প বোঝাতাম, মানে ওর নিজের কতগুলো এক্সপ্রেশন মানে শেয়ার করতো, মানে একদিন যেমন আমি একটা কিছু একটা ছিল, আমার এখন আর মনে পড়ছে না, কিন্তু পাখি বা কিছু এরকম জাতীয় কিছু একটা ব্যাপার ছিল, ও বলছে হ্যাঁ আমার মনে করে আমি পাখির মতো উড়ে উড়ে সব জায়গায়, পাখি হলে তো উড়ে উড়ে সব জায়গায় দেখতে পারতো, এবং এইভাবে ক্লাসেও বসে থাকতে হতো না, আমার তো এরকমই মনে হয় আমি যদি পাখি হতাম ভালো হতো। হ্যাঁ, তো এই যে বলে যে এক্সপ্রেশন গুলো সেটা বেশ মানে বেশ ভালো লাগতো, এবং আমার মনে হয় ওই স্পেসটা এজ এ টিচার বা আমাদের কিন্তু আমাদের সাইকোলজির ক্ষেত্রে বা কেউ যদি কাউন্সিলর হয় বা কেউ যদি সাইকোলজিস্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু সেলফ এক্সপ্রেশনের জায়গাটা স্পেসটা দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেলফ যদি এক্সপ্রেসই না করে তাহলে কিন্তু তার যে মানসিক সমস্যাগুলো, মানসিক সমস্যার যে রুট কজগুলো সেগুলো কখনো বেরিয়ে আসবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু সেলফ এক্সপ্রেশন ভীষণ
1: ইম্পর্টেন্ট। ঠিক ঠিক ম্যাম, আমি যদি আরো একখানি প্রশ্ন আপনার এই কথা থেকে যদি বলি যে কি কি ভাবে

0: তাকে ধরা যায়?
1: সেলফ এক্সপ্রেশন কে অনেক ভাবেই ধরা যায়। যেরকম ধরো ভার্বাল কমিউনিকেশনের থ্রুতে তো হয়, আমরা মুখে বলি, কিন্তু কেউ কেউ আবার মুখে বলে না সব কথা, ওরা মুখে হয়তো বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। তো সেইভাবে ভার্বাল কমিউনিকেশনের সেই জায়গায় মানে অ্যাকচুয়ালি ভার্বাল কমিউনিকেশনে কিন্তু মেয়েরা খুব পটু, মেয়েরা কিন্তু মুখে বলে ফেলে যে এইটা এইটা, মেয়েরা খুব এক্সপ্রেসিভ হয়, ছেলেরা কিন্তু একটু মানে আমি যদি জেন্ডার বেসিসে বলি, হ্যাঁ মানে তাহলে কিন্তু সেইভাবে বলতে গেলে মেয়েরা কিন্তু মেয়েরা বেশি এক্সপ্রেস করে, ওরা ওদের কাঁদতে কাঁদতে হলে ওরা কেঁদে ফেলে, কিন্তু সেইটা হয়তো ছেলেরা কতগুলো নিয়ম আছে যে বয়েজ ক্যানট ক্রাই, ওরকম ভাবে আমরা কতগুলো অদ্ভুত কতগুলো নিয়ম আমরা তৈরি করে দিয়েছি, সেই নিয়মগুলো আমরা পালনও করছি, যদিও আমরা বলছি উই আর মডার্ন, বাট স্টিল উই গো উইথ অল দোজ ওল্ড স্কুল থট। আমরা ছেলেরা সবার সামনে কাঁদতে পারে না, এবং যদি কাঁদে কেঁদেও ফেললো তাহলে হয়তো সেই জিনিসটাকে কিন্তু ওটা অ্যাকসেপ্টেন্স পায় না। তো এইটা সেই ক্ষেত্রে অনেক সময় ভার্বাল কমিউনিকেশন হয় না। এবার কেউ যদি ভার্বাল কমিউনিকেশন না করতে পারছে, সেই ক্ষেত্রে হয়তো কেউ হয়তো তার লেখার থ্রুতে অনেক সময় এক্সপ্রেস করে, কেউ তার কোনো আর্টিস্টিক ক্রিয়েটিভিটি মানে হয়তো পেইন্টিং এর থ্রুতে হতে পারে, তার চাপা যে ইয়েগুলো থটস গুলো, সেই চাপা থটস গুলো আর্টের থ্রুতে হতে পারে, তার বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে হতে পারে। অনেক সময় এরকম হয় যে আমি এই জায়গাটা পছন্দ করছি না, কিন্তু আমার হয়তো এই জায়গাটায় যেতে হচ্ছে, এবার আমি যতই ওপরে কথা বলছি ইয়ে করছি বা কমিউনিকেট করছি, কিন্তু ভেতর ভেতর কিন্তু সামহাও কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে দ্যাট আই এম নট লাইকিং দ্য প্লেস।
0: ঠিক
1: আছে, সেরকম কোনো কোনো সময় লাস্ট পিরিয়ডে যদি ক্লাসে গেলে যতই আমি যাই ইয়ে করাই না, পড়াই যদি তাহলে মানে প্রথমেই বলবে ম্যাডাম আজকে পড়বো না, ভালো লাগছে না ক্লাস, মানে আমাদের কিন্তু বিদ্যাজ্যোতি স্কুল তো 8 পিরিয়ড থাকে, তো 8 পিরিয়ড ইজ ভেরি মাচ লাইক টায়ারিং বোরিং, সেই সময়টা ওরা একদম পড়তে ইচ্ছে করে না ওদের, সেই সময়টা আমি বুঝতে পারি ওদের বডি ল্যাঙ্গুয়েজ, এমনিতে কিছু বলতে পারছে না, না তোদের সিলেবাস শেষ করতে হবে, এখন পড়তে হবে, তবে জোর করে হয়তো পড়াচ্ছি, কিন্তু হাফ অফ দ্য স্টুডেন্টস এর এরকম থাকবে যে ওরা হয়তো ওদের বোরিং লাগছে ব্যাপারটা, না তো ওটা বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে, যদি বলছি যে লিখতে হবে আয় খাতা বার কর, খাতা বের করতে চাইবে না, লিখতে চাইবে না, মনে হচ্ছে এখন তো ছুটি হয়ে যাবে, ম্যাম কেন এখন লিখাচ্ছে, ম্যাম কেন এখন এত বক বক করছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যায়। তো কিছু কিছু তো বডি ল্যাঙ্গুয়েজের থেকে হয়, তাছাড়া আমরা আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে অ্যাপিয়ারেন্স, ওইটা দিয়েও কিন্তু আমাদের যে আমাদের নিজেকে আমরা এক্সপ্রেস করি, তাই না? কেউ ভীষণ ডাল কালার পছন্দ করে, ডাল আর গ্রিন কালার গুলো পছন্দ করে, তা ওরা অনেকটাই মানে কি বলবো, ওরা ডাউন টু আর্থ হয়, ঠিক আছে। কেউ কেউ হয় যে যারা ভীষণ ড্রাই, নিজেকে ভীষণ সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করে, ওরা তাছাড়া অনেক সময় কিন্তু আমরা আমাদের যে এক্সপ্রেশন গুলো সেগুলো আমরা কিন্তু আবার অন্যরকম ভাবে, কোনো কোনো সময় আমরা অথেন্টিক এক্সপ্রেশন দিই, আবার কোনো কোনো সময় কিন্তু ইনঅথেন্টিক এক্সপ্রেশন দিই। মানে কিরকম অথেন্টিক এক্সপ্রেশন, তো আমি যা আমি সেরকমই এক্সপ্রেস করছি, ঠিক আছে, কোনো কোনো সময় আমার পছন্দ হচ্ছে না কিন্তু আমি ওই জিনিসটা কিন্তু মানে ইয়ে করছি না, যেরকম আমি আমার হয়তো আমার ইচ্ছে আমি এখন মানে যেমন স্কুলের ক্ষেত্রে হয় আমার ইচ্ছে আমি এখন ক্লাস থেকে বেরিয়ে যাই, কিন্তু বেরোতে তো পারছে না, সেরকম করছে, ঠিক আছে, বা হয়তো ইস্যুস না, অনেক সময় কি হয় হয়তো ক্লাসে একজন খুব পড়া একজন টিচার গেছে, এখন জানে যে আমি যদি এরকম এক্সপ্রেস করি যে আমাকে মানে আমার ভালো লাগছে না, তাহলে হয়তো টিচার হয়তো অপছন্দ করতে পারেন, তো এরকম করে ইচ্ছে করেও মাথা নাড়ায়, এবার বুঝলেও মাথা নাড়ায়, না বুঝলেও মাথা নাড়ায়, সবাই হাসলে ও হাসে, সবাই না হাসলে ও হাসে না, ঠিক আছে। তো ওরকম এক্সপ্রেশন তো কিন্তু হয়, আমরাও করি, আমরাও অনেক সময় আমাদের আমরা কোনো একটা মিটিংয়ে গেছি, সেই মিটিংটা হয়তো ভীষণ বোরিং, কিন্তু আমরা তো এখানে জানি যে অথরিটি উইল টেল ইউ সামথিং, তো ওই ক্ষেত্রে কি মনে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এক্সপ্রেশন গুলো চাপিয়েই রাখি,
0: ঠিক, তাই না?
1: এগুলো ইনঅথেন্টিক

0: এক্সপ্রেশন বলা যায়। তো এইভাবে করে আমরা এরকম বিভিন্ন রকম এক্সপ্রেশন আছে টু উইচ উই ক্যান অ্যাকচুয়ালি লাইক এক্সপ্রেস আওয়ার সেলফ।
1: একেবারেই বাস্তবধর্মী কথা ম্যাম, আপনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইন হয়তো আমি এবং আমাদের এই অনুষ্ঠান যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা সবাই হয়তো আমাদের এই কথাগুলো শুনে নিজের জীবনের কোনো না কোনো একটা সময়কে কিন্তু আপনারা রিলেট করতে পারছেন। আপনারা কিন্তু শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর আমাদের এই মুহূর্তের বিশেষ আয়োজন ওরা নিয়ে আমি থাকছি আপনাদের বন্ধু আর্য নিবেদিতা। আর আমাদের আজকের এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট মনোবিজ্ঞান শিক্ষিকা এবং প্র্যাকটিসিং কাউন্সিলর ডক্টর লোপা মুদ্রা সাহা। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। এই নম্বরে কিন্তু আপনারা মেসেজ লিখে জানাতে পারেন যে আমাদের এই অনুষ্ঠান আপনাদের ঠিক কেমন লাগছে। ফিরে যাবো আবার ম্যামের কাছে। ম্যাম, স্বাস্থ্য বলতে আমরা শুধুই যে মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্য এই দুটোকেই কিন্তু আমরা বুঝি, মানে শুধু শারীরিক স্বাস্থ্য ব্যাপারটাকে কিন্তু আমরা ধরি না স্বাস্থ্য বলতে। তো এই যে মানসিক স্বাস্থ্য ব্যাপারটা, মানে এই মেন্টাল হেলথের সঙ্গে বা এই এর জন্য সেলফ এক্সপ্রেশনটা কতটা প্রয়োজনীয় বলে মনে করছেন?
0: না, যেটা হয় যে হ্যাঁ এটা ঠিক যে স্বাস্থ্য বলতে শুধু ফিজিক্যাল হেলথ নয়, ফিজিক্যাল হেলথ যেরকম ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে মেন্টাল হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একটা সময় ছিল, আমি এক্ষুনি কথা বলবো না, এক্ষুনি কিন্তু আমরা অনেকটা আমাদের চিন্তাধারা গুলো অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা মেন্টাল হেলথ নিয়ে ভাবি, একদম ভাবি না বলবো না, আবার খুব ভাবি সেটাও নয়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, আমাদের ধরো তোমার জ্বর হলো, আজকে জ্বর হলো, তুমি ভাবলে ধাক জ্বর হয়েছে, জ্বর আজকে কিছু ওষুধ খাবো না, এমনি দেখছি একটু এমনি প্রিকশনে নিলে, গরম জল খেলে করলে, তারপরে জ্বরটা ছাড়লো না। এবার ধরো এবার তুমি মেডিসিন নিলে, অনেক বাজারে তথাকথিত অনেকগুলো কমন ওষুধ আছে, সেই ওষুধ গুলো মানে কোনো একটা ওষুধ হয়তো খেলে, সেইটা খেয়েও দেখলে 3-4 হয়ে গেছে জ্বরটা আমার শেষ হচ্ছে না, তখন তুমি কি করবে? তুমি নিশ্চয়ই একজন ডক্টরের কাছে যাবে, একজন ফিজিশিয়ানের কাছে যাবে যে কেন আমার জ্বরটা সারছে না, তাই তো? রাইট, হ্যাঁ। কিন্তু আমার আজকে মন ভালো লাগছে না, কালকে মন ভালো লাগছে না, পরশুদিন মন ভালো লাগছে না, দিনের পর দিন মন ভালো লাগছে না, মাসের পর মাস ভালো লাগছে না, আমরা কি একবারও ভাবি যে আমরা কোনো একজন কাউন্সিলের কাছে যাই বা কোনো একজন সাইকোলজিস্টের কাছে যাই যে কেন আমার মন ভালো লাগছে না, কেন আমার ফিল হচ্ছে? নো, নেভার। আমরা কোনো সময় ভাবিই না। ইনফ্যাক্ট আমাদের মনে হয় আমরা যদি কোনো কাউন্সিলের কাছে যাই তাহলে হয়তো দেখে বলবে আমি পাগল, তাই তো? এই জিনিসটা কিন্তু এখনো আমাদের মাথায় কিন্তু এখনো রয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যখন একটু ডিফারেন্ট হচ্ছে, বিহেভিয়ার হচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু মানে আমরা ভাবছি, যখন তাও এটা অনেকটা গাঢ় যখন হয়ে যায় তখনই আমরা কোনো ইসের কাছে যাই, সাইকোলজিস্টের কাছে বা সাইকিয়াট্রিস্টের কাছে যাই। তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে একবার হয়তো কেউ, কারণ আমি অনেকদিন ধরেই প্র্যাকটিস করছি, আমি দেখছি অনেক সময় একদিন এলেন, আসার পরে আমি জানি না ওনাদের হয়তো মনে হলো একদিন এলেই ঠিক হয়ে যাবে, নট লাইক ম্যাজিক। অ্যালোপ্যাথিক ওষুধের মতো নয় যে আমি একটা ওষুধ খেলাম আর সঙ্গে সঙ্গে চটজন দিয়ে আমার জ্বরটা ঠিক হয়ে গেল, ওইরকম তো নয় জিনিসটা, একটা লং টার্ম প্রসেস। ধৈর্য আমাদের নেই, আমাদের টলারেন্স গুলো একটু কম, যে আমরা ওই জিনিসগুলো ভাবছি যে হচ্ছে ঠিক আছে আমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি, মানে আমাদের মনে হয় যে আমি খুব ইজিলি বেরিয়ে আসতে পারবো। ম্যাজিকের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমি একজন কাউন্সিলের কাছে গেছি, দুটো কথা শুনেছি, শুনে সেটা আমার মনে হচ্ছে আমি এক্ষুনি প্রবলেমটা থেকে বেরিয়ে চলে আসতে পারবো। নো, ইটস নট লাইক দ্যাট। তো এইখানে না অনেক ডিফারেন্সেস আছে, সেই ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে। এবং অবশ্যই মেন্টাল হেলথকে কিন্তু মানে একদম আটমোস্ট প্রায়োরিটি দিতে হবে, যেটা আমরা একদম দিই না। এবং অনেক সময় কি হয়, হ্যাঁ হয় যে আমাদের হয়তো যাকে ভালো লাগে, যার সঙ্গে আমি কথাগুলো শেয়ার করতে পারি, তার সঙ্গে আমি হয়তো শেয়ার করলে আমার কিছুটা সময়ের জন্য মনটা ভালো লাগছে, হ্যাঁ অবশ্যই আমি করব, সেটা আমি অবশ্যই করব। কিন্তু যদি মনে হচ্ছে যে না এইভাবে করেও আমি ওই প্রবলেমটা থেকে বেরোতে পারছি না, তাহলে কিন্তু প্রফেশনাল হেল্প নেওয়া খুব প্রয়োজন, যেটা আমরা জেনারেলি করি না এবং আমাদের আমাদের ভাবনাও আছে না। যখন খুব ভয়ঙ্কর কিছু একটা হয়ে যায় তখন আমাদের মাথায় আছে যে উই শুড গো টু অ্যা সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট।

0: ঠিক। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আত্মপ্রকাশ এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে ঠিক কতটা কতটা জড়িত, নিবিড়ভাবে জড়িত আমরা বলতেই পারি। মনের কথা চেপে রাখলে মানসিক চাপ বাড়তে পারে, আর সঠিকভাবে প্রকাশ করতে পারলে মন কিন্তু অনেকটাই হালকা হয়ে যায়। এক্ষেত্রে ম্যাম আমি খুব সাধারণ একটা, খুব কমন একটা প্রবলেম আপনাকে জিজ্ঞেস করব। অনেক ক্ষেত্রে আমাদের অনেকের একটা ভাবনা থাকে যে এই যে আপনি বললেন কাউন্সিলরের কাছে যাওয়া বা কোনো পরামর্শ নেওয়া, অনেকের মনে একটা ভয় কাজ করে যে আমি যার কাছে যাব, যার সঙ্গে আমি নিজেকে এক্সপ্রেস করব, তাকে তো আমি চিনি না, সেও আমাকে চেনে না জানে না। সেই ক্ষেত্রে তাদের একটা অচেনা ভয় কাজ করে যে আমি কী করে আমার ব্যক্তিগত বিষয়টা তার সঙ্গে শেয়ার করব। সেক্ষেত্রে আপনি অ্যাজ এ সাইকোলজিস্ট কী বলতে চান?
1: না, জিনিসটা কিন্তু এরম নয়। অ্যাকচুয়ালি কি হয় না, আমরা আমরা আমরা আমাদের কাছের মানুষের কাছে অনেক কথা বলতে পারি না, যেটা আমরা আননোন পার্সনের কাছে খুব ইজিলি বলতে পারি।
0: একেবারে।
1: সাপোজ, হ্যাঁ, আমি এটা একটা ভীষণ একটা কমন এক্সাম্পল দিই। আমরা হয়তো, আমার হয়তো খুব রাগ হয়েছে, কারোর প্রতি রাগ হয়েছে, সেটা আমি অমনি বলতে পারছি না, ঠিক আছে? কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে দিলাম, একটা পোস্ট দিয়ে দিলাম যে এরম এরম হয়েছে, এরকম হয়েছে। আমি হয়তো আমাকে উদ্ধ রাখলাম, কিন্তু একটা সুন্দর একটা লেখা দিয়ে দিলাম, যেটা থেকে বোঝা যাচ্ছে যে আমার মানে আমার কিছু একটা সমস্যা হয়েছে বা আমি কিছু একটা মানে প্রবলেম আমার হয়েছে, এবং সেটার আউটবার্স করার জন্যই কিন্তু আমি হয়তো ওই পোস্টটা লিখেছি।
0: ঠিক আছে,
1: এটা তো হয় এরকম। তো সেই ক্ষেত্রে স্ট্রেঞ্জারকে নিজের প্রবলেমটা বলাটা প্রথম হয়তো একটু মানে যাওয়া পর্যন্ত হয়তো একটু ভয় লাগতে পারে বা একটু কনফিউশন থাকতে পারে, কিন্তু একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা প্রফেশনাল কাউন্সিলর ওনারা কিন্তু একটা অবশ্যই একটা একটা প্রপার র‍্যাপো তৈরি করেন, যাতে ওই এনভায়রনমেন্টটা তৈরি, ওনারা ওই রকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেন যাতে উনি ওই কথাগুলো যাতে বলতে পারে। ওই ওয়ার্মটা দেওয়ার জন্য কিন্তু মানে যে কোনো কাউন্সিলর বা সাইকোলজিস্টরা কিন্তু তারা কিন্তু ওইভাবেই কিন্তু মানে ট্রেন করা থাকে যে কিভাবে ওদেরকে একটু যে ওই স্ট্রেঞ্জার ফিলিংটা, সেই ফিলিংটা থেকে যাতে বের করা যায়, ওই জিনিসগুলো কিন্তু ওনারা করেই থাকেন। তো সেই ক্ষেত্রে মনে হয় না ওই কনফিউশনটা থাকে। আর নিজের লোককে অনেক সময় মন খুলে অনেক কথা বলা যায় না, যেটা আমরা স্ট্রেঞ্জারকে বলে নিতে পারি। কেন পারি? কারণ কেন, আমি যখন নিজের লোককে বলবো তখন তারা জাজ করবে, বাইরের লোক আমাকে জাজ করছে কি করছে না সেটাতে আমাদের এত কিছু এসে যায় না, কিন্তু নিজের লোক যখন জাজ করবে সেটা কিন্তু ডাইরেক্টলি আমার লাইফের ওপরে এফেক্ট ফেলবে। আর জেনারেলি কোনো কাউন্সিলর বা সাইকোলজিস্ট ভীষণ ওই এথিক্স, ওই এথিক্স গুলো ওরা মানেন, যে এটা এটা আমাদের একটা এথিক্সেই পড়ে যে আমরা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি, ঠিক আছে না? যে আমি আমার, যেহেতু আমার একজন ক্লায়েন্ট এসছে, সেই ক্লায়েন্টকে আমি নিশ্চয়ই কথাগুলো মানে ওই কথাগুলো আমি কাউকে বলবো না, অবশ্যই বলবো না। কারণ আমি একটা এক্সাম্পল দিই, একটা সিম্পল এক্সাম্পল আমি একটু আগে বললাম, একটা ঘটনা বললাম না, একটা

0: হ্যাঁ ম্যাম বলুন, কোনো কারণে হয়তো ফোনটা কেটে গেছিল।
1: হ্যাঁ হ্যাঁ, কোনো কারণে ফোনটা কেটে গেছে। তো ওই যখন এক্সাম্পলটা দিচ্ছিলাম, আমি কিন্তু একবারও বলিনি সে মেয়ে না ছেলে, একবারও বলিনি যে তার নাম কি বা তার কোনো পার্সোনাল আইডেন্টিটি কিন্তু আমি ডিসক্লোজ করিনি, রাইট?
0: ঠিক।
1: এবং এইটাই কিন্তু, এটাই কিন্তু, এই এথিক্সটা কিন্তু প্রত্যেকটা প্রফেশনাল সাইকোলজিস্ট বা কাউন্সিলর কিন্তু এই এথিক্স গুলোকে কিন্তু
0: মেনে চলেন সবাই।
1: হ্যাঁ হ্যাঁ, মেনে চলেন।
0: আপনার কথা শুনে কিন্তু অনেকেই এই বিষয়টার উপর অনেকটা আস্থা হয়তো তৈরি করতে পারছেন, অনেকেই অনেকটা ভরসা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে আবারও, যে এই বিষয়টার উপর আপনি এত সহজভাবে সবাইকে ব্যক্ত করছেন। ম্যাম, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন, এই যে সোশ্যাল মিডিয়ার দ্বারা সেলফ এক্সপ্রেশন হচ্ছে একটা, আমি বলতে পারি এখানে উপকারিতাও রয়েছে আবার অপকারিতাও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে উপকারিতা আর অপকারিতা এই দুটো

0: সম্পর্কে আপনি আলাদাভাবে যদি একটু বলেন।
1: আচ্ছা, সেলফ এক্সপ্রেশনের যে ইয়েগুলো, হ্যাঁ অনেক ভালো জায়গা আছে, মানে ভালো ইসে আছে, অ্যাডভান্টেজেস প্রচুর আছে, যে এইটা এমন একটা জায়গা না, মানে যেটা আমি বললাম যে স্ট্রেঞ্জারের কাছে নিজের এক্সপ্রেশন ইয়ে করাটা ভীষণ ইজি। আমার হয়তো খুব একটা রাগ হলো, সেই রাগটা আমি হয়তো সামনে বলতে পারলাম না, কিন্তু এটা আমি গটগট করে লিখে দিলাম, যখন লিখছি তখন তো কেউ আমাকে দেখছে না, আমি লিখে পোস্ট করে দিলাম, পোস্টের পরে হয়তো কমেন্ট আসছে ইয়ে আসছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু সেই টাইমে আমি আমার এক্সপ্রেস তো করে ফেললাম, আমার যা এক্সপ্রেশন, আমার যেটা মনে হচ্ছিল, আমার যে ধারণাগুলো ছিল সেগুলো কিন্তু আমি আমার মতো করে আমি এক্সপ্রেস করে দিলাম। সেইখান সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা মানে একটা সেফ একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার নিজেকে যে এক্সপ্রেস করতে পারি, রাইট? এবং আরেকটা যেটা যে আমার হয়তো মানে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এটা অনেক কানেক্টিভিটিও বাড়ে, তাই না? এবং আমার এক্সপ্রেশনটাকে হয়তো কেউ ইয়ে করে সাপোর্ট করে অনেক কিছু, এরকম আমরা অনেক ইনস্টেন্স দেখেছি, অনেক সময় এরকম হয়েছে যে কেউ হয়তো নিজেকে এক্সপ্রেস করেছে এবং এক্সপ্রেস করে ভীষণ একটা মানে বিপর্যয় থেকে, ভীষণ একটা প্রবলেম থেকে বেরিয়ে চলে আসতে পেরেছে অনলি ফর সোশ্যাল মিডিয়া। তো ওখানে এক্সপ্রেস করতে পেরেছিল বলেই তো ওইখান থেকে বেরোতে পেরেছিল। আমরা অনেক সময়, এখন তো ভীষণ কমন না, যে কেউ একটা হয়তো কিছু একটা ভুল কাজ করছে, সেইটা আমরা হয়তো ভিডিও করে নিচ্ছি, একটা ওইটা আমরা পোস্ট করে দিচ্ছি, সেই পোস্টটা দেখে এটা একদম পুরো সারা বিশ্বে বিশ্ব নাড়িয়ে দিচ্ছে, এরকম অনেক ঘটনা আছে, অনেক ইনস্টেন্স আছে। তো সেই সেই ক্ষেত্রে তো ইয়েস, সোশ্যাল মিডিয়া অনেক হেল্পফুল, অনেক আমি আমার নিজেকে হয়তো আমি যেভাবে হয়তো আমি ভার্বালি এক্সপ্রেস করতে পারছি না, কোনোভাবে এক্সপ্রেস বা সবার সামনে এক্সপ্রেস করতে পারছি না, যার নাকি এর আগে প্রথমেই বলেছিলে যে যারা নাকি ইন্ট্রোভার্ট তারা হয়তো তাদেরকে এক্সপ্রেস করতে পারে না, তারা হয়তো যখন লোকজন সামনে থাকে তখন এক্সপ্রেস করতে পারে না, কিন্তু বন্ধ ঘরে নিজেকে এক্সপ্রেস করতে পারে। সেই বন্ধ ঘরের লোকগুলোর জন্য তো সোশ্যাল মিডিয়া ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস দেমসেলভস। হ্যাঁ, কিন্তু মানে এবং এখান থেকে কিন্তু একটা ওভারঅল একটা স্যাটিসফ্যাকশনও পাওয়া যায়, কেউ যখন আমাকে কমেন্ট করছে, আমি যখন এখানে কিছু একটা লিখছি, কেউ যখন আমার পক্ষে কিছু বলছে, তখন ভীষণ একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। কিন্তু আবার আরেকটা সমস্যাও হয়, সেটা হলে স্যাটিসফ্যাকশন যেরকম পাওয়া যায় যখন আমাকে হেট কমেন্টস গুলো আসে, তখন কিন্তু অনেক যে স্যাটিসফ্যাকশনের জায়গা হয়, স্ট্রেস আউট হতে গিয়ে উল্টো আরো অনেক বেশি স্ট্রেসড হয়ে যাই আমরা,
0: অনেকটাই মন খারাপ তখন জমা হতে থাকে,
1: তখন আমার আরো বেশি মন খারাপ হতে থাকে, এবং আমি সেটা আবার আউটবার্স্ট করার জন্য আবার অনেক রকম সমস্যা হয়। আবার অনেক সময় আমরা না ওভার এক্সপ্রেসও করি, অনেক সময় এখন তো ওই যে কন্টেন্ট ক্রিয়েটরদের জামানা, তো সেই কন্টেন্ট ক্রিয়েটরের জামানার মধ্যে রিসেন্টলিও একটা ভিডিও দেখছিলাম যেখানে এরকম ভাবে বলছিল যে কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কন্টেন্ট ক্রিয়েট করে, একটা কাপল খুব সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছে, তারপরে একটা সময় বলা হয়েছে মানে ওদের যে এই অ্যাকাউন্টটাকে যে মনিটর করে সে ওকে বলছে যে তুমি এবার এরকম করো, এরকম অ্যানাক্ট করো, এরকম এই মুদ্রাটাকে নিয়ে ওরকম অ্যানাক্ট করো। তো দ্যাট ওয়াজ নট লাইক, কোথাও না কোথাও মেয়েটির মনে হচ্ছে যে উই আর লাইক লুজিং আওয়ার ওন সেলফ। কিন্তু ছেলেটা বলছে বাট উই আর গেটিং সো মাচ অফ মানি, হ্যাঁ এবার টাকাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আর ওন সেলফ হারিয়ে গেছে। মেয়েটা বলছে আইল নট লুজ মাই ওন সেলফ, সেটা বলছে আমি আইল নট লুজ মাই মানি। তো এখানে একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে, এবং এটা হয়তো এখানে দুজনের ক্ল্যাশ হচ্ছে, এটা কিন্তু আমাদের নিজস্ব একটা ক্ল্যাশও হয় যে আমার একবার মনে হচ্ছে যে আই শুড গো ফর দ্য মানি, আরেকবার মনে হচ্ছে আই শুড গো ফর মাই ওন সেলফ। তো এখানে একটা ক্ল্যাশ হয়, এবং এটা থেকে কিন্তু অনেক মানে অনেক সময় আমাদের নিজস্বতাটা কোথাও না কোথাও হারিয়ে যায়, এমন হয় যে আমরা হয়তো মানে টাকার নেশায় মানে নিজস্বতাকে কোন দিন পিছনে ফেলে চলে এসেছি সেটা আমরা ভুলেও গেছি, সেটা কিন্তু আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস নট গুড।
0: ঠিক, একেবারে। ম্যাম আপনি যেটা বলছিলেন যে এই যে স্বাস্থ্যের ব্যাপারটা, মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা, আমরা অনেকেই কিন্তু আছি যে এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিই না, বা এই যে নিজেকে প্রকাশ করা, আমি কোনটা পারছি, আমি কোনটা চাইছি, বা আমার কোনটা ভালো লাগছে না, না ভালো লাগা সত্ত্বেও আমি সেখানে উপস্থিত থাকছি বা আমার এটা করতে হচ্ছে, এই যে এক্সপ্রেশন করাটা, এটা অনেকেরই মানে করতে পারেন না, অনেকেই আমরা অনেকেই এরকম আছি। তো কিছু কি কোনো উপায় রয়েছে যে কি কি উপায়ে আমরা এই সেলফ এক্সপ্রেশন ব্যাপারটাকে বা এই বিষয়টা

0: একটু জড়িত হতে পারি বা আমরা এটাকে বাড়াতে পারি, যাতে আমরা মানসিকভাবে একটু হলেও, মানে আগের থেকে একটু হলেও সুস্থভাবে জীবনযাপন করতে পারি?
1: প্রথমত আমি যেটা বলবো সেটা হলো গিয়ে সেরে সেলফ অ্যাকসেপ্টেন্স। আমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে অ্যাকসেপ্ট করব ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অন্যকে মানে অন্যের ইয়েতেই চলবো। আমার যদি আমার নিজের ফ্লস গুলো না জানি, আমার গুডজন মানে আমার পজিটিভ, মানে একটা কথা আছে যে গুড ব্যাড হয় না, পজিটিভ এন্ড নেগেটিভ, আমার পজিটিভ দিকগুলো আমার নেগেটিভ দিকগুলো আমি না জানি।

0: অ্যাটলিস্ট অ্যাভয়েড করার চেষ্টা করবো যদি ডিসকার্ড না করতে পারি। কারণ অনেক সময় হয় যে কোনো একটা পার্টিকুলার মানুষ হয়তো সেই হয়তো নেগেটিভ অনেকগুলো ভাইবস দিচ্ছে, কিন্তু সেই পার্টিকুলার পার্সনটা হয়তো আমার অথরিটি হতে পারে, কিন্তু আমি তো এই অথরিটিকে চেঞ্জ করতে পারবো না, তাই না? আমার পার্সনটাকে চেঞ্জ করতে পারবো না। সেই ক্ষেত্রে আই হ্যাভ টু লাইক লার্ন টু কোপ উইথ দিস, যে কিভাবে এইটা নিয়েও একটু ভালোভাবে থাকা যায়। তো ওই অ্যাকসেপ্টেন্সের জায়গাগুলো লাগবে। কিন্তু অনেক সময় কি হয়, আমরা অ্যাকসেপ্ট করি, আমরা ডিনাই করি আমাদের ড্রব্যাক গুলোকে,
1: ঠিক আছে,
0: কেউ যদি ভাবে যে আমি যদি কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক দিয়ে আমাকে এক্সপ্রেস করতে চাই, আমি ক্রিয়েটিভ ওয়ার্ক এর দিকে আমার মানে মনোনিবেশ করতে পারি। কেউ লিখতে পারে, কেউ ডায়েরি লিখতে পারে, কেউ যদি এমনি না লিখতে মানে লেখাগুলোকে এমনি পোস্ট করতেই হবে এমন তো কোনো কথা নেই, আমি একটা লিখতে পারি আমার প্রত্যেক দিনের জীবনযাপন গুলো। এবং ওই ডায়েরির লেখাগুলোকে যদি আমি অ্যানালাইজ করি, তাহলে তাহলেই কিন্তু আমি আমার নিজের সম্পর্কে অনেক বেশি অ্যাওয়ার হয়ে যাবো। যখন আমি আমার সেলফ মানে নিজের সেলফ অ্যাওয়ারনেস একটা ইয়ে মানে আমার নিজের সম্পর্কে নিজের অ্যাওয়ারনেস, তো ওই সেলফ অ্যাওয়ারনেসটা না অনেক সময় এই ডায়েরি রাইটিং প্র্যাকটিসেও কিন্তু খুব ইজিলি হয়ে যায়। মানে আমি তো আমার তখন এটা মনে হয়েছে, কিন্তু এক্সপ্যাক্টেড হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আমি তখন আগের ইয়েগুলো লেখাগুলো পড়বো না, তখন ছিলাম আগে আমি কি মানে আমার চিন্তাধারা গুলো কত চাইল্ডিশ ছিল হতে পারে। তো সেইখান থেকে কিন্তু সেইগুলো থেকে মানুষ ভুল করলেই শেখে, তো ভুলগুলো থেকে কিন্তু আমি এইভাবে শিখতে পারি। কেউ ডান্সের থ্রুতে হতে পারে, কেউ মিউজিকের থ্রুতে হতে পারে, অনেক চাপা রাগ, অনেক চাপা দুঃখ, সেগুলো কিন্তু ডান্স মিউজিকের থ্রুতে কিন্তু ইয়ে হতে পারে। আর আমি তো আমি হয়তো খুব সাজগোজ করি, বুঝি যে আমার যে আমি আমার নিজেকে এক্সপ্রেস করছি, ঠিক আছে, স্টাইল সেটাও একটা এক্সপ্রেশনের ওয়ে হতে পারে। তো এরকম ভাবে আমি করতে পারি। এবং আমার মনে হয় কোথাও না কোথাও ট্রু সেলফটাকে এক্সপ্রেস করা ভীষণ ইম্পর্টেন্ট। কি হয়, আমরা আমাদের ট্রু সেলফটাকে এক্সপ্রেস করি না অনেক জায়গাতেই, কোনো কোনো সময় কনসিকোয়েন্সেস গুলো ভেবেও অনেক সময় এক্সপ্রেস করি না, কিন্তু কনসিকোয়েন্সেস গুলোকে কোনো সময় মানে যদি মনে হচ্ছে যে আমার সেলফ এক্সপ্রেশন গুলোর জন্যে আমার কোথাও না কোথাও অসুবিধে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি আমি এক কাজ করতেই পারি, যে আমি আমার ট্রু সেলফটাকে এক্সপ্রেস করে ফেলি। এক্সপ্রেস করলে তো আমিও তো হালকা হব। ঘটনাটা একটু মনে করিয়ে দিই, মানে একজন ওয়ারিয়ার মারা গেছে নিচেতে, তার যুদ্ধক্ষেত্রে মারা গেছে, তার বডি যখন আনা হচ্ছে তার বডি কোনোভাবেই কাঁদছেন না, যতক্ষণ না পর্যন্ত কাঁদছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যাথারসিস কিন্তু হবে না, কোনোভাবেই ক্যাথারসিস হবে না। এবার মানে ক্যাথারসিস মানে কি, একটা মানসিক একটা মানে আশ্বাস, একটা একটা প্রশান্তি, সেই প্রশান্তিটা তো হচ্ছে না। এবার অনেকে অনেক রকম চেষ্টা করছে, তার কথা তার ভালো ভালো কথা মনে করাচ্ছে, কিন্তু সে তো কোনোভাবেই কাঁদছে না। তারপরে দেখা গেল যে তাকে যখন তার বাচ্চাটাকে তার সামনে এনে দেওয়া হয়েছে, তখন কিন্তু সে তার জীবনের মিনিং খুঁজে পেয়েছিল এবং সে তখন কিন্তু সে কেঁদে ফেলে, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু তার মনটা হালকা হয়ে যায় সেই সময়টায়। তো ওই সেই ক্ষেত্রে মানে যেটা আমি যেটা বলবো যে মানে এই যে ক্যাথারসিস হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে এক্সপ্রেশন গুলো আমরা চাপিয়ে রাখতে রাখতে রাখতে রাখতে এগুলো কিন্তু অনেকটা কিন্তু মানসিক সমস্যা আর মানে অনেক মানে মানসিক সমস্যার অনেক কারণ হয়ে যায়, চাপানো যে এগুলো ইমোশনস গুলো। সেই ক্ষেত্রে মানে আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা অ্যাসার্টিভ কমিউনিকেশন যদি করি, যে মানে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, এটা হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে এই সমস্যা হোক সেটা যদি আমরা যদি কমিউনিকেট করি, তাহলে হয়তো কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও একটা মিসকমিউনিকেশন তো থাকে,
1: ঠিক
0: আছে। আমি আমি যদি বলি যে এইটা কমন না, সবাই এটা নিয়ে এসে অনেক মিম করে, জোক করে যে শাশুড়ি বৌমার রিলেশনটা ইটস লাইক আ এনিমি। কিন্তু শাশুড়ি বৌর রিলেশনটা লাইক এনিমি কেন হবে, কারণ কেন, শাশুড়ি মা যেটা ভাবছেন একটা বৌমারা বুঝতে পারছেন না, এবার বৌমার কারণ কেন বলছেন না, উনি চাকরি

0: পাচ্ছেন এবং বৌমারাও যেটা ভাবছেন সেটা শাশুড়িমারা বুঝতে পারছেন না, কেন বুঝতে পারছেন না, কারণ চাপিয়ে রাখছেন, বলছেন দুজনই গিয়ে সেটা বলছে হাজবেন্ডকে, একজন একজনের হাজবেন্ডকে বলছে, একজন একজনের ছেলেকে বলছে, কিন্তু ওদের যে নিজেদের মধ্যে সমস্যাগুলো সমস্যাগুলো যদি ওরা নিজেরা যদি এফোর্ট নেয় ইয়ে করার জন্যে, যে আমি আমার যে মিসকমিউনিকেশন গুলো আছে সেগুলো যদি আমি ভাঙার চেষ্টা করি, ওই এফোর্টটা যদি নেয়, তাহলে মনে হয় হাফ অফ দ্য প্রবলেম বোধ হয় সলিউশন হয়ে যাবে, হয়ে যাবার কথা। কিন্তু অর্ধেক সময় আমরা কি করি, আমার ভালো লাগছে না ওনার কথাটা, আমি কি করবো, আমি আমার মাকে বলবো, বা আমি হয়তো আমার কোনো কাছের মানুষকে বলবো, কিন্তু ওনাকে বলছি না যে মা তোমার কথাটা আমার পছন্দ হয়েছে, কনফ্রন্ট করি না। এইটা খুব একটা বড় প্রবলেম, উই ডোন্ট কনফ্রন্ট। আমার যখন মনে হচ্ছে সব জায়গায় হয়তো কনফ্রন্ট করাটা সম্ভব নয়, কিন্তু অনেক জায়গায় আছে যেগুলো পার্সোনাল রিলেশন, সেখানে কিন্তু কনফ্রন্ট করার জায়গা আছে, কিন্তু আমরা কিন্তু কনফ্রন্ট করি না। আমরা যে কলহ বাঁধবে, কিন্তু কলহটা একদিন যদি বাঁধে এবং তারপরে যদি টোটাল জিনিসটা সলিউশন হয়ে যায়, দ্যাট উড বি মাচ বেটার দেন প্রত্যেক দিন কলহ করা, ঠিক না? একটা সাইলেন্ট চলতে থাকে, সেই সাইলেন্ট কলহ থেকে আমার মনে হয় একদিন একটা বিরাট আকার কলহ যদি হয় তাহলে হবে, অ্যাট লিস্ট মিসকমিউনিকেশন গুলো তো ভাঙবে, ঠিক না? সেইটাকে সেই দিকে যদি আমরা নজর দিই, তাহলে মনে হয় অনেকটাই বোধ হয় আমরা মনে হয় মানে আমাদের প্রবলেম গুলো থেকে বেরিয়ে আসতে পারি।
1: একেবারেই ম্যাম, আপনার আলোচনা বা আপনার কথা শুনে আমার এখন আরেকটা লাইন মনে পড়ছে, আমরা যেটা সবসময় বলে থাকি যে থিঙ্ক পজিটিভ বি পজিটিভ, এই যে চারটে শব্দের যে একটা লাইন, এই কথাটা আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখে?
0: অবশ্যই অবশ্যই, ঠিক যতটা আমি পজিটিভ ভাবলেই তো আমার মানে আমি যত পজিটিভ ভাবো আমি কিন্তু আমার পজিটিভিটি গুলো আমি কিন্তু অন্যদেরকেও এ করবো। আমি আমি যদি নেগেটিভ ভাবি তাহলে কিন্তু আমার সবসময় মনে হবে যে আমার চারিপাশে শুধু নেগেটিভিটি আছে। আমি যদি পজিটিভ ভাবি তাহলে কিন্তু আমি সবসময় আমার চারিপাশে পজিটিভিটি খুঁজে বেড়াবো। কেউ আমাকে হয়তো বকলো, সেটার মধ্যে আমি বলবো ভালোই তো হয়েছে, ও আমাকে ক্রিটিসাইজ করেছে, সো আই গট টু নো অ্যাবাউট মাই লুপ হোলস। আমি যদি ওইভাবে ভাবি তাহলে আমি আমার প্রবলেম আমার লুপ হোলস গুলোকে নিয়ে কাজ করলে আমি হয়তো আরেকটু ভালো হতে পারি, রাইট? কিন্তু আমি ক্রিটিসিজমটাকে যদি আমি নেগেটিভলি নিই তাহলে কিন্তু কখনোই আমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো না।
1: ঠিক, মানে আপনি বলতে চাইছেন এটা একটা অভ্যেসের মতো, আমি পজিটিভ ভাববো না নেগেটিভ ভাববো, আমি যেটাই করব সেটা আমার কাজে আমার ব্যবহারে আমার কথায় সব কিছুতেই ছাপ ফেলে যাবে। একেবারেই সঠিক। আর ম্যাম এক্ষেত্রে একটা উল্টো যদি প্রশ্ন করি, অনেকেই কষ্ট পেলেও বলে যে আমি ভালো আছি, কষ্ট পাচ্ছে সে হয়তো ভালো নেই কিন্তু তারপরেও বলছে আমি ভালো আছি, এই এটা কিন্তু একটা প্রবণতা আমাদের মধ্যে থেকে যায় যে দেখাতে হবে আমি ভালো আছি, এই যে প্রবণতাটা এটাকে আপনি কি বলবেন?
0: সেইটা মানে সেইখানে অ্যাসার্টিভনেস কি আছে, আমি আমি ভালো নেই কিন্তু আমি বলছি ভালো আছি, কোথাও একটা এখানে অ্যাসার্টিভনেসটাকেও কি প্রশ্ন মানে প্রশ্নের কাঠঘড়ায় দাঁড় করায় না? হ্যাঁ, অ্যাসার্টিভনেস মানে শুধুই মাত্র কি শুধু পজিটিভ ইয়ে করা, নাকি আমার যে এক্সপ্রেশনস গুলো আমার এক্সপ্রেশনস গুলোকে আমি কেন বলছি আমি ভালো না থেকেও আমি বলছি আমি ভালো আছি, তার মানে আমার কোথাও একটা ভয় আছে, কোথাও একটা ফিয়ার আছে, তার মানে কি নেগেটিভ ইমোশনস আছে,
1: রাইট?
0: হ্যাঁ, তাহলে আমি এখানে এটা কিন্তু পজিটিভ নয় অ্যাকচুয়ালি।
1: একেবারে একেবারে, তরুণ প্রজন্মের ক্ষেত্রে আমাদের এই সেলফ এক্সপ্রেশনের ব্যাপারটা কিন্তু আগের থেকে অনেকটা বেশিই বলতে পারি আমরা, যে তারা বিভিন্নভাবে বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু নিজেকে এক্সপ্রেস করতে চায় বা করছে এখনো পর্যন্ত, কিন্তু তার মধ্যে আবার অনেকেই রয়েছে যারা বিভিন্ন কাজ করে যাচ্ছে কিন্তু সেই কাজের মধ্যে ঠিক নিজেকে যে প্রকাশ করতে পারছে বা করতে চাইছে সেটাও না। কিন্তু তরুণ প্রজন্মের ক্ষেত্রে এই যে ব্যাপারটা যে একটা এদেরও তো একটা মানসিক স্বাস্থ্যের উপর নিশ্চয়ই একটা প্রভাব ফেলছে এদের এই সেলফ এক্সপ্রেশন ব্যাপারটা, তাদের ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
0: অবশ্যই গুরুত্বপূর্ণ, সেলফ এক্সপ্রেশন শুধু তরুণ নয়, প্রত্যেকটা মানুষের সেলফ এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই যে একটা কথা বলেছেন, আজকালের তরুণ প্রজন্মের যেটা সমস্যা সেটা হলো ওরা ওভার এক্সপ্রেসিভ। তো আমার মনে হয় ওভার এক্সপ্রেসিভ না হয়ে ওই যে একটা কথা বলেছি না, অথেন্টিক সেলফটা এক্সপ্রেস করাটা বেশি ইম্পর্টেন্ট। আমি যদি আমার ট্রু সেলফটাকে এক্সপ্রেস করি না, তাহলে কিন্তু তাহলেই মানে মানে অ্যাকচুয়ালি কি লাইক বি অনেস্ট ওয়ার্ডস yourself, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটা কথা অনেক সময় বলি যে এমন কিছু করো না যে আয়নাতে নিজের চেহারা দেখতে তোমার ঘৃণা হয়।

0: সবসময় নিজে, বিকজ লাইক ইউ শুড বি অলওয়েজ লাইক হোয়েন এভার ইউ আর লুকিং এট দ্য মিরর, দ্যাট শুড বি লাইক ইউ শুড বি হ্যাপি মানে হোয়েন এভার ইউ আর লুকিং এট দ্য মিরর। এরম যাতে মনে হয় না হয় যে আমি খুব বাজে, আমি খুব বাজে কাজ করেছি, ওরম যাতে মনে মনে না হয়। তো সেই ক্ষেত্রে কখনো যদি হয়েও যায়, সবসময় আমরা তো মানুষ, মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু ভুলটাকে, ভুলটাকে মানে ঠিক করারও তো অনেক উপায় থাকে। আমি একটা ভুল করেছি, আমি অ্যাকসেপ্ট করে ফেলি, যেটা একটা ভীষণ অসুবিধে। তরুণ প্রজন্মের সমস্যা হলো অ্যাকসেপ্টেন্সের জায়গাটা, দে ডোন্ট অ্যাকসেপ্ট দ্যাট দে হ্যাড, দে ক্যান বি রং।
1: ঠিক,
0: এইটা একটা খুব একটা বড় প্রবলেম। ইনফ্যাক্ট মানে একটা হয় না, মানে মানুষ আজকাল প্রচন্ড ইগোয়েস্টিক হয়ে গেছে, দে কে নট সে সরি, দে কে নট অ্যাকসেপ্ট দ্যাট আই এম রং, দে অলওয়েজ সে দ্যাট অন্যরা ভুল, আমি ভুল, আমি ঠিক। ঠিক আছে, আমরা সবসময় মানে এটা মানুষের একটা নেচারও বলা যায় যে আমরা সবসময় এরকম যে আমি আমাকে সঠিক প্রমাণ করার জন্য আমি অনেক লজিক দিই। ঠিক আছে, বাট আমি কিন্তু ভেতর ভেতরেও জানি যে আমি হয়তো সবটা সঠিক নই। ঠিক আছে, তো এইটা না মানে আমি যদি কোনো কার্পণ্য না করে আমি যদি এটা অ্যাকসেপ্ট করে নিই না সবার সামনে, তো এতে কিন্তু আমরা নিচু হই না, কিন্তু এই জিনিসটাই আমরা বুঝে উঠতে পারি না। এবং আমাদের মনে হয় আমরা বোধহয় কোথাও ছোট হয়ে গেলাম, এবং আমরা কিন্তু ওই অ্যাকসেপ্ট করি না এবং সরিও বলি না, মানে সরি বলাটা এবং সরি যদি বলিও সেই সরিটা আমরা মন থেকে বলি না, জাস্ট মানে একটা কথা মনে পড়েছে না, একদিন আমি বটতলায় ছিলাম, আমরা একটা আমরা আমি জাস্ট গাড়ি থেকে নামতে ছিলাম, তো গাড়ির যে ডোরটা যে খুলতে গেছে না, ওই সময়ই একজন বয়স্ক ভদ্রলোক তিনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তো ওনার গায়ে লেগে গেছে, তো আমি নেবেই ওনাকে সরি বলেছি, সরি সরি। তখন বলছে যে উনি মানে আমার ঠিক এক্সাক্ট লাইনটা মনে নেই, কিন্তু ওনার মিনিংটা এরকম ছিল যে ডোন্ট জাস্ট লাইক লাইক টেল সরি, বাট ইউ শুড ফিল সরি।
1: ঠিক ঠিক,
0: ঠিক আছে। তো ওনার কথাটা না আমার এখনো মানে মনে পড়ে সবসময়, যে ডোন্ট মানে সরি বলার জন্য বললেই হয় না, সরিটাকে ফিল করতে হয়, শুধু সরি বলে দিলাম, দ্যাট ইজ নট দ্য সলিউশন। সরিটা আমি যে সত্যি সত্যি সরি সেটা কিন্তু ফিল করতে হবে।
1: ধন্যবাদ ম্যাম, আমাদের এই অনুষ্ঠান একেবারেই প্রায় শেষের দিকে। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আত্মপ্রকাশ মানে শুধু কথা বলা নয়, বরং নিজেকে জানা, নিজের অনুভূতিকে স্বীকৃতি দেওয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাম এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আশা করছি আগামী দিনেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে পাশে পাবো। অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আমার আবারও বলছি যে সেই সেলফ এক্সপ্রেশন, আমার সেলফ এক্সপ্রেশন, হ্যাঁ এইটা আমার সেলফ এক্সপ্রেশনের থ্রুতে মেন্টাল হেলথ নিয়ে কিছু বলার জন্য এই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ ম্যাম, পাশে থাকবেন। আজকের অনুষ্ঠানের শেষে শ্রোতাদের উদ্দেশ্যে শুধুই একটা কথাই বলতে চাই, যে নিজেকে জানুন, নিজের মনকে বুঝুন, নিজের অনুভূতিকে সম্মান করুন, মনের দরজাটা বন্ধ করে রাখবেন না। আজকের এই অনুষ্ঠান উড়ান থেকে আমি আপনাদের বন্ধু শুধু এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। উড়ান পর্ব থেকে সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে কিন্তু আমি আপনাদের বন্ধু আরজে নিবেদিতা আবারও চলে এসেছি আমাদের সেরা কথা পর্বটি নিয়ে। আর সেরা কথা পর্বে আপনারা জানেন যে আমরা সব সময় এমন কারো কথা, এমন কারো জীবনাদর্শ আপনাদের জন্য রাখি, শোনাবো বলে, যার কথা, যার জীবনাদর্শ আমাদের অনুপ্রেরণা দেয় প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে। আজ কথা বলবো জিতু কৃষ্ণমূর্তিকে নিয়ে। আজকে সেরা কথায় আমরা কথা বলবো এমন একজন চিন্তাবিদের কথা, যিনি বলেছিলেন নিজেকে বোঝাই সমস্ত জ্ঞানের শুরু। তিনি হলেন জিতু কৃষ্ণমূর্তি। বিশ্বজুড়ে বহু মানুষ তাকে একজন আধ্যাত্মিক শিক্ষক হিসেবে দেখলেও তিনি নিজে কখনো নিজেকে গুরু বা ধর্মপ্রচারক বা নবী বলে দাবি করেননি। বরং তিনি মানুষকে বলতেন, আমার কথা বিশ্বাস করো না, নিজে অনুসন্ধান করো। ওনার কথা, ওনার জীবন যাত্রা যদি আমি একটু বলি, কৃষ্ণমূর্তির জন্ম 1895 সালের 11ই মে ভারতের অন্ধ্রপ্রদেশের মদনপল্লী শহরে। ছোটবেলায় তিনি খুবই শান্ত, অন্তর্মুখী এবং স্বপ্নময় প্রকৃতির ছিলেন।

তার জীবনের একটি বড় ঘটনা ঘটে যখন তাকে কিছু আধ্যাত্মিক ব্যক্তিত্ব ভবিষ্যতের একজন বিশ্ব শিক্ষক বা ওয়ার্ল্ড টিচার হিসেবে দেখতে শুরু করেন। তাকে ঘিরে একটি বিশাল আন্তর্জাতিক সংগঠনও তৈরি করা হয়েছিল, কিন্তু এখানেই কৃষ্ণমূর্তির অসাধারণত্ব। প্রতিষ্ঠিত পথ প্রত্যাখ্যান। 1929 সালে হাজার হাজার অনুসারীর সামনে তিনি সেই সংগঠন ভেঙে দেন। তিনি ঘোষণা করেন, ট্রুথ ইজ এ পাথলেস ল্যান্ড, অর্থাৎ সত্য এমন একটি ভূমি যেখানে পৌঁছানোর কোনো নির্দিষ্ট পথ নেই। তিনি বলতে চেয়েছিলেন, সত্যকে কোনো ধর্ম, সংগঠন, গুরু বা মতবাদের মধ্যে বন্দি করা যায় না। প্রত্যেক মানুষকে নিজের মধ্যে সত্য খুঁজে নিতে হবে। এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন, কারণ তিনি চাইলে বিশাল এক ধর্মীয় আন্দোলনের নেতা হতে পারতেন, কিন্তু তিনি স্বাধীন চিন্তাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার দর্শনের মূল কথা যদি আমি বলি, প্রথমেই তিনি রাখছেন আত্মজ্ঞান। কৃষ্ণমূর্তি মনে করতেন, নিজেকে না জেনে পৃথিবীকে জানা অসম্ভব। আমরা অনেক সময় অন্যের ভুল দেখি, অন্যকে বিচার করি, কিন্তু নিজের ভয়, ঈর্ষা, রাগ, নিজের অহংকারকে বোঝার চেষ্টাটাও করি না। তার মতে আত্মজ্ঞানই মানুষের পরিবর্তনের প্রথম ধাপ। তারপর তিনি বলছেন ভয় থেকে মুক্তি পাওয়া নিয়ে। তিনি বলছেন, ভয় জন্মায় চিন্তা থেকে। আমরা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই, অতীতের স্মৃতি আঁকড়ে ধরি, আর সেখান থেকেই ঠিক ভয়ের সৃষ্টি হয়। কৃষ্ণমূর্তির মতে, বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারলে ভয় অনেকটাই কমে যায়। তিনি স্বাধীন চিন্তা নিয়েও বলছেন যে তিনি অন্ধ অনুসরণে বিশ্বাস করতেন না। তিনি বলতেন যে কাউকে অনুসরণ করলে তুমি সত্যকে অনুসরণ করছো না, অর্থাৎ শুধু অন্যের কথা মেনে নেওয়া নয়, নিজের বুদ্ধি ও বিবেক দিয়ে প্রশ্ন করাটা অত্যন্ত জরুরি। সম্পর্ক নিয়ে তিনি যা বলছেন, বলছেন কৃষ্ণমূর্তি মনে করতেন যে মানুষকে বোঝার সবচেয়ে বড় আয়না হলো সম্পর্ক। তিনি বলতেন যে সম্পর্কই হলো সেই আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পাই। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে আমাদের আচরণ থেকেই আমাদের নিজেদের প্রকৃত স্বভাব আমরা চিনতে পারি। তিনি কিন্তু এই সব কিছুর পাশাপাশি শিক্ষা সম্পর্কেও ওনার যে ভাবনা, শিক্ষা সম্পর্কে ওনার যে বক্তব্য, সেটাও কিন্তু আমরা তুলে ধরব। কৃষ্ণমূর্তি শিক্ষাকে শুধুমাত্র ওই চাকরি পাওয়ার যে উপায় সেটা কিন্তু দেখতেন না, একেবারেই না। তার বিখ্যাত একটা উক্তি রয়েছে, তিনি লিখেছিলেন যে শিক্ষার উদ্দেশ্য শুধু দক্ষ মানুষ তৈরি করা নয়, বরং একটি সম্পূর্ণ মানুষ তৈরি করা। হ্যাঁ, দক্ষ মানুষ তৈরি করা নয়, বরং একটি সম্পূর্ণ মানুষ তৈরি করা। তিনি চেয়েছিলেন এমন শিক্ষা যা সৃজনশীলতা বাড়াবে, যা স্বাধীন চিন্তা শেখাবে, প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়বে, মানুষের মধ্যে মানবিকতা জাগাবে। এই আদর্শে তিনি ভারত, ইংল্যান্ড ও আমেরিকায় বেশ কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার কিছু বিশেষ উক্তি যদি আমি রাখি, প্রথমেই তিনি যেটা বলছেন, নিজেকে বোঝাই সমস্ত জ্ঞানের শুরু। অর্থাৎ ব্যাখ্যা করলে আমরা বলতে পারি, আমরা যতই শিক্ষিত হই না কেন, নিজের মনকে না বুঝলে না সেই জ্ঞান একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তিনি আরও বলছেন যে পর্যবেক্ষণ করো, কিন্তু বিচার করো না। কোনো মানুষ বা পরিস্থিতিকে সঙ্গে সঙ্গে ভালো বা খারাপ বলে বিচার না করে আগে তাকে বোঝার চেষ্টা করা উচিত, যেটা আমরা সচরাচর করি না। তিনি বলছেন, পরিবর্তন শুরু হয় তখনই যখন আমরা নিজেদের যেমন আছি তেমনভাবে দেখতে শিখি। অর্থাৎ নিজের দুর্বলতা স্বীকার করাই উন্নতির প্রথম ধাপ। আমি যেটা পারি না সেটা আমি অ্যাকসেপ্ট করলাম, যে হ্যাঁ আমি এটা পারি না। ভালোবাসা তখনই থাকে যখন সেখানে ভয় নেই। এই সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করি, তিনি ঠিক বলতে চাইছেন যে সম্পর্কে ভয়, অধিকার বোধ বা নিয়ন্ত্রণ থাকে, সেখানে প্রকৃত ভালোবাসা বাধাগ্রস্ত হয়। আজকের সমাজে কৃষ্ণমূর্তির প্রাসঙ্গিকতা

আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সামাজিক মাধ্যমে তুলনা, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, মানসিক চাপ, অন্যের মতো অন্ধ অনুসরণ, এই সব কিছুই খুব সাধারণ ঘটনা। কৃষ্ণমূর্তি আমাদের শেখান যে নিজেকে জানো, সচেতনভাবে বাঁচো, প্রশ্ন করতে শেখো, ভয়কে বুঝতে শেখো, নিজের চিন্তার স্বাধীনতা রক্ষা করো। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সেরা কথা পর্ব। এই সেরা কথা পর্ব শেষ করার আগে কৃষ্ণমূর্তির একটি গভীর উক্তি আপনাদের জন্য রেখেছি। তিনি বলেছিলেন, যে মুহূর্তে তুমি নিজেকে গভীরভাবে বুঝতে শুরু করো, সেই মুহূর্ত থেকেই প্রজ্ঞার সূচনা হয়। যদিও কৃষ্ণমূর্তি আমাদের কোনো মতবাদ দিয়ে যাননি, তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের মনকে দেখতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে স্বাধীনভাবে সত্যের অনুসন্ধান করতে হয়। হয়তো এই কারণেই এত বছর পরেও তার চিন্তাভাবনা পৃথিবীর কোটি মানুষের কাছে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। এতক্ষণ আপনারা শুনছিলেন FM উজ্জয়ন্তের এই মুহূর্তের পর্ব সেরা কথা। 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আপনারা শুনছেন আমাদের অনুষ্ঠান সেরা কথা। সেরা কথা পর্বে আজ আমি কথা বললাম জিদ্দু কৃষ্ণমূর্তিকে নিয়ে। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে গয়ায় পৌঁছন, সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। ব্যাডমিন্টনে সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। শ্রী চৌহান কর্মকর্তাদের খামার রক্ষা, ব্যয়ের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সময় উপযোগী ও সঠিক নির্দেশনা প্রদানের উপর মনোযোগ দিতে নির্দেশ দেন। তিনি আরও বলেন যে পঞ্চায়েত স্তরে এই অভিযানের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী কর্মকর্তাদের এই অভিযানের আওতায় পঞ্চায়েত স্তরে উপযুক্ত সরঞ্জাম বিতরণ এবং বিভিন্ন প্রকল্প ও সরকারি কর্মসূচির সুবিধা অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেন। তিনি বলেন যে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই হবে এই অভিযানের মূল লক্ষ্য। ক্ষেত বাঁচাও অভিযান সোমবার থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই অভিযানে অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং

ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষায় তর্জমা। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইন 5 দিনের ভারত সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আজ তিনি সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে। আগামীকাল ভারত মায়ানমার বিজনেস ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্ক। সফরের শুরুতে আজ সকালে তিনি বিহারের গয়ায় বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। এদিন গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তার সফরসঙ্গী রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার শহর ও পুরো এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন এবং নাগরিক বান্ধব করে তুলতে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছে। নগরোন্নয়ন পুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ধাপে ধাপে রাজ্যের 120টিরও বেশি আরবান লোকাল বডি বা পুরসংস্থায় এই পরিষেবা চালু করা হবে। তবে প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুর নিগমে প্রকল্পটি কার্যকর হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, উল্লেখ্য, প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। হজযাত্রা সমন্বয় যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী রিজিজু 2026 সালে হজের মূল পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক, ভারতের হজ কমিটি এবং সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ও জেড্ডায় নিযুক্ত কনসাল জেনারেলকে কৃতজ্ঞতা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তাটি ঘোষণা করেন। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে এআই চালিত সিপিগ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারেক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলোকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। 2014 সালের আগে বার্ষিক নথিভুক্তি জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে। তিনি এই উন্নতির কারণ হিসেবে উন্নততর ব্যবস্থা, সময়সীমা মেনে চলা এবং ব্যবস্থার প্রতি জনগণের বর্ধিত আস্থার উল্লেখ করেন। তিনি

0: বলেন যে মালদ্বীপ, মরিশাস এবং আফ্রিকার বিভিন্ন দেশ সহ বেশ কয়েকটি দেশ ভারতের অভিযোগ নিষ্পত্তি মডেলটি গ্রহণ করতে আগ্রহ দেখিয়েছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ গ্রেটার নয়ডার সুরাজপুরে লোহুম স্টার্টআপ পরিদর্শন করেন। পরিবেশ বান্ধব, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত মানের সামগ্রী উৎপাদন করে তারা। সংবাদ মাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, বেশ কিছু আধুনিক প্রযুক্তি খাতে লিথিয়াম ব্যাটারি এবং পারমানেন্ট ম্যাগনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: इस विजन के तहत एक यंग स्टार्टअप लोहम, इन्होंने कंप्लीट टेक्नोलॉजी को डेवलप किया है और टेक्नोलॉजी को डेवलप करने के बाद में वहां से प्रोडक्शन का लेवल लेके आए। आज उस प्लांट को देखने का मौका मिला। लिथियम कार्बोनेट बनाने की मशीन है जो कि आगे सीधा बैटरी बनाने में काम में आए, और परमानेंट मैग्नेट बनाने की मशीन है जो कि बहुत ही एक अच्छे, बहुत ही कॉम्प्लेक्स टेक्नोलॉजी को अच्छे तरीके से डेवलप किया।
0: কেরালা মে মাদক বিরোধী অভিযান চালিয়ে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, অপারেশন চক্রব্যূহের আওতায় কোচি, মালাপুরাম এবং তিরুবনন্তপুরম থেকে 24 কেজিরও বেশি মাদক ও সাইকোট্রপিক উপাদান বাজেয়াপ্ত করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, টিসিএস এর যান্ত্রিক ত্রুটির কারণে আজ কিছু পরীক্ষা কেন্দ্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউটি ইউজি 2026 শুরু হতে দেরি হয়। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়। ব্যাডমিন্টনে সাত্ত্বিক সাইরাজ জানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আর সেমিফাইনালে এই ভারতীয় জুটি বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরিয়ার সিও সেইউং ও জায়ে ই ও কিম ওন হোকে জুটিকে 21-19, 21-18তে পরাজিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ক্ষেত বাঁচাও অভিযানকে জাতীয় প্রচার অভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোর উপরেও জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পরিবহ সুভাষ দেব বর্মা তিনি ককতমা বুবাক রকংখা গোয়া হাস্তে সংযমা সালনারগৈ রাষ্ট্রবক্রক ইয়াকু সিপি রাধাকৃষ্ণন তিনি পানাজিনি কলা একাডেমি ও সংসাচক পান্ডাব মানজাক্ষা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ককতি সালনি ফুংদামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতই হাক্তর তাই বৈহা হাক্তরনি লুকুরগবাই কগলাম সালায়েনে কেন্দ্রনি কেরং নুখুংতাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খনা হাস্তেও ফায়েনে কেন্দ্র হাপাং এমজিএন ডেগা তাংবুতাঙ্গ তাকলাই বিশিনি এপ্রিল তাই মে তালনি বাকি হাস্তেও তাং সামুংনি সাল তাই রাংনি গছিমুং রেখা তাবু ককতমা শুক্রবৈ গোয়া হাস্তে সংসমা সালনরগৈ মন্ত্রীবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন তিনি পানাজিনি কলা একাডেমি ও সংসাচক পান্ডাব মানজাক্ষা পান্ডর আশ্রবক্রক ইয়াকচু গোয়ান হামক্রাই রোগজাক তাই টংরাইজা খাতি নারকমাও কাইসা কাহাম মডেল হই খুরসাকা বসাকা সিনিমুং তাই হামচামুংনি গদালমুং বাই গোয়া হাক্তরনি বুসকাঙ্গ কাহাম ফুনুকমারি রং সাকাম তংখন তুই হজাকতাই লোক হামক্রাইও অহাস্তিনি কাহাম মানমারি কগ্ন খুরসাউ সাকা গোয়ানি মন্ত্রকরা ডক্টর প্রমোদ সাওয়ন্তনি তৈদুলমুং বাই তাং বিখ্রেব রং সাকাম বেড়াইখিরি তাই ডিজিটাল নাইকল মুংনি হামক্রাইও খুরসাজাক তাই হামক্রাই ইংমা নুকজাকা বতাইবো সাকা নৈসাই ব্রিচি সিনি বিশিনি বিশিং হামচাজাক ভারত সুনামতি সানাও হামচাজাক গোয়া বেলাই নাংকুমা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী রাষ্ট্রমন্ত্রী অমিত শাহব ফিল ব্রিচি গোয়া হাস্তে বরম মানমা সালনরগৈ গোয়ানি লোকরংন খাকাহাম ইয়াফারখা কেন্দ্রনি কেরং নুখুংতাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খানা হাস্তেও ফায়েনে ব খানা ফুঙ্গ আগরতলা মুক্তদ্বারা অদিত্রে ম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি মন কি বাত পান্ডানি ফিল ছাড়া থামচি ব্রৈন খনাওয়ানো আবনিল পি এম সনিধি ওয়ানসক্তাঙ্গ যুগালজাক কাইসা পান্ডব মানজাগান উল আগরতলা হাপাং নারওয়াই টংথাইনগ কাইসা ককলাম পান্ডাব মানজাগান চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার সাকা ভোটার মুং রেম আলাইদা সুনামফির মুং এবা এস আই আর রায়দা সামুং খাইমাও কাহাম সামুং নুকজাখা তিনি দিল্লি কতাল চংবারী কমিশননি চংজা কেরং করং রগনি উলনৈ বসং ককলাম পান্ডাব ককনার ফ্রু ব অকক সাকা চংবারী কমিশন অক্রা সাকা ভারতনি চংবারী ও বিসি সিচার উমরনি যত

বর্ষাকা হাস্তে হাবং জাতি জনজাতি খবই বেবাক বেরেমনি লুকরগনি টংরাইডা ফুয়ারনা তাই খাতিনা নারগনবাগৈ সামুং তাঙ্গই দঙ্গ পান্ডা মানজাখা জেলা পরিষদনি আদংজুগ সাগরিকা দেববর্মা আমচাই কামি পঞ্চায়েতনি বক্রগ্ন খবই জুদা জুদা জনজাতি দফানি চাকরা র খনা হায়ুং হাদা ইয়াকাকজাক সাল আবনো রগৈ তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রুংন কতনি চেতনবাই বামুতিয়া ব্লকনি বেরিমুরা কামিও হজাকমুং গনাং সামুংবুতাং সংসারজাখা সামুংবুতাঙ্গ রুংন কতনি খরক সারা বাচি ডাক্তার সুরংনাই মানজাখা বরক কামিনি নক নগ থাঙ্গৈ হাদা সামা সায়া বাবাইন তুই টংকসং লুকরং হজাকমুং খ্লাইকিয়া রং কেসে কেরেং রায়দেও তিনি কাইসা চিটফান মথানী খরক থাম অফিসার কেরংনি মাজরা রানানি সাকলাইকা সালথাং হাংকরনি আলাইদে সিবিআই আদালত সিবিআইনি কেরং করং প্রসেনজিৎ শাহ সাকা সকাংজাক ইনফ্রা প্রজেক্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ন কেবেঙ্গে নৈসাইসিথাম বিসিব মামলা অংমানি সিবিআই মামলাও মথানী চেয়ারম্যান অরিন্দম দাস দীপশিকা চক্রবর্তী দাস তাই ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাস ন আদালত চার্জশিট রেখা তিনি আলাদা সিবিআই আদালত বরগ্ন বিশিদক নি কেরং মাজরা তাই খক চিদক রাশাই রং জরিমানা খালাইকা আবনকারী মথানি জায়গা ফালৈ রং রনাই রগ্ন ফিরক রানানি বাকি উনকোটি হাংকরনি হাংকর নাগেল ফাংন দাগিমং রাজাকা হই মোসং সাহা সাকা হাক্তনি নাইমথাং বাহিনী খরক বক্রক জেনারেল অনিল চৌহান তিনি লেলামাও থাঙ্কা আবনরগৈ তিনি দিল্লী কতাল সেগ্রাক বাহিনী কাইথাম বেদেকনি বখাক্তৈ বন পাইথাকনি নারকমানি পান্ডা সংসারজাখা শহীদ মৈতু খরক খুম্বগৈ জেনারেল মোসাং চৌহান সাকা হাক্তনি নাইমথাং ক্রাক খাইনাও অপারেশন সিন্ধুনি উলনি বখাক চেংনাও ভারতনি সেগ্রাক বাহিনী তিয়ার দঙ্গ বুসকাং দাম নৈশিব্রৈও হাস্তেনি যত হাংকর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াইমান হনৈ হজামুং রেখা নবার তৈবার নাইখুং খনা সালনি তুংমারি সাকাও তঙ্গানো 35 ডিগ্রি তাই খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি তুংমারি সাকাও তঙ্গমানি 34.5 ডিগ্রি তাই খামাও 25.3 ডিগ্রি সেলসিয়াস ককটুমা বরক তাইসা পরিফির গোয়া হাস্তে সংসম সালনো রগৈ রাষ্ট্রপক্ষক ইয়াক্তু সিপি রাধাকৃষ্ণন তিনির পানাজিনী কলা একাডেমি ও সংসারজাক পান্ডাও মানজাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী খনা ককটি সালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশৃঙ্গী হাক্তর তাই বুহা হাক্তরনি লুকরক বাই কগলাম সালায়েন কেন্দ্রনি কেরং নু খুং তাই আউলি হামক্রাই মন্ত্রী মনোহর লাল খনা হাস্তেও ফায়েন কেন্দ্র হাবাং এমজিএন ডেগা তাংবুতাঙ্গ তাকলাই বিশনি এপ্রিল তাই মে তালনি বাকে হাস্তেও তাং সামুনি সাল তাই রাংনি গসিমুং রেখা ককটুমা তিনি বাকে অরণ পাইখ্যা উলনি ককটুমা আওয়াইঙ্গন খনা ফুং দামসিনী সতী ব্রিচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকার এমজিএন রেগা প্রকল্পে চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রমদিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় সরকার এমজিএন রেগা প্রকল্পে চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রমদিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে সারা দেশের সঙ্গে রাজ্যীয় বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 কার্যকর হবে। এই আইনের অধীনে প্রত্যেক ইচ্ছুক গ্রামীণ পরিবারকে প্রতি অর্থ বছর

125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি নিশ্চয়তা প্রদান করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থায় 18 বছর বয়সী সমস্ত নাগরিক স্বতঃপ্রণোদিত হয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে। যারা অযোগ্য যেমন মৃত, ভুয়ো, অনুপস্থিত, স্থানান্তরিত এবং বিদেশি ভোটার, তাদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আগামীকাল রাজ্য সফরে আসছেন। তিনি আগামীকাল সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 134তম সংস্করণ শুনবেন। এরপর পিএম স্বনিধি প্রকল্পে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা সরকারি অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে চালু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। এই কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম এবং যুক্তিগত ব্যবহার, আবহাওয়ার চ্যালেঞ্জের মুখে কৃষকদের সময় উপযোগী পরামর্শ দান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী বলেন, আগামী দিনে আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত উদ্বেগের কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে কৃষকদের বাস্তব সম্মত পরামর্শ দেওয়া হবে। তারা কি করবেন, কি করবেন না এবং কোন ফসল চাষ করবেন, কোথায় ফসলের বৈচিত্র্যায়ন ঘটাবেন এবং কম জল বা ঝুঁকির পরিস্থিতিতে কোন বিকল্প বেছে নেবেন তারা, তা বুঝিয়ে দেওয়া হবে। তিনি জানান, এই অভিযানকে কেবল কোনো একটি সরকারি দপ্তরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না, এর জন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অনুরোধ জানানো হবে। পাশাপাশি মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের অংশগ্রহণও সুনিশ্চিত করার চেষ্টা করা হবে। বিকশিত ভারত কি অমৃতকাল, সেবা, সুশাসন ও গরিব কল্যাণের 12 বছর ভাবনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক কর্মশালা আজ কৈলাসহরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সম্পাদক তথা রাজ্য OBC কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। বিজেপির প্রদেশ সম্পাদক তাপস মজুমদার জানান, NDA সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আগামী 5 জুন থেকে 21 জুন পর্যন্ত রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন AIR অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, DD নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। উদয়পুরের গোমতী জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকেই এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে। প্রতিটি শ্রেণীতে একটি করে সেকশন থাকবে। আগামী 1 মাসের মধ্যে ছাত্রছাত্রী ভর্তির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার সারা দেশে 85টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় অনুমোদন করেছিল, এটি তারই একটি অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্ভাব্য রাজ্য সফরকে কেন্দ্র করে আজ খোয়াই জেলাশাসক রজত পান্থের
পৌরোহিত্যে জেলা প্রশাসন কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রাণবন্ত গ্রাম

কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত গ্রামগুলোর রাস্তাঘাট, পরিকাঠামোর উন্নয়ন, পর্যটন ইত্যাদি বিষয়ে জেলাশাসক বিভিন্ন লাইন, ডিপার্টমেন্ট এবং ভারতীয় সীমান্ত বাহিনীর কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করেন। অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 104 এবং 70 ব্যাটেলিয়ানের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন বলে কথা রয়েছে। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নয়াদিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সমাধান দিদি হল একটি ভয়েস ভিত্তিক বহুভাষিক অভিযোগ নথিভুক্তকরণ সহায়ক, যা বুদ্ধিমান ইআই ভিত্তিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও দক্ষতার সাথে উপযুক্ত বিভাগ বা কর্তৃপক্ষের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। নাগরিকরা একাধিক ভারতীয় ভাষায় ভয়েস বা টেক্সের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করতে পারেন, যা অভিযোগ নিষ্পত্তিকে আরও দ্রুত, স্মার্ট এবং সহজলভ্য করে তোলে। প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে চ্যাটবটটি অভিযোগটি বিশ্লেষণ করে একটি বিভাগ নির্ধারণ করে দেবে, যার ফলে নাগরিকদের আর নিজে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং অভিযোগের বিভাগ নির্বাচন করার প্রয়োজন হবে না। আর্থিক প্রতারণা মামলায় আজ এক চিটফান্ড সংস্থার 3 আধিকারিককে কারাদণ্ডের সাজার ঘোষণা করেছে পশ্চিম জেলার বিশেষ সিবিআই আদালত। সিবিআই এর আইনজীবী প্রসেনজিৎ সাহা জানান, প্রগতিশীল ইনফ্রা প্রজেক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে 2013 সালে মামলা হয়েছিল। সিবিআই এ মামলায় সংস্থার চেয়ারম্যান অরিন্দম দাস, দীপশিখা চক্রবর্তী দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। তিনি জানান, প্রায় 5.5 কোটি টাকা রাজ্যের সাধারণ নাগরিকদের কাছ থেকে প্রলোভন দিয়ে নিয়ে পালিয়েছিল অভিযুক্তরা। আজ বিশেষ সিবিআই আদালত তাদের 3 জনকে 6 বছরের কারাদণ্ড এবং 16 লক্ষ টাকা জরিমানা করেছে। এছাড়া সংস্থার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে 19টি জেলার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে শ্রী সাহা জানিয়েছেন। আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কেরলম ও তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছানোর জন্য বায়ুমণ্ডলীয় পরিস্থিতি ক্রমশ অনুকূল হচ্ছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর ও বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় সরকার MGNREGA প্রকল্পে চলতি অর্থবছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রম দিবস এবং মজুরি বাবদ 72.89 কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: শ্রোতা বন্ধু, 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এই মুহূর্তে আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্তীর আরও একখানি পর্ব গানি আপকে লিয়ে। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ এই পর্বটি নিয়ে থাকব ঠিক রাত 8:45 পর্যন্ত। ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তের সময় রাত 8:09:36। আমি থাকছি আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানটি গানি আপকে লিয়ে। এই পর্বে আপনারা আপনাদের পছন্দের হিন্দি ফিল্মের গান আমাকে জানাতে পারেন, কোন ছবির কোন ছায়াছবির কোন গান গানখানি আপনি শুনতে চাইছেন আমাকে ফোন করে অবশ্যই জানাবেন। আমাদের স্টুডিওর ফোন নম্বর আপনারা সবাই জানেন, 03-8123-26253। এই নম্বরে ফোন করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে 9402169965। আরও একবার জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে লিখেও বলতে পারেন যে আপনি কোন ছবির কোন গানখানি শুনতে চাইছেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, শুভরাত্রি।
0: শুভ
1: সন্ধ্যা। আমি স্বপন দেবনাথ বলছি, যোধপুর থেকে।
0: স্বপন দেবনাথ,
1: যোধপুর।
0: বলুন, কি গান শুনবেন?
1: তেরি নাম ছবি থেকে টাইটেল সং শুনিয়ে দিবেন।
0: তেরি নাম, ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন।
1: ভালো থাকবেন।
0: আপনিও শ্রোতা বন্ধু, প্রথম গানখানি বললেন তেরি নাম ছায়াছবি থেকে টাইটেল যে সংটি রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপেও আরও দুখানি মেসেজ পেলাম। একজন লিখছেন, গুড ইভিনিং কণিকা ফ্রম ডাকারজলা, মুভি সৌদাগর। আচ্ছা, গান লিখছেন হর হাসিন চিজ কা, কিশোর কুমারের গাওয়া। গানখানি আপনি শুনতে চাইছেন, অবশ্যই শোনাবো আপনাকে। শুভ সন্ধ্যা, আমি শুনবো জবান মোহাম্মদ ছায়াছবি থেকে একটি গান। গানের কলি হলো জব মোহাম্মদ জওয়ান, শিল্পী মোহাম্মদ রফি। অবশ্যই শোনাবো। তিনি লিখছেন বিধানবাবু টাকারজোলা থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আপনিও ভালো থাকবেন। শোনাবো আপনাদের প্রত্যেকের পছন্দের গানখানি, অবশ্যই শোনাবো। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভরাত্রি।
0: শুভ সন্ধ্যা, বলুন। ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আরেকবার
0: বলবেন। রব নে তুঝে মিলাইয়া, ওকে,
2: আ মুঝে মান ধর দে।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন। অবশ্যই শ্রোতা বন্ধু, শোনাবো আপনাদের পছন্দের গানখানি।

0: আপনারা শুনলেন এই গানখানি। এই গানখানি অনুরোধ করেছিলেন স্বপন বাবু, সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম, আমি গোলাঘাট থেকে বিরজাস কইতাছি। ম্যাডাম
0: বলুন, কি গান শুনবেন?
1: আমি গান শুনতে চাই কন হে জো স্বপ্ন মে আয়া, তাইতো সং গান শুনতে চাই ম্যাডাম।
0: কন হে জো স্বপ্ন মে আয়া?
1: হ্যাঁ ম্যাডাম,
0: অসংখ্য ধন্যবাদ, শোনাবো অবশ্যই, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, একে একে চেষ্টা করছি আপনাদের অনুরোধের সবকটা গান শোনানোর, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান গানে আপেলিয়ে। এই পর্বে আমরা আপনাদের পছন্দের হিন্দি ফিল্ম সং আপনাদের শোনাই। অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধুরা, কিছু গান শোনাচ্ছি আপনাদের।

শ্রোতা বন্ধু, এই গানখানি আপনারা শুনছেন। এই গানখানি অনুরোধ করেছিলেন টাকাজোলা থেকে বিধানবাবু। বিধানবাবু, আপনার পছন্দের গানখানি শোনালাম। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন গানে আঁকড়ে। এই পর্বে আপনারা আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবি গান কিন্তু শুনতে পারেন। আমাকে মেসেজ করে অথবা ফোন করে কিন্তু আপনারা জানতে পারেন আপনাদের পছন্দের গানখানি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন গানে আপকে লিয়ে। এই পর্বে আপনাদের পছন্দের হিন্দি ছায়াছবির গান আপনাদের শুনিয়ে থাকি। এই মুহূর্তে কিন্তু আপনারা শুনছেন আমাদের একজন শ্রোতা বন্ধুর পছন্দের গান, অনুরোধের গান। শোনাবো আরও একখানি গান, তবে আই থিঙ্ক কয়টা অনুরোধ রাখতে পারবো বা নিতে পারবো বুঝতে পারছি না, কারণ এই মুহূর্তে সময় কিন্তু খুব একটা বেশি নেই। আমাদের এই গানে আপকে লিয়ে পর্বটি চলবে।

0: শ্রোতা বন্ধু, যে গানখানি আপনারা শুনছেন, গানখানি অনুরোধ করেছিলেন জম্পুই জলা থেকে বিশ্বরাই বাবু। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু, দেখে নিয়েছি। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি, নীল সংগত।
0: বলুন।
1: হ্যাঁ ম্যাম,
0: কি গান শুনবেন?
1: হ্যাঁ হ্যালো ম্যাম।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আরজু থেকে দেখুন একটা গান শুনিয়ে দিন।
0: কি থেকে?
1: আরজু আরজু আরজু
0: আরজু। ওকে ঠিক আছে,
1: সঙ্গে থাকবেন। নমস্কার
0: নমস্কার।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্তে। এই মুহূর্তে আপনারা গানে আটকে দিয়ে পড়বে শুনছেন এখানে গান আমাদের শ্রোতা বন্ধুর অনুরোধে। আর এই গানে আটকে দিয়ে পর্বটি এই পর্যন্তই। এরপর শুনবেন সমাচার সন্ধ্যা।

0: इस वर्ष के खितमाहू मिस समारोह में 2 प्रतिष्ठित पुरस्कार जीते हैं। ये भारत के लिए एक ऐतिहासिक उपलब्धि है। सऊदी हज मंत्रालय द्वारा तीर्थयात्रियों की उत्कृष्ट सेवाओं को मान्यता देने के लिए प्रतिवर्ष दिए जाने वाले लब्बैतुम पुरस्कार सर्वश्रेष्ठ हज समन्वय और संचार श्रेणी के तहत भारतीय हज मिशन को प्रदान किए गए हैं। इस वर्ष लगभग 1,75,000 भारतीय हज के लिए गए थे। और अब अंत में मुख्य समाचार एक बार फिर। कर्नाटक में डी के शिव कुमार को कांग्रेस विधायक दल का नेता चुना गया। बुधवार को मुख्यमंत्री पद की शपथ लेंगे। उर्वरकों के संतुलित और उचित उपयोग को बढ़ावा देने के लिए 1 महीने का खेत बचाओ अभियान सोमवार से शुरू होगा। प्रधानमंत्री नरेंद्र मोदी कल आकाशवाणी से मन की बात कार्यक्रम में अपने विचार साझा करेंगे। मौसम विभाग ने कल पूर्वी राजस्थान, हिमाचल प्रदेश, उत्तराखंड और विदर्भ में बादल गरजने और बिजली चमकने के साथ ओलावृष्टि की संभावना व्यक्त की। सात्विक साईराज रंकी रेड्डी और चिराग शेट्टी सिंगापुर ओपन बैडमिंटन के डबल्स फाइनल में पहुंचे और ब्रिस्टल में दूसरे महिला T20 क्रिकेट मैच में इंग्लैंड ने भारत को 169 रन का लक्ष्य दिया। इसके साथ ही समाचार संध्या का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় সরকার এমজিএন রেগা প্রকল্পে চলতি অর্থবছরের এপ্রিল ও মে মাসের জন্য রাজ্যে 80 লক্ষ শ্রম দিবস এবং মজুরি বাবদ 72,89,00,000 টাকা বরাদ্দ অনুমোদন করেছে। গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে আজ এই খবর জানা গেছে। উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে সারাদেশের সঙ্গে রাজ্যে ও বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 কার্যকর হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আগামীকাল রাজ্য সফরে আসছেন। তিনি আগামীকাল সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 134তম সংস্করণ শুনবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে আগামী 1 জুন থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে খেত বাজা অভিযান। এই কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে আজ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। কর্মী, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নয়াদিল্লিতে AI চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। আগামীকাল বিশ্ব তামাকযুক্ত দিবস, এই উপলক্ষে আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্ভাব্য রাজ্য সফরকে আজ খোয়াই জেলা শাসক রজত পান্থের পৌরোহিত্য জেলা প্রশাসন কার্যালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে হলে প্রাণবন্ত গ্রাম কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত গ্রামগুলো, রাস্তাঘাট, পরিকাঠামোর উন্নয়ন, পর্যটন ইত্যাদি বিষয়ে জেলা শাসক বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এবং ভারতীয় সীমান্ত বাহিনীর কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কেরালাম এবং তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছানোর জন্য বায়ুমণ্ডলীয় পরিস্থিতি ক্রমশ অনুকূল হচ্ছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর এবং বঙ্গোপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত এই পেজে আপনারা লাইভ শুনতে পারেন, অথবা নিউজ অন এয়ার অ্যাপে কিন্তু আপনারা শুনতে পারেন আমাদের এই অনুষ্ঠান। প্রত্যেক কটা জায়গাতেই আপনারা আমাদের এই অনুষ্ঠান লাইভ শুনতে পাবেন এবং একই অনুষ্ঠান শুনতে পাবেন। আপনাদের সকলকে এই মুহূর্তে যে আজ রাতে পর্ব রয়েছে, আপনারা জানেন আজ শনিবার, আর এই শনিবার দিনটিতে এই আজ রাতে পর্বটি ঠিক এই সময় শুরু হয়। আজকের এই বিশেষ আড্ডা, আলোচনা আর ভাবনার অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি থাকবো এই আজ রাতে পর্ব নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। আর আজ আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা সবাই জানেন আমার সঙ্গে কথা বলতে কিন্তু স্টুডিওর ফোন নম্বরে ফোন করতে হবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। এই নম্বরে আপনারা আপনাদের মনের কথা লিখেও পাঠাতে পারেন। হ্যাঁ, তবে এবার কথা হলো মনের কথাটা কি বিষয় নিয়ে, তাই তো? হ্যাঁ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা পৃথিবীর প্রতিটি মানুষ প্রতিদিন খুঁজে বেড়ায়। কেউ অর্থের মধ্যে খুঁজে পান, কেউ সম্পর্কের উষ্ণতায়, কেউ নিজের স্বপ্ন পূরণে, আবার কেউ খুঁজে পান নীরব এক বিকেলের শান্তিতে। এবার মনে নিশ্চয় প্রশ্ন জাগছে যে কি এমন বিষয় যেটা সবাই খুঁজে বেড়ায়, সেটা হলো সুখ। হ্যাঁ, সেই সুখ আমরা প্রতিদিন প্রতিনিয়ত সবাই খুঁজে বেড়াই। আর আজ আমাদের এই আজ রাতে পর্বের বিষয় সুখের সংজ্ঞা। একটি ছোট্ট শব্দ সুখ, মাত্র দুটি অক্ষর, অথচ এই দুটি অক্ষরের ভেতরেই যেন লুকিয়ে আছে মানুষের সমগ্র জীবনের আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং স্বপ্ন। ছোটবেলায় আমরা ভাবতাম নতুন খেলনা পেলেই সেটা বোধহয় সুখ। একটু বড় হয়ে ভাবলাম যে পরীক্ষায় ভালো ফল করাই হলো সুখ। তারপর চাকরি, সংসার, সাফল্য, সম্মান, প্রতিটি বয়সে সুখের সংজ্ঞা যেন একটু একটু করে বদলে যায়। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি সুখের কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে, নাকি সুখ আসলে একেবারেই ব্যক্তিগত অনুভূতি? আজকের অনুষ্ঠানে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব, কথা বলবো সুখের প্রকৃত অর্থ, সুখের উৎস, আধুনিক জীবনে সুখের সংকট সম্পর্ক ও সুখের যোগসূত্র, এবং জীবনের ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকা সুখ নিয়ে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আপনাদের সবার প্রিয় এফএম উজ্জয়ন্ত। আর আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে যে আপনাদের সঙ্গে থাকবো এই আজ রাতে পর্বটি নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। আজ তো শনিবার, তাই শনিবার দিন তো এই আজ রাতে পর্বটি একটু সময় আগে বা এগিয়ে শুরু হয়। এই মুহূর্তে আমার একখানি পছন্দের গান দিয়ে আমি শুরু করছি এই অনুষ্ঠানটি। আপনারা যারা শুনছেন অনুষ্ঠান, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন, কিংবা আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 03812326253। এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। এই নম্বরে আপনারা আপনাদের মনের কথা, আপনাদের এই সুখের সংজ্ঞাটা ঠিক কী রকম আপনার কাছে, সুখ বলতে কী বোঝেন আপনি, সেটা আমি শুনব। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আর একজন শ্রোতা বন্ধু, দেখে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? না শ্রোতা বন্ধু, কথা বলা হলো না। সঙ্গে থাকুন, শুতে থাকুন এফএম উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আজ রাতে পারবো, আর এই মুহূর্তে রয়েছে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন ম্যাডাম।
1: হ্যাঁ দেখুন, সুখ আমার কাছে সুখ সেটাই, আমি আমার পরিবারের ছোটোখাটো আনন্দ মুহূর্ত পরিবারের পাশে যখন সারাদিন রান্না বান্না করে যখন তাদেরকে খাওয়ায়, তারা যখন তৃপ্তি করে খায়, খেয়ে যখন তারা সুখ পায়, শান্তি পায়, তাতেই আমার সুখ। হ্যাঁ, তাতেই আমার মনে হয় সারাদিনে আমার খাটনিটার দাম আমি পেলাম বা আমার সুখটা আমি খুঁজে পেলাম। এছাড়াও আমি কিছু কিছু কাজ করি, যেগুলো ধরুন এই সামাজিক কাজও কিছু কিছু করি। যেমন আমার পাড়াতে কিছু কিছু মানে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে একটু পড়াশোনাটা দেখায়, এবং অনেক বয়স্করা আছেন যারা এখনো পর্যন্ত নিজের নামটা পর্যন্ত সই করতে পারেন না, সেই সমস্ত মেয়েদেরকেও আমি বাড়িতে বিকালের দিকে বা সকালের দিকে যখন সময় পাই, বিশেষ করে বিকালের দিকে, সকালে একটু চাপ থাকে তো বিকালের দিকে আমি তাদেরকে স্লেট পেন্সিল কিনে তাদেরকে আমি ওই নাম সই করা কিন্তু অনেকজনকে শিখিয়েছি, এবং তার ফলে আমি যে সুখটা খুঁজে পেয়েছি সেখানেও আমি অনেক সুখ খুঁজে পেয়েছি। এতেও আমি করি যে আমি ছোট ছোট মুহূর্ত ছোট ছোট কাজগুলোতেই দেখবেন অনেক কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়, কিছু করে কিন্তু যে সুখ কি হওয়া যায় তা কিন্তু নয়। তারপর আমার বাড়িতে প্রচুর ফুলের গাছ আছে, ফুলের সঙ্গে আমি সকাল থেকে পরিচর্যা করা, ফুল তোলা, বাগান পরিষ্কার করা, তারপর ধরুন আমার বাড়ির সামনে দুটো মন্দির আছে, আমার বাড়িতে প্রচুর রকমের জবা ফুল আছে, তো আমি সেগুলো তুলে নিয়ে দুটো মন্দির আছে, কালী মন্দির, মনসা মন্দির, সমস্ত মন্দিরে আমি দিয়ে আসি, এগুলোতেও আমি কিন্তু অনেক সুখ খুঁজে পাই।
0: ঠিক, একেবারে।
1: হ্যাঁ, তো এই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।

সঙ্গে থাকবেন। একেবারেই সঠিক কথা বললেন শ্রোতা বন্ধু, সুখের সংজ্ঞাটা কিন্তু আমাদের সবার কাছে এক নয়। আমরা যদি পৃথিবীর 100 জন মানুষের কাছে জিজ্ঞেস করি আপনি সুখী কি না, তাহলে হয়তো 100 রকম উত্তর পাব। আপনার সুখের সংজ্ঞা, সুখের কারণ জানতে চাইলে কেউ বলবেন আপনার ভালো চাকরি আছে, আপনি সুখী। কেউ বলবেন আমার পরিবারের সবাই সুস্থ আছে, এটাই আমার সুখ। আবার কেউ হয়তো বলবেন আমি খুব বেশি কিছু পাইনি কিন্তু মনটা শান্ত আছে, তাই আমি সুখী।

0: বলেন যে সুখ কেবল একটি আবেগ অর্থাৎ ইমোশন নয়, এটি একটি মানসিক অবস্থা, এমন একটি অনুভূতি যেখানে মানুষ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকে এবং নিজের অস্তিত্বকে অর্থপূর্ণ বলে মনে করে। এই কথা থেকে আমরা এটুকু তো বলতে পারি যে যেখানে আপনার স্যাটিসফ্যাকশন নেই, ঠিক সেখান থেকেই সুখের ঠিক উল্টোটা অর্থাৎ দুঃখটা শুরু হয়। জীবনের পথে চলতে গিয়ে ঠিক যেই মুহূর্তে আপনি নিজেকে স্যাটিসফাইড করতে পারবেন, ঠিক সেই মুহূর্তে বোধহয় আপনার মনে হবে ঠিক সেই মুহূর্তে আপনার মনে হবে যে আপনি সুখে আছেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলুন।
1: সমাজীবনের মধ্যে সুখ দুঃখটা পাশাপাশি চলতে থাকে, এটা একটা একটা একটাকে বাদ দিয়ে একটা না, কিন্তু যেমন ধরেন আমি একটু এক জায়গায় যাচ্ছি, কষ্ট হবে বলে রিক্সা নিলাম, রিক্সা পুলারের তো খুব কষ্ট হচ্ছে, প্যাডেলিং করে যাচ্ছে, আমার তো আনন্দ হচ্ছে, আমি হাওয়া খাচ্ছি। এই যে এই সুখ দুঃখটা দেখা যাচ্ছে বেশিরভাগই একদিকে সুখ হলে আরেকদিকে দুঃখ। আমি রসগোল্লা খাচ্ছি, রসগোল্লা যে বানিয়েছে তার আগুনের তাপে বা ভালো ভালো বাড়িতে আমরা নিমন্ত্রণ খাই, যারা রান্না বাড়ি করে ওদের খুব কষ্ট হয়, এই রাত জেগে ওরা রান্না বাড়ি করে, কাজে ওখানে আমাদের তৃপ্তি হচ্ছে, ওদের কষ্ট হচ্ছে, কাজে সুখ দুঃখটা দেখা যাচ্ছে এই অঙ্গাঙ্গী ভাবে জড়িত। গান আছে সংসারে কে নদিয়া সুখ দুঃখ দকিনা আহে না জানে কাহা সে।
0: ঠিক ঠিক,
1: এই হচ্ছে জীবন। নমস্কার,
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে আপনাদের সবার প্রিয় পর্ব আজ রাতে পর্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি, আর এই অনুষ্ঠান নিয়ে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। আজ আমাদের আলোচনার বিষয় সুখের সংজ্ঞা। সুখ মানে ঠিক কি আপনার কাছে? সুখের সংজ্ঞাটা ঠিক কীভাবে ধরা দেয় আপনার কাছে সেইটাই জানবো, সেইটাই শুনবো আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত, আপনাদের মনের কথা।

0: আমরা প্রায়ই সুখকে বাইরের জিনিসের সঙ্গে গুলিয়ে ফেলি। আমরা ভাবি আরেকটু টাকা পেলেই সুখী হব, আরেকটু বড় বাড়ি হলেই সুখী হব, আরেকটু সম্মান পেলে সুখী হব। কিন্তু বাস্তবে দেখা যায় এসব পাওয়ার পরেও অনেক মানুষ অসুখী থেকে যান, কারণ সুখের সবচেয়ে বড় ঠিকানা বাইরের পৃথিবী নয়, আমাদের নিজেদের মন। একবার নিজের ছোটবেলার কথা যদি আমরা মনে করি, এই সময় দাঁড়িয়ে আমরা যতটা সুখী তার থেকে অনেকটা বেশি সুখী ছিলাম ছোটবেলায়। কিন্তু এখন যত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেই ছোটবেলায় কিন্তু এত কিছু ছিল না, কিন্তু তারপরেও আমরা ছোটবেলায় সুখী ছিলাম। কেন জানেন তো? কেন এই সুখের পরিমাণ বর্তমানে কম? কারণ চাহিদাটা ছোটবেলায় এই মুহূর্তের মতো ছিল না। মনে পড়ে যে বৃষ্টির দিনে কাগজে নৌকা ভাসানো, ঈদের নতুন জামা, পূজোর মেলা, স্কুলে হঠাৎ ছুটি, বন্ধুদের সঙ্গে বিকেলের খেলা, এসবের মধ্যে কি অসাধারণ আনন্দ ছিল। আজকাল এই সুখগুলো হারিয়ে গেছে। তখন না সুখ খুব সহজ ছিল জানেন, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা বেড়েছে, প্রত্যাশা বেড়েছে, তুলনা বেড়েছে। আজ আমরা প্রায়ই নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় কারো বিদেশ ভ্রমণ দেখি, কারো নতুন গাড়ি দেখি, কিংবা কারো সাফল্যের গল্প দেখি, আর তখন মনে হয় আমার জীবনে বুঝি কিছুই নেই। এই তুলনার সংস্কৃতি আমাদের সুখকে ধীরে ধীরে কেড়ে নিচ্ছে, কারণ সুখ তুলনার মধ্যে নয়, কৃতজ্ঞতার মধ্যে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আজ রাতে। আজ রাতের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, শুনছি আপনাদের মতামত যে বিষয়টি নিয়ে, তা হলো সুখের সংজ্ঞা। এই মুহূর্তে কিন্তু একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দিদি, শুভরাত্রি।
0: কে বলছেন?
1: আমি এফএম দেববর্মা।
0: এফএম দেববর্মা?
1: হ্যাঁ।
0: আচ্ছা বলুন,

0: আজকে তাকে অনেক ভালো দিদি
1: ধন্যবাদ বলুন সুখ বলতে কি বলতে চাইছেন
0: ধন্যবাদ দিদি
1: বলুন আচ্ছা শ্রোতা বন্ধু এটা জানাতেই ফোন করেছিলেন আজকের বিষয়খানি ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে সঙ্গে রয়েছেন আরো একজন নমস্কার কে বলছেন
2: নমস্কার ম্যাডাম আমি সন্ধ্যা আপনার বলছি চন্দ্রপুর বাটের সঙ্গে
1: ঈশান দেবনা বলুন হ্যাঁ
2: আজকে সুন্দর একটা টপিক এনেছেন সুখের সংজ্ঞা
1: ঠিক বলুন
2: শুনুন ম্যাডাম সুখ বলতে তো বোঝা যায় টাকা পয়সা দিয়ে
1: ঠিক
2: এখানে অর্থ আছে আলিশা জিনিসপত্র ব্যবহার করলাম দামি দামি কাপড় কুপড় বা মায়ের এইসব জিনিস তো একটা সুখ একটা সাময়িক কিন্তু কিন্তু ম্যাডাম আমরা যখন ছোট ছিলাম যা পেতাম তা নিয়ে সন্তুষ্ট থাকতাম এখন ম্যাডাম সবই মাইন্ড চেঞ্জ হইতেছে সবাই সব স্বার্থ নিয়ে ব্যস্ত যার ফলে সুখ নাই যাদের স্বার্থ নিয়ে ব্যস্ত সুখী হয় না মানুষের সেবা আমরা যেভাবে ছোটবেলায় দেখতাম বা কেউ ওই ব্যক্তি একটা বাজার তৈরি আইতাছে বৃদ্ধ পাত্তাছে না ওই গিয়া হেল্প করলাম ও মাসিমা আমি যাব ও দাদু আমি যাব কো তোমার বাড়ি কো আমি এখন তো এটা নাই আর এই যে মানুষের সেবা করা মানুষের উপকার করা যেভাবে এটা আমি দেখি একটা সুখ আর ভগবানের নামের ভিতরে থাকার আমি দেখি একটা সুখ কিন্তু অন্য অধিক সুখ নাই অর্থ দিয়া বা কেউ আমি আমার নাম তো এমন ডাক নাম বিশ্বম্বর বিশ্বম্বর হিমুনিমুন করে এটা কিন্তু কোনো সুখ নাই সুখ হইল নিরহংকার ভাব যে এটা বিশ্বম্বর করে দেয় এটা ঠাকুরই করা বা এটা কিন্তু সবচেয়ে বড় সুখ কারণ বিশ্বম্বর গুলো আমার কাছে একটা অহংকার আছে ঠিক আছে না ম্যাডাম
1: ঠিক ঠিক ঠিক একেবারেই সঠিক ধন্যবাদ
2: এর সঙ্গে একটাই
1: ধন্যবাদ সঙ্গে
2: থাকবেন
1: আপনিও ভালো থাকবেন নমস্কার শ্রোতা বন্ধু হোয়াটসঅ্যাপে কিন্তু আমি একটা মেসেজ পেয়েছি পড়ে শোনাই তাহলে শ্রোতা বন্ধু লিখছেন সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলে সব অবস্থাতেই সুখে থাকা যায় জীবন মানে সুখ আর দুঃখের মিশ্রণ সুখ শুধু সুখ পাওয়া গেলে আমরা কখনো শক্তিশালী হতে পারতাম না জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের আরও পরিণত করে তোলে এই বাস্তবতায় আমাদের জীবনকে সার্থক করে জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে হলে বাস্তবতা মেনে চলা জরুরি কল্পনার জগতে ডুবে থাকা মানুষ কখনো প্রকৃত সুখ পায় না যা আছে তাই নিয়ে সুখী হওয়া জীবনকে সহজ করে তোলে প্রচুর ধন সম্পত্তির থাকা মধ্যে সুখ নাই মানসিক শান্তির মধ্যেই থাকে প্রকৃত সুখ লিখছেন কৌশিক মজুমদার অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধু খুব সুন্দর লিখলেন খুব সুন্দর ব্যক্ত করলেন আপনার মনের কথা শ্রোতা বন্ধু আপনারাও কিন্তু লিখে পাঠাতে পারেন আপনাদের মনের কথা আপনাদের মতামত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965 অথবা আমাদের স্টুডিওর ফোন নম্বর আপনারা সকলেই জানেন 03812326253 সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু নমস্কার কে বলছেন নমস্কার কে বলছেন ম্যাডাম বলুন ভালো আছি আপনি ভালো আছেন বলুন আচ্ছা
3: মনে করেন টাকা পয়সা কিছু কেবল নেই আস্তে আস্তে

0: শান্তিতে বাস করলে ইডুই
1: ওকে
0: হেলবত করে থাকলো শান্তি
1: ঠিক ঠিক ঠিক
0: নিজের সংসার শান্তি থাকলে
1: একেবারে
0: ছেলেমেলে সবাই মেয়ে শান্তিতে থাকলো ইডু আমার সুখ
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাক। অর্থ কি সুখ দিতে পারে? এই প্রশ্নটি বহু পুরনো। উত্তর হল আংশিকভাবে পারে। অর্থ আমাদের প্রয়োজন মেটায়, নিরাপত্তা দেয়, স্বাচ্ছন্দ্য দেয়, কিন্তু অর্থ একা সুখের নিশ্চয়তা দিতে পারে না। আমরা এমন অনেক ধনী মানুষকে দেখি যাদের জীবনে প্রচুর সম্পদ আছে, কিন্তু মানসিক শান্তি সেটা তো নেই। আবার এমন অনেক সাধারণ মানুষ আছেন যাদের আয় খুব সীমিত, কিন্তু পরিবার ও সম্পর্কের উষ্ণতায় তারা অত্যন্ত সুখী। তাই বলা যায় যে অর্থ জীবনকে সহজ করতে পারে, কিন্তু জীবনকে অর্থপূর্ণ করতে পারে না। যেখানে প্রয়োজন ভালোবাসা, সম্পর্ক, মূল্যবোধ এবং আত্মতৃপ্তি, সেখানে এই অর্থ দিয়ে আমরা জীবনে সুখী হতে পারি না। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? না শ্রোতা বন্ধু, কথা বলা হলো না, আপনি আরও একবার চেষ্টা করুন। আশা রাখছি কথা হবে, অবশ্যই হবে। নমস্কার, কে বলছেন?
2: ম্যাম নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি রামনগর থেকে রাজু।
1: নামটা বলুন।
2: রামনগর থেকে রাজু।
1: রাজু, আপনার টাইটেল?
2: রাজু লুদ।
1: বলুন।
2: ম্যাম, অর্থ থাকলে সুখ হয় না।
1: ঠিক।
2: অনেকে ঘরে অঠালা অর্থ আছে, কিন্তু তাদের ঘরে সুখ নেই।
1: একেবারে।
2: কিন্তু আপনি দেখবেন অনেকে দিন গঙ্গা দিন খায়, তাদের ঘরে কি সুখ।
1: ঠিক, সত্যি কথা
2: বললাম।
1: একেবারে।
2: দেখবেন দিন দিন দিন কাটছে, তাদের ঘরে আনন্দ, ফুর্তি, সবকিছু, মানে তাদের সুখ শান্তিতে জীবনযাপন করতেছে।
1: ঠিক,
2: অনেকে ঘরে অর্থ ওঠা কিন্তু অশান্তি বাড়ি ঘরে।
1: একেবারে।
2: ঠিক আছে ম্যাম, রাখলাম।
1: ধন্যবাদ, ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু কিন্তু একেবারেই বাস্তব একখানি উদাহরণ দিলেন। আরো একজন রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নীলমণি দেববর্মা বলুন।
3: সুখ বলতে তো নিজের কাছে,
1: ঠিক,
3: নিজের কাছে, নিজের নিজের চিত্ত, নিজের মন, মন কিছু আয়ত্ত করতে পারলেই সুখ আসা যায়। নিজের মন, নিজের মনই দুর্বল, নিজের মনই শান্তি, নিজের মনই অশান্তি, নিজের মনকে আয়ত্ত করলে নিজের মনে শান্তি পাওয়া যায়।
1: নীলমণি বাবু ফোন করে প্রথম যে লাইনটি বলেছেন, সেই একটা লাইন, সেই প্রথম লাইনটাই সবকিছু সমাধান করে দিয়েছে। ওনার এই একটা শব্দেই ওনার মতামত আমরা জানতে পারলাম। সঙ্গে রয়েছেন আরো একজন। নমস্কার, কে বলছেন?
4: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
4: নমস্কার।
1: নমস্কার,
4: শুনতে পাচ্ছি আমার কথা?
1: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কে বলছেন?
4: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: শ্রোতা বন্ধু, আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আজ সকালে বলছি তোমায় পর্বে ফোন করেছেন, তারা কিন্তু আবার আগামীকাল ফোন করবেন। এটা আপনাদের সবার কাছে অনুরোধ। আমরা চাই আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন আমাদের সঙ্গে যেন সবাই জুড়তে পারে। তাই অনুরোধ করব এই সামান্য নিয়মটুকু আপনারা সবাই পালন করবেন। আজ সকালে বলছি তোমায় অনুষ্ঠানে যারা ফোন করেছেন, তারা আবার আগামীকাল আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে ফোন করবেন। সঙ্গে রয়েছেন আরও একজন। নমস্কার, কে বলছেন?

0: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
0: যমুনা পাল বলছিলাম।
1: বলুন ম্যাডাম।
0: ম্যাডাম বলো না, আমি শ্রোতা বন্ধু। ভালো।
1: আচ্ছা শ্রোতা বন্ধু, বলুন।
0: ভালো লাগবে না?
1: ঠিক আছে বলুন।
0: কারণ এখানে আমার অনেকে ডিয়ার ডাকি, বোনো ডাকি, এরকম ডাকলে মানে আমি হারিয়ে যাই।
1: ঠিক আছে বলুন।
0: পরিবারের একটা সুখ থাকে, আবার অন্যরকম অনেক কিছু নিয়ে থাকে। একটা কথাই আছে, কথার কথাই আছে যে সংসার সুখী হয় রমণের গুণে, গুণবান থাকে তার শোনে, পরিবার সঙ্গ দেয় তার শোনে, হিংসা বিবাদ না থাকুক তাদের মনে, তাহলে সুখ তোমার এমনিতেই পাবে, তুমি জল ভাত সুখ পাবে।
1: ঠিক ঠিক
0: আছে। যদি তুমি যদি চাও যে আমি জল ভাত সুখী সুখী হতে পারবে, কিন্তু যদি হিংসা বিবাদ থাকে তাহলে বোনো সেখানে থাকে না সুখ।
1: ঠিক,
0: একান্ত একা সুখ খুঁজে পাবে না, কারণ পরিবার যদি যেখানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, তুমি একা সুখ খুঁজে পাবে না।
1: ঠিক ঠিক ঠিক
0: ঠিক আছে। আর নিজের একান্ত সুখ খুঁজতে গেলে ও যে বলে ওই একা তুমি কিছুক্ষণ নিজেকে খুঁজে পাবে, কিছুক্ষণের জন্য একান্ত একা ঘরে নিজেকে খুঁজছো, কিন্তু একটু পর তুমি সে আবার সেই বিবাদ হিংসা মনে চলে যাবে, কারণ এটা বাইরের
1: বাইরে
0: চলতে হয় আমাদের।
1: ঠিক,
0: আর মানুষ একা চলতে পারে না।
1: ধন্যবাদ,
0: ভালো
1: থাকো, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এই মুহূর্তে FM উজ্জয়ন্তী, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আজ রাতে। আর এই আজ রাতে পর্বে কিন্তু আমরা আজ কথা বলছি যে বিষয়টি নিয়ে, সেটা হলো সুখের সংজ্ঞা। সুখ আপনার কাছে কী রকমভাবে ধরা দিয়েছে, আর সুখকে আপনি ঠিক কী রকম স্ট্রাকচারে বেঁধে রেখেছেন, সেইটা আমি আজ শুনবো। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, কৃষ্ণনগর থেকে নমিতা দেববর্মা বলছি।
1: বলুন।
2: সুখ মানে আমি যা মনে করি, সুখ দুঃখ নিয়ে জীবন, তো সুখও থাকবে
1: দুঃখও থাকবে।
2: হ্যাঁ, তো আমি এখন যেই অবস্থায় আছি সেটাকে এখন আমি রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, মহারাজের মানে কাছ থেকে এসেছি, তো সেখানে আমি মানে সুখ পেলাম। এখন যদি ঘরে এসে আমি মানে কিছু শুনি বা কিছু, তো আমি মনে করি আরে আমার জীবনটা কোথায় গেলো, সুখী আর হলাম না। তো ওই জিনিসটা তো আমি মানে হয়তো আশ্রমেই ফেলে দিয়ে আসলাম না।
1: ঠিক,
2: ওটাকে আমার কাছে নিয়ে আসতে হবে, ওটাকে আমার মানে মনের মধ্যে নিয়ে ঘরে ফেলতে হবে, যে মানে আমার সুখের পরিবেশ ফেলতে হবে। আমি যদি সুখী হই তাহলে মনে হবে যে সবাই সুখী। তো এখানে যদি কেউ যদি মানে অশান্তিতে থাকে, আমিও যদি আরো অশান্তি করি সেটা তো আরো বাড়বে না। তো আমি মনে করি যে কেউ যদি উত্তপ্ত হয় তো আমার ঠান্ডা থাকাটা মানে হয় আরো ঠান্ডা হবে আর কি। মানে আমি হয়তো ঠিক করে বুঝিয়ে বলতে পারছি না।
1: খুব সুন্দর বলছেন আপনি।
2: আমি সুখী হলে সবাই সুখী, মানে সেইটাই আমি মনে করি। অনেকে আমাকে বলে যে এটা কি করছিস, ওটা তো দেওয়া ভালো না বা এটা করা ভালো না, আমি তখন বলি যে আমি তো ভালো আছি না, আমি ভালো, জগৎ ভালো। তখন আমাকে সবাই জিজ্ঞেস করে কি রে কেমন আছিস, তখন আমি বলি যে ভালো আছি, ভালো আছি, সুখী আছি।
1: বেশ,
2: থ্যাংক ইউ,
1: ধন্যবাদ। কি জানেন তো শ্রোতা বন্ধু, আমরা সবসময় না দুঃখটাকে বয়ে নিয়ে চলি আর সুখটাকে একটা সাইড করে রেখে দিই, কিন্তু তার উল্টোটা হওয়া উচিত, তাই না? সুখটাকে বয়ে নেওয়া উচিত, দুঃখটাকে একটা সাইড করে দেওয়া উচিত, কিন্তু আমরা তা করি না। দেখা যাক, আমরা আজকের এই আলোচনায় কিছুটা যদি বদল আনতে পারি আমাদের মনে, শুনবো আপনাদের কথা, আপনাদের মতামত। তবে এই মুহূর্তে আমার একখানি প্রিয় গান চলুন আপনাদের শোনাই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আজ রাতে পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি, সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন দিদি, সুখের সংজ্ঞা, সুখের সংজ্ঞা বলতে আমি বুঝি যেটা, যখন জীবনে কোনো দুঃখ দুর্দশা আসবে বা নিজেকে দুঃখিত মনে হবে, তখন আরো চারদিকে তাকিয়ে দেখতে হবে যে আমি কতটা দুঃখী আর কতটা সুখী। ওইখান থেকে দুঃখটাকে কোনো মতেই মানে নিজের মধ্যে রাখলে হবে না, দুঃখটাকে সাইজ করে দিতে হবে, যে সুখটাকে বেছে নিতে হবে। আর সুখটা হচ্ছে মনের অনুভূতির ব্যাপার, বুঝলেন? আপনি যদি ভাবেন আমি সুখী তবে সুখী।
0: ঠিক ঠিক ঠিক।
1: নচেত দেখবেন,
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন।
1: হ্যাঁ, যদি অর্থ দিয়ে কাউকে সুখী করা যায় না।
0: ঠিক ঠিক।
1: হ্যাঁ, সুখটা হচ্ছে নিজের মনের ব্যাপার অনেকটা। কেউ যদি ধরুন আমি যদি ওপর দিকে তাকিয়ে দুনিয়া করি তাহলে কিন্তু আমি কষ্ট পাবো, আমি যদি নিচে তলা দিয়ে তাকিয়ে আমি দুনিয়া করি তাহলে কিন্তু আমাকে নিজেকে সুখী মনে হবে। যেমন ধরুন আমিও মানুষ, একটা ফুটপাতে বাসি, সেও মানুষ। হ্যাঁ, আমি যদি ভাবি যে আমিও মানুষ, ও মানুষ, ওর অত দুর্দিন অত কষ্ট, তখন দেখবেন আমাকে নিজেকে দুঃখী মনে হবে না, বা তার পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছা যাবে, বা যতটা পারবো আমি তাকে চেষ্টা করবো তাকে একটু মানসিক অবস্থা
0: থাকবেন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, একেবারে সঠিক কথা বললেন। আপনারা কিন্তু যারা ফোনে পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো।
0: হ্যালো।

0: দেবী সেনগুপ্তা বলছি, জয়নগর দশমী ঘাট থেকে।
1: হ্যাঁ ম্যাডাম বলুন।
0: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
0: আচ্ছা, সুখের সংজ্ঞা।
1: হ্যাঁ,
0: সুখের সংজ্ঞাটা সম্পূর্ণ সুখটা হলো মনের,
1: একেবারে
0: মন থেকে যদি যা আছে তা নিয়ে সুখী হওয়া যায়। কার গাড়ি আছে, কার পাঁচতলা বাড়ি আছে, কার ভরপুর টাকা পয়সা আছে, এইগুলি দেখলে নিজের যা আছে তারও ক্ষীণ হয়ে আসে, আর ছোট হয়ে আসে। হ্যাঁ, একদম ছোট হয়ে আসে, আর মনটা দুর্বল হয়ে আহা আমার কিছুই নেই, আহা আমার কিছুই নেই। কিন্তু এই আহাকে যদি দূর করতে হয়, সর্বদা প্রস্তুত আমার যা আছে তা নিয়ে আমি থাকবো, আমি এর বাইরে বেশি কিছু চাই না। ঠাকুর তুমি আমাকে সবার মধ্যে ভালোবাসা নিয়ে, মানুষের খোঁজখবর নিয়ে, দুস্থ অনাথকে একটু দান করে যা পারি করি, আমি এইটুকুই চাই ম্যাডাম। আমার সম্পূর্ণ মনের এবং মানুষের পাশে সর্বদা থাকার একটা চিন্তাধারা আমার সবসময়। কেউ বিপদে পড়লো দৌড় দিয়ে যাই আমার পাশের ঘরে, তারপরে কেউ অসুস্থ হলো খোঁজ করি, দাদা দুই দাদার বাড়ি, বৌদি বয়সে গেছে বড় বৌদি, গিয়ে একটু দেখে আসি। এইটাই মানে মনের
1: সত্যি। শ্রোতা বন্ধু, আপনাদের কথাগুলো না আমার মন ছুঁয়ে যাচ্ছে, আর আশা করছি আপনাদের কথাগুলো আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন আপনাদেরও মন ছুঁয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের কথা, আমাদের আলোচনায়, আমাদের এই আলোচনার ভাবনার এই পর্ব, আজ রাতে এই পর্বখানি আমরা প্রত্যেক দিন চেষ্টা করে থাকি এমন কিছু বিষয়ের উপর কথা বলতে, এমন কিছু বিষয় আপনাদের জন্য নিয়ে আসতে যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনের কোনো না কোনো একটা অংশের সঙ্গে জড়িত। আর আজকের যে এই বিষয়টি সুখ, আমরা বলতে পারি যে সকালে ঘুম থেকে ওঠা সেই মুহূর্ত থেকে শুরু করে একেবারে রাতে ঘুমানো পর্যন্ত, এই সুখটা না আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে জড়িয়ে আছে। আরেকজন বন্ধু কিন্তু সঙ্গে রয়েছেন, দেখে নি কি বলছেন। হ্যালো, কে বলছেন?
2: হ্যালো মেদে।
1: ম্যাডাম বলুন, কে বলছেন?
2: কাল কলে পারাগতে বুঝে কো নাদ পাতা মলমাকা গান।
1: ম্যাডাম আপনি বাংলায় বলবেন
2: মেদে।
1: দুঃখিত শ্রোতা বন্ধু, আপনার কথা আমি কিছু বুঝতে পারলাম না। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরো একজন। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন? নিখিল ভট্টাচার্য জি।
3: হ্যাঁ
1: বলুন।
3: মন চলো নিজ
1: নিকে।

0: che no, poi io ci sono, pulito e appono, come, sono solo io, che sono.
1: বাহ, খুব সুন্দর গাইলেন কিন্তু।
0: নমস্কার,
1: ধন্যবাদ।
0: এক শান্তি অনন্ত, হ্যাঁ, ত্যাগেই শান্তি,
1: ঠিক
0: শান্তি হয় না,
1: ত্যাগেই শান্তি।
0: আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলছি যে আমার জীবনে হঠাৎ করে আমার ধারণা হলো যে আমার এই টাকা পয়সা সংসার চালাতে গিয়ে আমার নিজের জীবনের কি উন্নতি হলো, উন্নতি করতে পারলাম আমি। সেই জন্য আমি আমার এই ইয়েতে অনাথ আশ্রম, যে নবান্তিক অনাথ আশ্রম এবং আপনার ঘর এবং চান্দিগ্রামে একটা অনাথ আশ্রম, সেই আশ্রমে আমি টাকা পয়সা অনবরত দান করে চলতাম।
1: ঠিক,
0: আমার বেতন থেকে টাকা নিয়ে এই টাকাগুলি আমি এইভাবে দান করে করে মনে তৃপ্তি পেতাম এবং

0: আমি যখন কোভিড দেখা দিল তখন আমি দুর্গাচন্নি এবং বটতলা অঞ্চলে আমি রিক্সা পোলার এবং অন্যান্য যে লেবার ছিল তাদের মধ্যে আমি রিলিফ করেছিলাম। চোখের জন্য যে ইয়ে থাকে ভুলে গেলাম, আমার বয়স হয়ে গেছে, চোখের যে ইয়েটা থাকে কাপড়টা থাকে এটা আমি নিজে টাকা খরচ করে তাদের মধ্যে বিলি করেছিলাম। এটা নিজের কথা বলা ভালো বোঝায় না, তথাপি বলতে হলে যে সমাজের শিক্ষার জন্য আমার এটা বলতে হয়, না বলে আমি
1: অবশ্যই আপনার কথা শুনে অন্যরাও অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রেরণা পাবে।
0: এইভাবে আমি চলে আমার জীবনে শান্তি রক্ষা করছি।
1: ঠিক, ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধু, আমরা কথা বলছি সুখের সংজ্ঞা নিয়ে। ভাবুন তো, দিনের শেষে আপনার সাফল্যের খবরটা কাকে বলতে ইচ্ছে করে? কোনো প্রিয় মানুষকে? আবার কষ্টের সময় কার কথা মনে পড়ে? সেই মানুষগুলোর কথা যারা আপনাকে বোঝে। সুখের সঙ্গে সম্পর্কে একটা গভীর যোগ আছে। পরিবার, বন্ধুত্ব, ভালোবাসা এসব মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা কাজের ব্যস্ততায় সম্পর্কগুলোকে অবহেলা করি, কিন্তু শেষ পর্যন্ত মানুষ আসলে মানুষকেই খোঁজে। একটি আন্তরিক কথা, একটি খোঁজ নেওয়া, একটি হাসি, এসবই অনেক বড় সুখ। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যালো
1: শ্রোতা বন্ধু, বোধহয় কোনো কারণে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না, আপনি আরো একবার চেষ্টা করুন, আশা রাখছি কথা হবে। নমস্কার, কে বলছেন? শ্রোতা বন্ধু একটু আমি বলছি, আপনার কি রেডিও সেটটা অন করা আছে সামনে? এটা একটু অফ করে দিন।
3: আবার সত্যিকারের সুখ সাধারণত ছোট ছোট মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে, যেমন হাসি, প্রিয়জনের সাথে কথা বলা বা নিজের কোনো স্বপ্ন পূরণ হওয়া।
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একখানি কথা বললেন শ্রোতা বন্ধু। সঙ্গে রয়েছেন আরো একজন, শুনেনি। নমস্কার, কে বলছেন?
4: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
4: আকাশবাণী,
1: হ্যাঁ এফএম উজ্জয়ন্ত, বলুন।
4: আমি আড়ালের থেকে বলছি, কৃষ্ণপদ দাশগুপ্ত,
1: বলুন।
4: আজকে টপিক হচ্ছে
1: সুখের সংজ্ঞা
4: নাকি
1: সুখের সংজ্ঞা?
4: হ্যাঁ, সুখের সংজ্ঞা। কিন্তু ম্যাডাম, সুখটা এমন একটা জিনিস, সবটা নিজের অন্তরের কাছে। টাকা পয়সা ইউজ যারা রোজগার করে বা আছে, তারা সেই সুখটা তারা অনুভব করতে পারে না।
1: ঠিক,
4: আমার আগে একজন শ্রোতা বলেছেন, সুখটা বিরাজ করে, সুখটা পুরাটা আনন্দ উপভোগ করে যারা দিন আইনা দিন খা, প্রত্যেক দিন যারা শ্রম দিয়ে তাদের দিনের যে সুখ শান্তি রোজা করে, সেটাই মনে হয় সুখের সংজ্ঞা।
1: আচ্ছা,

0: ধন্যবাদ। সুখের সংজ্ঞাটা আমাদের সবার কাছে আলাদা, কারোর কাছে কিন্তু সুখের সংজ্ঞাটা এক নয়। আমার কাছে যেটা সুখ মনে হতে পারে সেটা আপনার কাছে সুখ মনে নাও হতে পারে, আবার আপনার কাছে যেটা সুখের বিষয় সেটা আমার কাছে সুখের বিষয় নাও হতে পারে। ওই যে কথায়, ছোট্ট একটা কথায় শ্রোতাবন্ধু ব্যক্ত করেছিলেন যে প্রকৃত সুখ মনের মধ্যে। আমরা যেভাবে সুখটাকে দেখব সেটা ঠিক সেভাবেই আমাদের কাছে ধরা দেবে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতাবন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দিদি।
0: হ্যাঁ বলুন, ভালো আছেন
1: দিদি? কি বলেন দিদি,
0: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, হ্যাঁ বেশ ভালো আছি। আজকের বিষয়টা দিদি খুব সুন্দর দিয়েছেন, সুখের সংজ্ঞা কি। তো আমি মনে করি, আমার এটা ব্যক্তিগত ধারণা থেকে আপনাকে বলছি, সুখের সংজ্ঞা হচ্ছে ভালো থাকা। কিরকম ভালো থাকা? আমার যদি শারীরিক সুখ থাকে, মানসিক সুখ থাকে, হ্যাঁ আপনার সাংসারিক দিক দিয়ে সুখ থাকে, হ্যাঁ তারপর অর্থনৈতিক সুখ থাকে, সেটাকে আমি প্রাধান্য দিই এবং আমি মনে করি এটি এলো আমার জীবনে ভালো সুখ বলে আমি মনে করি জানতে
0: পারি।
1: কিন্তু সব থেকে হচ্ছে যদি এখন মানসিক সুখ আর শারীরিক সুখটা হচ্ছে আসল জিনিস। শারীরিক সুখ যদি ভালো না থাকে তাহলে মন ভালো থাকবে না, আর মন ভালো না থাকলে পরে সুখও আসবে না। এটা তো ঠিক দিদি, বলুন।
0: শরীর আর মন একে অপরের জন্য রয়েছে, তারা পারস্পরিক সম্পর্কযুক্ত।
1: আমি দিদি যখন আপনি বিষয়টা দিয়েছেন তখন আমি এই চিন্তা ভাবনা করে আপনাকে এই কথাটা বললাম।
0: ধন্যবাদ,
1: শেয়ার করলাম।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, শুনবো আপনাদের কথা, রয়েছি আরও এক ঘন্টারও বেশি। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 9:57 হয়ে 9 সেকেন্ড, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। শুনবো আপনাদের কথা, আপনাদের মতামত। আপনারা চাইলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেও পাঠাতে পারেন। তবে এই মুহূর্তে চলুন এখানে গান শুনে নিই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। আর জানেন তো, এই মুহূর্তে আজ আমরা কি নিয়ে কথা বলছি? আজ রাতে পর্বে আমরা কথা বলছি সুখের সংজ্ঞা নিয়ে। হ্যাঁ, সুখের সংজ্ঞা, সুখ মানে কি? সুখ বলতে আপনার কাছে ঠিক কী রকমভাবে সেটা ধরা দেয়, আপনি সুখে কীভাবে ব্যক্ত করতে চান, সেই সব কথাই আজ আমরা শুনব, আলোচনা করব। আপনারা চাইলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন, 9402169965, এটা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। আপনারা লিখেও পাঠাতে পারেন আপনাদের মনের কথা। আর যারা ফোন করতে চাইছেন, আমাদের স্টুডিওর ফোন নম্বর খোলা রয়েছে 03812326253। এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমার সঙ্গে, আমি অবশ্যই শুনবো আপনাদের মনের কথা, আপনাদের মতামত। শ্রোতা বন্ধু, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান রেডিও সেটের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে আকাশবাণী FM উজ্জয়ন্ত, এই পেজেও আপনারা সরাসরি আমাদের এই অনুষ্ঠান শুনতে পাবেন। তাছাড়া নিউজ অন এয়ার অ্যাপ রয়েছে মোবাইলে, সেই অ্যাপটা আপনি ডাউনলোড করে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু, শুনে নি কি বলছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যালো, শোনা যাচ্ছে শ্রোতা বন্ধু আমার কথা? শুন, শ্রোতা বন্ধু, আপনি যিনি ফোন করেছেন আরো একবার চেষ্টা করুন, আশা রাখছি কথা হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার,
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: সুখ, আমার কাছে সুখটা হচ্ছে কর্ম। আমি কর্মের মধ্যেই সুখ খুঁজে পাই।
0: আচ্ছা।
1: হ্যাঁ, কারণ আমি যদি কর্ম করি তাহলে আমার কিন্তু চিন্তা ভাবনা কোনো কিছুই থাকবে না। আর ধরুন কর্মের মধ্যেই আমি সব কিছু পাই, যেমন ধরুন আমার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে শুরু করতে পেরেছি কর্মের দ্বারাই। তো আমি সারাদিন কর্ম করি এবং কর্মের দ্বারাই কিন্তু আমি সুখ খুঁজে পাই, আর কোনো চিন্তা করি না, তার জন্যে শরীরে কোনো রোগ জ্বালাও নেই। আমি কর্ম করি সারাদিনই, আর নিয়মিত আমি সব কিছু খাবার খাই এবং পরিবারের সঙ্গে সমানভাবে মাঝে মাঝে গল্প আড্ডা এইসব দেওয়া হয়। হ্যাঁ, তো এইভাবেই আমার সুখটা পরিচালনা করি।
0: ভালো লাগলো আপনার কথা শুনে।
1: হ্যাঁ, নমস্কার,
0: খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: সবাইকে নিয়ে সুখী থাকবেন। শ্রোতা বন্ধু, ওনার সারাদিনের ঘটনা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাছে ব্যক্ত করলেন। শ্রোতা বন্ধু, আপনারা যারা ফোনে পাচ্ছেন না, আপনারা কিন্তু মেসেজও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। সুখ নিয়ে যে আমরা কথা বলছি, বলবো আরও কথা, তাই সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার। নমস্কার।
1: হ্যালো,
0: কে বলছেন?
1: ওই আপনি সুখের কথা বলছেন না?
0: হ্যাঁ, আপনি কি, আপনি কে বলছেন?
1: জ্ঞান, প্রেম, সর্বন্ধ,
0: শ্রোতা বন্ধু, আপনার নামটা বলবেন?
1: সুখের মধ্যে লেগেই থাকে, আর সুখটা হলো নিজের কাছে, নিজে ঠিকভাবে চললেই সব ঠিক। নিজে যদি ঠিকভাবে না চলা যায় তাহলে সব বেঠিক হয়ে যাবে, ঠিক না?
0: হ্যাঁ, আপনার নামটা একটু বলবেন? শ্রোতা বন্ধু, সুখ নিয়ে আমরা কথা বলছি আজ। আজকের যুগে সুখের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একটি হলো তুলনা। আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের সেরা মুহূর্ত দেখি, কিন্তু নিজের জীবনের সঙ্গে তার তুলনা করি, ফলাফল অসন্তোষ। আমরা ভাবি সবাই ভালো আছে, শুধু পিছিয়ে আছি একমাত্র আমি। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রত্যেক মানুষের জীবনেই সংগ্রাম রয়েছে, প্রত্যেক মানুষের জীবনে অদেখা কষ্ট রয়েছে। সোশ্যাল মিডিয়ার ছবিগুলো জীবনের সম্পূর্ণ গল্প নয়, কিন্তু আমাদের মন সেই সোশ্যাল মিডিয়ার কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও দেখে সেইখানেই আটকে যায়। তাই তো, আমার মতো আপনারাও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ফলো করেন, ফেসবুক, ইনস্টা, টুইটার, অনেক মাধ্যম রয়েছে বর্তমানে। কখনো কি মনে হয় যে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের সুখটা, সুখ যাপনটা একটু হলেও কমে যাচ্ছে? কি মনে হয়? কারণ এত এত কন্টেন্ট, এত এত ভিডিও, এত ছবি, কখনো কি আমরা তাতে প্রভাবিত হই না? জানবো আপনাদের কথা, আপনাদের মতামত অবশ্যই শুনব। এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:07 হয়ে 48 সেকেন্ড, অর্থাৎ এই আজ রাতে পর্বটি নিয়ে আমি আছি আরও বেশ অনেকটা সময়। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি পদ্মা থেকে অনিমেষ দাশগুপ্ত
0: বলছি। হ্যাঁ বলুন।
2: অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি।
2: সুখের সংজ্ঞা
0: ঠিক,
2: আমি সুখের সংজ্ঞা বলতে এটা বুঝি, মনের বল, বাহুবল। কর্মজীবন, কর্ম আমার, আমি কর্মজীবন তাকে যদি ভালোবাসি তবে আমার জীবনে সুখটা আমি নিজেই মানে সুখটাকে কল্পনা করতে পারবো। একটু জড়িত থাকি, যে কারোর সুখ কারোর দুঃখ অনেক সময় আমাদের কাছে আসে। যেমন আজকে একটা ঘটনা ঘটেছে, আমার দোকানে একটা ভদ্রমহিলা এসেছিল, এসে বললো একটু ঠান্ডা জল খাবে। আমি ঠান্ডা জল দিয়েছি, উনি বললো, আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাবেন? আমার মেয়ে কলেজে উঠেছে, কম্পিউটারে অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে। তো আমি তো করিয়েছেন, না করতে পারিনি। তো কেন? ও বলেছে 300 টাকা লাগবে। বাবু আমি গরিব মানুষ, আমি 300 টাকা দিয়ে ফর্মটা কি ফিল আপ করতে পারবো? পারবো তো, টাকা নেই। আমি ভাবছি 50-60 টাকা নেবে। এবার সঙ্গে সঙ্গে আমি ওনাকে, আমি ওনাকে সঙ্গে সঙ্গে আরেকটা দোকানে নিয়ে আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি। 1 টাকা লাগে যে আমি দেয় উনাকে দেয়নি, আমি দিয়েছি। উনার সুখ, এই সুখটাই আমার সবচেয়ে বড় সুখ,
0: ঠিক,
2: এটাই আমার বলার।
0: অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একখানি স্মৃতি আপনি শেয়ার করলেন আমাদের সঙ্গে। আশা করছি আপনার কথা শুনে আমাদের অন্য শ্রোতা বন্ধুরাও কিন্তু অনুপ্রাণিত হবে। ধন্যবাদ।
2: এই যে আমি সবসময় আশেপাশে মানুষের পাশে

0: সবসময় থাকে,
1: তাই তো করা উচিত। ধন্যবাদ,
0: এটাই আমার, এটাই আমার, আমার নিজের সুখ না, আমার মানুষকে ভালোবাসি বলে সেই সুখটা আমি চাই
1: একেবারে,
0: এটাই আমার। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ,
1: ধন্যবাদ। কারোর জন্য কিছু করে যে সুখটা পাওয়া যায়, কাউকে কিছু দিয়ে যে সুখটা পাওয়া যায়, সেটাই বোধহয় সর্বোচ্চ, তাই না শ্রোতা বন্ধু? শুনবো আপনাদের মতামত। রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: আমি লঙ্গামোড়াতে বলছি।
1: নাম?
2: রাধাচরণ সরকার।
1: বলুন।
2: আমি বলছি ম্যাডাম, সুখী আপনি যারা ঋণী ওরা তারা খায়, তারা হচ্ছে অসুখী, আর যারা ঋণ নাই তারা হচ্ছে সুখী। রাষ্ট্রীয় ম্যাডাম নমস্কার,
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধু আরো একজন রয়েছেন সঙ্গে, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপনার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না, আরেকবার বলবেন।
3: হ্যাঁ, সমর্পিতা দাস।
1: সমর্পিতা দাস?
3: সমর বিজয় দাস।
1: সমর বিজয় দাস, বলুন। বলুন শ্রোতা বন্ধু, কি বলবেন?
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শ্রোতা বন্ধু আপনার আওয়াজটা ঠিক আমি পাচ্ছি না, দুঃখিত। শ্রোতা বন্ধু সমর বিজয় দাস আপনি ফোন করেছিলেন কিন্তু আপনার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাইনি, আপনি যদি সম্ভব হয় আরও একবার চেষ্টা করুন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
3: সমর,
1: হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন,
3: কাকে বলে?
1: হুম, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, সমর বিজয় দাস আপনি ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো আপনার আওয়াজটা আমি ঠিক শুনতে পাচ্ছি না, তবে আপনি ফোন করেছেন, আমাদের বিষয়ে কথা বলেছেন, চেষ্টা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও কথা হবে নিশ্চয়ই অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ না, এখন বিদায় বলার সময় হয়নি। শুধু শ্রোতা বন্ধু সমর বিজয় দাস যিনি ফোন করেছিলেন ওনার আওয়াজ তো আমি শুনতে পাইনি, তাই ওনাকে বললাম আপাতত আপনার সঙ্গে অন্য কোনো দিন কথা হবে। তবে আজ কিন্তু আমাদের এই আজ রাতে পর্ব 11টা পর্যন্তই থাকছে, ঠিক যেরকম অন্যান্য দিন থাকে। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, শুনে নিই কী বলছেন। নমস্কার, কে বলছেন?
4: নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাম।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
4: আমি আনন্দনগর থেকে জয়কুমার বলছিলাম ম্যাম।
1: নামটা আরেকবার বলুন।
4: জয়কুমার।
1: জয়কুমার, হ্যাঁ বলুন।
4: মাস্কের টপিকটা ওই একটু নেট একটু স্লো করছিল যে, তো একটু একটু বলছি, একটা একটু ডিস্টার্ব, মানে একটু বোঝার।
1: আচ্ছা, নেটওয়ার্কের জন্য শোনা যাচ্ছে না। হ্যাঁ
4: একটু বলে দিলে কাইন্ডলি।
1: আজকের বিষয় হচ্ছে সুখের সংজ্ঞা, সুখ মানে কি আপনার কাছে?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কয়েকটা বলছি। সংক্ষেপ সুখের সংজ্ঞা মানে নিজের সুখ থাকলে সবাইকে সুখ রাখার, সুখ রাখতে পারে, আর নিজে যদি থাকে তো সবাইকে সুখ রাখার মতো কোনো সুখ থাকে না। সুখ মানে মানে শান্তি, শান্তি মানে সবকিছু, মানে সবকিছুই শান্তি আর কি, সবখানে থাকা চলা আসা যাওয়া খাওয়া থাকা সবকিছুই সুখ, মানে সবকিছু বিশ্বের সবের মধ্যে আনন্দ ভোগ করা যায় আর কি।
1: ঠিক ঠিক, শান্তি, নিজে সুখী না থাকলে কাউকে সুখী রাখা যায় না।

সত্যি কথাগুলো খুব মূল্যবান। অসংখ্য ধন্যবাদ আপনাকে শ্রোতাবন্ধু। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের সবার প্রিয় পর্ব, আজ রাতে পর্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা রয়েছি, আজ আপনাদের সঙ্গে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতাবন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো। না শ্রোতাবন্ধু, এই মুহূর্তে যিনি ফোন করেছিলেন আপনি আরও একবার চেষ্টা করুন। আশা করছি

হ্যালো, না শ্রোতা বন্ধু, এই মুহূর্তে যিনি ফোন করেছিলেন আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করছি আপনার সঙ্গে কথা হবে, সময় আছে আমাদের হাতে অনেকটাই, শুনবো আপনার কথা। আপনারা যারা ফোনে পাচ্ছেন না বা ফোনে কথা বলতে অসুবিধা হচ্ছে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বা নেটওয়ার্কের কারণে, আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও আমাকে লিখে পাঠাতে পারেন। 9402169965 এই নম্বরটি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, আপনারা চাইলে লিখেও পাঠাতে পারেন। আজ আমরা কথা বলছি সুখ নিয়ে। শ্রোতা বন্ধু, সুখের যে বিভিন্ন সংজ্ঞা হয়, সুখের যে বিভিন্ন ধরন হয়, তা তো এতক্ষণে আমাদের এই আলোচনায় বা আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই ফোন করেছেন, অনেকেই অনেক ধরনের সুখের ব্যাখ্যা দিয়েছেন। এতক্ষণে আমরা এই সুখের বিভিন্ন ধরনের কথা বা ধরন যে রয়েছে সেটা নিশ্চয়ই আজ করতে পারছি। আর এটা যে আমরা আজকে প্রথমবার আজ করলাম তাও নয়, আমরা জানি, সকলেই জানি কথাটা, এটা খুব কমন একটা ব্যাপার আমাদের সবার কাছেই, এই সুখের সংজ্ঞাটা আলাদা। আজ হয়তো আমি কোনো একটা গাছ লাগিয়ে সেটাকে যত্ন করে সেটা নিয়ে থাকতে বেশি সুখী, ঠিক একই সময় অন্যদিকে কেউ একটা বাড়ি কিনে সেটা নিয়ে খুব সুখী। তাই এই সুখের এই ধরন, সুখের ব্যাখ্যা কখনোই একরকম হয় না। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে একখানি গান যা আমার খুব পছন্দের, চলুন শোনাই আপনাদের।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে আপনারা কিন্তু রয়েছেন আজ রাতে পর্বে সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়া রহমান বলছি দিদিভাই।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, সুখের সংজ্ঞা খুঁজতে গিয়ে আমি কিন্তু গৌতম বুদ্ধকে একটু টেনে আনছি।
0: অবশ্যই বলুন।
1: আসলে গৌতম বুদ্ধ বলেছিলেন, আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ।
0: ঠিক ঠিক।
1: তো সুখের সংজ্ঞা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে আকাঙ্ক্ষাকে স্বাদ আর সাধ্যের মধ্যে যদি বেঁধে রাখা যায় এবং নিরোগ মুক্ত শরীর, রোগ মুক্ত শরীর আর শোক যন্ত্রণাকে যদি সহজেই পাস্ট করে দেওয়া যায়, আর যদি সব সময় মানুষের সান্নিধ্যে থাকা যায়, আমার মনে হয় সেই মানুষটা সবচেয়ে বেশি সুখী। এটাই হচ্ছে আমার সুখের সংজ্ঞা। এটুকু বললাম, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে আজ রাতে পর্বে আমরা কিন্তু আজ কথা বলছি সুখের সংজ্ঞা নিয়ে। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পেলাম, চলুন আপনাদের পড়ে শোনাই। লিখছেন, শুভ সন্ধ্যা নিবেদিতা ম্যাডাম, আজ সুখ নিয়ে কথা হচ্ছে। শুনছিলাম সবার কথা। আমার মতে সুখ হচ্ছে আমাদের মনের একটা অবস্থান। সুখে থাকার অস্ত্র নিজের হাতে। কেউ অল্পতেই সুখী হয়, কেউ বা অল্পতে সুখী হয় না। আরও চাই, আরও চাই, ফলে তাদের উচ্চাকাঙ্ক্ষা এত বেশি যে কখনো ওনারা সুখী হতে পারেন না। আবার অনেক সময় এমনও হয় যে ছোট ছোট যে কোনো কাজ যখন আমরা সম্পূর্ণ করতে পারি, তখনও আমরা কিন্তু সুখ অনুভব করি। আবার বড় কোনো কাজের মাধ্যমে যখন সাফল্যের চূড়ায় পৌঁছি, তখন তো আরও বেশি সুখী বলে মনে করে নিজেদের। তবে সেইটা মানুষ ভেদে ভিন্ন হয়। আবার কখনো এইটাও দেখা যায় যে আমরা নিজেরা সুখে না থাকলেও অন্যদেরকে সুখে রাখার চেষ্টা করি। আজকালকার যুগে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি যে কেউ কারোর দিকে তাকানোর ফুরসত আমরা পাই না। এই ব্যস্ততার দুনিয়ায় যারা নিজেদের যে কোনোভাবে সন্তুষ্ট রাখতে পারছেন, ওনারাই সুখী মানুষ। টাকা পয়সা ধন দৌলত সবাইকে সুখ দিতে পারে না। আবার অনেকের অনেক কিছু নেই, তারপরও খুব সুখী। সবশেষে বলবো, সুখের সন্ধান করার জন্য দূরে কোথাও যেতে হয় না, আমাদের নিজের কাছেই হৃদয়ের গহীনে তার আশ্রয়স্থল। ভালো থাকবেন। স্বর্ণালী কৃষ্ণনগর আগরতলা থেকে শ্রোতা বন্ধু লিখেছেন, অসম্ভব সুন্দর লিখেছেন আপনি শ্রোতা বন্ধু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর ব্যক্ত করলেন আপনার মনের কথা, সত্যি প্রত্যেকটা কথা প্রত্যেকটা লাইন একেবারেই বাস্তব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু রয়েছেন একজন সঙ্গে, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আজকে তো খুব প্রসঙ্গটা সুন্দরই এনেছেন,
0: ধন্যবাদ।
2: সুখের সুখের একটা সংজ্ঞা চাইছেন। আসলে সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের এই মানব জীবন চলে আসত, এটা কিন্তু বাস্তব সত্য। প্রতিটি মানুষের আশা এবং প্রত্যাশা থাকে সুখ নিয়ে, শান্তি নিয়ে বেঁচে থাকার। তাই ঝামেলা থেকে যদি মানুষ এড়িয়ে চলে, জীবন আনন্দ দিয়ে ভরে তুলতে পারে, শান্তি নিয়ে বাস করতে পারে। কিন্তু সারা জীবন তো আর শান্তিতে কারোরই কাটে না, এটা সম্ভব নয়। একটা পৃথিবীতে অনেক সম্পদ আছে, টাকা পয়সা ধন দুলন সমস্ত সম্পদ আছে, কিন্তু বড় সম্পদ হচ্ছে সুখ এবং শান্তি। টাকা পয়সা দিয়ে হয় না। আপনি দেখবেন যে একটা জায়গাতে যদি আমাদের যদি 5 মিনিটের মাথা ব্যথা থাকে, তখন কিন্তু আমরা টাকা পয়সা সমস্ত কিছু ভুলে যাই। আমাদের সুখ শান্তি আসে না, কিন্তু তখন চাইবে যে আমার সমস্ত কিছু সম্পত্তির দিয়েও যদি সুখ শান্তিতে থাকতে পারি, এটা আমার বড় একটা সম্পদ। তো জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়, তাই কিন্তু তাই পরিপূর্ণতা লাভে সুন্দরভাবে শান্তি নিয়ে ছোট্ট জীবন কাটাতে সবাই চায়। আমরা তো আর 1000 বছর বাঁচতে পারবো না, অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, বিভিন্ন তাই পৃথিবীতে বিভিন্ন উপায়ে অবলম্বন করে আমরা যাতে এই স্বল্প পরিসরে জীবনটা আনন্দে ভরিয়ে দিয়ে কাটিয়ে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, এটি আমার প্রত্যেককে যেতে হবে, এটা কিন্তু সত্য। একটা ব্যক্তি শান্তি খুঁজতে খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে মলে গ্রামে গঞ্জে ঘুরে কোথাও কিন্তু শান্তি পাচ্ছে না, সুখ পাচ্ছে না। শেষ পর্যন্ত ও একটা ছেলে, ছোট্ট একটা ছেলে এসে ওর কাছে টাকা চাইল, বাবু আমাকে 10টা টাকা দেবেন? তখন সে বলল যে হ্যাঁ দেব। তো তুই কি করবি 10 টাকা দিয়ে? বলে আমি আমি দেখি আমি কি করতে পারি। 10 টাকা দিল, দিয়ে ওর পিছন পিছন গেল।

0: শেষ পর্যন্ত দেখা গেল ও কটা কয়েকটা রুটি কিনেছে, রুটিগুলি নিয়ে বাড়িতে গেছে, গিয়ে ওর বৃদ্ধ মা বাবাকে এই রুটিগুলি দিল, ওরা আনন্দ ভরে এগুলি খেল। এত বলতো ও তখন বলল যে আমি পেয়ে গেছি, আমার সুখ শান্তি পেয়ে গেছি, এটি আমার কাছে সুখ। যে তাকে ওকে টাকাটা দিলাম, যে টাকাটা খরচ করলো তার মা বাবার জন্য, এটা দেখে তার আনন্দ পূর্তিতে ভরে গেছে মনটা। এই যে এক একজন মানুষ এক এক ভাবে কিন্তু এই পৃথিবীতে সুখ খুঁজে, শান্তি খুঁজে, এইভাবেও কিন্তু শান্তি পাওয়া যায়। আমি একটা মানুষকে যদি কিছু একটা দিলাম, একটা গরিব দুঃখে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিজেশ্বর, আমি যদি কিছুটা দিয়ে একটা মানুষের সহায়তা করতে পারি, এটা আমার কাছে একটা শান্তি। কোন প্রকার সংঘাত ছাড়া, কোন প্রকার সংঘাতবিহীন ছাড়া জীবন বা রাষ্ট্র কিন্তু শান্তির সবটা চলে না। দেশ দেশে দেখবেন যে শান্তি না থাকলে ব্যক্তি জীবনেও কিন্তু শান্তি সুখ শান্তি আসতে পারে না। তাই চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, এই জন্য কিন্তু ব্রিটিশ সরকার থেকে আমাদের রাষ্ট্রটা স্বাধীন করার জন্য অনেকে রক্ত দিয়েছেন, রাষ্ট্রনায়কের ডাকে অনেক দেশ নেতারা প্রাণ দিয়েছেন, অনেক লোক এই স্বার্থে রাষ্ট্রের স্বার্থে সংসারের স্বার্থে কিভাবে একটু সুখ নিয়ে শান্তি নিয়ে বাঁচতে পারে। ব্রিটিশ ব্রিটিশ লোকদের যারা যাতে নির্যাতিত না হয়, তাদের যারা কষ্ট না হয়, সেই জন্য কিন্তু চেষ্টা করেছে সুখে থাকার জন্য, সুখ শান্তিতে বাড়িঘর নিয়ে থাকার জন্য অনেকে প্রাণ দিতে হয়েছে। আমাদের বর্ডার এলাকাতে যারা আছেন আমাদের সৈনিকরা, তারাও কিন্তু আমাদের শান্তি দেওয়ার জন্যই, আমাদের সুখ দেওয়ার জন্যই তারা কিন্তু জীবন দান করছেন, প্রাণ দান করছেন। এই যে জিনিসগুলি আমরা চাই, তাই প্রয়োজন দয়া মায়া ক্ষমা সহনতি, বিশেষ করে মানব ধর্ম নিয়ে যদি বাঁচতে পারি তাহলে কিন্তু আমাদের সুখ এবং শান্তি আসবে। এটুকু বললাম, নমস্কার, ভালো থাকবেন,
1: অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, সুখের সংজ্ঞা ওই যে বললাম ভিন্ন। এই যেমন আপনারা ফোন করে বা মেসেজ করে আপনাদের মনের কথা ব্যক্ত করছেন, আমি ঠিক রিলেট করতে পারছি আমার আজকের এই বিষয়টার সঙ্গে, আপনাদের কথা, আপনাদের মতামত, আপনাদের মনের কথা, এইটাও আমার কাছে একটা সুখ। আপনারা ফোনে ট্রাই করছেন, মেসেজ করছেন, আমাকে পাচ্ছেন, কথা বলতে পারছেন, এইটাও এক ধরনের সুখ, তাই না? খুব ছোট ছোট কাজে, খুব ছোট ছোট মুহূর্তেই কিন্তু আমরা চাইলে সুখটাকে বেছে নিতে পারি। ওই যে আমরা বলি যে সুখ আর দুঃখ মিলিয়েই আমাদের জীবন, আমরা সুখও কুড়াই, দুঃখটাকেও কুড়াই। তবে যতটা সম্ভব দুঃখটাকে না কুড়িয়ে সুখটাকে কুড়ানোই ভালো, কারণ দিন শেষে নিজেকে নিজের কাছে সুখী প্রমাণিত করাটাই আমাদের আসল সুখ। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, আপনি কে বলছেন?
2: আমি রাজেন্দ্র দাস বলছি, আমার বাড়ি হলো পশ্চিম চম্পা মোড়া।
1: বলুন।
2: আমি বলছি কি, সুখ দুঃখ নিয়ে তো কথা হচ্ছে না?
1: সুখের সংজ্ঞা নিয়ে কথা হচ্ছে, সুখটাকে মানে। বলুন।
2: শ্রোতা বন্ধুরা অনেকেই, শ্রোতা বন্ধুরা বলছে, তা বলছে, শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। সুখ আর দুঃখ, সুখ দুঃখ সবকিছুই আছে, মানুষ কর্ম করলে সুখ পায়, যে কর্ম করবে সেটাই সুখ পায়। কিন্তু এখন এই যুগে সুখ কর্ম করলে সুখ পাওয়া যায়, সুখ পুরা সুখ পেয়েছে তখন বাল্যকাল থাকে, এক যুগ 12 বছর হলে এক যুগ, তখন বাল্যকালেই একমাত্র সুখ এক থাকে, তখন দুঃখ থাকে না, তখন জ্ঞান স্মৃতি বেড়ে যায়, বুদ্ধি বেড়ে যায়, তখন থেকে সুখ আর দুঃখ দুটোই হয়, সেটাই আমি বলছি।
1: ধন্যবাদ।
2: এখন তো দেখি কর্ম করলে সুখ, ভালো কাজ করলে সুখ পাওয়া যায়। আমি জানি আমার যেটুকু জ্ঞান স্মৃতি বলছে, আমি জানি এখন তো শিশুকালে সুখ থাকে, তখন দুঃখ কিছুতেই থাকে না, এখন তখন জ্ঞান স্মৃতি বড় হয়ে যায়, তখন এই দুঃখ আজকে সুখ কালকে দুঃখ এই নিয়েই থাকে, একমাত্র সুখ থাকে বাল্যকালে, তখন দুঃখ থাকে না।

0: এটুকুই বললাম ম্যাডাম।
1: অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু বললেন যে বাল্যকালই আমাদের সুখ, প্রকৃত সুখ। ব্যক্তিভেদে আমাদের ভিন্ন মত, প্রত্যেকের কথাতেই প্রত্যেকের একটা যুক্তি রয়েছে, একটা কারণ রয়েছে, আর তাই তো আমরা সবাই ভিন্ন। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? শ্রোতা বন্ধু আপনার কথাটা শুনতে পাচ্ছি না।
2: আমি বাজারঘাট থেকে ওম দাস বলছি।
1: ওম দাস বলুন।
2: সুখ-দুঃখ,
1: হ্যাঁ,
2: আমরা যখন পৃথিবীতে এলাম,
1: হ্যাঁ,
2: সঙ্গে কিছু আনি না, যা পেয়েছি এখানে পেয়েছি, যা হারাইছি যেখানে হারাইছি, সুখ এখানেই পেয়েছি, দুঃখ এখানেই পেয়েছি। যাবার সময়, পৃথিবীতে যাবার সময় কিছুই আমাদের সঙ্গে থাকবে না, শুধু থাকবে আমি মরার পরে যে আমার চিতাটা হবে, তাতে যেত আমার কোনো আশ্বাস না থাকে, এমন করতে হবে, দুঃখ মিলি জীবন। আর এফএম পর্যন্ত সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক রকম প্রতিক্রিয়াকে খুব সুন্দর সুন্দর শুনতে আমার খুবই ভালো লাগে।
1: শ্রোতা বন্ধু আপনার কথা আমরা মাথায় রাখলাম, অবশ্যই চেষ্টা করব, ধন্যবাদ। শ্রোতা বন্ধু আজ আমরা কথা বলছি সুখের সংজ্ঞা নিয়ে। সুখ অনেক রকমই হয়, মানে তার ধরনটা, তার স্ট্রাকচারটা আমাদের এক একজনের কাছে এক এক রকম, তাই না? এই যে গৌতম বুদ্ধ, একজন শ্রোতা বন্ধু বলছিলেন গৌতম বুদ্ধের কথা, ওনার কথা থেকে আমার একটা কথা মনে পড়ল, বলছি আপনাদের। তবে সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, একটু শুনে নিই কি বলছেন। নমস্কার, কে বলছেন? না, পেলাম না। গৌতম বুদ্ধ বলেছিলেন সুখের কোনো পথ নেই, তিনি বলেছিলেন সুখের কোনো পথ নেই, সুখই হলো পথ। আর গৌতম বুদ্ধকে নিয়ে যখন বলছি, সেক্ষেত্রে রবি ঠাকুরকে নিয়ে কিছু বলবো না, এই শান্তি বা সুখ সম্পর্কিত কোনো কথা একটা লাইন তো বলতেই হয়। রবি ঠাকুর মানুষের মনের স্বাধীনতার মধ্যেই না সুখটাকে খুঁজে পেয়েছিলেন, আর তার পরিণাম, তার ফলাফল আমরা সব সময় ওনার লেখায়, ওনার গল্পে, ওনার কবিতায়, ওনার গানে সব সময় পেয়ে থাকি। আজ আমরা জিদ্দু কৃষ্ণমূর্তিকে নিয়েও কথা বলেছি, তিনি বলেছিলেন যে যখন আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করবেন, তখনই আপনি সত্যিকারের স্বাধীন হবেন। এই কথাগুলোর মধ্যে না একটা গভীর সত্য লুকিয়ে আছে, প্রত্যেকের কথায় সুখের কারণ, সুখের পথ নির্দেশ দেওয়া আছে। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন?
3: হ্যালো দিদি।
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: হ্যাঁ, ওই যে পশ্চিমবঙ্গ বীরভূম থেকে গৌতম বুদ্ধের চট্টোপাধ্যায় কথা বলছি।
1: আচ্ছা, আমি এইমাত্র গৌতম বুদ্ধের একটা বাণী বললাম আর আপনি ফোন করলেন, বলুন।
3: ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ আমি ভালো আছি। দেখি দিদির সঙ্গে একটু কথা বলি। দিদি দেখুন, সুখ কেমন জিনিস না, যে দেখুন অনেকে মার ভাত খেয়েও সুখী হয়, আবার দেখা যায় যে অনেক কিছু গাদা গাদা ফল, মিষ্টি মুন্ডা, ভাতের সঙ্গে অনেক কিছু তৈরি তরকারি, মাছ মাংস দিয়ে খেয়েও তাদের আবার সুখ হয় না। তাহলে দেখুন সুখটা এইরকম ধরুন, বলুন সুখটা কিন্তু আমি দেখলাম মনের মনের মধ্যে আর কি, মনটা যত বড় হবে তো সুখটা তত কিন্তু বাড়ে, আমি দেখেছি। মনের সঙ্গে সুখের, মনের সঙ্গে অনেকটা পার্থক্য আছে,
1: মনটাকে প্রসারিত করতে হয়, তাই না?
3: হ্যাঁ প্রসারিত করে, হ্যাঁ ঠিক বলুন। আর

0: এই যে আমি দেখি আমি কি করি জানেন, এই যে সবাই সঙ্গে না একটু হাসি আনন্দ করে থাকতে ভালোবাসি, ওইটা দেখেছি আমি, কিন্তু আমার জীবনটা বেশ ভালোই ইয়ে হয় কাটে, আর খুব আনন্দ করি পেরো আমি সারাদিন। আর ওপরওয়ালার কাছে আমি একটা ইয়ে চাই, সকালে উঠি মানে ভক্তি ভরি ঠাকুরকে বলি ঠাকুর সারাদিন যেন ভালো অবস্থায় আমি থাকতে পারি আমরা সবাই মিলে আর কি, ওটা পরিবার থেকে শুরু করে গ্রামটা ভালো থাকলে আরো ভালো, সবাই যেন ভালো থাকে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি। আর দেখুন একটা সেই শ্লোক আছে, সুখের সুখ সুখ করে কেন্দ্র না, যতই কান্দিবে যতই বাড়িবে ততই বাড়িবে বিশাল ভার, কাঁদতে লাগলে তো বিশাল ভার ভারই বাড়বে বেশি বেশি।
1: অসংখ্য ধন্যবাদ একজন ধনী ব্যবসায়ী ছিলেন, অনেক অর্থ ছিল, অনেক সম্পদ ছিল, তবুও তিনি সব সময় উদ্বিগ্ন থাকলেন। একদিন তিনি গ্রামের এক বৃদ্ধকে দেখলেন বৃদ্ধের বিশেষ কিছু ছিল না, কিন্তু মুখে ছিল তৃপ্তির হাসি। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, আপনি এত সুখী কেন? বৃদ্ধ উত্তর দিলেন, কারণ আমি যা আছে তার জন্য কৃতজ্ঞ, আর যা নেই তার জন্য আফসোস করি না। এই উত্তরই হয়তো সুখের সবচেয়ে সহজ সংজ্ঞা, তাই না শ্রোতা বন্ধু? একেবারেই আমরা কিন্তু অনুষ্ঠানের বা এই পর্বের প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি, তবে সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: এটা নিয়ে আমাদের জীবন, এটা হচ্ছে পুরো জীবনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সুখ আর দুঃখ নিয়ে আমাদের জীবন। তো আমরা সেই শৈশব থেকে শুরু করে শৈশব যৌবন এখন এখন আছি বার্ধক্যে, অর্থাৎ সেই অবসর নিয়ে জীবন কাটাচ্ছি। তো এই জীবনকালে এখনো পর্যন্ত যেটা অনুভব যে সুখ কখনো সুখ কখনো দুঃখতা, সুখ হল এমন একটা সময় আসে অবস্থান করে যখন নিজেও বেশি আনন্দ পাই, অপরকেও আনন্দ দেওয়া যায়, কিছু ভালো কিছু করা যায়, নিজেও সেটা উপভোগ করা যায় এবং অপরকেও
1: দেওয়া যায় সুখটা
2: করা যায়, সেই সময়কালটাই হচ্ছে সুখ।
1: ঠিক,
2: তো সুখ আর দুঃখ আপেক্ষিক অবস্থান, যেমন দিন রাত্র, হ্যাঁ, দিন মাস বছর এগুলো কিন্তু চলছে চলছে চলছে নদীর মতো চলছে, কিন্তু একটা একটা ঠিক আমাদের জীবনটাও সেই জন্ম থেকে শুরু করে আমাদের জন্ম যখন হয়েছে মৃত্যু তো একদিন হবে, তো আমাদের সবাইকে চলে যেতে হবে। এই সময়কালে আমাদের কখনো কখনো আমরা খুব জীবনটাকে উপভোগ করি, খুব আনন্দ পাই, সেই সময়টাকে আমরা সুখ করে ধরে নিই। আর যখন ভীষণ কষ্ট পাই বা আমার জন্য যদি কেউ কষ্ট পায় বা জীবনটাকে মনে হয় দূর আর ভালো লাগছে না, চলে যেতে পারলে ভালো ছিল, তখন সেইটাকে আমরা সেই সময়টাকে আমরা বলি দুঃখ। আসলে সত্যি কথা বলতে কি সুখ দুঃখ নিয়ে আমাদের এই জীবন, আমাদের যতদিন বেঁচে থাকতে হবে সবাইকে নিয়ে সুখে
1: সুখে
2: সব নিয়ে আমাদের বাঁচতে হবে থাকতে হবে, এটাই আমাদের মেনে নিতে হবে। তো
1: ধন্যবাদ,
2: সবাই চায় সুখ, সুখ
1: তাই দুটো আপেক্ষিক, একে অপরকে ছাড়া আমরা কারোর মূল্যটাই বুঝতে পারতাম না, তাই তো? আর শ্রোতা বন্ধু, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:50:05, আমি আছি আর 10 মিনিট মতো। আপনারা চাইলে ছোট করে হোয়াটসঅ্যাপে লিখেও পাঠাতে পারেন, আর চাইলে ফোনও করতে পারেন। আজ আমরা কথা বলছিলাম সুখের সংজ্ঞা নিয়ে। এই আজ রাতে পর্ব

0: আমরা কথা বলছি সুখের সংজ্ঞা, এই সুখ এই দুটো অক্ষরের একটা শব্দ কতটা গভীর। সঙ্গে রয়েছেন কিন্তু আরো একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: কে বলছেন?
1: অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু লাইনটা পাচ্ছি না।
0: শ্রোতা বন্ধুরা কথা বলছিলেন তাই আর কি, বলুন কি বলবেন।
1: আজকে যে প্রসঙ্গটা রেখেছেন না, আমার মনের একদম গভীর প্রশ্নটা এসে গেছে।
0: আচ্ছা বলুন, খুব অল্প শব্দে বলবেন কারণ আমাদের অনুষ্ঠানে খুব একটা সময় নেই। ঠিক আছে বলুন।
1: হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি আপনার কথাটা। যে প্রশ্নটা রেখেছেন না, যে আপনাকে সর্বজ্ঞ, এই জীবন সারাটা জীবন আমি দুঃখ পেয়ে গেছি।
0: আচ্ছা
1: এখন অব্দি দিদি ভাই
0: আমি শুনতে পাচ্ছি
1: যে আপনার যে আজকে যে থিমটা টপিকটা রেখেছেন না, মানে বা আপনার সবার জীবন, আমার জীবন তো অন্তত পক্ষে শেষ করে দিয়েছি, ভাইয়ের বউ বাদে যা বাদে যে নিজে এখনো বিয়ে করছি না। 49 বছর চলছে আমার, আমি একজন গ্রাজুয়েট। যে আজকে যে টপিকটা রেখেছেন, অনেকবার ফোন করেছি,
0: শ্রোতা বন্ধু, এই যে উনি বললেন না সারাটা জীবন দুঃখ নিয়েই কাটাচ্ছেন, হয়তো ওনার কথা শুনে যারা ভাবছেন যে আমিও খুব দুঃখে আছি, অন্ততপক্ষে ওনার কথা শুনে আপনারা একটু হলেও ভাববেন যে আমি ওনার থেকে একটু বেশি সুখে আছি, তাই না? কথায় বলে যে দুঃখটাকে বড় করে দেখতে নেই, কারণ আপনি যখন অন্যের সাথে কথা বলবেন, অন্যের দুঃখের কারণটা বা অন্যের পরিস্থিতিটা যখন আপনি জানবেন, তখন হয়তো মনে হবে আপনি তার থেকে অন্তত ভালো আছেন। খুব সহজ, খুব সাধারণ একটা উদাহরণ যদি দিই, আমরা যখন যদি কখনো হসপিটালে যাই, কেউ হয়তো পায়ে ব্যথা পেয়েছে, কেউ হয়তো আমরা পড়ে গেছি বা কোনো পেটে ব্যথা, অসুস্থ, হসপিটালে যাই, কিন্তু হসপিটালে যাওয়ার পর যে দৃশ্যটা আমরা দেখি, তখন বোধহয় আমরা একটু অন্যরকম আমাদের মনে হয়। সেটা সবারই মনে হয়, সেটা খুব স্বাভাবিক, সাধারণ একটা ঘটনা, খুব সাধারণ একটা উদাহরণ আপনাদের দিলাম। হসপিটালে বেডে শুয়ে থাকা যে রোগীরা, যে পেশেন্টরা থাকে, আর আপনি সেই মুহূর্তে নিজের দু পায়ে হেঁটে ডাক্তার দেখাতে গেছেন, আপনি তার থেকে অন্তত সুখী আছেন। তাই নিজের দুঃখটাকে বড় করে দেখতে নেই, আপনার থেকে অনেক অনেক বেশি কষ্টে অনেকেই আছে। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতা বন্ধু, দেখিনি। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি চাঁদপুর থেকে বলছি, আপনার থেকে।
0: নামটা আরেকবার বলবেন।
2: তাপস দেব।
0: আচ্ছা বলুন
2: ম্যাডাম, অনেক দিন ধরে ফোনটা লাগানো।
0: হ্যাঁ
2: আচ্ছা শ্বশুরের জন্য বলতেন।

0: দেখেন আমি একটা ওয়ান দিতে যাচ্ছি চালাচ্ছি বুঝেছেন, আমি সংসার আমার ছেলে একটা ষোলো বছর মারা গেছে, তারপরও আমি বহু সুখী আছি, আমার মেয়েটাকে বিয়েছি, অ্যাক্টিং করাইছি, মেয়েটা এখন বাইরে প্রাইভেট চাকরি করছে, আমার মাকে নিয়ে আমার বউকে নিয়ে আমি খুব সুখী আছি।
1: হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি।
0: বুঝেছেন, আমি খুব সুখী আছি, আমি বহুত দুঃখ পেয়েছি, ছোট আছে, বাবা মারা গেছে, আমাকে দেখেন না, আমি বহুত কষ্ট করে ডায়াবেটিস পেয়েছি, চাকরি পেয়েছি, বুঝেছেন, মা আমাকে কাম করে লেখাপড়া শিখেছে, এক ভাই এক বোন ছিলাম,
1: খুব ভালো থাকুন, সুখে থাকুন, সবাইকে নিয়ে আনন্দে থাকুন,
0: ধন্যবাদ।
1: আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আপনারা অনেকেই আজ ফোন করেছেন, অনেকের সাথেই কথা হলো, আপনাদের মনের কথা, আপনাদের সুখের স্মৃতি, সুখের সংজ্ঞা শুনলাম, নিজেকে অনেকটা বেশি সমৃদ্ধ করলাম। হয়তো আমি যেটুকু জানতাম সুখ বলতে, তার থেকে আরও অনেকটা বেশি জানলাম আপনাদের কথায়। আর আপনারাও আপনাদের কথা শুনে আপনারাও নিশ্চয়ই অনেকটা বেশি সমৃদ্ধ হয়েছেন। তাই অনুষ্ঠানের শেষ পর্বে এসে সবার জন্য একটাই কামনা বা একটাই প্রার্থনা, আমরা সবাই যেন ভালো থাকি। আর যারা বলছি যে ভালো নেই, সেই আমরাও যেন ভালো থাকি, সুখে থাকি। আমি আর যে নিবেদিতা আপনাদের বন্ধু, এই আজ রাতে পর্ব নিয়ে এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আনন্দ থাকা, ভালো থাকা, সুস্থ থাকা, এই সব কিছুকে নিয়ে গোটা যেটা বলতে পারি, সুখে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিই এফএম উজ্জয়ন্তী আগামীকালকের যে অনুষ্ঠান সূচি রয়েছে, সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খরা, সকাল 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন, সকাল 8:40 শুনবেন কাকলি, 9:02 শুনবেন শিশুদের জন্য অনুষ্ঠান শুনবেন আর জে নিতায়ের সঙ্গে, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সকাল 10:55 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাতের 134তম পর্ব শুনবেন। এই অনুষ্ঠানের অব্যবহৃত পরেই শুনবেন তার বাংলা ও ককবরক অনুবাদ। বেলা 2:30 শুনবেন বাংলা নাটক প্রতীক্ষা। বেলা 3:00 আজকের অতিথি, বিকেল 4:00 শুনবেন আজকের অতিথি, বিকেল 5:00 শুনবেন আরাধনা, সঙ্গে থাকবে বন্ধু আর যে শর্মিষ্ঠা, বিকেল 5:30 আপনার পছন্দ আমার গান, রাত 8:00 শুনবেন মন কি বাতের বাংলা এবং ককবরক অনুবাদের পুনঃ সম্প্রচার, রাত 9:02 শুনবেন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর যে অন্তরা, এবং রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএমগুলির অনুষ্ঠান শুনবেন। প্রয়োজনে অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনলেন আগামীকালকের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 11:02:20। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।